মঙ্গলবার, 10ই ভাদ্র, 1948 শকাব্দ, 1ই সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ, 14ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5টা বেজে 20 মিনিট হয়ে 37 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 52 মিনিট হয়ে 37 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 24 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।
1: আমরা ক্রমশ নির্বিশেষ থেকে বিশেষের দিকে এসেছি, এই আমাদের এভলিউশন। এভলিউশনকে পিছিয়ে দিয়ে বা থামিয়ে দিয়ে ফল নেই, যা একবার হতে পারে তা আবার হতে পারে, যদি এই একবারটিও তাকে না হতে দেওয়া যায়। বারবার বাধা দিলেও শিশু একদিন যুবা হবেই, চকমকি পাথর একদিন দেশলাই হবেই, আবুল তাবুল একদিন সঙ্গীতে পরিণতি পাবে, হিজিবিজি একদিন চিত্রে, মুষ্টিযোগ একদিন আয়ুর্বেদে। মানুষের মাথার ভিতরে জটার সঙ্গে জটা জড়িয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, মানুষের মাথার উপরকার জটা জুটকে ছেঁটে কেটে সে জটিলতার প্রতিকার করা যায় না। এই জটিলতাকে স্বীকার করে নিতেই হবে, স্বীকার করে নিয়ে এর মূলে রস যোগাতে হবে, বল যোগাতে হবে। দ্বিতীয়ত, মানুষ মানুষের সঙ্গ কাঙাল, পরস্পরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। সে বরং মার খাবে ও মার দেবে, তবু একলা থাকার পরম দুঃখ সইতে পারবে না, পাগল হয়ে যাবে। সে সকলের সঙ্গে নানা সম্বন্ধে বাঁধা পড়তে চায়, কারুর সঙ্গে শত্রুর সম্বন্ধ, কারুর সঙ্গে মিত্রের সম্বন্ধ, কিন্তু কারুর প্রতি উদাসীন হতে তার স্বভাবে বাধে, কেননা কারুর ঔদাসীন্য তার স্বভাবে সয় না। আজকের দিনে যখন সব দেশের সব জাতির মিলেমিশে চলবার সুযোগ উপস্থিত হল, তখন ধাক্কাধাক্কির ভয়ে উদ্ভিদের মতো একঠাই দাঁড়িয়ে নিজেকে নিয়ে ব্যাপৃত থাকতে প্রবৃত্তি হয় কি? মানুষ স্বভাবত সহিংসও নয়, অহিংসও নয়, স্বভাবত সহযোগী। পরস্পরের সহিত যোগ দিলে ঠোকাঠুকি বাদবেই, কোলাকুলি করলেও দেহে দেহে সংঘর্ষ উপস্থিত হয়। নরনারীর যেটি পরম মিলন, সেটিকেও কি দ্বন্দ্ব বলা চলে না? আত্মার সঙ্গে আত্মার মিলনে দেহ চিরদিনই বাধা, অথচ দেহের সঙ্গে দেহ যুক্ত না হলে আত্মার সঙ্গে আত্মার মিলন পূর্ণাঙ্গ হয় না। যার নাম বাধা, তারই নাম সেতু। বাধাকে এড়াতে গেলে সুযোগকেও এড়ানো হয়। জাতিতে জাতিতে ও সম্প্রদায় সম্প্রদায়ে যে সংঘর্ষ মানুষকে পীড়া দিচ্ছে, সেটা মিলনেরই পূর্ব রাগ ও অন্য নাম। আঘাত করে ও পেয়ে মানুষ মানুষকে চিনছে, নইলে যে যার পল্লী কুটিরেই পড়ে থাকত। আজকের এই হাটের বারে খোলা মাঠে সকলের সঙ্গে কেনাবেচার ছলে মিলিত হতো না। এত দেশের ও এত জাতির মানুষ কেমন অমোঘভাবে এক পৃথিবীর ও এক মহাজাতির মানুষ হয়ে উঠছে, তা যখন ভাবি তখন কোনো

0: এটিকেই ক্ষতি বলে মনে হয় না, যুদ্ধকে মনে হয় সন্ধির উপায়।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে শিল্পী অমর পাল এবং তারপরে শিবানী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়ার শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি জানিয়ে দিয়ে আজ কিছু অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 শুনবেন আজকাল চাষবাস, কথিকা সবজির রোগ ও তার প্রতিকার বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব এ বিষয়ে বলবেন ডাক্তার শাশ্বতী পাল সাহা। 6:45 প্রাত্যহিকে উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 8:00 জানা অজানা, কথিকা শরীর গঠনে পুষ্টি এ বিষয়ে বলবেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:05 আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। 8:20 উত্তরণ, সেরিব্রাল পালসিতে আক্রান্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কল্যাণ মজুমদার। 9:00 ছায়াছবির গান নিয়ে গানে গানে। 9:25 জেলার চিঠি পুরুলিয়া থেকে পাঠিয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ, সকাল 10:00 গানের ভেলা উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার। 11:00 যুববাণীর অনুষ্ঠান, অতিথি পুষ্টিবিদ জয়িতা মুখোপাধ্যায়, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী এবং অঙ্কিতা চৌধুরী। 12:00 বাঁশি শিল্পী গোরা চাঁদ বাগ। 12:15 লোকগীতি শিল্পী প্রীতিবাগ। 12:33 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল স্টুডিওর বাইরে থেকে দক্ষিণ চব্বিশ পরগনার। টার্কি পালনে প্রতিবন্ধী দেবাশিস মাইতির সফলতার গল্প রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত নজরুল গীতি। 1:45 মাননীয় শো উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত। 2:30 সাঁওতালি গান পরিবেশনায় সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গীতালেখ্য ঝামর ঝামর সেরমাজুরি, প্রযোজনা পরিমল হেমব্রম, আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনে নবনীতা রাহা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে পাঠদান করেছেন সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক শান্তনু সরকার, সাথে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শিল্পী পায়রানি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, পুষ্টি ও সাঁওতাল মানসিকতা এ বিষয়ে ডক্টর মৌসুমী মুর্মুর সাক্ষাৎকার। লোকগান পরিবেশনায় থাকবেন গোবিন্দ মুর্মু, সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন কিষাণবাণী, প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেখে বিষক্রিয়া ও প্রতিকারের উপায় এ বিষয়ে অধ্যাপক ডক্টর তাপস কুমার শরীর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জাগান পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা বলবেন জয়িতা ব্রহ্ম। 8:15 শহর কলকাতা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী স্পটলাইট, কাহিনী শান্তা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন, অংশগ্রহণে অমিত রায়চৌধুরী, প্রফেসর ডক্টর অভিজিৎ কুণ্ডু, প্রযোজনা সাহেনাজ আব্দুর রাউফ। শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কল্যাণ মজুমদার। 9:30 ম্যাগাজিন অনুষ্ঠান শ্রবণী, স্বরচিত কবিতা পাঠে জহর সেন মজুমদার ও সংযম পাল, রম্য রচনা অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 10:45 আধুনিক গান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। 11:00 লোকগীতি শিল্পী প্রীতি বাগ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী গোড়াচাঁদ বাগ, খেয়াল পরিবেশনায় দিলীপ দাস।

0: সঞ্জিতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 6:35 রামচরিত মানস। শুনবেন 220তম পর্ব, 6:45 ভজন, শিল্পী মানসী সেন। 7:10 যুববাণীর অনুষ্ঠান, সুপ্রভাত, উপস্থাপনে নীনা মোদক। 8:30 রাগ প্রধান, শিল্পী রাগী শ্রীদাস। 8:45 আধুনিক গান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। 9:00 লোকগীতি, শিল্পী প্রীতিবাগ। 9:10 রাস্তারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সর্বি, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় বলরাম দাস। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম সম্মেলনে ভাষণ দেবেন। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি গতকাল রাশিয়া, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র ও আর্মেনিয়া নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। আনুষ্ঠানিক সূচনা করেন ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসেরও। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বেড়েছে। প্রধানমন্ত্রী একে বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদীর জলবণ্টন নিয়ে গতকাল নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয়ে ইবোলা আক্রান্তের সংখ্যা 6,000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা প্রায় 3,000। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতি টেনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর অন্য নেতৃবৃন্দ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত সন্ধ্যায় ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের আনুষ্ঠানিক সূচনা করেন। দ্বিবার্ষিক এই অনুষ্ঠান নোম্যাড বা যাযাবর সভ্যতার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানকে প্রতিফলিত করে। কিরগিজস্তানে 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। 100টিরও বেশি দেশের খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে আছে ভারতের 87 সদস্যের এক প্রতিনিধি দলও। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয়দের শুভেচ্ছা জানান। নোম্যাড গেমসের সূচনা পর্বে উপস্থিত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছানোর গভীর সন্তোষ ব্যক্ত করে বলেন, উভয় দেশই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে, ভবিষ্যতেও তা দুটি দেশের নির্ণায়ক নীতি হয়ে দাঁড়াবে বলেও উল্লেখ করেন শ্রী মোদী। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেন। ভারত শান্তি রক্ষায় সব রকমের পদক্ষেপকে সমর্থন করে এবং ভবিষ্যতেও তা করে যাবে বলে উল্লেখ করেন তিনি। অন্তহীন যুদ্ধের পথ পরিহার করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান শ্রী মোদী।
2: ভারত শান্তি কে সবই প্রয়াসোক সমর্থন করতা হ্যাঁ, শান্তি কে হর প্রয়াস কে লিয়ে আগে ভি সমর্থন করতা রহেগা। যুদ্ধ মে বিতায়া এক এক দিন মানবতা কো পিছে ধকেলতা হ্যায় অর শান্তি কি তরফ বঢ়ায়া এক এক কদম পুরি মানবতা কো নই আশা সে ভর দে। হমেঁ এন্ডলেস ওয়ার সে এন্ড অফ ওয়ার উসি দিশা মে জানাই হোগা।
1: ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে বৈঠকে তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখেন উভয় নেতা। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা আরও একবার তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী মোদী সেদেশের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গেও বৈঠকে মিলিত হন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাসিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা, অর্থনীতি, ফার্মা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও শিক্ষাসহ নানা ক্ষেত্রে তাদের মধ্যে কথাবার্তা হয়। পশ্চিম এশিয়াসহ অন্য আন্তর্জাতিক বিষয়েও

মত বিনিময় করেছেন দুই নেতা। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার তিন দিনের সফরে আগামীকাল ভারতে আসবেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভার ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সফরকালে তিনি মুম্বাই যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকেতে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার শওকত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং শাহরিয়ার কবির অধ্যাপক ডক্টর আবুল বরকত, আইনজীবী রানা দাশগুপ্ত ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ন্যায় বিচার সুনিশ্চিত করতে সেকুলার মিশন, অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট সহ চারটি সংগঠন গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে। বৈঠকের পর সংগঠনের পক্ষে সমাজকর্মী ও প্রাবন্ধিক মোহিত রায় আকাশবাণীকে বলেন, 1947 দেশভাগের আগে থেকেই পূর্ববঙ্গের হিন্দু জনগোষ্ঠী সাম্প্রদায়িক অত্যাচার ও গণহত্যার শিকার হয়েছে। 2024 বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতি নিরসনে তিনি ভারত সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানান। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময়ে এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচির উপায়ক মন্ত্রক চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকে জিডিপির প্রাথমিক হিসেব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ 8.2% এবং নমিনাল জিভিএ 11.5% বৃদ্ধি পেয়েছে। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামী দিনে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারে প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে নাজাউকারে গ্রামীণ স্বাস্থ্য বিষয়ক কেন্দ্র RHTC-র অগ্রগতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী নাড্ডা ওই কেন্দ্রগুলিতে রোগী সুরক্ষা, পরিকাঠামো, শ্রমশক্তি, পঠন পাঠন এবং ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার দিকটি খতিয়ে দেখেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। দুদিনব্যাপী এই সম্মেলনে সঠিক সময়ে জল সংক্রান্ত পরিকাঠামো, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, জল সঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, সুস্থায়ী পানীয় জল ব্যবস্থাপনা, জলজীবন মিশন দ্বিতীয় পর্যায়ের আওতায় গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্পের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ এই চারটি বিষয় মূলত আলোচনা হবে। জল সংরক্ষণ, বৃষ্টির জল সঞ্চয়, ভূগর্ভস্থ জল ধরে রাখা, ডিজিটাল নজরদারি ইত্যাদি নিয়ে পর্যালোচনা হবে এই সম্মেলনে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদীর জলবণ্টন নিয়ে নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই মৌ স্বাক্ষর করেন। ছিলেন জলশক্তি মন্ত্রী CR পাতিলও। এই উপলক্ষে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে জল নিয়ে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হল। এর আওতায় বিহার ও ঝাড়খণ্ডের মানুষ পানীয় জলের পাশাপাশি গ্রামাঞ্চলের কয়েক লক্ষ কৃষক সেচের জল পাবেন।
আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত দেশে 1,071 লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্যের ফলন হয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 414 লক্ষ হেক্টর জমিতে ধানের ফলন হয়েছে। অন্যদিকে ডালের উৎপাদন হয়েছে 115 লক্ষ হেক্টর জমিতে। এছাড়া মিলেট বা শ্রীঅন্ন 177 লক্ষ হেক্টর এবং তৈলবীজ

0: 190 লক্ষ হেক্টর জমিতে ফলন হয়েছে। আখের চাষ হয়েছে 58 লক্ষ হেক্টর জমিতে। উত্তরপ্রদেশের কৌশাম্বিতে এক দুর্ঘটনায় দুটি শিশুসহ বেশ কিছু মানুষের প্রাণহানির বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় নিহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু তার জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা সাহায্য এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভয়াবহ আকার নিয়েছে। এখনও পর্যন্ত সেদেশে 6,000-এর বেশি মানুষ ইবোলা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় 3,000 জনের। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস কঙ্গো এবারের ইবোলাকে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া মহামারী বলে মত ব্যক্ত করেছেন। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের কেরিয়ারে ইতি টানলেন মেসি। তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পরই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম সম্মেলনে ভাষণ দেবেন। জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে 2 দিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। খবর শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সবজির রোগ ও তার প্রতিকার। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
1: নমস্কার। আজকের এই যে সবজি রোগ ও তার প্রতিকার, এই এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে জমিতে আমরা বেগুন, লঙ্কা, পটল, ঢ্যাঁড়স, পেঁপে এই ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি। তো চাষি ভাইরা আপনারা জানেন যে বিভিন্ন রোগের প্রকোপের জন্য আমাদের ফসলের সমুদায় ক্ষতি হচ্ছে এবং যার জন্য আমরা বাজারেও দেখতে পাচ্ছি যে সবজির দাম আগুনের পুরো আকাশ ছোঁয়া। তো এক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা এখন জেনারেলি পটল দেখছেন যে পটলের গাছের হয়তো গোড়া পচে যাচ্ছে বা কাণ্ড পচে যাচ্ছে এবং পাতা দেখবেন শুকনো পচন ধরা দিকে দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা সাইমোক্সিন প্লাস ম্যাঙ্কোজেব বলে একটি ওষুধ আছে, সেটি আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া ফেনামিডন প্লাস ম্যাঙ্কোজেব বলে একটা ওষুধ আছে, এটি আপনারা জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া বেগুনের ক্ষেত্রে আসি, বেগুনের ক্ষেত্রেও আপনাদের গোড়া পচা রোগ দেখা যায়, ফল পচা, কাণ্ড ছোটো হয়ে যে তুলসী রোগ এসব দেখা যায়। কিন্তু এখন মূলত বর্ষাকালে আপনারা যে পচনের রোগটাই বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে মাইকোবিউটানের একটা ওষুধ আছে, ক্যাপটান প্লাস থাইরাম বলে একটা ওষুধ আছে, এগুলো আপনারা স্প্রে করতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনারা গাছের গোড়াতে সাবুদানার মতো একটা দানা দেখতে পাচ্ছেন এবং গাছটা শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এটাকে আমরা বলি স্ক্লেরোসিয়াম জাতীয় রোগ এবং ক্লেরোসিয়াম রফসি বলে একটা ফাঙ্গাস আছে সেটা এরকমটা করে। সেক্ষেত্রে আপনাদেরকে একটা খুব ভালো ওষুধ আমি বলে দেবো, সেটা হচ্ছে 1 গ্রাম থায়োফিনেট মিথাইল আর 2 গ্রাম ক্লোরোথালোনিল মিশিয়ে যদি স্প্রে করেন এই জাতীয় রোগগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর উপকার পাবেন, এরা বিভিন্ন চাষি ভাই আমাদেরকে রিপোর্ট করেছে। আচ্ছা, আরেকটি যে ফসলের কথা আমি বলছিলাম, লঙ্কা, লঙ্কাতে আপনারা এক্ষেত্রে আন্থ্রাগনোজ বললে একটি রোগ, যেটা মানে আলসার জাতীয় যে পচন আমরা দেখতে পাচ্ছেন, পাতা কুঁকড়ে যাওয়া রোগ দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই আলসার বা যে আন্থ্রাগনোজ জাতীয় রোগের জন্য আপনারা ক্যাপটান প্লাস যদি আপনারা কার্বনডাইজিন প্লাস ম্যাঙ্কোজিম বা অ্যাজোক্সিস্ট্রোবিন 23SC বলে একটা ওষুধ আছে সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। এই সমস্ত জিনিস আপনারা প্রয়োগ করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে উপকার পাবেন। এছাড়া কুঁকড়ে যাওয়া রোগের ক্ষেত্রে আপনারা যেহেতু ভাইরাস ঘটিত রোগ এগুলো ঠিকমতো আপনারা প্রতিরোধ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা যে বাহক যে শোষক পোকাগুলো আছে হোয়াইট ফ্লাই সেগুলো আপনারা অ্যাসিফেট, কনফিডার, ইমিডাক্লোরপিড এজাস ওষুধ দিয়ে কন্ট্রোল করবেন। এরপর আসি জৈবভাবে কীভাবে করবেন, যে সয়েল বাহিত সয়েল ঘটিত যে রোগগুলো, মৃত্তিকাবাহিত রোগ যেগুলো আমি ঢুলে পড়ার কথা বললাম, সেক্ষেত্রে আমরা টাইকোডার্মা ভিরিডি, টাইকোডার্মা হারাজিনাম বলে যে জীবাণু পাওয়া যায় এগুলোকে আপনারা আপনাদের গোবর সারের সঙ্গে মিশিয়ে আপনারা 7 দিন রাখবেন ঢাকা।

0: দিয়ে, তারপর এগুলি দেখবেন সাদা ছাতার মতো পুরো বৃদ্ধি পেয়েছে ছত্রাক। তারপর আপনারা জমিতে দিতে পারেন জমি তৈরির সময়। এছাড়া যদি রোগ এখন এসে যায়, সেক্ষেত্রে আমরা ট্রাইকোডনোভিরিডি বা হারজেনিয়াম আপনারা 4 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো উপকার পাবেন। এরপর আসি যে আমি যেটা বললাম পেঁপের ক্ষেত্রে বা আপনার আরও যে ক্ষেত্রে বললাম, যে পেঁপের ক্ষেত্রে আমরা দেখতে পাবেন পেঁপে গাছ হয়তো ছোটো হয়ে যাচ্ছে, বা পেঁপে গাছের চারা যারা বসাচ্ছেন তাদের হয়তো চারা গাছে পচন দেখা দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ছত্রাক যেগুলো আমি আগে বলেছিলাম সাইমোক্সাইনিল প্লাস ম্যাঙ্কোজেব এই ওষুধগুলো ব্যবহার করবেন। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যারা আপনারা এই শীতকালীন সবজি চাষ করতে যাচ্ছেন, যারা বিভিন্ন ফুলকপি বা এই সমস্ত চারা ফেলবেন, তারা কিন্তু আপনারা বীজটাকে অবশ্যই শোধন করবেন। বীজ শোধনের জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যে কার্বেন্ডাজিম বলে একটা ওষুধ আছে, 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আপনারা এটা স্প্রে করেন বা বীজটাকে যদি ভিজিয়ে নেন, এই 2 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে যদি আপনারা স্লারিও তৈরি করতে পারেন, তাতেও মিক্স করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কী হয় যে চারা গাছে যে ঢলে পড়া বা চারার যে পচন সেগুলো কিন্তু রক্ষা পাবে। এছাড়া আরেকটা যেটা রোগ আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যে টমেটো যারা চাষ করবেন সেক্ষেত্রে টমেটোতে নাবি ধসা আর আর্লি ধসা ধসা যেটাকে বলি আর্লি ব্লাইট, এই 2 ধরনের ধসা রোগ দেখা যায়। আপনারা জানেন যে নাবি ধসা রোগ খুব ভয়ঙ্কর এবং এটি যখনই একবার লাগে পুরো গাছকে শেষ করে দেয়। আর যেটা জলদি ধসা রোগ যেটাকে আমরা বলছি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে পাতায় ব্রাউন কালারের দাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা মেটিরাম বা এই কার্বেন যে প্লাস ম্যাঙ্কোজেব জাতীয় ওষুধ ব্যবহার করবেন। কিন্তু যে যখনই আমরা নাবি ধসা রোগের কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই কার্বেন্ডাজিম মিশ্রিত ওষুধ ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো যে সাইমোক্সাইনিল প্লাস ম্যাঙ্কোজেব প্লাস ফেনামিডিন প্লাস ম্যাঙ্কোজেব এই জাতীয় ওষুধ ব্যবহার করবেন। এছাড়া আরেকটা ওষুধ আপনাদেরকে, আরেকটা যে সবজি আপনারা চাষ করছেন সেটা হচ্ছে লাউ কুমড়ো, এই জাতীয় সবজি আপনারা চাষ করছেন এবং সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাদা গুঁড়ো রোগ দেখা যাচ্ছে, অথবা গাছের মানে পাতার তলায় আপনার রোগ দেখা জলসে পচন দেখা দিচ্ছে যেটাকে ডাউন মিল্ডু বলে। সেক্ষেত্রে সাদা গুঁড়ো রোগের ক্ষেত্রে আমরা মাইকোবিউটানিল একটা ওষুধ আছে বা সালফেক্স বলে ওষুধ আছে, আপনারা 2 গ্রাম প্রতিটা জলগুলো স্প্রে করবেন। আর ডাউন মিল্ডুর ক্ষেত্রে আমরা কিন্তু ফাইটোপথেরার যে ওষুধগুলো যেমন সাইমোক্সাইলিন ম্যাঙ্কোজেব প্লাস ফেনামিডিন ম্যাঙ্কোজেব ওষুধ ব্যবহার করবেন। এবং শশা গাছের ক্ষেত্রেও শশা গাছের তলাতে এরকম ডাউন মিল্ডু দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একই ওষুধ ব্যবহার করতে পারেন। এই কতগুলো রোগের কথা বললাম। এছাড়া শিকড় ফোলা রোগের ক্ষেত্রে যেরকম নিমাটোডের প্রকোপ দেখা যায়, সেক্ষেত্রে আপনারা কার্বোসালফান এই জাতীয় ওষুধ যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু ওই শিকড় ফোলা রোগের কিন্তু মাত্রা কম হবে। এছাড়া যে পাতার কুঙ্কুড়ানো রোগ, সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে বাহক পোকাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, তার জন্য আপনারা অ্যাসিপেট বা কনফিডার বা ইমিডাক্লোপিড ব্যবহার করবেন।
1: শুনলেন সবজির রোগ পোকা ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজকের চাষবাস এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা কৃষি বিভাগের প্রযোজনায়।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে।

0: আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। 1 থেকে 7 সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে আজ শুনবেন জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব, এই শীর্ষক একটি কথিকা। কথিকাটি বলছেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা।
3: ন্যাশনাল নিউট্রিশন উইক 1975 সালে আমেরিকাতে আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশন থেকে প্রথম এটা সঞ্চালন করা হয়েছিল এবং এটার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়ানো। ভারতবর্ষে এটা শুরু হয় 1982 সালে। তৎকালীন সরকার এবং ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড যৌথভাবে এটা শুরু করে, কারণ দেশে আমাদের পুষ্টি সচেতনতার অনেক অভাব ছিল এবং সেটা এখনও আছে। আমরা দেখতে পাই গ্রামীণ শিশু নারীদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অপুষ্টি রয়েছে, আবার শহরের জনবসতির মধ্যে বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে ওবেসিটি, ডায়াবেটিস প্রচুর পরিমাণে বাড়ছে। একটা বাড়িতে হয়তো বাবা মা ওভারওয়েট কিন্তু বাচ্চা আন্ডারওয়েট, তার মানে খাবার আছে ঠিকই কিন্তু খাবারগুলো কোনটা সঠিক সেটার সচেতনতা মানুষের মধ্যে নেই। জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইকের উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়ানো। পেট ভরা এবং পুষ্টি দুটো যে সমান নয় সেটার পার্থক্য বোঝানোর জন্যই কিন্তু ন্যাশনাল নিউট্রিশন উইকের জন্ম। এবার আমরা বুঝবো কী করে যে আমাদের খাবারটা ব্যালেন্সড খাবার, সুষম খাদ্য। সুষম খাদ্যে সব কিছু উপস্থিত থাকবে। শরীরের শক্তির জন্য কার্বোহাইড্রেট থাকবে, গ্রোথের জন্য প্রোটিন থাকবে, ভিটামিন মিনারেলস থাকবে শরীরের আনুষঙ্গিক চাহিদার জন্য। তাই সুষম আহার আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটা থালাতে হয়তো পাহাড় সমান ভাত রয়েছে আর তার সাথে অল্প একটু সবজি রয়েছে, কোনো রকম মাছ মাংস তো দূর, ডালও নেই, ডিমও নেই, কিছুই নেই। এটা একটা অসম্পূর্ণ খাবার। কিন্তু আমি যদি এটাকেই অন্যভাবে সাজিয়ে দিই,

0: যেমন ভাতের পরিমাণটা খানিকটা কমিয়ে দিয়ে সেটা পুরো থালার এক তৃতীয়াংশ করে দিই এবং অর্ধেকটা আমি সবজি নিই এবং বাকি অংশে আমি মাছ মাংস বা ডিম বা ডাল বা সয়াবিন নিই, তাহলে কিন্তু আমার এটা সুষম খাদ্য হবে যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবই থাকবে, ব্যালেন্সড খাবার। অনেকে মনে করে সুষম খাদ্য বা পুষ্টি শুধুমাত্র দামি খাবার দিয়েই হবে, কম খরচে কি সম্ভব নয়? এটা অনেকের মনে প্রশ্ন থাকে। অবশ্যই সম্ভব, কম খরচে পুষ্টি কিন্তু সুনিশ্চিত করা যায়। আমাদের অ্যাভোকাডো কিনোয়া খাওয়ার প্রয়োজন নেই, আমরা দেশীয় সস্তা খাবার দিয়েও কিন্তু পুষ্টি নিশ্চিত করতে পারি। আমাদের দেশীয় কিছু সুপার ফুডের নাম আমি বলে দিই, তার মধ্যে অন্যতম হলো সবথেকে কম টাকায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিম। ডিম হচ্ছে একটা উৎকৃষ্ট প্রোটিন যেটা আমাদের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য খুব জরুরি। এছাড়া দই, শরীরে গাট হেলথ বা পেটের স্বাস্থ্য বজায় রাখার জন্য দইয়ের জুড়ি মেলা ভার। এছাড়া আমরা বলতে পারি সবুজ শাকসবজি, পুঁই শাক, পালং শাক আমাদের দেশে প্রচুর পাওয়া যায়। এইটা যদি আমাদের খাবারে রাখতে পারি তাহলে কিন্তু এই ফলিক অ্যাসিড বা আয়রনের যে ডেফিসিয়েন্সি হচ্ছে, রক্তাল্পতার অভাব বাচ্চাদের মধ্যে যে ছড়িয়ে গেছে, সেটা থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। হয়তো আমাদের চিয়া সিডস কেনার ক্ষমতা নেই, কিন্তু আমাদের দেশীয় সিডস, ফ্ল্যাক্স সিডস যেটাকে তিসি বীজ বলে, সেটা কিন্তু আমরা সস্তায় পেতে পারি। এতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে। পুষ্টি সপ্তাহ মানে হচ্ছে পুষ্টি সংক্রান্ত যে রোগগুলো সেইগুলোকে যাতে মানুষের মধ্যে না হয় সেটা সচেতনতা বাড়ানো। বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়াবেটিস, হার্টের রোগ, এগুলো কিন্তু অনেক সময় আমাদের খাবারের গাফিলতির জন্য হচ্ছে। তাছাড়া ম্যালনিউট্রিশন তো রয়েছেই, যেটার জন্য আমি এতক্ষণ আপনাদেরকে বোঝালাম যে কিভাবে আমরা কম খরচে সুষম খাবার করতে পারি। মানে আমাদের ন্যাশনাল নিউট্রিশন উইকে একটা পরিবার কী করতে পারেন, একটা পরিবার এই সপ্তাহে প্রতিদিন একটা করে নতুন জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে। হয়তো সারাদিনে একটা বেশি করে ফল খেলো, বাচ্চাদের মধ্যে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তাদেরকে নিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে ফল সবজি চেনালো, চিনলে তবে তো সে খাবে। তাই জাতীয় পুষ্টি সপ্তাহের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ছোট বাচ্চা যদি সুস্থ না হয় তাহলে আমাদের দেশ কিন্তু অসুস্থ হয়ে পড়বে, আমাদের দেশ পিছিয়ে যাবে। পুষ্টি শুধুমাত্র আমাদের পরিবার কেন্দ্রিক নয়, এটা কিন্তু একটা জাতীয় সমস্যা, এবং এই জাতীয় সমস্যা সমাধানের জন্য আমাদের সকলকে পুষ্টির ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের একদম প্রথম দিনে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব। কথিকাটি বললেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

জীবনকে প্রাণ দিয়ে প্রতি মুহূর্তে জাগিয়ে রাখার নামই জীবন। প্রাণ থাকলেই মান থাকে, স্থান থাকে, বিধিনিষেধের বাইরেও থাকে অস্তিত্বের অধিকার। আসলে রাত পেরিয়ে আসা প্রতিটি নতুন সকাল এমন করেই একটা নতুন গল্প লেখে, আর আমরা সে গল্পের জন্য কান পাতি প্রাত্যহিকীর দরবারে। প্রাণ ভরে নিই সারাদিনের নিজের জীবনের গল্প লেখার রসদটুকু। সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করলাম আর একটা নতুন প্রাত্যহিকীর পর্ব।

জীবনের নতুন গল্প রচনায় পুরনো জীবনের গল্প আমাদের যে কতখানি উদ্বুদ্ধ করে, তা প্রাত্যহিকের এই সকালের স্মরণ পর্ব তার প্রমাণ দেয়। আজ 1 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। এই 1 সেপ্টেম্বরের দিকে তাকালে ইতিহাস আমাদের নিয়ে যায় 1939 সালে। 1939 সালের আজকের এই দিনে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে। ফলে ভারতের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। এ যুদ্ধ ছিল মূলত ফ্যাসিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে যুদ্ধ। যুদ্ধের গোড়াতেই ভারতীয় জনমত যাচাই না করে ব্রিটিশ সরকার ভারতকে যুদ্ধের সঙ্গে জড়িয়ে ফেলে। এ অবস্থায় জাতীয় কংগ্রেস যুদ্ধে ব্রিটেনের লক্ষ্য ও উদ্দেশ্য কী তা জানতে চায়। পরে কংগ্রেস এক প্রস্তাব গ্রহণ করে এবং তাতে বলা হয় সাম্রাজ্যবাদীদের ঔপনিবেশিক অধিকার কায়েমি স্বার্থ অক্ষুণ্ণ রাখাই যদি এ যুদ্ধের লক্ষ্য হয়, তাহলে এ যুদ্ধের সঙ্গে ভারতবাসীর কোনো সম্পর্ক নেই। তবে ফ্যাসিবাদী শক্তিগুলির সঙ্গে যুদ্ধ করে বিশ্বের গণতন্ত্র রক্ষা করাই যদি যুদ্ধের মূল প্রশ্ন হয়, সেক্ষেত্রে ভারত মিত্র শক্তিকে যথাসাধ্য সাহায্য করবে। এছাড়া জাতীয় কংগ্রেস স্পষ্ট ভাষায় দাবি জানালো যে ভারতে ব্রিটেনের সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারতবাসীকে স্বায়ত্ত শাসনের অধিকার দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই যে ব্রিটিশ সরকার কংগ্রেসের দাবি সম্পর্কে উদাসীন থাকে, কিন্তু ইতিহাসে লেখা হয়ে থাকে আজকের দিন 1939 সালের আজকের দিন 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার দিন হিসেবে।

1942 সালের আজকের দিনটিতেই রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠার কথা প্রকাশ্যে ঘোষণা করেন। কিন্তু এর আগে পুলিশের নজর এড়াতে তিনি দেরাদুন যান এবং সেখান থেকে তিনি দেশ বিদেশের বিপ্লবীদের সঙ্গে পরিচিত হয়ে গোপনে গোপনে বাংলা, যুক্তপ্রদেশে এবং পাঞ্জাবে বৈপ্লবিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। লাহোর ষড়যন্ত্র মামলায় তাঁর নাম প্রকাশ হয়। তিনি ছদ্মনামে জাপানে গিয়ে সেখানে টোকিও ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন। জাপানে থেকেও ভারতে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে গেছেন তিনি।

0: দেশ, যে দেশ বিভেদের মাঝে মহামিলনের মন্ত্রে আমাদের দীক্ষিত করেছে, যার গৌরবময় ইতিহাসে আমরা গর্বিত, যার মাটি জলে আমরা তৃপ্ত, সেই দেশের বুকে যখন নামে অন্ধকার তখন আমরা যেন রুখে দাঁড়াতে পারি। আজকের দেশবন্দনায় থাকুক সেই সংকল্প।
1: দেশবন্দনা সমবেত কণ্ঠে।

শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। আজ থেকে শুরু হল সেপ্টেম্বর মাস প্রথম পক্ষ। প্রাত্যহিকীর বিষয়ে আপনারা জানেন, তবু একবার নিয়ম মাফিক মনে করে নেওয়া, হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ, কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেই সব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? আচ্ছা, হঠাৎ ছুটির দিনকে সবসময় অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন না প্রাত্যহিকীতে। লিখেছেন তো, লিখেছেন আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com, এই ঠিকানায় chithirjhanpi chithirjhapi.air@gmail.com। আর চিঠি পাঠিয়েছেন এই ঠিকানাতেও, আপনারাও পাঠাতে পারেন। প্রাত্যহিকী প্রজাতনী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। সেপ্টেম্বর মাস প্রথম পক্ষ, প্রাত্যহিকীর বিষয়, হঠাৎ ছুটি।

জানিয়ে দিই দুটি বিশেষ অনুষ্ঠানের ঘোষণা সম্পর্কে। উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে আগামী 3রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন বিশেষ রূপাকানুষ্ঠান চির উত্তম, প্রযোজনা দেবর্ষি ঘোষ। এবং শিক্ষক দিবস উপলক্ষে আগামী 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আরেকটি রূপাকানুষ্ঠান শিক্ষার অঙ্গনে বিকশিত কিশলয়, প্রযোজনা দেবর্ষি ঘোষ।

অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: ছোটা ছুটির এই রোজ নাম যায়, ছোটাটুকু বাদ দিলে পড়ে থাকে ছুটি। ছুটি মানেই খুশির লুটোপুটি। আর সে ছুটি যদি পাওয়া যায় বিনা নোটিসে, তবে তো তার আনন্দ দ্বিগুণ। একদিনের ছুটিতে দল বেঁধে ডায়মন্ড হারবারের পিকনিক, তিন দিনের ছুটিতে দীঘার সমুদ্র ধাপাধাপি, কিংবা এক সপ্তাহের ছুটিতে টয় ট্রেনে কাঞ্চনজঙ্ঘা দেখা। এই লিস্টটি এত তাড়াতাড়ি ফুরাবার নয় জানি, তবে হঠাৎ ছুটি মানেই খুশির রামধনু রং নয়, ধূসর বিষাদ। কিন্তু আমরা নই, আপনারা এই তালিকায় এবার কি কি যোগ করলেন তা শোনার পালা। খুলব আপনাদের হঠাৎ পাওয়া ছুটির চিঠির ঝাঁপি।
1: প্রথম যার লেখা আমার হাতে, তিনি অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি থেকে আমাদের লিখেছেন। সত্যের আলো প্রাত্যহিকী, বিষয় হঠাৎ ছুটি। গত জুনের এক কাজের দিন, বন্ধুর বোনের অপারেশনে রক্তের প্রয়োজনে আরামবাগের এক হসপিটাল থেকে বন্ধু ফোন করে বলল আমায়, আমি পেলাম অনেক দিনের পর হঠাৎ ছুটি। সময় মতো রক্ত পেয়ে বোন সুস্থ হওয়ায় বন্ধু আমায় পরের দিন আরামবাগ, কামারপুকুর, জয়রামবাটি ঘুরিয়ে খাইয়ে দাইয়ে যখন ছাড়ল, তখন সন্ধ্যা। ওদিকে আকাশ আধার করে মেঘ উঠেছিল সেদিন, তাই 25 কিলোমিটারের পথ 15 কিলোমিটার হবে ভেবে আরামবাগ থেকে শর্টকাট খানাকুলের রাস্তা ধরে বাইক চালিয়ে খুশি মনে ফিরছিলাম। ঠিক আরামবাগ থেকে 8 কিলোমিটার এগিয়ে মাঠের মাঝে বাইকের স্টার্ট বন্ধ হলো আমার। অনেক চেষ্টার পরেও কিছুতেই পারছিলাম না স্টার্ট করতে। ওদিকে ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। কাছাকাছি কয়েকটা ছোট্ট টিনের ঘর থাকলেও গ্যারাজ সেই 8 কিলোমিটার দূর খানাকুল, আর পিছনে আরামবাগ। কি করব, এগোবো না পিছব? এমন সময় দেখলাম এক মাঝবয়সী মহিলা অনেকক্ষণ থেকেই আমায় লক্ষ্য করছিল। বৃষ্টি আসায় আমার তাদের বাড়িতে উঠে যেতে বলল। আরও বলল ওর ছেলের ইঞ্জিন ভ্যান আছে, ও আমার গাড়ি দেখে দেবে। লোকের মুখে শুনেছিলাম এদের এই রাস্তায় একবার একজনের সাইকেলের পিছনের চাকায় একটি বাচ্চা ছাগল কাটা পড়েছিল। এই পাড়ার লোকে 20 কিলো পাঁঠার দাম নিয়েছিল তার কাছ থেকে। আমাকে ঝড় বৃষ্টির রাতে পেয়েছে, মোবাইল ঘড়ি আর কিছু টাকা না নিয়ে কি ছাড়বে? হয়তো তর্ক বিতর্ক করলে কিল ঘুষিও মারতে পারে। ঠিক তখন ছেলেটি এলো। এতে একেবারে ডাকাতের মতো চেহারা। না, ছেলেটি অনেক চেষ্টার পরেও কিছুতে এই গাড়ি স্টার্ট দিতে পারল না। অবশেষে ছেলেটি তার ইঞ্জিন ভ্যানে

বাইকটিকে তুলে বেঁধে নিয়ে আমাদের পৌঁছে দিল খানাকুলের একটি গ্যারেজে। ছেলেটির নাম মদন। আমি মদনকে ইঞ্জিন ভ্যানের ভাড়া কত বলতেই ও বলল, হ্যাঁ টাকা লাগবে না বাবু, আমার মায়ের ঋণ যে আমি একটু হলেও শোধ করতে পেরেছি এই যথেষ্ট। আমি অবাক হয়ে বললাম, মানে? মদন বলল, 2 বছর আগে আমার দিদির অসুস্থতার খবর পেয়ে আরামবাগের বাসে হসপিটাল যাচ্ছিল আমার মা, টাকা পয়সা না নিয়েই। বাস কন্ডাক্টর টিকিট চাওয়ায় মায়ের হুঁশ ফেরে। মা বলে স্টেশনে জামাই আসবে, সেখানে ভাড়া মেটাব। কিন্তু কন্ডাক্টর মাকে কিছুতেই বিশ্বাস না করে মায়ের চেহারা দেখেই গালমন্দ করছিল। আপনি মায়ের ভাড়াটা দিয়ে দিয়েছিলেন, মানে পরে? আমি বিস্ময়ের দৃষ্টিতে মদনের দিকে আবারও তাকালাম। এই মানুষদের কিনা চোর ডাকাত ভাবছিলাম আমি। অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলির।

পরে যার চিঠি হাতে দেবাশিস সাহা লিখছেন কয়াপাট সাহাপাড়া হুগলি থেকে। নিয়ম মাফিক ও একঘেয়ে দৈনন্দিন জীবন থেকে হঠাৎ পাওয়া মুক্তিই হলো হঠাৎ ছুটি। পরিকল্পনা করে পাওয়া ছুটির আনন্দ তো আছেই, কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো বা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া পাওয়া হঠাৎ ছুটির আনন্দ সম্পূর্ণ অন্যরকম। এটি যেন শ্রান্ত মরুভূমিতে হঠাৎ এক ফোঁটা শীতল জলের মতো, যা মনে এনে দেয় অনাবিল আনন্দ ও প্রাণ চাঞ্চল্য। সাধারণত কোনো বিশেষ কারণ, যেমন প্রবল বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ কোনো রাজনৈতিক ঘোষণা কিংবা স্কুল অফিসের কোনো জরুরি সমস্যার ফলে এই ছুটি জোটে। ঘুম ভাঙার পর যখন জানা যায় আজ স্কুল বা অফিস যেতে হবে না, তখন আলস্য ভরা চোখে এক অদ্ভুত চকিত চমক ও স্বস্তি খেলে যায়। বিছানা ছেড়ে দ্রুত তৈরি হওয়ার যে তাড়া, যা মুহূর্তেই উধাও হয়ে যায়। পরিকল্পনাহীন এই দিনটিতে কোনো নির্দিষ্ট রুটিন থাকে না, সেদিন ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না। জানলার ধারে বসে চা বা কফি খাওয়ার সঙ্গে বাইরের বৃষ্টি বা রোদ উপভোগ করা যায়। যে কাজগুলো নিয়মিত ব্যস্ততার জন্য করা হয়ে ওঠে না, যেমন পুরনো কোনো বই পড়া, পছন্দের গান শোনা কিংবা ইচ্ছে মতো ছবি আঁকা, সেগুলো করার মোক্ষম সময় এটি। হঠাৎ ছুটির দিনে বাবা মা কিংবা ভাই বোনের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়। একসঙ্গে দুপুরের খাওয়া এবং অলস দুপুর কাটানোর আনন্দ তো অতুলনীয়। টানা কাজের চাপে মানুষের শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ পাওয়া এই বিরতি মানসিক চাপ কমায় এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায়। মনকে সতেজ করতে এবং আত্মপলব্ধির জন্য এমন ছোটখাটো অপ্রত্যাশিত বিরতি কিন্তু খুবই উপকারী। জীবনে চলার পথে হঠাৎ ছুটি এক চমৎকার উপহার। এটি আমাদের শিখিয়ে দেয় যে কেবল পরিকল্পনা করে নয়, মাঝে মাঝে জীবনের গতিকে একটু থামিয়ে দিয়ে ছোটখাটো আনন্দগুলোকে উপভোগ করাও সমানভাবে জরুরি। এই আকস্মিক অবসর জীবনের ক্লান্তি দূর করে মনকে করে তোলে হালকা ও সুন্দর। লিখলেন দেবাশিস সাহা, গ্রাম কায়াপট সাহাপাড়া হুগলি থেকে।

নীলয়রঞ্জন চট্টোপাধ্যায়, আপনার চিঠি এবার আমার হাতে। জিআইপি কলোনি, হাওড়া থেকে আপনি লিখেছেন। বন্ধু প্রাত্যহিকী, হঠাৎ ছুটি নিঃসন্দেহে আনন্দদায়ক। শৈশবে বর্ষাকালে যখন অঝোরে বৃষ্টি হতো, মাঠঘাট জলময়, তখন দল বেঁধে স্কুল যাওয়ার পথে সবাই এ ওর দিকে জল ছুটত। স্কুলে যখন পৌঁছতাম তখন আপাদ মস্তক ভিজে। হেড স্যার দেরি না করে ঘোষণা করতেন, আজ রেনি ডে, ছুটি। সবাই হই হই করতে করতে বাড়ি ফিরতাম। সে যে কী আনন্দ হতো! পড়া শেষে একটা কারখানায় অস্থায়ী চাকরি পেয়েছিলাম। সেখানে আন্ডারগ্রাউন্ডে কিছু কাজ হতো। সেখানে ছিল বেল সিস্টেম। এক বর্ষায় সারাদিন রাত এমন বৃষ্টি হয়েছিল, আন্ডারগ্রাউন্ড পুরো জলে ডুবে গিয়েছিল। গিয়ে দেখি কাজ বন্ধ, জল ক্লিয়ার না করলে মেশিন চলবে না। সেদিনও হয়েছিল রেনি ডে, কিন্তু প্রোডাকশন বন্ধ হওয়ায় একদিনের মাইনে কাটা গিয়েছিল। সেটা খুব খারাপ লেগেছিল। জীবন তো চলমান, পরবর্তী ধাপে যখন ব্যাংকে ঢুকলাম তখন তো 10টা 5টা ডিউটি, রবিবার ছিল ছুটি। ঠিক এই রকম বর্ষাকালে একবার মেঘ ভাঙা বৃষ্টিতে গাড়ি ঘোড়া সব বন্ধ, শহর একেবারে থমকে আছে। কিন্তু ব্যাংক তো খুলতেই হবে, অর্ধেক স্টাফও আসতে পারেনি। যে কজন ছিলেন তাদের দিয়েই দিনের কাজটা সেরে বাড়ি ফিরে গ্রামে ফোন করলাম, আমাদের কৃষক বসন্তকে। কিরে বসন্ত, বর্ষার খবর কি? বসন্ত উত্তর দিলে, বাবু নাগারে বৃষ্টি, আজ কাজে যাই নাই, ছুটি করে দিলাম। আমি বললাম, ছুটি? ও বলল, হ্যাঁ কর্তা, একদিন ছুটি পেয়ে ভালোই হলো। আমি বললাম, কীরকম ভালো হলো? ও বলল, বাবু আমি একটা জাল বুনতেছিলাম, অর্ধেক বুনে পড়েছিল সেইটা শেষ করলাম, এবারে মাছ ধরবো আর খাবো। আমি না হেসে পারলাম না। লিখেছেন নীলয় চট্টোপাধ্যায়, জিআইপি কলোনি, হাওড়া থেকে।

পরের চিঠি লিখছেন সত্যজিৎ ঘোষ, কুঁড়া বাদুরিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। হঠাৎ ছুটি পেলেই পৌঁছে যাই দেশের বাড়ি, ঘুরে বেড়াই সারা গ্রাম, শুরু করি আমাদের বাগানটি দিয়ে, যেখানে শৈশবের দিনগুলোর অজস্র স্মৃতি লুকিয়ে আছে। বাগানে পা রাখতেই মনে হয় পশ্চিম দিকের মিঠু পথ ধরে ছুটে আসছে শৈশবের খেলার সাথীরা। হিমসাগর আমগাছের যে ডালে বসে আমরা দোল খেতাম, সেটা এখনও একইভাবে ঝুলে আছে। খেজুর গাছের তলা দিয়ে যেতেই মনে পড়ে শীতের দুপুরে খেজুরের মুচি সংগ্রহের জন্য কিভাবে শিউলির পিছন পিছন ঘুরে বেড়াতাম। বাড়ির পুকুরের জল ঢেকে রেখেছে শালুক আর ঢোলকুলমির দাম। ছেলেবেলায় স্কুল যাওয়ার আগে আমাদের সাঁতার কাটার ছবি স্পষ্ট ধরা দেয়। বিল মাঠের রাস্তা ধরে চলতে চলতে দেখি ঘুড়ি ওড়ানোর বাতাস সেই আগের মতোই আছে। গিয়ে দাঁড়াই হাবুর পুকুরের সিঁড়িতে, হঠাৎ হঠাৎ বড় মাছ ঘাই মারে। দেখের জল অনন্ত কথার রাশি নিয়ে খলভল করে উঠলেই তাকে বলি, আজ চলি, পরে কখনো। একবার ঘুরে আসি বাবুর বাড়ির খেলার মাঠ, দুর্গামণ্ডপ, দোলপিঁড়ি, স্টেজ ঘর, শিব মন্দির, পুরনো জমিদার বাড়ির সামনে এসে নিশ্চিহ্ন হয়ে যাওয়া জমিদার বাড়ি আর জোড়া বকুল গাছের জন্য মনটা হু হু করে ওঠে। এরপর গার্লস স্কুলের রাস্তা ধরে এগোতে থাকি। প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছতেই অঝোর ধারায় বৃষ্টি নামে। ঢুকে পড়ি টিনের ছাউনির স্কুল বাড়ির ভেতর। দেখি টিনের চালে বৃষ্টি পড়ার আওয়াজে মাস্টার মশাই পড়া থামিয়ে বসে আছেন। আমরা তখন খাতার পাতা ছিঁড়ে জমা জলে নৌকো ভাসাচ্ছি। নৌকো অনুসরণ করতে করতে পৌঁছে যাই জোড়া পুকুর ধারে। দেখি ক্লাবের পাশে শনি মন্দির, দুর্গা দালান আগের মতোই দাঁড়িয়ে আছে। পরের গন্তব্য নদীর ধার। শিব মন্দিরের চাতালে বসে অপলক চেয়ে থাকি ওপারের গ্রামগুলোর দিকে। শীর্ণকায়া নদী অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। তাকে বলি, ভুলিনি তো, তাই তো ফিরে ফিরে আসি। সে সাড়া দেয়, অভিমান ভুলে সলজ্জ হাসি ছড়িয়ে বলে, একদিন পূর্ণিমার রাতে এসো, তুমি তো জ্যোৎস্না দেখতেই ভুলে গেছো। মনে পড়ে কোজাগরি পূর্ণিমায় ডিঙি নৌকায় চড়ে নদীর বুকে জ্যোৎস্না দেখার স্মৃতি? ছুটি ফুরিয়ে আসে, দৌড়াতে হয় ডাউন ট্রেন ধরার জন্য। শুরু হয় আবারও হঠাৎ ছুটির জন্য দিন গোনা। কবে হঠাৎ ছুটির খবর এসে বলবে, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। লিখলেন সত্যজিৎ ঘোষ, পুরা বাদুরিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।

পূর্ব কল্যাণ সাহার লেখা, এসেছে পোস্ট অফিস বুড়ো শিবতলা, জেলা হুগলি থেকে। প্রিয় প্রাত্যহিকী, 2002 সাল, পুরনো অফিসের মিটিং হলে আমরা 8-9 জন বসে টিফিন খাচ্ছি। প্রত্যেকের বাড়ি থেকে আনা বিভিন্ন রকমের রান্না করা পদ খেতে খেতেই বললাম, চল অফিসে ডুব মেরে কোথাও একদিন ঘুরে আসি। সবাই রাজি হলো না, তা না হোক, শেষমেশ আমরা 4 জন রাজি, আমি, ইন্দ্র, অজয়, দীপক দা। বিকেলেই যে যাওয়ার মতো বেরিয়ে পড়লাম। হাওড়ার টিকিট কাউন্টারে লম্বা লাইন, লাইনে দাঁড়িয়েই ঠিক হলো বালাসোরের টিকিট কাটা হবে। জেনারেল টিকিট কেটে 4 জনে ট্রেনে উঠে বসলাম। যখন বালাসোরে নামলাম, ভোরের আলো তখন ফুটছে। দোকানে চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা পঞ্চলিঙ্গেশ্বর এখান থেকে কত দূর? দোকানদার বললেন, 30-40 কিলোমিটার হবে। একটা অটো রিজার্ভ করে সকাল সকাল পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর। পাহাড় আর বন দেখে সকলের মন দারুণ খুশি। সামনেই দেখা যাচ্ছে ঘন জঙ্গলাকীর্ণ একটা উঁচু পাহাড়ের চূড়ো। খুব ইচ্ছে ওটার চূড়োয় উঠব, কিন্তু ওঠার রাস্তা তো জানি না, কমসে কম একজন গাইড তো লাগবেই। চা খেতে খেতে আলাপ হলো স্থানীয় লোক মহান্তি আর পাগলুর সঙ্গে। বলল ওরা নিয়ে যাবে ওই চূড়োয়, ওটার নাম কোঠালা। জঙ্গলের মধ্যে দিয়ে একটানা খাড়া চড়াই, হাতির উপদ্রব আছে। যদি ওই পথে হাতি থাকে তাহলে কিন্তু ওঠা যাবে না। আমরা রাজি, শুরু হলো হাঁটা। বন জঙ্গল কাটতে কাটতে পাগলু আগে আগে আর মহান্তি আমাদের পিছনে, সকলের হাতে লম্বা শক্ত লাঠি। ঘণ্টা তিনেক হাঁটার পর পৌঁছলাম পাহাড় শীর্ষে। ঠিক তখনই একেবারে হুড়মুড় করে বৃষ্টি এলো। আমরা একটা বড় পাথরের খাঁজে ঢুকে গেলাম। পাথরটা একটা বিশাল ক্যান্টিলিভার যেন, ঝুলছে, পড়বে পড়বে করেও পড়ছে না। আর আমরা সেই পাথরে পা ঝুলিয়ে বসে আছি, যেন ছাতের কার্নিশে পা ঝুলিয়ে বসে থাকা। দৌড়ে এক ফালি মেঘ তখন বৃষ্টি ঝড়াচ্ছে। মেঘটা বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে আমাদের দিকে। শয়ে শয়ে ফুট নিচে সবুজ গালিচা মতো কুলডিহার সংযুক্ত অরণ্যভূমি। বৃষ্টি কিন্তু সব জায়গায় হচ্ছে না। দূরে এক ফালি রোদ নেমেছে উপত্যকায়। মোহিত হয়ে ভিজতে ভিজতে দেখছি সেই অপরূপাকে। দূর থেকে দেখা গেল হাতির দলটা কোঠালার দিক থেকে নেমে নিচের জঙ্গলের দিকে চলে যাচ্ছে। দূরের উপত্যকা যেন নকশি কাঁথার মাঠ। অবাক নয়নে চেয়ে রইলাম সেই সুন্দরীর দিকে। প্রিয় প্রাত্যহিকী, আজও এই বৃদ্ধ বয়সে মনে পড়ে হঠাৎ কুড়িয়ে নেওয়া ছুটির সেই দামাল অভিযানের কথা। কল্যাণ সাহা লিখেছেন, পোস্ট অফিস বুড়ো শিবতলা, জেলা হুগলি থেকে। হঠাৎ কুড়িয়ে নেওয়া ছুটির দামাল অভিযানের কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে।

এর পরের চিঠি লিখছেন উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, ছুটি উপভোগ আমার জীবনভর ছুটে চলার একটা পাওনা। অকস্মাৎ কোনো তুমুল বৃষ্টি ভেজা দিন জীবনে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো এসে হাজির হয়েছে। একসময় বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটেও পেয়েছি নির্ভেজাল ছুটি। কর্মব্যস্ত

ব্যস্ততার মধ্যেখানে এসব ছুটির মহিমাই অন্যরকমের। তবে করোনা অতিমারির সময় হঠাৎ পাওয়া ছুটি বদলে দিয়েছে ছুটির সংজ্ঞা। লকডাউনে ছুটি বদলে দিল আমাদের জীবনযাপনের স্টাইল। বাড়িতে পড়ানো বন্ধ হয়ে গেল, অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা পিছিয়ে গিয়েও জটিল হয়ে পড়ল সামাজিক পরিস্থিতি। কিন্তু এসব তখন বাধ্যবাধকতা, কারোরই হয়তো করার কিছু ছিল না। আমাদের মতো গ্রামাঞ্চলে স্মার্টফোন বা পর্যাপ্ত ইন্টারনেটের অভাবে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনা করা প্রায় বন্ধই ছিল। এ শঙ্কা ভরা ছুটির দিনগুলোতে ইচ্ছে থাকলেও পড়াতে পারিনি। ছুটির অবিচ্ছেদ্য অঙ্গ হলো আড্ডা। এই পড়ে পাওয়া কিন্তু চূড়ান্ত অবাঞ্ছিত ছুটিতে আড্ডার স্টাইলটাও বদলেছে বিস্তর। চায়ের দোকানে, পাড়ার আড্ডার আসরে কিংবা ঝা চকচকে কফি হাউসে ভিড় জমানোর উপায় না থাকায় আড্ডাটাও তাই সরে আসে অন্তর্জালে। সেই বুদবুদের জগতে নিখিলেশ, মহিদুল, ডিসুজা, রমা রায়ের সঙ্গে আমিও জড়ো হই। কিঞ্চিত হইচই হয়, গল্প জমেও জমতে পারে না, কারণ সব কিছুকেই ছাপিয়ে আলোচনার অনেকটা, না বোধ করি প্রায় পুরোটা অংশই দখল করে নেয় একটা মারণ ভাইরাস। সব কিছুর মধ্যেই যেন জেগে ওঠে এক তীব্র অভাববোধ মানুষের স্পর্শের। তখন এই অনাকাঙ্ক্ষিত, অযাচিত ছুটি, ছুটিময় বন্দিদশা শেষ হওয়ার বন্দনা চলে সর্বক্ষণ। কবে এই দমবন্ধ করা অস্থির ছুটির জাল কেটে দুহাতে তুলে ছুটি বলে কাজের জগতে ছুট দেব একেবারে হল্লা রাজার স্টাইলে, গিয়ে বসব পুরোদস্তুর আমার ছাত্রছাত্রীদের নিয়ে পড়ানোর ঘরটিতে, দাঁড়াবো হোয়াইট বোর্ডের সামনে। হ্যাঁ, সেই ছুটি থেকে আমরা বেরিয়ে হোয়াইট বোর্ডের সামনেও দাঁড়াতে পেরেছি। সেই দুঃসময় ছুটি আমরা কাটিয়ে উঠেছি, লিখলেন উত্তম দালাল খড়সরাই, বেগমপুর, হুগলি থেকে।

0: সৌমেন্দ্রনাথ জানার লেখা আমার হাতে টরন্টো কানাডা থেকে এসেছে। প্রভাত বন্ধু প্রাত্যহিকী, এখন অবসর জীবনে কর্মব্যস্ত দিনগুলি থেকে দীর্ঘ ছুটির অবকাশ উপভোগ করলেও হঠাৎ ছুটি প্রসঙ্গ মনে পড়তে চললাম স্কুল জীবনের হঠাৎ পাওয়া ছুটির কথায়। তখন ক্লাস 9, আমার গ্রাম থেকে দীঘা বিদ্যাভবন স্কুল যেতে 1 কিলোমিটার মাঠ ক্ষেত পেরিয়ে পাকা রাস্তায় উঠতে হতো। বাসে করেও দীঘা থেকে যাওয়া যেত সেই 70 দশকে 20 পয়সা বাস ভাড়া দিয়ে। তবে 1.5 কিলোমিটারে স্কুল যাওয়ার পথ আমরা গ্রাম থেকে দল বেঁধে হেঁটেই মেরে দিতাম। হালের এই বর্ষার মরশুমে চারদিকে বানভাসী অবস্থা দেখে ওদিনের একটি স্মৃতি মনে পড়ল। সোমবার স্কুলের দিন ছিল, আমি পারতপক্ষে স্কুল কামাই করতাম না। রবিবার এত বৃষ্টি হয়েছে নাগাড়ে চারদিকে যে জলথৈথৈ অবস্থা, সেটা ঘরে বসে বোঝার উপায় ছিল না। সোমবার স্কুলের জন্য তৈরি হতেই মা বলে, কোথায় যাবি? বলি, কেন স্কুলে যাব? মন উৎফুল্ল, বৃষ্টির দিন যে কজন আসবে, স্কুলে পড়া না হলে হঠাৎ ছুটি পাওয়া হবে। মন খুলে হই হুল্লোর আনন্দ সব ভরপেট উপভোগ করে বাড়ি ফিরব। যেদের বসে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বাইরে বেরোনোর রাস্তায় দেখি গোড়ালি ডোবা জল। বুঝলাম পিছনের মাঠ জলময় হয়ে গায়ে ঢুকেছে জল। জেদ বেরিয়েছি যখন ফেরা নেই, স্কুলে গিয়ে হঠাৎ ছুটির আনন্দ কোনো মতে মিস করা নেই। যত এগোই জল বাড়ছে, হাঁটু অবধি জল। স্কুলে ইউনিফর্ম কিছু না থাকায় আমরা হাফ প্যান্ট আর শার্ট পরে যেতাম স্কুলে। সামনে জল, জল আর জল, মাঠঘাট বাঁধ সাঁকো সব জলের তলায়। ভয় করছে, পিছন ফিরে দেখি মা আমার পিছন পিছন এসে গ্রামের মাথায় দাঁড়িয়ে। হাত তুলে ফেরার ইশারা করতেই জেদ ভুলে বাড়ি ফিরে এলাম। কিন্তু আফসোস থেকে গেল তেমন একটা হঠাৎ ছুটির উপভোগ মার যাওয়াতে। ওই দিনের কথা আজও মনে পড়ে বন্ধু প্রাত্যহিকী। লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা টরন্টো কানাডা থেকে। আমরা পরিষ্কার একটা ছবি দেখতে পেলাম আপনার লেখায়।
1: জানিয়ে দিই আকাশ বাতাসের খবর সম্পর্কে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকবে। দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত 24 ঘন্টায় 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97% এবং সর্বনিম্ন পরিমাণ 78%।
0: প্রাত্যহিকী আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায় এবং
1: সৌভিক শাসমল।
0: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামের চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাসায়নিক ও সার মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ 2 সপ্তাহ ব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করবেন। জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে 2 দিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতি টেনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। এসসিওর 25তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। চীন, রাশিয়া সহ এসসিওতে বর্তমানে 10টি সদস্য দেশ রয়েছে। ভারত 2017 সাল থেকে এসসিওর পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ভারতের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলির নিয়ে কথা বলবেন। কিরগিজস্তানে দুদিনের সফরের প্রথম দিনে গতকাল শ্রী মোদী বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে রাশিয়া, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর অন্য নেতৃবৃন্দ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত সন্ধ্যায় ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের সূচনা করেন। দ্বিবার্ষিক এই অনুষ্ঠান নোম্যাড বা যাযাবর সভ্যতার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানকে প্রতিফলিত করে। কিরগিজস্তানে 6 সেপ্টেম্বর পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে। 100টির বেশি দেশের খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে আছে ভারতের 87 সদস্যের এক প্রতিনিধি দলও। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি।
3: I think you've seen a lot of work by the president and his ambassador to India, Sergio Gore, work on trying to get more American businesses to invest in India and to get Indian businesses to invest here in the United States. And so the president and the administration are very keen to grow and develop that bilateral trade and economic relationship.
2: গত বছর একই সময়ে এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসেব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তি ও সহনশীলতার প্রতিফলন। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামের চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক শক্তি নিরাপত্তা মন্ত্রী কার্স্টেন স্নাইডার বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন উভয় নেতা। রাসায়নিক ও সার মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ 2 সপ্তাহব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করবেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ও কাপড়ের ব্যাগ এবং পুনরায় ব্যবহারযোগ্য বোতলের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সার মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে চলা এই অভিযানের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। চলতি বছর প্রশাসনিক কার্যকারিতা এবং ই ফাইলিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ডিজিটাল স্বচ্ছতা নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগের আওতায় ই অফিস এবং ডিজিটাল ফাইলিং ব্যবস্থাকে সহজতর করা হবে।

0: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। দুদিনব্যাপী এই সম্মেলনে সঠিক সময়ে জল সংক্রান্ত পরিকাঠামো, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, জল সঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, সুস্থায়ী পানীয় জল ব্যবস্থাপনা, জলজীবন মিশন দ্বিতীয় পর্যায়ের আওতায় গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্পের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ এই চারটি বিষয় মূলত আলোচনা হবে। জল সংরক্ষণ, বৃষ্টির জল সঞ্চয়, ভূগর্ভস্থ জল ধরে রাখা, ডিজিটাল নজরদারি ইত্যাদি নিয়ে পর্যালোচনা হবে এই সম্মেলনে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের কেরিয়ারে ইতি টানলেন মেসি। তিনি জানিয়েছেন এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে যাবার পরই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবার মৃত্যু সেই সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে। 39 বছর বয়সে এই তারকা ফুটবলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘোষণা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত বেদনাদায়ক। দীর্ঘ ফুটবল জীবনে দেশের জাতীয় দল এবং আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। এদিকে মেসির এই সিদ্ধান্তে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সমর্থকরা অত্যন্ত ব্যথিত। আর্জেন্টিনার হয়ে মাঠে মেসির উপস্থিতি ক্রীড়াপ্রেমীরা চিরকাল স্মরণ করবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভর 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসবেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভর ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সফরকালে তিনি মুম্বাই যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা পরিস্থিতি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভয়াবহ রূপ নিয়েছে। এখনও পর্যন্ত সেদেশে 6,000-এর বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় 3,000 জনের। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কঙ্গোয়ে এবারের ইবোলাকে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া মহামারী বলে মত ব্যক্ত করেছেন। আক্রান্তদের শনাক্ত করে যে গতিতে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তার চেয়েও দ্রুত হারে এই রোগ ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। কঙ্গোর যোগাযোগ মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে 1,366 জন রোগ থেকে সেরে উঠেছেন, 619 জন রোগী আইসোলেশন বা হাসপাতালে রয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং শাহরিয়ার কবির, অধ্যাপক ড আবুল বরকত, আইনজীবী রানা দাশগুপ্ত এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ন্যায় বিচার সুনিশ্চিত করতে সেকুলার মিশন, অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট সহ 4টি সংগঠন গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে। বৈঠকের পর সংগঠনের পক্ষে সমাজকর্মী ও প্রাবন্ধিক মোহিত রায় আকাশবাণীকে বলেন, 1947-এ দেশভাগের আগে থেকেই পূর্ববঙ্গে হিন্দু জনগোষ্ঠী সাম্প্রদায়িক অত্যাচার ও গণহত্যার শিকার হয়েছে। 2024-এ বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে জীবিত ব্যক্তিদের খোঁজে উদ্ধার কাজ চলছে জোরকদমে। ত্রিশুলি 3-এ জলবিদ্যুৎ কেন্দ্রে কাদা ভর্তি সুড়ঙ্গে প্রায় 600 জন শ্রমিক আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর। উদ্ধারকারী দল বিস্ফোরক, ভারী যন্ত্রপাতি, এয়ার পাম্পের সাহায্যে সুড়ঙ্গে অভিযান চালাচ্ছে। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের ওই হরপাবানে ভোতেকোশী নদীর দুই পারের বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ভেসে যায়, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ চলতি বছরের জানুয়ারিতে হিমাচল প্রদেশের নালাগড় থানায় আইইডি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এ পর্যন্ত 6 জনকে ধরা হলো। এদের জিজ্ঞাসাবাদ করে অপরাধ চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় আজাদ হিন্দ ফৌজ ঘটনের বার্ষিকী উদযাপিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে প্রথম পর্যায়ে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। বিপ্লবী রাসবিহারী বসুর উদ্যোগে এই বাহিনী আরও সুগঠিত হয়। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করে বাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামের চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করবেন। যে কোনো বিপর্যয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করতে রাজ্য স্তরে অর্জুন বাহিনীরও আজ সূচনা করবেন তিনি। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিল মামলায় শিক্ষক নিয়োগের সময়সীমা আগামী বছর 31শে মে পর্যন্ত বৃদ্ধি করেছে। অচল হয়ে পড়ে থাকা বেহালা বিমানবন্দর পুনরায় চালু করার লক্ষ্যে যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সাধারণ মানুষের কাছে কম দামে পেঁয়াজ পৌঁছে দিতে 50টি ভ্রাম্যমাণ গাড়িতে 35 টাকা কিলো দরে তা বিক্রি শুরু করেছে কৃষি বিপণন দপ্তর। চিনির কালোবাজারি রুখতেও চলেছে টাস্ক ফোর্সের অভিযান। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করবেন। নবান্ন সভাঘরে সকাল 11টা নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্প এবং স্বাস্থ্য বীমা যোজনায় সুবিধাভোগী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিকের হাতে তিনি এই দুই প্রকল্পের কার্ড তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ, রাজ্যের সমস্ত যোগ্য ও আগ্রহী সাংবাদিকরা এই বীমা যোজনার আওতায় আসবেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। যে কোনো ধরনের বিপর্যয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করতে রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষিত বাহিনী চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘর থেকে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে অর্জুন বাহিনী নামে রাজ্যস্তরে এই স্কোয়াডের সূচনা করবেন। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় শিক্ষক নিয়োগের সময়সীমা আগামী বছর 31শে মে পর্যন্ত বৃদ্ধি করেছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সঞ্জীব সাজদেবার বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় রাজ্যের সময়সীমা বৃদ্ধির এই আবেদন মঞ্জুর করেন। তবে শীর্ষ আদালত গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এরপরে আর কোনো সময় দেওয়া হবে না। এর আগে নতুন করে নিয়োগের জন্য 31শে আগস্ট অর্থাৎ গতকাল পর্যন্তই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। উল্লেখ, নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনে SSC-র 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা তৈরির আশঙ্কায় চিহ্নিত যোগ্য শিক্ষকদের অন্তর্বর্তী সময়ের জন্য স্কুলে চাকরির অনুমতি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, তাঁদের সরকার যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধির পক্ষে, কিন্তু পূর্বতন সরকারের গাফিলতির কারণে বিষয়টি এখনও ঘেঁটে রয়েছে।
2: আমাদের রাজ্য সরকার চাইছেন যে এর একটা সুস্থ সমাধান হোক, কিন্তু সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেসের সময় ব্যাপারটাকে এমনভাবে মানে ঘেঁটে দেওয়ার কাজ করেছে। আমি মাননীয় স্কুল শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল, ওনার কাছে রিপ্রেজেন্টেশন গেছে বিভিন্ন সেকশনের তরফ থেকে। এখনো পর্যন্ত 22 ধরনের বঞ্চিত পাওয়া গেছে, যারা ক্লেম করছেন যে আমরা বঞ্চিত হয়েছি SSC-র দ্বারা।
1: মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA শিক্ষক নিয়োগের সময়সীমা বৃদ্ধির সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সমস্ত জটিলতা দূর করে SSC-র মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন। রাজ্য সরকার মেধার সঙ্গে কোনো রকম আপোষ করবে না বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিকেন্দ্রীভূত কাউন্সেলিং নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু বোর্ডের তরফে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

0: যেসব ছাত্রছাত্রী কেন্দ্রীয়ভাবে অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে কোনো কলেজে ভর্তি হয়েছেন তারা ফের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন। একই সঙ্গে সরকার কলেজ ভিত্তিক ভর্তির নামে মেধা তালিকায় নাম না থাকা পড়ুয়াদের ভর্তিও নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সচেষ্ট হবে। দুটি ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত মালদা কলেজ। এসএফআই ও এবিভিপি এই দুই সংগঠনের সদস্যদের মধ্যে গতকাল সংঘর্ষে এসএফআই এর মালদা জেলার সম্পাদক কৌশিক মৈত্র গুরুতর আহত হন বলে অভিযোগ। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এবিভিপি। অচল হয়ে পড়ে থাকা বেহালা বিমানবন্দর পুরোরায় বিনা বিমান পরিষেবা চালু করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নতুন দিল্লিতে গতকাল ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর খাঁ এই বিমানবন্দরকে পুনরায় কার্যকর করার নানান সম্ভাবনাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এটি পুনরায় চালু করার জন্য সম্প্রতি কেন্দ্রকে এক চিঠি দেন। এই বিমানবন্দর থেকে দ্রুত পরিষেবা শুরু করার বিষয়ে কেন্দ্রের সহযোগিতা চান তিনি। উল্লেখ, দক্ষিণ কলকাতার বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। নগরবাসী, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের সুবিধার্থে সেটি পুনরায় চালু করার এই উদ্যোগ। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সাধারণ মানুষের কাছে পেঁয়াজ ও চিনি কম দামে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কলকাতায় 50টি ভ্রাম্যমাণ গাড়িতে গতকাল 35 টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে কৃষি বিপণন দপ্তর। এরপর জেলায় জেলায় ভ্রাম্যমাণ গাড়িতে করে পেঁয়াজ বিক্রি শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পাশাপাশি ভিন রাজ্য থেকে আরও বেশি পেঁয়াজ আনতে আজ নাফেডের সঙ্গে বৈঠকে বসছেন দপ্তরের শীর্ষ অধিকর্তা। চিনির দাম কমাতে কলকাতার পোস্তায় কড়া নজরদারি চালানো হচ্ছে। চিনির কালোবাজারি রুখতে কলকাতা ও জেলার বাজারে চলেছে টাস্ক ফোর্সের অভিযান। এর ফলে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চিনির দাম কিলো প্রতি প্রায় 10 টাকা কমেছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। ক্রেতার সুরক্ষায় রাজ্য সরকার উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন করবে। উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে আজ মধ্য কলকাতার হগ মার্কেটে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যস্তরের সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করবেন। রাজ্য তথ্য কমিশনে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য যোগ্য প্রার্থীদের বাছাই এবং নিয়োগের সুপারিশ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শিল্প বাণিজ্য উদ্যোগ দপ্তরের মন্ত্রী তাপস রায়। উল্লেখ, রাজ্য তথ্য কমিশনার পদের জন্য 22টি আবেদনপত্র জমা পড়েছে বলে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জানানো হয়েছে। রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আজ এক বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে বিকেলে স্বাস্থ্যভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা হাওড়ার পুর কমিশনারদের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, দপ্তরের আধিকারিক, কলকাতা লাগোয়া 21টি পুরসভার নির্বাহী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ, রাজ্যে চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি কিছুটা সরে গিয়ে দক্ষিণবঙ্গের পশ্চিমাংশ এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে আরো বৃষ্টিপাত ধীরে ধীরে কিছুটা কমার সম্ভাবনা থাকবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে চলবে।
0: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও গতরাত থেকেই দফায় দফায় বৃষ্টি চলেছে। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 21 মিলিমিটার। এদিকে

0: গতকাল বিকেল থেকে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ। আজও সকাল থেকে বৃষ্টি চলেছে, সঙ্গে বইছে দমকা হাওয়া। সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি, টানা বর্ষণে জেলার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় আজাদ হিন্দ ফৌজ গঠনের বার্ষিকী উদযাপিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালের পয়লা সেপ্টেম্বর সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে প্রথম পর্যায়ে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। নদিয়ার মোহনপুরে আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 53তম প্রতিষ্ঠা দিবস। কৃষি শিক্ষা গবেষণা উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরতে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন, শুনলেন সুরেলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: জানা অজানায় শুনবেন শরীর গঠনে পুষ্টি নিয়ে ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়।
1: বিল্টু অঙ্কে কম নম্বর পেলেও কবিতা ছড়াতে খুব পটু, আর তাতেই সে তার ঠাম্মার বড় আদরের আর গর্বের নাতি। ছড়া মুখস্থ করতে থাকায় ছড়াটা আমরাও একবার শুনে নি। কে বলেছে পুষ্টি পেতে অনেক টাকা লাগে? পুষ্টি আমার, পুষ্টি তোমার, আশেপাশেই রাখা। পুষ্টি আছে বাড়ির কাছে কুঁইও পালং শাকে, পুষ্টি আছে কাঁচা পেঁপে কিংবা যখন পাকে, পুষ্টি আছে ছোট মাছে, পুষ্টি আছে ফলে, রঙিন যত শাকসবজি পুষ্টিকরের দলে। দু চোখ খুলে পুষ্টি দেখো নানান রঙে মাখা, কে বলেছে পুষ্টি পেতে লাগে অনেক টাকা? পুষ্টি আছে গরুর দুধে, হাঁস মুরগির ডিমে, গাজর কলা মিষ্টি কুমড়ো কচুর লতি শিমে, পুষ্টি আছে কাঁচা লঙ্কায় কিংবা লেবুর রসে, তুমি জানো পুষ্টি কোথায়, জানুক দেশে দশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতি জনপ্রিয় মনের কথা বা মন কি বাত নামে রবিবারের এক অনুষ্ঠানে বলেছেন, দেশের যুবশক্তির দৈহিক পুষ্টির বিষয়টি এখন ভারতবাসীর কাছে অতি প্রয়োজনীয় একটি পদক্ষেপ। উনি সেপ্টেম্বর মাসকে প্রতি বছরের পুষ্টি মাস বা নিউট্রিশন মান্থ বলে অভিহিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন শিশু ভগিনী ও মায়েদের খাদ্যাভ্যাসের উপর। শ্রীমতী অন্নপূর্ণা দেবী পুষ্টি মাসে ছয়টি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোকপাত করেছেন। তার সর্বপ্রথমটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা, দ্বিতীয়টি বয়স অনুসারে তাদের দৈহিক বৃদ্ধি ঠিক ঠিক সংগঠিত হচ্ছে কিনা তার উপর, এছাড়া অতি প্রয়োজনীয় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। পুষ্টি নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দুগ্ধজাত পদার্থের পরিবর্তন হিসাবে কিছু খাদ্যের ব্যবহার টেকনোলজি ভিত্তিক স্বচ্ছতা এবং পরিবেশের সংরক্ষণ ও সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন। এজন্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো প্রকৃত পুষ্টি এবং সে সম্বন্ধে সম্যক শিক্ষা দিয়ে সমগ্র ও সম্পূর্ণভাবে শিশুদের বিকাশ সাধিত হওয়ার কথা বলেছেন। বিগত বছরগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মীরা শুধু যে শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিচ্ছে তাই নয়, সে সম্বন্ধে তাদের মায়েদের পুষ্টি ও খাদ্যের এক সুন্দর ধারণাও তৈরি করে দিচ্ছে। মিশন বৎসালয় যোজনাতে কোনো শিশুই এইসব কর্মকাণ্ডের বাইরে যাতে না থাকে তার উপর বিশেষ জোর দিতে বলেছেন। নিউট্রিশন বা পুষ্টি 2.0 নামে একটি প্রকল্প, যাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও শিশু কিশোর কিশোরীদের পুষ্টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি এত ফলপ্রসূ হয়েছে যে অন্য দেশের কাছেই এই প্রকল্প অনুসরণযোগ্য হয়ে উঠেছে। খুব হতাশজনক খবর, ভারতবর্ষের শতকরা 53 জন, যাদের বয়স 15-49 বছর, এই ধরনের মহিলারা রক্তাল্পতার শিকার, আর তাতে ভবিষ্যতের শিশুরাও অসুস্থ হয়ে জন্মাচ্ছে, যা আগামী প্রজন্মের শিশুদেরও অসুস্থ অবস্থায় পৃথিবীতে আনছেন। যদিও সুবিদিত FAO সংস্থার কথায় করোনা মহামারী অবশ্যই তার উল্লেখযোগ্য কারণও বটে, ভারত যেখানে পৃথিবীর দ্বিতীয় কৃষি উৎপাদক দেশ, তাই পুষ্টির বহুলাংশ এখানে যেহেতু সহজেই উৎপাদন করা যায়, তাই তো বিভিন্ন শুকনো ফল, কৃষিভিত্তিক কাঁচামাল, বিভিন্ন ফসল, ডাল, মাছ, ডিম, কলা ও শাকসবজি উৎপাদন সুপরিকল্পিতভাবে তাদের সাধারণ মানুষের কাছে যোগানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও সরকারি মাধ্যমে প্রচার ও প্রসার প্রকল্পটিকে বাস্তবায়িত করতে পেরেছে এবং করেও চলেছে। ভারতের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পোষণ অভিযান প্রকল্পটিও খুব কার্যকরী হয়েছে। আসলে শহর ও গ্রামাঞ্চলে দু রকমের সমস্যা, আর তাই তা দুভাবে সমাধানের পথ খুঁজে নেওয়া হয়েছে। অতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে চাকুরিরতা মহিলারা আবারও ঘরের খাবারের প্রতি বিশেষ সচেষ্ট হয়েছেন, আর তাতে খুব দ্রুত শিশু ও সমগ্র নাগরিক স্বাস্থ্যে উন্নতি দেখা দিয়েছে। এতে যে শুধু সংসারের দৈহিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে তাই নয়, মানসিক স্বাস্থ্যেও

0: তার সুপ্রভাব দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে। এতে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন শরীর গঠনে পুষ্টি নিয়ে ধারাবাহিকের প্রথম পর্ব, বললেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান এখন আধুনিক গান, শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, প্রথম গানের রচয়িতা ক্ষিতিশ সাঁতরা।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের পর এবারের গানের রচয়িতা দীনেন্দ্র চৌধুরী। শুনছেন আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

প্রথমে ক্ষিতীশ সাঁতরা, পরে জটিলেশ্বর মুখোপাধ্যায়, সবশেষে দীনেন্দ্র চৌধুরীর লেখা।

0: আধুনিক গান শুনলেন রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে উত্তরণ। আজকের অনুষ্ঠানে সেরিব্রাল পলসিতে আক্রান্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামের কাহিনী শোনাব। ক্ষুদ্র ব্যবসায়ী বাবার সামান্য আয়ে ওদের সংসার কোন রকমই চলত। তার উপর এ কঠিন সমস্যায় প্রথমটায় মা বাবা একটু দিশেহারাই হয়ে পড়েন। একমাত্র সন্তানের এই শারীরিক অসুবিধায় হতাশ হয়ে পড়লেও ধীরে ধীরে সামলে নেন সোমনাথের মা বাবা। শুরু হয় জীবনে এগিয়ে চলার লড়াই। ওর এই লড়াইয়ের গল্পের কিছুটা শুনে নেব আজকের উত্তরণ অনুষ্ঠানে।
2: আমি বীরভূম জেলার অন্তর্গত ১৯৯৬ সালে জন্মগ্রহণ করি। আমার মায়ের যখন ডেলিভারি হয় সেই সময়ে ডাক্তারদের গাফিলতির কারণে এক ধরনের নিউরো বা নার্ভ সংক্রান্ত ডিসেবিলিটি, যেখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে বাধাপ্রাপ্ত হয়। তা আমি ছোট থেকে একটু দেরিতে চলতে শিখি, দেরিতে কথা বলতে শিখি। অন্য প্রশ্ন যখন হয় লক্ষ্য করে যে আমার হাতটি বাঁ দিকে বেশি ঢুকে থাকে, তখন তারা ডাক্তার শরণাপন্ন হয় এবং সেখান থেকে প্রথমে বর্ধমানে আমার ট্রিটমেন্ট হয়, তারপরে কলকাতা এবং পরবর্তীকালে ভেলোর যায়। কিন্তু এই রোগটির কোনো পার্মানেন্ট চিকিৎসা এখনো ব্যবস্থা হয়নি। তবে এটি হচ্ছে নন প্রোগ্রেসিভ ডিজিজ, মানে এটি যেটি একবারই মস্তিষ্কে আঘাত জনিত কারণে হয়, তাদের পরবর্তীকালে থেকে আর রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সব কাজই করতে পারি কিন্তু কিছুটা বেগ পেতে হয়, কিছু অসুবিধা হয়, হাতে পায়ের ব্যালেন্স একটু কম, কথাও একটু বেরিয়ে যায়। আমি এই নিয়ে প্রথমে কোপা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি, তারপরে চাপড়া গণেশলাল হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশ করি। আমি প্রথম থেকে পড়াশোনা একটু ভালোই ছিল। এখানে বলে রাখি যে আমার প্রাথমিক বিদ্যালয় বাড়ি থেকে কাছেই ছিল, আমি হেঁটে হেঁটে যেতাম। কিন্তু হায়ার সেকেন্ডারি যে স্কুলটা ছিল, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেখানে যেতে একটু অসুবিধা হয়েছে। তো প্রথম দিকে আমি কিন্তু ফাইভ সিক্স সেভেন ইউনিভার্সিটি স্কুল যাইনি, আমি শুধুমাত্র পরীক্ষার সময়তেই যেতাম, পরীক্ষা দিতাম, বাড়িতে পড়াশোনা করতো। ফাঁকা টিচার ছিলেন তো তিনি পড়াতে, তার পরবর্তীকালে এই থেকে বাড়িতে ব্যবস্থা করা হয়, নিয়ে ওই ভ্যানে করে তখন আমি স্কুল যেতাম। হাঁটতে পারি কিন্তু বেশি দূর বা বেশি তাড়াতাড়ি হাঁটতে পারি, স্কুল যেতাম ওই রিক্সা। তখন একটু যদি সাইকেল চালাতে দিতে বাড়ির লোক একটু ভয় পেত, এই জন্য আমি তখন সাইকেল চালাতাম না। একসাথে যেতো তাই মোটামুটি উঠতে পারি, একটু অসুবিধা হলেও উঠতে পারি। মেনলি এই রোগটা যেটা হলো, যেটা নিউরোলজিক্যাল প্রবলেম, তো অ্যাবনর্মাল মুভমেন্টটা হয়। নর্মাল মানুষ যেমন একটা হারমোনাইজ মুভমেন্ট হয়, আমাদের সেটা সেরকম হয় না, একটু অ্যাবসার্ড টাইপের হয়। মাধ্যমিকে আমি 85% এবং ম্যাথামেটিক্সে ফিজিক্যাল সায়েন্সে এই দুটো সাবজেক্টে আমি 97 পেয়েছিলাম। বলতে গেলে যে আমি একটু লাজুকি ছিলাম, অন্যান্য বিষয়ে একটু অংশগ্রহণ কমই করতাম, সমস্যার জন্য একটু কুণ্ঠা হতো, যেটা সবাই হয় যে আমি অতটা এভেলেবল বা আমার স্পিচের প্রবলেম আছে বা এরকম যেটা হয়, ইনফিনিটি কমপ্লেক্স ছোট থেকে ছিল, এখনো আগে কিছুটা আছে।

0: খুব অত্যন্ত কাম হয়ে গেছে। তো সেখান থেকে সায়েন্স পড়াটা খুব মুশকিল ব্যাপার, অনেক দূরে টিউশন পড়তে যেতে হতো, এই জন্যে আমি সায়েন্স দিতে পারিনি। তার জন্য হায়ার সেকেন্ডারি প্রথম থেকে খুব ডিপ্রেশন ছিলাম, যে আমার বন্ধু বান্ধব তারা অনেক থেকে কম মার্কস পেয়ে সায়েন্স পড়ছে কিন্তু আমি পড়তে পারছি। তারপরে আমি বিশ্বভারতীতে অ্যাডমিশন টেস্ট দিই এবং সেখানে ইংলিশ সমস্যা করতে হয়েছে। তো সেখানে যখন থাকতাম আমার বন্ধুরা প্রচুর হেল্প করতো, আমার একটা বন্ধু ছিল সে ফার্স্ট ইয়ারে সাইকেলে করে ক্লাসে বা অন্য জায়গায় সব জায়গায় নিয়ে যেত, অনেক প্রচন্ড হেল্প করেছে তারা। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ওই বিশেষ ধরনের 3 টাকা সাইকেল তৈরি করে দেওয়া হয়, ওইটা পাওয়ার পর থেকে আমি নিজের সমস্যা কিছু করতাম। ইংরেজি ভালো লাগা বেশি একদমই নয়, আমরা যেহেতু খুব দরিদ্র পরিবার থেকে বিলম্ব করি, সেহেতু আমাদের ক্ষেত্রে একটা ডিমান্ডিং কিছু করাটা খুব দরকার, যেখানে নিয়ে পরবর্তীকালে ফিউচার স্কোপ থাকে। তো সেই কারণে ইংরেজি চুজ করেছি। বিশ্ববিদ্যালয়ে আমরা করার সময় আমার চিন্তা ছিল যে কোন সেক্টরে গেলে আমার যে ডিসএবিলিটি সেটা কাজের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। তো অন্যান্য বিষয়গুলো এক্সপ্লোর করা শুরু করলো, তারপর থেকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, একদিকে মাস্টার্স করতে থাকি আর অন্যদিকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করতে শুরু করি। প্রথম দিকে ঠিক করেছিলাম যে WBCS বা UPSC এরকম কিছু দেবো, তার পরবর্তীকালে দেখি যে আমার যেহেতু চাকরিটা খুব তাড়াতাড়ি দরকার ছিল এবং CGL বলে যে পরীক্ষাটা হয় SSC CGL সেন্ট্রাল কমিটি, তো সেখানে ইংরেজি অনেক বেশি আছে আর অঙ্ক আছে আর বাকি সাবজেক্টে আছে, কিন্তু এই দুটো সাবজেক্টে ওয়েট খুব বেশি। তো প্রথমবার এই প্রি কোয়ালিফাই করি, তার পরবর্তীকালে আর একটু পড়াশোনা করে ওই সেই পরীক্ষাটা প্রপার 3 বার পাস করি। 3 বারে আমি সিলেক্ট, আমি প্রথম উপায়ে 2018 সিলেক্ট হয়। সেখানে প্রতিবন্ধকতার জন্য তো কিছু ক্যাটাগরি ক্লাসিফিকেশনের জন্য আমার চাকরি হয়নি। 2019 আবার সিলেক্ট হয়, তখন আমি ইনকাম ট্যাক্সে ট্যাক্সেশন পদে পাই। তারপরে আমার 2020 সিলেক্ট হয়, সেখানে আমি ডিফেন্সে অডিটার পদে সিলেক্ট হই। আর আগে আমি প্রশ্ন পিছিয়ে GDS বলে একটা পোস্ট হয়, সেটা মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে হয়, গভর্নমেন্ট ডাকসেব, সেখানে আমি 2 বছর কাজ করি, মানে মাস্টার্স পাওয়ার পরে। ওটা ছিল আমার গ্রাম থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে। তো সেখানেও গ্রামের লোকেরা প্রথমে প্রোটেস্ট করে একটু, যে প্রতিবন্ধী পোস্টমাস্টার কেমন হবে, আমরা চাইছি না এরকম বলে। পরবর্তীকালে আমি যখন ওখান থেকে চলে আসি, তখন তারা বলে যে আপনার মতো পাওয়া মুশকিল। এটা একটা বড় উপলব্ধি, আমি কমন বিশ্বাস সেটা কিছুটা হলেও ভাঙতে সক্ষম হয়েছে। প্রতিবন্ধী মানুষের আরো যে প্রোডাক্টিভ কাজ করতে পারে এবং মানুষকে সার্ভিস দিতে সক্ষম, সেইটা গ্রামের লোকের কাছে যে পৌঁছে গেছে সেটা খুব ভালো লেগেছে।
1: শুনছিলেন সেরিব্রাল পলসিতে আক্রান্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনের নানা গল্প। এই গল্পের বাকিটা শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, নিবেদনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। আজকের শিল্পী কল্যাণ মজুমদার। শুনুন সেতারে রাগ যোগিয়া কালাংড়া। সেতারে রাগ যোগিয়া কালিংড়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনির্বাণ দাশগুপ্ত।

0: সেতারে শুনলেন রাগ যোগিয়া কালিংড়া, বাজিয়েছেন কল্যাণ মজুমদার, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অনির্বাণ দাশগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
3: আরবিআই একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে নিশিপদ্ম ছবির গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের

0: দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: শুনছেন নিশিপদ্ম ছবির গান, এবারে শিল্পী শ্যামল মিত্র।

বুঝলেন অটো পর, তুমিও যাবে না আমিও যাব না, না না না আজ রাতে আর যাত্রা শুনতে যা।

0: বুঝলেন অটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অফ আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়ে দিয়েছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে জীবিত ব্যক্তিদের খোঁজে উদ্ধারকাজ চলেছে জোর কদমে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 939। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মণিপুরে জনগণ

0: পরিচালনার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। এসসিওর 25তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। চীন, রাশিয়া সহ এসসিওতে বর্তমানে 10টি সদস্য দেশ রয়েছে। ভারত 2017 সাল থেকে এসসিওর পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভারতের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রগুলি তুলে ধরবেন। কিরগিজস্তানে দুদিনের সফরের প্রথম দিনে গতকাল শ্রী মোদী বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে রাশিয়া, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর অন্য নেতৃবৃন্দ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত সন্ধ্যায় ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের সূচনা করেন। দ্বিবার্ষিক এই অনুষ্ঠান নোম্যাড বা যাযাবর সভ্যতার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানকেই প্রতিফলিত করে। কিরগিজস্তানে 6 সেপ্টেম্বর পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে। 100টিরও বেশি দেশের খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে আছে ভারতের 87 সদস্যের এক প্রতিনিধি দল। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয়দের শুভেচ্ছা জানান। নোম্যাড গেমসের সূচনা পর্বে উপস্থিত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন শ্রী মোদী। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি।
1: I think you've seen a lot of work by the president and his ambassador to India, Sergio Gore, work on trying to get more American businesses to invest in India and to get Indian businesses to invest here in the United States. And so president and administration are very keen to grow and develop that bilateral trade and economic relationship.
0: তিনি বলেন, ভারতের বৃহৎ এবং সম্প্রসারিত অর্থনীতি মার্কিন কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ দিয়ে থাকে। মার্কিন প্রশাসনও ভারতের আরও বেশি বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির এই হারকে বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তির প্রতিফলন। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর। উল্লেখ, ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি বৃদ্ধির হার গত বছর একই সময় ছিল 6.9%। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক গতকাল চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসেব প্রকাশ করে। ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অফ আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়ে দিয়েছে। এ ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের সিদ্ধান্তকে বেআইনি বলেও খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, ভারত কখনোই ওই সালিসি আদালতকে স্বীকৃতি দেয়নি, সেটির কোনো প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেনি, কাজেই তাদের রায়কে গ্রাহ্য করারও কোনো প্রশ্নই ওঠে না। সিন্ধু জল চুক্তিও আপাতত স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জোর দিয়ে জানিয়েছে। উল্লেখ, হেগের সালিসি সভার সম্প্রতি পাকিস্তানের সঙ্গে 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলে এর কোনো যৌক্তিকতা নেই। ওই চুক্তি অনুযায়ী জলবণ্টন কার্যকর করতেও বলা হয় ভারতকে। এছাড়া র্যাটল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজও নিয়ন্ত্রিত করার জন্য ভারতকে নির্দেশ দেয় আদালত। তবে এই সালিসি সভা চুক্তি লঙ্ঘন করেই গড়ে তোলা হয়েছে। এই যুক্তিতে ভারত তাদের রায় খারিজ করে দিয়েছে। উল্লেখ, গত বছর এপ্রিলে পহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের এক সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। হরপা বানে বিধ্বস্ত নেপালে জীবিত ব্যক্তিদের খোঁজে উদ্ধারের কাজ চলেছে জোর কদমে। ত্রিশূলে 3 জলবিদ্যুৎ কেন্দ্রে কাদা ভর্তি সুড়ঙ্গে প্রায় 600 জন শ্রমিক আটকে থাকার সম্ভাবনা বলে খবর। উদ্ধারকারী দল বিস্ফোরক, ভারী যন্ত্রপাতি, এয়ার পাম্পের সাহায্যে সুড়ঙ্গে অভিযান চালাচ্ছে। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের ওই হরপা বানে ভোতে কোশি

নদীর দুই পারের বাড়ি ঘর রাস্তাঘাট সেতু ভেসে যায়। ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে 939 দাঁড়িয়েছে, আরও 3925 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে 279 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে 11,000 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। বিপর্যস্ত এলাকায় নেপালের সেনা পুলিশ সশস্ত্র বাহিনী বিপুল পরিমাণে মোতায়েন, তবে আধুনিক সরঞ্জাম এবং বিপজ্জনক পরিবেশ উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ এই দুর্যোগকে অভূতপূর্ব এবং বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। নেপালের বন্যা পরিস্থিতিতে বিহারে জলস্তর বেড়ে যাওয়ায় নদীগুলি থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের পশুপালন ও মৎস্যচাষ দপ্তর। বন্যার ফলে মাছ, বিভিন্ন মৃত প্রাণী, জীবাণু ও দূষিত পদার্থের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া, ভাইরাস তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই মাছ খেলে শরীর খারাপ হতে পারে, সে কারণেই এই নিষেধাজ্ঞা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উপকূলবর্তী ওড়িশায় নিম্নচাপের প্রভাবে নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মণিপুরে জনগণনার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মণিপুরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন, তারপরেই এই সিদ্ধান্ত। মণিপুরের বাসিন্দাদের জনগণনার আগে NRC করার দাবি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেনচাঁদ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সহ অন্য আধিকারিকরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মণিপুরের মানুষের দাবিকে গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি 14টি নাগরিক সংস্থার নেতৃবৃন্দ এবং মণিপুরের বিজেপি বিধায়কের প্রতিনিধি দলের প্রচেষ্টার প্রশংসা করেন, যারা সম্প্রতি মণিপুরে NRC কার্যকর করার জন্য নতুন দিল্লিতে বিশেষ কর্মসূচিতে অংশ নেয়। জম্মু কাশ্মীরের তুষারাবৃত অঞ্চলে এক মাসব্যাপী পপুলেশন এনুমারেশন বা জনসংখ্যা গণনার কাজ আজ শুরু হচ্ছে। গণনাকারীরা 16টি জেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, 30 সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করবেন। নবান্ন সভাঘরে সকাল 11টা নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা। মহারাষ্ট্রের নান্দেদ ও লাতুর জেলায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। নান্দেদের কিনওয়াত তালুকার রাস্তার ধারে গতকাল একটি গাছের সঙ্গে জিপের ধাক্কা লাগলে প্রাণ হারান তেলেঙ্গানা থেকে আসা 4 পুণ্যার্থী। অন্য আরেকটি দুর্ঘটনায় ট্রাক ও মোটর বাইকের সংঘর্ষে লাতুর জেলায় মৃত্যু হয়েছে 6 বছরের শিশুসহ একই পরিবারের 3 জনের। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের কেরিয়ারে তিনি ইতি টানলেন। মেসি জানিয়েছেন, এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পরেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবার মৃত্যু সেই সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করে। ফুটবলের ইতিহাসের সবচেয়ে বেশি ব্যালন ডিওর জেতার নজির তাঁরই সঙ্গে 927টির বেশি গোলের বিশ্বজোড়া কীর্তি। আর্জেন্টিনার জার্সিতে 207টি ম্যাচে 125টি গোল করার অনন্য রেকর্ডও রয়েছে মেসির ঝুলিতে। ফুটবলের কিংবদন্তি মেসির এই সিদ্ধান্তে সারা পৃথিবীর সমর্থকেরা অত্যন্ত দুঃখিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা জেলা চিঠি। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। ঘাটতি থাকলেও পুরুলিয়ায় একেবারে শেষের দিকে অনেকটাই সদয় হল বর্ষা। এবার মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হলেও মৌসুমের পর্যাপ্ত বৃষ্টি পায়নি পুরুলিয়া। ঘাটতি প্রায় 40% পর্যন্ত পৌঁছে যায় বলে জানান জেলার কৃষি কর্তারা। সেই ঘাটতি কমতে শুরু করে হালের বৃষ্টির পর বেশ কয়েকটি নিম্নচাপের জেরে। দেরি হলেও কৃষকরা অধিকাংশ জমিতেই বপন করতে সক্ষম হন আমন ধান। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে পুরুলিয়ার মানবাজার মহকুমার মানুষের। সেপ্টেম্বরেই মানবাজার মহকুমা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই মানবাজার গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল এবং জেলা স্বাস্থ্য আধিকারিকরা। মানবাজার গ্রামীণ হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখেছেন তারা। মানবাজার গ্রামীণ হাসপাতালে বর্তমানে রয়েছে 40টি শয্যা, এর সঙ্গে আরও 60টি শয্যা বাড়িয়ে মোট 100 শয্যা করার জন্য তোড়জোড় চলছে। মানবাজার মানভূম মহাবিদ্যালয় সংলগ্ন মানবাজার বড়াবাজার রাজ্য সড়কের পাশে মাধবপুর গ্রামের সামনে মহকুমা হাসপাতালের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, মানবাজার মহকুমা হাসপাতালের জন্য প্রায় 2 একর জমি বরাদ্দ হয়েছে। সেখানে গড়ে উঠবে 300 শয্যার বিশাল হাসপাতাল। সারা দেশের সঙ্গে পুরুলিয়া জেলাতেও অনুষ্ঠিত হল খেল কি বাত পিএম কিসাত। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলা নিয়ে বিশেষ এই অনুষ্ঠান ছাত্রছাত্রী ও খেলোয়াড়দের সরাসরি দেখানো হয় বিভিন্ন জায়গায়। সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে ওই দিন খেলা নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবল আগ্রহ নিয়ে এতে যোগ দেন অধ্যাপকরাও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী, রেজিস্ট্রার গুরুদাস মণ্ডল, এনএসএস এর কোঅর্ডিনেটর সঞ্জয় মণ্ডল সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ক্রীড়াক্ষেত্রে উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেবে বলে জানান উপাচার্য। খেলার প্রতি পুরুলিয়ার ছেলেমেয়েদের উৎসাহ দেখে বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্স খোলা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আগামী দিনে একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলারও লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা। সারা দেশের সঙ্গেই পুরুলিয়াতেও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল 80তম স্বাধীনতা দিবস। পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক সুধীর কোন্থাম। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সহ উচ্চপদস্থ আধিকারিকরা। দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তর আদ্রায় পতাকা উত্তোলন করেন ডিআরএম মুকেশ গুপ্তা। দিনটি বিশেষভাবে পালিত হয় জেলা বিজ্ঞান কেন্দ্র ও সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়েও। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী। ওই দিন শ্রী অরবিন্দের জন্মদিবসও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে। অন্যদিকে জেলা বিজ্ঞান কেন্দ্রেও জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। হর ঘর তিরঙ্গা অভিযানের আবহে সমগ্র প্রাঙ্গণ দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে ওঠে। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার পুরুলিয়ায় এসেই জেলার মানুষের মন জয় করে নিলেন শুভেন্দু অধিকারী। গত 17ই আগস্ট পুরুলিয়ায় আসেন তিনি। মানবাজারের মাধবপুর ফুটবল ময়দানে জনসভা থেকেই তিনি জাইকা প্রকল্পে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের মানুষের জন্য পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে জেলার 7টি ব্লক এলাকায় বাড়ি বাড়ি জল দেওয়া শুরু হয়। বালির মারাত্মক সমস্যা নিয়ে যে তিনি অবগত তাও তিনি মঞ্চ থেকে জানিয়ে দেন। 1200 টাকায় যাতে পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তারা বালি পান তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর, তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই জেলাতেই পাওয়া যাবে কাজ। মঞ্চ থেকেই রাজ্যের অন্যান্য জেলার মতো এবার পুরুলিয়াতেও মিড ডে মিল ইসকনকে দেবার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। জানান, সপ্তাহে 2 দিন মিলবে ডিম। রাঁধুনিদের আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা মিড ডে মিলের কাজ করেন তাদের কারোর চাকরি যাবে না। কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে যথাসময়ে নিয়ে আসার কথাও বলেন তিনি। রঘুনাথপুরের দুর্মুট এলাকায় অমিত মেটালিক্সের প্রায় 4000 কোটি টাকার লৌহ ইস্পাত কারখানা শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রঘুনাথপুর এলাকাকে আগামী দিনে ধানবাদ বোকারো শিল্পাঞ্চলের মতো করে গড়ে তোলা হবে।

0: জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্বে উমা ছবির গান শুনুন। প্রথম দুটি গান অনুপম রায়ের কণ্ঠে।

0: জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ, সেল সিকিউর TMT বার। দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: রূপঙ্কর বাগচি উমা ছবির গান শুনছেন।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। একটু পরেই গানের ভেলা।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: গানের ভেলা আপনাদের সঙ্গে আমি নিবেদিতা নাগ তহবিলদার।

শুধু বর্ষা নয়, সারা বছর আমরা এই মঙ্গলবার সকাল 10টায় তাঁকে স্মরণ করি আমাদের এই অনুষ্ঠানে গানের ভেলাতে। একজন মানুষ তার জন্ম থেকে তার নশ্বর শরীর বিলীন হয়ে যাওয়া পর্যন্ত তার কর্মকাণ্ড, তার কর্মকাণ্ডই স্থির করে দেয় যে তাকে কিভাবে স্মরণ করবে মানুষ পরবর্তী প্রজন্ম, বা আদৌ করবে কি না সবটুকুই। হ্যাঁ, একজন মানুষের জীবন, তার যাপন, তার আদর্শ, সেগুলোই কিন্তু তার কর্মের মধ্যে দিয়ে, তার সৃষ্টির মধ্যে দিয়ে কোথাও একটা পল্লবিত হয়। সেই মানুষটিকে চেনা যায়, বোঝা যায়, আর তাই আমরা আরও চিনতে চাই কাজী নজরুল ইসলামকে, কাজী নজরুল ইসলামের আদর্শকে আরও আরও পৌঁছে দিতে চাই পরবর্তী প্রজন্মের কাছে। দেখুন, যে কোনো সঙ্গীত স্রষ্টা তার সামগ্রিক যে কৃতিত্ব সেগুলোকে নিয়ে তো আমরা আলোচনা করি, কিন্তু একজন মানুষ নজরুল, সেখানে কিন্তু তাকে নিয়েও কিন্তু আমাদের আলোচনা করতে হয়, আমরা বাধ্য হয়ে পড়ি। কিন্তু অদ্ভুত বিষয় সেটা হচ্ছে, একেবারে জীবনের সূচনাকাল থেকে কাজী নজরুল ইসলামের সাংগীতিক জীবন কিভাবে শুরু হয়েছিল, তার চলন কীরকম ছিল, সেগুলো নিয়ে আমাদের সবটাই কিন্তু শোনা কথার উপরে, তার আশেপাশে যারা ছিলেন, তার বন্ধু বান্ধব, কখনো কখনো তার শিক্ষক, তাদের কাছ থেকে কিন্তু আমাদের জেনে নিয়ে সেই অনুমানের ওপর নির্ভর করতে হয়েছে, কারণ সেই ইতিহাস খুব বেশি স্পষ্ট নয়, একটু বিবর্ণই বলা যায়। কারণটা আমরা খুব ভালো করে জানি যে তাঁর অনভিজাত বাল্য শিক্ষা, ছাত্রজীবনও অনাদৃতই ছিল বলতে পারি, ভিক্ষালব্ধ অর্জন, এই সব কিছুই কিন্তু তাঁর কোথাও একটা তার জীবনকে একটু অন্য মাত্রা দিয়েছিল। কিন্তু সেই মাত্রাকে তিনি আর একেবারে স্রোতের বিপরীতে নিয়ে এসে কাজী নজরুল ইসলাম হয়ে উঠলেন কোন মন্ত্রে, সেটাই কিন্তু জাদু। আর সেটা তার সেই প্রাজ্ঞ মানুষটির জীবনযাপন, শৈলী, পড়াশুনো, মেধা, এসব কিছু। আমরা চেষ্টা করব আজও কিছু কিছু বিষয় ছুঁয়ে যেতে, কাজী নজরুল ইসলামকে নতুন করে চিনতে, আরও একবার তাকে নিয়ে ভাবতে। শুরুতেই আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান শুনেছি, এবারে আমি কাজী নজরুল ইসলামের কণ্ঠে একটি গান শোনাব, শুনিয়ে তারপরে আসছি কথায়, কেন শোনাচ্ছি সে কথাও বলবো।

রাতি সমাধিতে মোর দিতে গেলে ফুল পিরকে রাতি সমাধিতে মোর এত দিনে কি আমারে পড়িল মনে মন চোর এত দিনে কি আমারে পড়িল মনে মন চোর।

প্রিয়ঙ্গর সমাধি পাশে ঝরিল যে ফুল

πάνω κοτσόλ είτε γελεπούλ επίνο και λάτι σωμάνι τεχόλ.

মুকুল চরে কত ফুল দিদের দহনে কেন সময় আসিলে ফিরে যাও।

বর্ধমানের একেবারে মুসলমান প্রধান গ্রামীণ পরিবেশে তার জন্ম এবং বড় হয়ে ওঠা। নজরুল লোকসঙ্গীত এবং লৌকিক সংস্কৃতির কিন্তু সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। আমরা লেটো গানের কথা একেবারেই প্রথমেই বলি যে কোনো অনুষ্ঠানে, কারণ লেটোর সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছিলেন। কবি গানের অনেক বিভিন্ন ভ্যারাইটি যাকে আমরা বলি, কীর্তন, ঢপ, মালসি, আগমনী, পাঁচালি, টপ্পা, খেউড়, হাফ আখড়াই, এই সমস্ত কিছু কিন্তু তিনি সাংঘাতিকভাবে চর্চা করেছিলেন, সেই সময় অনুশীলন করেছিলেন এবং সেগুলোই পারফর্ম করতেন। হ্যাঁ, একেবারেই বলছি পারফর্ম করতেন, এই কথাটাই বলছি, কারণ সেটা আমরা জানি যে তার একটি অর্থ উপার্জনের একটা জায়গা ছিল সেই সঙ্গীতের মাধ্যমে। এস

0: সঙ্গে ছিল কাজরি, কাওয়ালি বা ঝুমুর, ভাদু, এ সমস্ত লোকগান, লোকজীবন। তার একেবারেই স্বাভাবিক নিয়মেই এইগুলো করতে করতে তার গোচরে এসেছিল। এবার প্রশ্ন জাগে, এই জীবন কি এবং এই সঙ্গীত চর্চা যা তার অর্থনৈতিক কারণে তার সঙ্গে জড়িয়ে পড়া, সেটা কি পুষ্ট করেছিল? এই যে ভার্সেটাইল নজরুল, এমন কোনো শাখা নেই সঙ্গীতের যেখানে আমরা তাকে পাই না। তারই বিদগ্ধ, তারই মগ্ন এবং সাংঘাতিক গভীর একজন সঙ্গীতজ্ঞ তিনি। তো সেই মানুষটিকে কি সমৃদ্ধ করেছিল তারই বেড়ে ওঠা? সবার তো হয় না, নজরুলের হয়েছিল। তারই প্রথম জীবনে যে শিক্ষাসূত্রগুলো তো সত্যি আমাদের কাছে একেবারেই ধূসর। নজরুলের জীবনী জাতীয় যে সমস্ত বই আমরা পেয়েছি, সেখানে দেখেছি যে জনৈক সঙ্গীত শিক্ষক একেবারে স্কুলে তার কাছে তিনি ধ্রুপদী সঙ্গীতের কিছু শিক্ষা পেয়েছিলেন। আর তারপরে আমরা জানি যে তিনি ফৌজি জীবনে একেবারে প্রবেশ করেন এবং সেখানেই কিন্তু বেশ কিছু সহকর্মীর সঙ্গে তিনি ওই সঙ্গীতের চর্চা করতেন, তাদের গান শোনাতেন। এবং মজার কথা হচ্ছে, সেই সময় যারা তাকে গান, তার গান শুনতেন, তিনি যে সমস্ত গান শোনাতেন, সে গানের অধিকাংশ কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের। কৈশোর যৌবনে নজরুল রবীন্দ্রনাথের গানের একেবারে সাংঘাতিক অনুরাগী ছিলেন। নিয়মিত স্বরলিপির সাহায্যে সে সমস্ত গানের চর্চা করতেন। তবুও 1915 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে বর্ধমানের গ্রাম্য পরিবেশে, এমনকি করাচির ফৌজি যে পরিবেশ, সেখানেও রবীন্দ্রসঙ্গীতের মতন এরকম যে নান্দনিক যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের দ্বার তার কাছে কেমন করে উন্মোচিত হলো, এটা কিন্তু সাংঘাতিক বিস্ময় জাগে। কেউ কেউ বলেছেন নজরুল অনেক রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি দেখে তুলতেন। তা যদি সত্য হয় তাহলে নজরুলের এই স্বরলিপি দক্ষতাও তো আরেকটা দিক, যে তিনি একেবারেই বর্ন আর্টিস্ট, যেটাকে আমরা বলি, তিনি একেবারেই জন্ম থেকেই একজন সঙ্গীতজ্ঞ, সেটা তো আমরা বলতেই পারি। কণ্ঠ মাধ্যমে গীতি শিক্ষার অভিজ্ঞতা হয়তো খুব একটা যে আমরা পেয়েছি তেমন করে সঙ্গীত শিক্ষার, তা কিন্তু নয়। তাই আমরা দেখতে পাই যে, তাকে বলতে পারি যে তিনি একেবারেই, তার যে বিদ্যা সেটা কিন্তু নিজের চর্চায়, যেটাকে আমরা বলি যে সেলফ গ্রুমিং, স্ব উপার্জিত বিদ্যা, গুরুবর্জিত স্বাধীন শিক্ষা। তিনি যেন ওই দূর থেকেই একেবারে একলব্য মতন সাধনা করেছিলেন রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের গানের, তাকেই যেন গুরু মেনেছিলেন। কেন বলছি? কারণ তার অসংখ্য গানে রবীন্দ্রনাথের সঙ্গীতের প্রভাব, রবীন্দ্রনাথের কাব্যের প্রভাব আছে। একটু বলবো সেসব নিয়ে, তবে চলুন গান শুনে আসি এবারে ফিরোজা বেগম। তবে গানে যাওয়ার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন নিয়ে তবেই কিন্তু গানে শুনে ফিরে আসবো কথায়, কেমন?
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

একলব্যের মতন সাধনা করেছিলেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গানের তিনি কাজী নজরুল ইসলাম। তবে তার এই সাধনার মধ্যে আরও অনেক ধরনের যে গান ছিল সেগুলো আমরা কাজী নজরুল ইসলামের সঙ্গীতের যে ভাণ্ডার সেদিকে চোখ রাখলেই, কান পাতলেই বুঝতে পারি। বাংলায় নানা ধরনের স্বরলিপি গ্রন্থ উনিশ শতকের শেষ দশক থেকে বিশ শতকের প্রথম দুই দশকে প্রকাশিত হয়েছিল। পত্রিকাতেও স্বরলিপির স্থান বেশ ছিল। অনেকেই অনুমান করছেন, যারা কাজী নজরুল ইসলামকে নিয়ে তারা রিসার্চ করেছেন, তারা কিন্তু অনুমান করেছেন যে এই জাতীয় স্বরলিপির সংগ্রহ হয়তো তিনি করেছিলেন। কারণটা আরও আছে, করাচি থেকে ফেরার পর তাঁর জিনিসপত্রের মধ্যে কিন্তু স্বরলিপির বইও দেখতে পাওয়া গেছিল। মুজাফফর আহমেদের কথা আমরা সকলেই জানি যে একেবারেই তিনি খুব কাছের ছিলেন কাজী নজরুল ইসলামের। তার সাক্ষ্য থেকে জানা যায় যে বিভিন্ন সাক্ষাৎকার থেকে, পত্রপত্রিকা থেকে, লেখালেখি থেকে জানা যায় যে কলকাতায় আসার পর রবীন্দ্রসঙ্গীতই তার একেবারে পরিবেশনার শীর্ষস্থানে থাকত, আর অজস্র রবীন্দ্রসঙ্গীত তিনি মুখস্থ বলতে পারতেন। এবং রবীন্দ্রনাথের এই যে গানকে তিনি এত সুন্দর করে বলতেন, সমস্ত তার মুখস্থ ছিল। মুজাফফর আহমেদ তাকে রবীন্দ্রসঙ্গীতের হাফেজ বলতেন। এই প্রসঙ্গে বলি যে রবীন্দ্রনাথের সঙ্গে যখন নজরুলের প্রথম যে সাক্ষাৎকার হয়েছিল শান্তিনিকেতনে, সেটা সম্ভবত 1923-24 হবে। তার মুজাফফর আহমেদের স্মৃতিচারণা সূত্রে একজন প্রত্যক্ষদর্শী তিনি জানিয়েছিলেন যে ট্রেন পথে সর্বক্ষণ নজরুল একেবারে অক্লান্তভাবে গীতাঞ্জলির গান গেয়ে চলেছিলেন। আর এই যে একেবারে স্মরণে রেখে তাঁর যে স্মৃতিধার্যতা, এ কথা শুনে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরও নাকি সাংঘাতিক বিস্মিত হয়েছিলেন যে এতটা নির্ভুলভাবে তিনি কি করে গেয়েছেন। কারণ রবীন্দ্রনাথকেও কিন্তু তিনি গান শুনিয়েছিলেন। কলকাতায় এসে বন্ধু আর পরিচিত মহলে একেবারে গায়ক শিল্পী রূপেই কিন্তু নজরুল প্রথমে প্রতিষ্ঠা পেয়েছিলেন। মোহাম্মদি, সওগাত, বিজলি, কল্লোল, এই সমস্ত পত্রপত্রিকায় নিয়মিত কিছু কবিতা, কয়েকটি গল্প আর দু একটি ধারাবাহিক উপন্যাস লেখা ছাড়া কিন্তু তিনি কি তখনও কিন্তু সেই অর্থে যে খুব তার গান মানুষের

0: কাছে এসে পৌঁছেছে বা মানুষ সেগুলো গাইছে তেমন নয়। যে কোনো মহলের মজলিসে তার উপস্থিতি যখন থাকতো, তিনি গান গাইতেন এবং সে গান তার ভঙ্গিতেই, যেরকম আমরা বারবারই আমরা সেই কথা যখন বলি নজরুলের গানের কথা তখন উচ্চারণ করি, সেই তিনি আসলে শুধু গান গাইতেন না, কণ্ঠ দিয়ে গাইতেন না, সমস্ত শরীর দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে গাইতেন। তার সে উদ্দাম চুল, সেগুলোকে তার উদাসীন বেশভাস, তিনি যেন একেবারে একজন যোগী, একজন সাধকের মতন তিনি গান গাইতেন। আর এর অনেক পরে কিন্তু কাজী নজরুল ইসলাম নিজের গান তিনি গাইতে শুরু করেছিলেন। আমরা বারবারই কিন্তু যখন কাজী নজরুল ইসলামের কণ্ঠে এখন রেকর্ডে যে গানগুলো পাই সেগুলো শুনলে জানি না কতটা আমাদের পরবর্তী প্রজন্ম আন্দাজ করতে পারেন, তবে সূক্ষ্মতা কিন্তু নিশ্চয়ই আন্দাজ করতে পারেন। চলুন আরও একবার কাজী নজরুল ইসলামকে শুনি।
1: পাষাণের ভাঙালে ঘুম গে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম গে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম গলিয়া সুদেরি ছড়পে যায়, বলিয়া সুরের তুষার গীতনি ছড়পে যায়, কে তুমি সোনারি ছোঁয়ায় পাষাণের ভাঙাল।

পায়ে দুটাতে যায় কে তুমি সোনার ছোঁয়া বাগানের ভাঙা।

তোমার চরণ ছন্দে মোর মুঞ্জলিল কানের মুকুর, তোমার প্রেমীর বন্ধে গো মরিতে চায় সুনারি গোকুর।

চমকে ওঠে মোর পবন, ওই হরি চোখের জামায় চমকে ওঠে মোর পবন, ওই হরি চোখের জামায় পাতানির ভাঙায়।

0: কুড়ি সেকেন্ডের একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

গায়ক হিসেবে তিনি নাকি এতটাই সহজলভ্য ছিলেন, এ কথা আমি বলছি না, আমার সে ধৃষ্টতা নেই, মুজাফফর আহমেদ বলছেন তাঁর স্মৃতিকথায়। আসলে এটা তার ওই গানের প্রতি এতটা অনুরাগ থেকে হয়েছিল। তিনি এতটা সহজলভ্য ছিলেন তা নয়, তিনি ছিলেন সুলভ। কারণ জনসমাবেশের মনোরঞ্জন যোগ্যে তার নিমন্ত্রণ যখন হতো, তিনি তার বিনিময়ে অর্থ পেলেন কি পেলেন না সেসব নিয়ে তিনি এতটুকুও চিন্তিত ছিলেন না। তিনি শুধুমাত্র তার যে মুঠো একেবারে মুখ ভর্তি পান সেটুকু পেলেই তার হতো। এবার আমরা যদি জেনে নিই যে তিনি কী কী গাইতেন সেই সমস্ত সভায়। সে সমস্ত সভায় গাইতেন তিনি একেবারে তো রবীন্দ্রনাথের গান তো আছেই, তার সঙ্গে ধ্রুপদাঙ্গ এবং শাস্ত্রীয় কিছু ঠুংরি গজল, কিছু হিন্দি গানের বন্দিশ, আর কিছু বাংলা উর্দু ফার্সি গান, কিছু পল্লীগীতি কাওয়ালি এই সমস্ত। 1925 আর 26 পর থেকে নিজের রচনা যেগুলো ছিল সেগুলো একটু একটু গাইতে শুরু করেন, তার মধ্যে গজল ছিল। যদিও মানুষ যারা তাকে নিয়ে গবেষণা করেছেন তারা বলেন যে শুরু থেকে তিনি কিন্তু যে গান গাননি নিজের গান, সেটা কেন সেটা নিয়ে একটা বিস্ময় জাগে। কারণ তিনি লেখালেখি তো করতেন, সঙ্গীত চর্চা তার ছিল, তিনি কিন্তু সেই সময় যে কেন নিজে লেখেননি বা নিজে সেগুলো গাননি সেটা নিয়ে কিন্তু একটু সংশয় আছে। 25 বয়সে বয়স থেকে তার কাব্যগ্রন্থে গান স্থান পেয়েছে, আমরা দেখেছি দোলন চাপা, বিশ্বের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, পুবের হাওয়া, হনি মনসা। 1923 থেকে আর 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত এই একটা ধারা চলে। আবার 1928 তো গানের আলাদা বই তিনি বের করেছিলেন বুলবুল ও জিনজির নামে, পরের বছর চোখের জাতক আমরা পেয়েছি। স্বতঃস্ফূর্ত যে গান গাওয়া সেই আবেগ নজরুলের কিন্তু সঙ্গীত রচনার মধ্যেও কিন্তু সাংঘাতিকভাবে তাকে প্রভাবিত করেছিল। একটা ছিল সুরযুক্ত কবিতা এবং কবিতা অর্থাৎ সুরহীন গান, এ দুটো পাশাপাশি ছিল। কেন বলছি এ কথা, কারণ তিনি তো একেবারে কৈশোরকালে বা পূর্ব কিশোরে কৈশোরে লেটর দলে তিনি গান রচনা করেছেন, পালা বেঁধেছেন, সুর দিয়ে নিজের গানকে রচনাকে গান করে তুলেছিলেন। তো সেই সবটুকুই কিন্তু তিনি আস্তে আস্তে আস্তে আস্তে সেটা যেন বিকশিত হয়েছিল তার নিজের রচনার মধ্যে দিয়ে। এবার রবীন্দ্রনাথের গান তাকে যে কীভাবে প্রভাবিত করছিল আমি একবার বলেছিলাম যে সেটা নিয়ে একটু আলোকপাত করব, একটু ছোট করে একটু বলতে চাইছি যে দেখুন রবীন্দ্রনাথের গান যে তিনি শুধু শুনিয়ে ক্ষান্ত হয়েছিলেন তেমনটি নন, তিনি যে কী সাংঘাতিকভাবে তার প্রেরণা ছিল, কতটা ভালো লাগা ছিল, কতটা শ্রদ্ধা ছিল রবীন্দ্রসঙ্গীতের আদর্শকে বা আদর্শ তার কাছে, সেটা বোঝা যায় নজরুল প্রথম দিকে গান গাইতেন সেটা তো আমরা জানি, কিন্তু কত ধরনের রবীন্দ্রসঙ্গীত যে নজরুল নিজের জাগ্রত মনে একেবারে তার নিজের গল্প উপন্যাসে সেগুলো ব্যবহার করেছেন। যেমন ধরুন 1922 মার্চে ব্যথার দান উপন্যাসে তিনি রবীন্দ্রনাথের তুমি সন্ধ্যার মেঘমালা, আমার পরানো যাহা চায়, আমার সকল দুঃখের প্রদীপ জেলে, বিদায় করেছ যারে নয়ন জলে, এমনও দিনে তারে বলা যায়, এরকম আরও অনেক, আমি হয়তো কয়েকটি নাম বলছি, তারপর আমার নয়ন ভুলানো এলে, ও হে সুন্দর মরি মরি, এরকম অনেক গান, ঝরঝর বরিশে বাড়িধারা, এই সমস্ত গানের কিন্তু তিনি উল্লেখ করেছেন। আবার রিক্তের বেদন 1924 সালে যে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল সেখানে দুজনে দেখা হলো মধু যামিনীরে, আবার ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আমাকে যে বাঁধবে ধরে, এই গানগুলি আরও আছে এর সঙ্গে, আরও অনেকগুলো গান তিনি ব্যবহার করেছিলেন। মুসলিম ভারতে 1327 বঙ্গাব্দে ধারাবাহিক প্রকাশিত বাঁধনহারা উপন্যাস থেকে যে সমস্ত রবীন্দ্রসঙ্গীতগুলো উদ্ধার করা গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বনে এমন ফুল ফুটেছে, হেরিয়া শ্যামল ঘন নীল গগনে, মনে মনে রয়ে গেল মনের কথা, এরকম অসংখ্য রবীন্দ্রনাথের গানকে তিনি ব্যবহার করেছেন। তো তখন তো তিনি নিজে লিখছেন, তাও কিন্তু রবীন্দ্রনাথের গান ব্যবহার করতে তিনি এতটুকু সংকুচিত হননি বা কোথাও তিনি অন্যরকম ভাবেননি। 1334 নওরোজ পত্রিকায় প্রকাশিত কুহেলিকা গল্পে নয়ন তোমার পায় না দেখিতে গানটি আছে। আবার 1337 শ্রাবণ

সওগাতে প্রকাশিত শিউলি মালা গল্পে আমরা গোধূলি লগন এলো বুঝি কাছে সেখানের উল্লেখ কিন্তু দেখতে পাই। এরকম আরও অনেক আছে, সেখানে প্যারোডিও করছেন তিনি। এক্ষুনি আমার যেটা মনে পড়ছে যে যুগবাণী গ্রন্থে, সেটা 1922-এর, সেখানে যেটা সংকলিত লাট প্রেমিক আলী ইমান শীর্ষক এক সংবাদ মন্তব্যে, সেখানে দেখা যায় যে হায়দ্রাবাদ নিজামের প্রধানমন্ত্রী স্যার সৈয়দ আলী ইমামের ইংরেজ তোষামোদকে কটাক্ষ করে নজরুল রবীন্দ্রনাথের গানের প্যারোডি রচনা করছেন, যে এখনো জুতোর রেখা আছে লেখা পিঠের গুলে, আজ কি সবই ফাঁকি সে কথা কি গেছো ভুলে। অনেক সংবাদ টিপ্পণীতেই রবীন্দ্রনাথের অনেক গানের উদ্ধৃতি তিনি করেছেন। আমরা পরের গানে যাব, ধীরেন বসুর কণ্ঠে গান শুনব। তবে তার আগে বলি যে অনেক বন্ধুরা ফোনে আসছেন, ফোন নিশ্চয়ই নেব, কথা বলবো। 0332210 7325 0332210 7325 এই নম্বরে আপনি আসতেই পারেন ফোনে।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন?
1: অসীম কুমার মন্ডল, বিকালন, মঙ্গল, বাঁকুড়া থেকে।
0: বলুন।
1: আসলে নজরুলকে বাংলা সঙ্গীত জগতে সুর ও বাণীর মালা দিয়ে আমরা হ্যালো শোনা যাচ্ছে?
0: হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে।
1: হ্যাঁ, বাংলা সঙ্গীত ভাণ্ডারকে যদি কেউ প্রকৃত সমৃদ্ধ করে থাকেন, তিনি একমাত্র নজরুল। তার স্রষ্টা সঙ্গীত জগৎ।

0: যে কতটা বিচরণ এবং কতটা সুদূরপ্রসারী তা কখনোই ব্যাখ্যা বা বিচার বিশ্লেষণ করে শেষ করা যাবে না। তবে একথা স্বীকার করতেই হবে, তবে সঙ্গীত জগতে, সঙ্গীত ও সাহিত্য জগতে তিনি ছিলেন অল্পতরু, বিরল। আবার দেখুন, নজরুলের সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাই হাসির গান, এবং সঙ্গীত জগতে সমুদ্রকে ছোঁয়া এবং তার পরিমাপ তিনি কতটা সৃষ্টি করে গেছেন। এবং গুণ সমৃদ্ধ বিচার করলে হয়তো বোঝা যাবে যে কাব্যগীতি ও ভক্তিগীতির যে রচয়িতা, নজরুল পারদর্শিতা দেখিয়েছেন এবং তিনি সত্যি সত্যি বৈচিত্র্যের অধিকারী কিনা সেটা তথ্যখান্ডি স্পষ্ট হয়ে যায়।
1: একদমই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আসলে আমাদের যে জ্যোতিষকরা আছেন সেটা সঙ্গীতের ইতিহাসে, তারা বিভিন্নভাবে পুষ্ট করেছেন সেটা সঙ্গীতকে, এবং অবশ্যই আমাদের, তারা আমাদের মানুষ, এটা বলতে আমাদের বেশি গর্ব হয়। তো যারা পুষ্ট করেছেন আমাদের সঙ্গীতকে, সাহিত্যকে, সৃষ্টিকে, তাদের মধ্যে অবশ্যই নজরুল অন্যতম। আর সেই কারণেই তো আমরা প্রত্যেক সপ্তাহে তাকে বসি, শুধু কাজী নজরুল ইসলামের গানকে শোনার জন্য নয়, তার গানের ভেতরে যে আদর্শ আছে, যে ভাবনা ছিল, তার যে জীবনের চলা ছিল, সেই চলাটাকে বোঝার জন্য। আমরা গান শুনব আরও, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, একদম 31 সেকেন্ডের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি তারপরেই।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন, কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
1: যে সময় তিনি জন্মেছিলেন সেই সময়টা ছিল একেবারে অস্থির একটা সময়, পরাধীন ভারত। তাই হয়তো তার লেখার মধ্যে থেকে আগুন ঝরেছে, যতটা ঝরেছে প্রেম। একটু আগেই আমরা শুনলাম একখানি গজল, একেবারে অভয় মন্ত্র, আত্মশক্তি, মরণ বরণ, বন্দি বন্দনা, এই সমস্ত মুক্তি সেবকের গান, সেই সমস্ত কিছু তার আমরা সঙ্গীতের মধ্যে পাই। সেটা সেই সময় যারা ছিলেন তারা অনেকেই, অনেকেই কিন্তু লিখে চলেছিলেন। নজরুলের লেখার মধ্যেও যেন একটা অন্যরকম আগুন পেলেন মানুষ, তাকে স্পর্শ করে তাদের পথ চলা যেন আরও অন্যরকম হয়ে গেল। সে সমস্ত গান কখনো কখনো আমন্ত্রিত হয়ে বক্তৃতা মঞ্চে হয়তো কাজী নজরুল ইসলাম বলেছেন, সেগুলোকে এখন আমরা যেসব সোশ্যাল মিডিয়া দৌলাতে যেটাকে বলি ভাইরাল, সেটা রাতারাতি সেরকম হয়ে গেছে, মানুষের মুখে মুখে ঘুরেছে সেই সমস্ত গান। চলুন তেমনই একটি গান ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে, সমবেত কণ্ঠে শুনে আসি।

0: আমাদের সঙ্গে আরো একজন বন্ধু আছেন, নমস্কার, কে আছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি পুরুলিয়া জেলার কাশীপুর থানার সোনাচুরি গ্রাম থেকে লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি বলছি।
0: বলুন,
1: নজরুল যেসব গান লিখেছেন তা আমাদের পঞ্চমুখে প্রশংসা করলেও শেষ হবে না। ওনার গানের, ওনার চেতনার আমরা প্রশংসা করলেও শেষ করতে পারবো না। উনি ছিলেন চেতনার কবি, ওনার সম্পর্কে আমাদের এমনি কিছুই প্রশংসা করে শেষ করা যাবে না। আর আজ আপনি যেসব গান শোনাচ্ছেন সত্যি অপূর্ব অপূর্ব গান। আপনার উপস্থাপনাও অত্যন্ত সুন্দর হচ্ছে। একটা গানের অনুরোধ করতে পারি কি?
0: হ্যাঁ নিশ্চয়ই, বলুন।
1: তাহলে আপনি ওই ফিরোজা বেগমের কণ্ঠে নয়ন ভরা জল গো তোমার এই গানটা যদি শোনান। আমরা অনেকগুলো সাথে শুনছি, খুব ভালো।
0: বেশ, আমি চেষ্টা করছি, ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে আমরা সৃষ্টির মধ্যে মানুষটাকে পাই, আমি শুরুতেই সে কথা বলেছিলাম আর কি, যে আমরা আসলে ওই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারবে। যারা অন্ধকারে নেবে তাদেরকে আমরা মনে রাখি না। আমরা প্রত্যেকেই আসলে আলোর পথ, কি বলবো, আলোর পথে চেয়ে থাকি, আলোর দিকে তাকিয়ে থাকি। তাই যারা পথপ্রদর্শক সেদিকে আমরা তাদেরকেই স্মরণ করি, তাদেরকেই জীবনে রাখি। কাজী নজরুল ইসলাম সেরকমই একজন। নিজে হয়তো বাকরুদ্ধ হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, কিন্তু তবুও তার জীবন, তার সৃষ্টি আমাদেরকে বারবার প্রাণিত করে, ওই মানুষটিকে চেনায় যে মানুষ হিসেবে কেমন হতে হয়। আমরা একটু আগে শুনেছি ভাঙার গান, 1331 সালে বঙ্গাব্দে শ্রাবণ মাসে কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয়। আর এই যে কারারই লৌহ কপাট, এই গানটি যার অনুরোধে লিখেছিলেন তিনি ছিলেন বাসন্তী দেবী।

0: সমবেত কণ্ঠে। সর্বহারা যা 1333 এর ভাদ্র মাসে সেখানে অনেকগুলো গণসঙ্গীত প্রকাশিত হয়েছিল, সেখানে এই গানটি প্রকাশিত হয়েছিল। তবে গান শোনার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা গানে যাব। হ্যাঁ, বেশিক্ষণ না, 20 সেকেন্ড।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

আমরা কাজী নজরুল ইসলামের গান শুনতে শুনতে এবং তার কথা শুনতে শুনতে একেবারে শেষের পর্যায়ে পৌঁছে গেছি। একজন আমাদের বন্ধু বলছিলেন যে কাব্যগীতির কথা, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের বহু গান কিন্তু যাকে বলা হয় একেবারে কবিতার কোলে গানের ঠাঁই তেমনই কিন্তু পেয়েছে। পূবের হাওয়া 1332-এর আশ্বিনে প্রকাশিত, চক্রবাক 1336-এর ভাদ্র মাসে, আর সন্ধ্যা কাব্যগ্রন্থ 1336-এর ভাদ্রে, আবার প্রলয় শিখা 1337-এর শ্রাবণ। এই সমস্ত কাব্য সংকলন আপনারা যখনই দেখবেন বা পড়েন তখনই দেখবেন যে সেখানে কিন্তু কবিতা আর গান পাশাপাশি অবস্থান করছে, সেটা আমরা বারবার দেখি। নজরুলের প্রথম গীতি সংকলন হচ্ছে বুলবুল, সেটা 1335-এর আশ্বিনে প্রকাশিত, আর চোখের চাতক সেটা 1336-এর অগ্রহায়ণে, সেটা দ্বিতীয় সংকলন। আজকে কিন্তু আর একটুও সময় নেই, অনেক কথা বলার ছিল কিন্তু না, আজকে তো আর হলো না, নিশ্চয়ই পরে কখনো হবে, যেতে যেতে শম্পা কুণ্ডুর কণ্ঠে সেই আরও এক নজরুলের অন্য একটি দিক। তিনি কতটা অসাধারণ ভক্তিগীতি লিখে গেছেন, অসাধারণ অসাধারণ, তারই একটি শম্পা কুণ্ডুর কণ্ঠে রেখে আজ বিদায় নেব। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি নিবেদিতা নাগ তহবিলদার।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই যুববাণীর অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে অঙ্কিতা চৌধুরী এবং মনীষা চক্রবর্তী।

0: পুরো ভিজে এসেছি আজকে স্টুডিওতে।
1: তাকি খেলে বলো ব্রেকফাস্টে।
0: আচ্ছা অঙ্কিতা, তোমাকে আমি সত্যি কথাটা বলবো না মিথ্যে কথা বলবো?
1: তোমার এই কথাটা শুনে আমার মনে হচ্ছে যে একটা ব্যাপার আছে, তা দুটোই বলো।
0: দেখো, যদি মিথ্যে করে বলি তাহলে বলবো স্মুদি খেয়ে এসেছি, আর যদি বলি সত্যি কথা তাহলে বলবো লুচি এবং সাদা আলুর চচ্চড়ি খেয়ে এসেছি।
1: সকাল সকাল লুচি সাদা আলুর তরকারি, আমার মনে হচ্ছে আমি স্টুডিও থেকে বেরিয়ে গিয়ে একটু খেয়ে আসি। তোমার কথা শুনে আমার এখনই খেতে ইচ্ছে করছে গো।
0: দেখো, আজকে ওই জন্য খেতে ইচ্ছা করছিল, সকালবেলা বৃষ্টির দিন, তাই আজকে আমি খেয়ে চলে এসেছি, কিছু ভাবিনি। ঠিক আছে, আরও একটা ব্যাপার কি বলতো অঙ্কিতা, আমার না এই ধরনের তেলে ভাজা বা স্পাইসি ফুড এগুলোর প্রতি কিনা একটা অদ্ভুত ভালোবাসা আছে।
1: শুধু তোমার না, এটা আমারও রয়েছে। আর আমার মনে হয় আমার বয়সী যারাই, আমরা জেন জি কোট আনকোট যেটাকে বলা হয়, তাদের সবার মধ্যেই এই ব্যাপারটা রয়েছে। আচ্ছা, এখান থেকে একটা কথা মনে পড়লো, এই যে তেলে ভাজা বলো বা জাঙ্ক ফুড বলো, এগুলো খেতে গিয়ে তোমার কি মনে হয় যে কোথাও গিয়ে নিউট্রিশনের ব্যাপারটা হারিয়ে যাচ্ছে?
0: দেখো অঙ্কিতা, হারিয়ে তো যাচ্ছেই, কারণ আমরা বুঝে উঠতে পারছি না যে আমরা কিভাবে খাওয়া দাওয়া করব বা কিভাবে নিজেদের ডায়েটটাকে ব্যালেন্স করব।
1: এক্স্যাক্টলি তাই, এটা কিন্তু একটা বড় জটিল ব্যাপার, মানে
0: ভীষণ
1: খাবো না খাবো আর কোন সময় খাবো। আমরা অনেক সময় আমাদের ব্রেকফাস্টই স্কিপ করে দিচ্ছি,
0: একদমই তাই,
1: নিজেরাই জানি না আমরা কি করছি, এগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার থাকে না।
0: একদমই তাই, সেটা তো থাকেই না। সেই সঙ্গে মনে করো যে আমরা কতটা প্রোটিন খাবো বা কতটা কার্বোহাইড্রেট খাবো, আমাদের কোনটা শরীরের জন্য ভালো কোনটা খারাপ, এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আমরা বুঝতে পারি না, এবং আমরা নিজেদের মতো করে সেটা কিন্তু মডিফাই করে নিচ্ছি।
1: সেটা তো করে নিই, তবে আমার মনে হয় আজকে আমি আর তুমি এটা নিয়ে যে আলোচনা করছি, এই মডিফাই করে নেওয়ার ব্যাপারটা বা এই যে আমাদের মনের মধ্যে এত প্রশ্ন, এগুলোর আর চিন্তা থাকবে না, কারণ আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন তিনি আমাদের সকল প্রশ্নের সমাধান উত্তর দেবেন, আমাদের সকল সমস্যার সুরাহা তিনি করে দেবেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডায়েটিশিয়ান জয়িতা মুখোপাধ্যায়, আপনাকে স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার তোমাদের দুজনকেও।
1: একদম,
2: খুব কেমন আছো তোমরা?
1: আমরা খুব ভালো,
0: আমরা ভালোই আছি।
1: কেমন আছেন?
2: আমিও চলে যাচ্ছে।
1: আচ্ছা, আজকে আপনাকে পেয়ে আমরা সত্যি খুব খুশি, আর আমাদের আলোচনা শুনে আপনি বুঝতেই পেরেছেন যে কত প্রশ্ন আমাদের মনে।
2: একদম, শুনছিলাম ডায়েট গুলো শুনছিলাম।
1: একদমই তাই। এবার
0: দেখো, আমি আর অঙ্কিতা তো দুজনে মিলে চলে এসেইছি, এত এত প্রশ্ন আমরা আজকে নিয়ে এসেছি। এবার আমরা তো রেডিওর এপারে আছি, কিন্তু রেডিওর ওপারে আমাদের শ্রোতা বন্ধুরাও রয়েছে। শ্রোতা বন্ধুরা আমাদের সাথে ফোনে কানেক্ট করতে পারে, আমাদের ফোন নাম্বার 0332210 7325। আরও একবার বলে দিচ্ছি, 0332210 7325 আমাদের ফোন নাম্বারে কানেক্ট করতে পারে, এবং সমস্যার কথা আমাদের ফেসবুক পেজের পোস্টারের কমেন্ট সেকশনেও কিন্তু জানাতে পারে। সেই সমস্যা নিয়েও কিন্তু আজকে আমি আর অঙ্কিতা ম্যাডামের সাথে কথা বলবো।
1: একদমই তাই, প্রচুর প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন, অনেক কিছু জানা রয়েছে, আমরা একে একে আসবো
2: আপনার কাছে
1: সেগুলো নিয়ে। কিন্তু মনীষা, তার আগে যদি একটা গান হয়ে যাক আমার মনে হয় তাহলে একটু দারুণ।
0: হ্যাঁ, তাহলে আড্ডাটা আর একটু ভালো করে জমবে বলছো।
1: তাহলে চলো এবারে অনুপম রায়ের একটা গান তোমাদের সকলের জন্য।

0: মনীষা, কি খবর বলো?
1: বেশ ভালোই আছি, তুমি কেমন আছো বলো?
2: আমিও খুব ভালো আছি। আজকে বোধহয় প্রথম তোমার আর আমার একসঙ্গে
1: আমরা গল্প করতে চলে এসেছি।
2: এক্সাইটেড?
1: ভীষণ এক্সাইটেড।
2: চলো, আচ্ছা আজকে সকালবেলা যখন আমি বেরোচ্ছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমিও নিশ্চয়ই আসার সময় বৃষ্টি?
1: হ্যাঁ, আমি একদম

0: শরীর ভালো নেই আমার। আমার মনে হয় আমরা যে অরাজকতা করি আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে বা শরীরের সঙ্গে, তার ফলে শরীর ভালো না থাকাটাই স্বাভাবিক। কিন্তু আশা করছি আজকের আলোচনার পরে আমাদের শরীর ভালো থাকবে আর আমরা ভালো রাখার চেষ্টা করব। তার কারণ আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান জয়িতা মুখোপাধ্যায়। ম্যাডাম, আপনাকে তো আমরা প্রথমেই স্বাগত জানিয়েছি। এবারে অনেক প্রশ্ন, একে বলো সেই প্রশ্নের পালা। চলো মনীষা, তুমি শুরু করো।
1: আমি শুরু করি, প্রচুর প্রশ্ন আছে। হ্যাঁ, শুরু করা যাক। ম্যাডাম, আজকে যে এই যে আমরা জেনজি, আমাদের যে খাওয়ার প্যাটার্ন সেইখানে কিন্তু একটা আমরা কন্ট্রাস্ট দেখতে পাই। এই যেমন মনে করুন, আমরা ক্যালোরি কাউন্টিং যেমন একদিকে করছি, অন্যদিকে কিন্তু হাইলি প্রসেসড ফুড আমরা খাচ্ছি। হ্যাঁ, এবার একজন তরুণ তরুণীর জন্য ব্যালেন্স ডায়েট এই বিষয়টা আমরা কি বুঝবো? আর তার সঙ্গে আরও একটা প্রশ্ন আমার আছে, কিন্তু সেটা হচ্ছে যে শুধু কি ক্যালোরি হিসেব করব, নাকি নিউট্রিয়েন্ট ডাইভার্সিটি এই বিষয়টাকেও আমরা মাথায় রাখতে পারি? কিভাবে আমরা সাজাবো বিষয়টা?
2: অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এখনকার জেনারেশনে যেটা হচ্ছে, আমাদের যেটা প্রথম তুমি বললে, ক্যালোরি কাউন্টিংটা আমাদের প্রথমে করি, মানে আমরা ফেসবুক থেকে বা গুগল থেকে দেখে আমরা খুব কম ক্যালোরি খাচ্ছি, ভাবছি সারাদিনে 1400-1200 ক্যালোরি খেলে বোধহয় আমাদের ওয়েটটা খুব তাড়াতাড়ি কমবে, সপ্তাহে 5 কেজি মতো কমে যাবে। অথচ আমরা কিন্তু প্রসেসড ফুডগুলো কিন্তু রাতের দিকে বা ব্রেকফাস্ট স্কিপ করে কিন্তু অটোমেটিক্যালি সেই ওয়েটটা কিছু কমছে না, কমাতে দিচ্ছে না। তো যেটা বলবো যে আমাদের ব্যালেন্স ডায়েটটা কেন দরকার, কারণ আমাদের ব্রেকফাস্ট স্কিপ বা ডিনার হেভি এই দুটোই কিন্তু আমাদের ওয়েটের ওপর এফেক্ট পড়ে। ব্রেকফাস্ট স্কিপ কোনোভাবেই করা যাবে না, কারণ ব্রেকফাস্ট আমাদের এই রাতের যে ফাস্টিং থাকে, ব্রেকফাস্টে গিয়ে সেই লং গ্যাপিংয়ের জন্য কিন্তু আমাদের একটা ওয়েট গেইন, মেটাবলিক যে আমাদের পাওয়ার সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, যার ফলে ফ্যাট অ্যাকুমুলেশন বেশি হতে থাকে শরীরে, যার ফলে ব্রেকফাস্টটা অলওয়েজ হেভি হবে। যেটা আগেকার দিনে মা বাবারা বলতো না, ব্রেকফাস্টটা রাজার মতো হবে, লাঞ্চটা তার থেকে লাইট, ডিনার একেবারে লাইট। আমাদের এখন প্যাটার্নটা উল্টো হয়ে গেছে, স্পেসিফিক্যালি তোমাদের জেনারেশন আরও বেশি। তো ফাস্টফুড তো কম বেশি খাওয়া সবারই হয়, কিন্তু আমাদের মেইন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তো ব্যালেন্স ডায়েটে যেটা রাখতে হবে সেটা ব্রেকফাস্টে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটে জিনিসই যাতে থাকে। যেরকম ধরো ব্রেকফাস্টে আমরা চিড়ে বা সুজি বা ধরো রুটি তরকারি বা তোমরা যেটা বললে সকালে আজকে লুচি, এগুলো কিন্তু সবই খাওয়া যায়, এমন নয় যে মানে সব বাতিলের খাতায় আমি ডায়েট করছি মানে সব বাতিল। কিন্তু তার সাথে অ্যাডিকুয়েট প্রোটিন, ফ্যাট আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু রাখতে হবে। এবার কোনটা কখন খাবে সেটা পার্টিকুলারলি আমরা পেশেন্টের যারা আসে তাদের ডিজিজ দেখে, তাদের পার্টিকুলার ডায়াগনোসিস বুঝে আমরা তখন বলে দিই, এই ফলটা বাড়ুন বা এই সিরিয়ালটা আপনি এতটা খাবেন, ভাত খেলে কতটা পোর্শন খাবে, সবার জন্য ভাতের কোয়ান্টিটি এক থাকে না, তো সেটা একটা ব্যাপার। লাঞ্চে যেরকম সেম ব্যাপার, লাঞ্চেও কার্বোহাইড্রেট খাওয়া যায়, কিন্তু কতটা খেতে হবে সেটা পোর্শন আমরা বলে দিই। দেন ইভিনিং স্ন্যাক্স, দেন ডিনার, সারাদিনে 5 থেকে 6টা মিল কিন্তু আমরা বলে থাকি খাওয়ার জন্য। কিন্তু সেটা করেও যে ওজন কমছে সেটা আমাদের ফেসবুক বা আমাদের যে ফ্যাট ডায়েট যেগুলো বলি বা ডিটক্স ডায়েট, সেগুলোতে কিন্তু সেই ধরনের ডায়েটের যে গ্যাপিং থেকে যায়, যার ফলে এই ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো ধীরে ধীরে তৈরি হয়। সেজন্য ব্যালেন্স ডায়েটটা প্রত্যেকের ফলো করা উচিত। এবার কার জন্য কতটা ক্যালোরি সেটার জন্য তো আমরা আছি
0: ডিসিশন। আচ্ছা, এখান থেকে একটা কথা আমার মনে হচ্ছে, যে ব্রেকফাস্ট স্কিপ এইটা কি সেই ব্রাঞ্চের ব্যাপার?
2: একদমই তাই, একদমই ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করা হয়
0: ব্রাঞ্চের, মানে এটা যে কতটা ক্ষতিকর সেটা তো
2: ভীষণই ক্ষতিকর, একদমই তাই,
0: মানে এটা করাই যাবে,
2: একদমই করা যাবে না।
0: তাহলে বল কি স্কিপ করবে?
1: না, আমি তো স্কিপ কখনোই করি না,
0: আমিও করি না, কিন্তু আমার মতে এরপরে আর বোধহয় আর করা উচিত
1: না। না, এটা যা শুনে নিয়েছি এবার একদম খুব কনসিয়াস হয়ে যেতে হবে এই ব্যাপারে।
0: একদমই তাই। এবারে আমার একটা প্রশ্ন, যে আমরা অনেক সময় ভাবি যে আমরা পেট ভরে প্রচুর খেলাম, তার মানে আমরা ভাবলাম যে আমাদের নিউট্রিশন কমপ্লিট হয়ে গেল, কিন্তু এটা কিন্তু আদৌ হচ্ছে
2: না।
0: এই ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে?
2: হ্যাঁ, পেট ভরে খাবার একটা ব্যাপার আছে এনাফ নিউট্রিশন, আর একটা হয় অ্যাডিকুয়েট নিউট্রিশন।
0: আচ্ছা,
2: তো এনাফ যেটা বলি মানে আমরা হয়তো দুপুরবেলা বসে ডাল ভাত পেট ভর্তি করে মাছের ঝোল খেয়ে ফেললাম, অথচ সেই ডায়েটের মধ্যে কোনো ফ্রুটস বা ভেজিটেবলস, কোনো ফাইবার নেই, অথবা প্রোটিনটা এমন কোয়ালিটির প্রোটিন খাচ্ছি যেটাতে আমাদের কোনো অ্যামাইনো অ্যাসিড থাকছে না, কারণ অ্যামাইনো অ্যাসিড শরীরে যত ঢুকবে তত আমাদের শরীরে কিন্তু মাসেল ফর্মেশন হবে, আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট হবে, আমাদের যত রকম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে। তো আমাদের এই অ্যামাইনো অ্যাসিড পুলটাকে কী করে বাড়াবো শরীরে, তার জন্য গুড কোয়ালিটির প্রোটিন লাগবে। তো গুড কোয়ালিটির প্রোটিন বলতে কী বোঝায়, যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য মাছ, মাংস, ডিম আর মেনলি, আর ভেজিটেবল ভেজিটেরিয়ানদের জন্য মিল্ক প্রোডাক্ট বা ডালের প্রোডাক্ট, সিড নাটস, এগুলো সবই রয়েছে।
0: এবার অনেকের তো এমনি দুধে অ্যালার্জি থাকে,
2: থাকে হ্যাঁ হ্যাঁ,
1: যেমন আমরা অনেকেই বলি যে ল্যাকটোজ ইনটলারেন্স
2: খেতে পারে, সয়া মিল্ক একদমই তাই, সেগুলো খেলো, এগুলো অবশ্যই শরীরের জন্য ভালো। আর ইভেন যাদের কার্ড মানে ঘরে পাতা টক দই, কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্ট পেশেন্টদের অনেক ক্ষেত্রে হজম হয়ে থাকে, তো সেটা ট্রাই করে আমরা দেখি যে যদি ইনটলারেন্ট না হয় তাহলে সেটাকে আমরা রাখি। তাছাড়া সিড আছে অনেক রকম, ধরুন ফ্লেক্সিড বা ধরো তোমার চিয়া সিড বা আমন্ড, এগুলোকে আমরা বলি ডায়েটে কম বেশি কোন জায়গায় অ্যাড করবে সেটা আমরা বলে দিয়ে থাকি, তো সেগুলো থেকেও প্রোটিন পেতে পারে।
1: মানে এটা কি এক একজনের ক্ষেত্রে
2: এক এক রকম? হ্যাঁ, সেই জন্য আলাদা প্রেসক্রিপশনটা আলাদা আলাদা হয়, মানে আমরা কি ফেসবুক থেকে দেখে একটা ওভারঅল ডায়েট ফলো করি?
1: হ্যাঁ এইটাই,
2: হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটাই একদম।
0: মানে আমরা আমি প্রথমেই বললাম আমরা জেনজি যেটাকে আমরা বলছি, এবার এক্ষেত্রে কি হয় সোশ্যাল মিডিয়ার প্রতি একটা প্রবল টান রয়েছে, মনে হয় কি হচ্ছে না হচ্ছে দেখি, এই যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে ডায়েট রিলেটেড কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় এগুলো নিয়ে প্রচুর ভিডিও দেওয়া হয়। এবার আমি বলছি না সেই ভিডিওগুলো খারাপ, কিন্তু ওই যে ভিডিওটা বা ওখানে যেটা পদ্ধতি দেখানো হচ্ছে সেটা কি আমার জন্য আদৌ কাজে
2: লাগবে? একদমই তাই,
0: এই ব্যাপারটা একদমই,
2: সেটা ইন্ডিভিজুয়ালাইজড হয়,
0: একদমই তাই, এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল রাখি।
2: সেটা করতে গিয়ে এত হেলথ ইস্যু আমাদের তৈরি হচ্ছে, এত নিউট্রিশনাল গ্যাপিং তৈরি হচ্ছে, সেটা মেকআপ করতে করতে আমাদের আলটিমেটলি কিন্তু মেডিসিন নিতে হচ্ছে বা সেই এটাই ফিরে আসতে হচ্ছে, কিন্তু সেটা আমরা ডিলে করে ফেলছি অনেকটা।
0: ঠিক আছে, এবার আমরা আলোচনা তো করবই, আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি
2: নিয়ে
0: তারপর।
3: সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: আচ্ছা, এই যে আমরা বিজ্ঞাপন বিরতির আগে কথা বলছিলাম সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা নিয়ে, এই সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখি, যেমন ধরুন ডিটক্স ডায়েটের কথা দেখি, জিরো কার্বের কথা দেখি, নো সুগার চ্যালেঞ্জ, এইটা একটা ভীষণ আমাদের মধ্যে একটা ট্রেন্ডিং বিষয়।
0: আমি এটা শুনেছি যে তুমি সুগারের কথাটা বাদ দিলে, আমি শুনেছি প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু কিছুটা পরিমাণ দরকার,
2: অবশ্যই দরকার,
0: হ্যাঁ হ্যাঁ, আবার হিতের বিপরীত হয়,
2: একদমই তাই।
1: এবং তারপরে ধরো এক্সট্রিম ফাস্টিং, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে ভীষণ জনপ্রিয়,
0: এটা এটা আমরা এতটা জানতামই না যতটা এখন আমরা অনলাইনে থ্রুতে
2: ভাইরাল হয়েছে,
0: প্রচন্ড ভাইরাল হয়েছে। কারণ এখানে আরেকটা কথা বলি, সেলিব্রিটিরা ফাস্ট করছে,
2: ইন্টারমিটেন্ট ফাস্টিং
0: করছে, কেউ কিটো ডায়েট করছে, কেউ 14-16 ঘন্টা না খেয়ে থাকছে, এগুলো দেখে আমরা প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট হচ্ছি, দিয়ে আমরাও সেটা শুরু করছি, কিন্তু সেটা তো স্বাভাবিকভাবেই ঠিক নয়,
2: কিন্তু
0: তাও আমরা ঘোর দৌড়ে রয়েছে
2: একদম।
0: তো সেক্ষেত্রে আপনি কি
2: এই ডিটক্স ডায়েট বা কিটো ডায়েট বা ইন্টারমিডিয়েট ফাস্টিং যাই বলো, ডিটক্স ডায়েট অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, কারণ আমাদের শরীরে ডিটক্স অর্গান অলরেডি প্রেজেন্ট আছে, সেটা লিভার আর কিডনি, যার ফলে আমাদের আলাদা করে এই স্পেশাল ড্রিঙ্কগুলোর কিন্তু খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, তারপরে আসি ফ্যাট ডায়েট বা কিটো ডায়েট। কিটো ডায়েটে মেইনলি কি থাকে, কার্বোহাইড্রেট একদমই লেস, ফ্যাট হাই ফ্যাট ডায়েট, যেটা পরবর্তীকালে কিন্তু আমাদের লিভারের উপর প্রেশার পড়ে, আমাদের গলব্লাডারে প্রেশার পড়ে, ইভেন আমাদের শরীরের কিন্তু কিটোন বডিজ ধীরে ধীরে বাড়তে থাকে, এটার একটা লং টার্ম এফেক্ট থাকে, হেলথ এফেক্ট, হয়তো ইনস্ট্যান্ট তুমি ওজন পাবে, ওজন কমে যাবে এরকম দেখতে পাবে, কিন্তু সেটার একটা লং টার্ম হেলথ এফেক্ট থাকে। তো সেই জন্য কিটো ডায়েট বা ডিটক্স ডায়েট এগুলোর অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন হয় না, যদি না আমি ব্যালেন্স ডায়েটে সারাটা দিন আমি নিজেকে সেভাবে গুছিয়ে রাখি। এবার কার জন্য কি ব্যালেন্স ডায়েট প্রয়োজন, সেটা আমি এক কথায় শুধু বলতে পারি না যে হাই কার্বোহাইড্রেট খেয়ে নিন বা অ্যাডিকুয়েট প্রোটিন খান, সেটার জন্য স্পেসিফিক ডায়েটের জন্যই আমাদের এই ক্লিনিক্যালি যারা প্র্যাকটিস করে তাদের কাছে আমরা অল টাইম আসতে বলি যে কোনো স্পেসিফিক ডিজিজ থাকলে বা স্পেসিফিক যদি মনে হয় আমি ওয়েট গেইন, আমার ওয়েট লস হচ্ছে, এরকম অনেক পেশেন্ট পাই তাদের ওয়েট লস কনস্ট্যান্ট হচ্ছে, অথচ তারা কিন্তু তোমার প্রপার ডায়েটে আছে, দুবেলা মাছ মাংস ডিম সবই খাচ্ছে, তবে সেক্ষেত্রে তার নিউট্রিশনাল গ্যাপিংটা কোথায় হচ্ছে, তার জন্য কিন্তু অ্যাডিকুয়েট ক্যালোরি প্রয়োজন, তার ভিটামিনস মিনারেলসগুলো প্রপার অ্যাবজর্পশন হয়তো হচ্ছে না, বা সে হয়তো ভাত ডাল তরকারি খাওয়ার সাথে সাথে চা খেয়ে নিচ্ছে, এই চা কফি কিন্তু ডায়েটের সাথে সাথে খেয়ে নেওয়াটা বা ধরো ডায়েটের মধ্যে ভিটামিন সি খাবার কম অ্যাড করা, এগুলো কিন্তু আমাদের শরীরে নিউট্রিশনাল গ্যাপিং একটা তৈরি করে, যেটা আমরা না বুঝেই করে ফেলি, বা অনেকের কফি খাওয়ার হ্যাবিট থাকে, ঘন ঘন কফি খায়, সেটাও কিন্তু নিউট্রিশনাল ম্যাল অ্যাবজর্পশনের পেছনে বড় কারণ, তো সেগুলো মাথায় রেখে চলতে হবে।
1: আচ্ছা, অঙ্কিতা, আমি একটা কথা ম্যামকে, আমার একটা প্রশ্ন খুব মনে পড়ছে, সেটা হচ্ছে ম্যাডাম আমি 2 মাস আগে আমার ভীষণ মনে হয়েছিল যে আমি জিম জয়েন করব, তো সেই ক্ষেত্রে এই যে জিম কালচার বা মনে করুন ফিটনেস ইনফ্লুয়েন্সার্স, এই ক্ষেত্রে প্রোটিন কনজিউম করার একটা ভীষণ টেন্ডেন্সি, এবং এই যে অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে তার সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে, সেটা হচ্ছে প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্টস
2: যেটা ওখান থেকে দেয়।
1: এইবারে এইটা তো আমাদের শরীরে খুব ভালো কি এফেক্ট ফেলছে?
2: একদমই না।
1: তো সেটা কিভাবে আমরা ঠিক করতে পারি? আমাদের এটা ছাড়া আমি কিভাবে জিনিসটাকে
2: প্রোটিন ব্যালেন্স করব?
1: প্রোটিন ব্যালেন্স করব
2: জিমে যেটা করে, জিমে যারা ফিটনেস ট্রেনিং নেয় তাদের এক্সট্রা ওই মাসেল গ্রোথের জন্য তাদের একটা এক্সট্রা প্রোটিন দেওয়া হয়, কিন্তু সেটা যারা পার্টিকুলার কিছু টাইমের জন্য, হয়তো কোনো স্পেসিফিক ইভেন্ট আছে বা কিছু আছে, সেটার জন্য এক্সট্রা প্রোটিনের জন্য তারা হয়তো করে, কিন্তু যারা নর্মাল যারা জিমে যাচ্ছে, যারা বডি ফিটনেসের জন্য নর্মালি যাচ্ছে, তাদের ওই হাই কোয়ালিটির প্রোটিন পাউডার খেলে মানে সেই প্রোটিন পাউডারের মধ্যে কিন্তু ফাইবারের পার্সেন্টেজটা কম থাকে, অনেক সময় গ্যাস্ট্রিক ইস্যু হয়ে যায়, গাট হেলথের উপর একটা এফেক্ট পড়ে, লিভারের উপর প্রেশার পড়ে, কারণ সেখানে কমপ্লিট হোল ফুড তো থাকে না, ওটা একটা পাউডারের মতো গুলে খাওয়ার মতো, সেটা অ্যাকচুয়ালি কারোর শরীরে 3 চামচ দরকার, কারোর শরীরে 6 চামচ দরকার সেটা, আর ওই হাই ক্লাস যে প্রোটিন যেটা ওরা বলছে ওখানে, সেটা কিন্তু আমরা খাবারের মাধ্যমে পেতে পারি, আমরা যদি প্রপার মানে যেগুলো অ্যামাইনো অ্যাসিড রিচ যে বললাম মাছ ডিম মাংস যদি প্রপারলি খাই, যারা নন ভেজিটেরিয়ান তারা কিন্তু সেখান থেকে সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো পেয়েই যাচ্ছে, যার ফলে সেই পাউডার আলাদা করে গুলে খাওয়ার প্রয়োজন হয় না। এবার কারোর যদি স্পেসিফিক প্রয়োজন হয় কোনো ইভেন্টের জন্য সেটা আলাদা ব্যাপার, সেটা কিছু টাইমের জন্য কিছু মাসের জন্য, কিন্তু রেগুলার খেয়ে যাওয়া কিন্তু একটা কনস্টিপেটেডও সেক্ষেত্রে হয়ে যাওয়ার চান্সেস থাকে।
0: কিন্তু সেক্ষেত্রে যারা এটা দিচ্ছে মানে জিমগুলোতে এটা হচ্ছে, সেক্ষেত্রে কি মানে তারা কি মানে তারা জিম ট্রেনার হয়েছে তো তারা প্র্যাকটিস করে, তারা কি ব্যাপারটা বুঝছে না? এটা আমার খুব জানতে ইচ্ছে করে।
2: ব্যাপারটা কি যারা নিচ্ছে, যারা ইন্টারেস্ট দেখাচ্ছে এই ফেসবুক বা ভাইরাল ট্রেন্ড থেকে, তাদের উপর অনেকটা ডিপেন্ড করে, কারণ জিম ট্রেনার তাদের কথায় কিছুটা ইনফ্লুয়েন্স হয়ে করছে। আর আমি যদি গিয়ে বলি যে আমি প্রোটিন সাপ্লিমেন্ট খাবো, আমি আরো তাড়াতাড়ি মাসেল গ্রো করব, আমাকে 3 মাসের মধ্যে বডি বিল্ড আপ করতে হবে, তো সেটা তখন জিম যে ট্রেনার তার উপর প্রেশার পড়ে, সে হয়তো সেটা দেওয়ার জন্য তাড়াতাড়ি রিচ করার জন্য তাকে আরো এক্সট্রা প্রোটিন আরো দিচ্ছে, কারণ তাদের ডায়েট গুলো একরকম থাকে, তাদের তার সাথে আবার মানে 6-8-10 করে ডিম, তার সাথে আবার তার কার্বোহাইড্রেট লেস খাবার, আর তার সাথে তোমার ওই এক্সট্রা প্রোটিন পাউডার, যেটা অনেক সময় শরীর নিতে পারে না অনেকে, নর্মাল হিউম্যান বিং এর ক্ষেত্রে সেটার প্রয়োজন হয় না। নর্মাল আমি তো বলি সব পেশেন্টদের ব্রিস্ক ওয়াকিং, নর্মালি 45 মিনিট যদি কেউ হাঁটাহাঁটি করতে পারে, আর তার সাথে যদি সুষম খাবার খায় মানে ব্যালেন্স ডায়েট যদি খায়, তার আর বেসিক্যালি জিমে যাওয়ার অ্যাজ সাচ প্রয়োজন নেই, তখনই প্রয়োজন পড়ে যখন তার এক্সট্রা বডি ফ্যাট বা আদার্স কোনো কিছু শুরু হতে থাকে
0: প্রবলেম। যদি কেউ 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটে
2: যথেষ্ট।
0: আসলে এটাই আমাদের একটা সমস্যা, আসলে প্রত্যেকটা মানুষ যারা কর্পোরেট ওয়ার্ল্ডে রয়েছে বা যারা ইউনিভার্সিটি যায়, বসে থাকাটা এতটাই হয়ে যায় না বিভিন্ন ক্ষেত্রে,
2: একদমই তাই,
0: যে হ্যাঁ সত্যি তাই। আচ্ছা মনীষা, বেশ কিছু প্রশ্ন করলাম, এবার যদি একটু এই আড্ডার মাঝে আর একটা গান হয়ে যাক।
1: হ্যাঁ, কারণ আমাদের তো প্রশ্ন আজকে শেষ হওয়ার নয়, আমরা প্রচুর প্রশ্ন নিয়ে এসেছি।
0: আমরা স্টুডিওতে আসার আগে আমি আর মনীষা যখন গল্প করছিলাম, আমরা নিজেদের মধ্যেই মনীষা বলছে না আমি এটা করব, আমি এটা করব, মানে এত প্রশ্ন, প্রশ্নের পুরো ভান্ডার হয়ে আছে। একদমই তাই, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা তাদের সঙ্গেও এবার কথা বলবো, কিন্তু তার আগে একটা গান আমরা নিয়ে নিই, তারপরে নিশ্চয়ই আমরা আবার আলোচনায় ফিরবো। এবারে চন্দ্রবিন্দুর একটা গান সকলের জন্য।

0: ফিরে এলাম একটা খুব সুন্দর গানের পরে তোমাদের সঙ্গে। আজকে শরীর স্বাস্থ্যর আড্ডায় রয়েছি আমি অঙ্কিতা, এবং আমার সঙ্গে মনীষার আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডায়েটিশিয়ান জয়িতা মুখোপাধ্যায়। ম্যাডাম, অনেক প্রশ্নই আপনাকে করলাম। এবারে ফেসবুকে আমাদের কিছু কমেন্ট এসেছে, কিছু মানুষ প্রশ্ন করেছেন, এবার একটু সেগুলো নিয়ে আসি। ভিকি সেন উনি লিখেছেন, নমস্কার ম্যাডাম, আমার বোনের বয়স 22 বছর, ভীষণ রোগা, সেজন্য আমি ড্রাই ফ্রুট কিনে দিয়েছিলাম কিন্তু সে খেতে চাইছে না, তাই আমি আমার করা চকলেট কোডিং করা ড্রাই ফ্রুট তাকে দিচ্ছি এবং সেটা সে ভালো মতোই খেতে পারে। এটাতে কি পুষ্টিগুণ একই রকমভাবে পাওয়া যাবে? যদি বিস্তারিত জানান তাহলে উপকৃত হতাম।
1: আচ্ছা, এক্ষেত্রে চকলেটটা কী করে প্রিপারেশন করছেন সেটা একটা ব্যাপার। খুব হাই

0: টেম্পারেচারে আপনি সেটাকে মেল্ট করছেন কি না। যদি না খুব মেল্ট করে নর্মাল বাড়িতে যেরকমভাবে আমরা বানাই যদি সেরকম হিসেবে বানানো থাকে, আর চেষ্টা করবেন সিডগুলোকে না মানে গ্রেট করে দিতে, মানে আলাদা করে সেটাও যাতে আর না কুকিং করা যায়, যতটা ইম্প্যাক্ট প্রোটিন হিসেবে সিডটা রাখা যায় ওপর দিয়ে। অনেকে গ্রেট করে যে গার্নিশ যেভাবে করে, আমন্ড হোক বা ক্যাশিউ হোক বা ওয়ালনাট হোক, সেটা যাতে ওটা সমেত যাতে কুকিং না হয়, চকলেটটা মেল্ট করে জাস্ট ওপর দিয়ে আপনি যেটা বলছেন যে গ্রেট করে ওপর দিয়ে আপনি মানে ট্যাপিং হিসেবে যেটা দেওয়া হয় আমরা, সেই হিসেবে ইউজ করলে বাদামের কোয়ালিটি বা আলাদা করে কোনো টেক্সচার নষ্ট হওয়ার কথা নয়, সেক্ষেত্রে নিউট্রিশন আপনি একই পাবেন।
1: আচ্ছা,
0: কিন্তু চেষ্টা করবেন বাদামগুলো যাতে ওভারনাইট সোকড হয়, মানে কাঁচা বাদাম যাতে গ্রেট করে না দেন, ওভারনাইট সোকড হলে সেটার নিউট্রিশনাল অ্যাবজর্পশনটা ভালো হবে।
1: আর এই যে ডার্ক চকলেটের যে ব্যাপারটা, সেটা মানে কোন ডার্ক চকলেট, কারণ এখনকার দিনে মানে বিভিন্ন চকলেট বানানোর জন্য যে ডার্ক চকলেট কম্পাউন্ড যেটা পাওয়া যায় সেটা তো বেশিরভাগটাই প্লাম অয়েল দিয়ে বানানো, সেক্ষেত্রে
0: ওটা অথেন্টিক পাওয়াটা এখন যেটা মানে যে ব্র্যান্ডের যেটা ভালো হবে, ডার্ক চকলেট অথেন্টিক পাওয়া তো সত্যি এখন মুশকিল,
1: সেটাই
0: মানে সেটা কোন ব্র্যান্ডের ভালো হবে বলা এখন স্পেসিফিক, সেই ব্র্যান্ডে যে কোনো অ্যাডাল্টারেশন নেই সেটাও বলা মুশকিল, এই জন্য আমরা বলি যে নর্মাল সিড মিক্স খেলেই বেটার।
1: আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একজন লিখেছেন, তার নাম মিন্টু দালাল, তিনি লিখেছেন, প্রথমেই আমাদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ডাক্তার ম্যাডামকে আমার নমস্কার জানাই এবং লিখি যে আমার মেয়ের বয়স 14 বছর, আমার মেয়ে প্রতিদিন ফুচকা খেতে চায়, ডাক্তার ম্যাডামের কাছে আমার প্রশ্ন, মাসে কদিন ফুচকা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না?
2: আমার মনে হয় এই প্রশ্নটা তোমার আমার দুজনেরই করা উচিত।
1: সত্যি তাই, ঠিকই বলেছো।
0: দেখুন, ফুচকাটা অ্যাকচুয়ালি আমি বলছি না যে মানে ওটা প্রত্যেক সপ্তাহে নিয়ম মাফিক মেডিসিনের মতো খেতে হবে, কিন্তু আপনি যদি সপ্তাহে 6 দিন বা আপনি ধরুন মাসে যদি 2 বারও খান, যদি বাকি দিনগুলো আপনার ডায়েটে কোনো ঘাটতি না থাকে, তাহলে ফুচকা হোক বা আপনার বাইরে যে খাবার হোক, সেটা আমরা যেটাকে চিট ডে বলি, সেটা মাসে 1-2 দিন হতেই পারে, বাকি দিনগুলো যদি সুষম খাবার খায়, যদি কোনো ইমব্যালেন্স না থাকে, তাহলে এগুলো তো আমাদের মেন্টাল রিল্যাক্সেশন, যেটা আমাদের কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে।
1: একদমই তাই, একদমই তাই। আচ্ছা মনীষা,
2: বলো,
1: ফেসবুকের কমেন্ট তো মোটামুটি পেলাম, এবারে শ্রোতা বন্ধুরা ফোনে কি কেউ আছেন?
2: হ্যাঁ আছেন শ্রোতা বন্ধুরা, তাহলে ওনাদের সাথে একটু কথা বলে
1: নিই। চলো,
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: না, শ্রোতা বন্ধুর সাথে যোগাযোগ করা যাচ্ছে না।
1: ঠিক আছে, আমরা পরে আরেকবার চেষ্টা করে দেখতে পারি।
2: আচ্ছা অঙ্কিতা, আমি তোমার সাথে যখন কথা বলছিলাম স্টুডিওতে আসার আগে, তখন আরেকটা বিষয় আমার মাথায় এসেছে,
1: আমি সেটা শুনবো, কিন্তু তার আগে আমি আরেকবার, আমার মনে হয় যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তাদেরকে আরেকবার আমাদের ফোন নম্বরটা বলে দিই গীতাঞ্জলির।
2: একদমই,
1: শ্রোতা বন্ধুরা যারা তোমরা আমাদের আজকে আড্ডা শুনছো এবং তোমাদের অনেক প্রশ্ন আছে আজকের এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, তোমরা যদি তোমাদের কিছু প্রশ্ন জানাতে চাও তাহলে আমাদের ফোন করো 0332210735 এই নম্বরে। আরেকবার বলে দিই, 0332210735 এই নম্বরে তোমাদের যা যা প্রশ্ন আজকের এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, ডায়েটিশিয়ান ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন, ডায়েট সংক্রান্ত প্রশ্ন আমাদের তোমরা করতে পারো, আমরা ম্যাডাম তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো বলো, কি বলছিলে
2: অঙ্কিতা? আমার প্রশ্নটা তুমি করবই, কিন্তু তার আগে তুমি কি ঘড়ির দিকে খেয়াল করেছো? আমাদের কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি আছে,
1: ভুলে গেছি, মানে এই আলোচনায় আমি এতটাই ঢুকে পড়েছি যে মাথা থেকেই বেরিয়ে গেছে। চলো চলো, বিজ্ঞাপন বিরতির ছোট্ট করে নিয়ে নিই।
3: সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: চলো তাহলে আবার প্রশ্নে ফিরে যাওয়া যাক।
2: যে প্রশ্নটা ম্যাডামের কাছে আমার রয়েছে সেটা হচ্ছে এই যে, ধরুন যারা কলেজ স্টুডেন্ট বা ইয়াং জেনারেশন বা ইয়াং প্রফেশনাল আমরা যাই বলি না কেন, আমাদের কিন্তু বাজেটটা একটু একটা ম্যাটার করে, তো সেই ক্ষেত্রে লো কস্ট এবং প্রোটিন রিচ খাবার আমরা কিভাবে পেতে পারি, সেই ব্যাপারটা যদি একটুখানি বলেন আমাদের।
0: দেখো, যারা লো কস্ট প্রোটিন রিচ যে খাবারগুলো, যেটা আমরা নর্মাল ডেইলি লাইফে খেয়ে থাকি, তোমাকে সাপোজ আমি বলছি আমাদের এখন অনেক রকম সিড মিক্স বেরিয়েছে, ইম্পোর্টেড সিড হোক বা অ্যাভোকাডো হোক বা যাই হোক, যেগুলো হয় সেগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজন কতটা আছে আমি জোর দিয়ে বলি না। যারা কিনতে পারে, যারা কস্ট এফেক্টিভ হলে কিনতেই পারে, কিন্তু যাদের সেই কস্ট একটা ইস্যু আছে সেক্ষেত্রে নর্মাল আমাদের পালসেস মানে তোমাদের মুগ, মসুর, ছোলা, সয়াবিন, রাজমা, এই সবগুলোর মধ্যে কিন্তু ভরপুর প্রোটিন, আয়রন, আমাদের আদার্স যে মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস সমস্ত কিন্তু ভরপুর পরিমাণে থাকে। এগুলো আমাদের একটা ডায়েটে প্রত্যেক দিন মানে তিন বেলার ডায়েটে যাতে তিন রকম প্রোটিন থাকে সেরকম হিসেবে আমরা ডায়েট প্ল্যান করে থাকি। এছাড়া আমাদের মিল্ক প্রোটিন মানে দুধ, দই, ছানা, তাছাড়াও হচ্ছে আমাদের ধরো মাছ, মাংস, ডিম যারা খাচ্ছেন তাদের তো অলরেডি সেই প্রোটিন সোর্সটা রয়েই যাচ্ছে, যার ফলে আলাদা করে আমাদের ওই সিড মিক্স বা ইম্পোর্টেড সিড বা অ্যাভোকাডো বা সে ধরনের জিনিস খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই।
1: আচ্ছা আচ্ছা, এই যে সিডস নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, সব যত রকমের সিডস আছে সবগুলো কি সবার জন্য দরকার না কিছু?
0: সেটাই তো ডিফারেন্ট হয়, সেটাই ভ্যারি করে।
1: কি ছোট করে বলে দিতে পারবেন কোন সিডস কাদের জন্য উপকারী, মানে কোনটা খেলে কাদের?
0: অ্যাকচুয়ালি দেখো, অনেকে যারা কনস্টিপেটেড হয় যাদের মানে পটির সমস্যা থাকে তাদের জন্য অনেকে চিয়া সিড খায়, কিন্তু চিয়া সিড খেয়ে অনেক পেশেন্ট এরকম এসে আমাকে বলেছে যে ম্যাডাম সেটা তিন মাস চার মাস অবধি আমার সেটা কার্যকরী হয়েছে, আমার সেটা তারপর আর এফেক্টিভ হচ্ছে না। আলটিমেটলি ঘুরে ফিরে সেই শাকসবজি পরিমাণ বেশি খেলেই, তিন বেলা যদি আমাদের ডায়েটে তিন সার্ভিং করে সবজি রাখি, সে শাক পাতা জাতীয় সবজি হোক বা আমাদের যেগুলো মাটির ওপরের যে সবজিগুলো যেগুলোর মধ্যে আমাদের ফাইবার কন্টেন্ট বেশি থাকে, অথবা সিজনাল ফল যেটা আমরা এখনকার দিনে একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি, হয় কলা খাই নাহলে সিজনে আমটা মনে করে কিন্তু সবাই খায়, সিজনের ফল হিসেবে ওটা খায়, অথচ আপেল হোক বা নাশপাতি হোক যেটা যেই সময় খাবার, সে যদি সেই পরিমাণ ফলটা বা সেই ভেজিটেবলসগুলো আমরা সেই সময় খাই তাহলে কিন্তু আমাদের আর এই সিডের প্রয়োজন নেই। আগেকার দিনে তো সিডের এই কনসেপ্টটাই ছিল না, সেটা তৈরি হয়েছে এখন নতুন আমেরিকান ট্রেন্ড বা যাই বলো বাইরের বিদেশি ট্রেন্ডে সেটা চালু হয়েছে। আমি যেটা পার্সোনালি বলি সেটা হচ্ছে আমন্ড খেতে পারেন, সেটার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব প্রচুর পরিমাণে থাকে, সেটা গুড ফ্যাট, সেটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে খেলে সেটার অ্যাভেলেবিলিটি বেড়ে যায় শরীরে, যার ফলে সেই বাদামটা আপনি খেতে পারেন। কাজু কিশমিশ তো আমরা নর্মালি খাই, কিন্তু সেটার থেকেও বেনিফিট হচ্ছে আমন্ড, যেটা সব বয়সের ছেলেমেয়েরা যে কোনো বয়সেই মানে আপ টু তোমার চাইল্ডহুড থেকে অ্যাডাল্ট ওল্ড এজ অবধি সবাই খেতে পারে আমন্ড, চার থেকে পাঁচ পিস, বেশি মোটা মোটা নয় কিন্তু সেটা ওভারনাইট সোফট করা।
2: আচ্ছা, তা আমরা যেটা ভাবতাম যে হেলদি ফুড মানেই সেটা খুব এক্সপেন্সিভ হবে সেই ধারণাটা
0: একদমই না, বাড়ির খাবার থেকেই নিউট্রিশন পেতে
2: পারি, শুধুমাত্র কিনুয়া বা অ্যাভোকাডো হবে এরকম
0: কোনো প্রয়োজন নেই।
2: বেশ বেশ, তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই যে ফোন লাইনে শ্রোতা বন্ধু আছেন কি।
1: চলো দেখি। বেশ, হ্যালো,
2: হ্যালো, নমস্কার,
1: নমস্কার, নমস্কার,
2: না শ্রোতা বন্ধুর সঙ্গে কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে,
1: আমরা পাচ্ছি না।
2: আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি যাই ম্যাডাম, সেটা হচ্ছে দেখুন এখনকার দিনে পিসিওডি বা পিসিওএস এই একটা বিশাল বড় কিন্তু বিষয়, আমরা দেখি যে প্রায় 95% মেয়েদের মধ্যে এই বিষয়টা রয়েই গেছে। এবার এই যে পিসিওএস বা পিসিওডি ছাড়া ওই যে মেনস্ট্রুয়েশন সাইকেলের বিষয়টা, সেই সময় আমাদের খাওয়ার প্রচণ্ড একটা ক্রেভিংস তৈরি হয়, ঠিক আছে? এবার সেই সময় আমরা প্রচণ্ড পরিমাণে জাঙ্ক ফুড খাই, বাইরের ফাস্ট ফুড খাই, বিভিন্ন উল্টো পাল্টা ডায়েট আমরা মানে চেষ্টা করি করে নেওয়ার, তো সেইটা কিভাবে মেনটেন করবো, ওই যে ক্রেভিংসটা হয় সেটা কিভাবে মেনটেন করতে পারি?
0: দেখো এই
1: উত্তর ছোট্ট করে একটু বলে দিই আমাদের শ্রোতা বন্ধুদের, কোনোভাবে আমরা ফোন কানেক্ট করতে পারছি না, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউট্রিশন। তোমাদের যাদের যা প্রশ্ন আছে তোমরা আমাদের ফোন করো, আমাদের ফেসবুক কমেন্ট বক্সে তোমাদের এই সংক্রান্ত যা যা প্রশ্ন আছে আমাদের করে জানাও, ম্যাডাম রয়েছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুদের ফোন নাম্বার যেটা বলার, যেখানে ফোন করলে তোমরা আমাদের পাবে 0332210-7325, নম্বরটা আরেকবার বলছি 0332210-7325, তোমরা ফোন করো, ফোন করে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা আমাদের জানাও, ম্যাম রয়েছেন নিশ্চয়ই তোমরা তার উত্তর পেয়ে যাবে। ম্যাডাম এবার আপনি বলতে পারেন।
0: হ্যাঁ দেখো, পিসিওএস যেটা এখনকার দিনে মেন সমস্যা তৈরি হয়েছে, মানে সেটা আমাদের লাইফস্টাইল থেকেই সমস্যাগুলো হচ্ছে, তো ক্রেভিংস যেটা বলি সেটা হচ্ছে তোমার এই সময় পিসিওএসের সময় মানে আমাদের ডিউরিং ওভুলেশন আমাদের তোমার ইস্ট্রোজেনের একটা ফ্ল্যাকচুয়েশন হয় আর প্রোজেস্টেরন হরমোনটা বাড়তে থাকে, তো এই ওভুলেশন পিরিয়ডটার জন্য আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, যার ফলে হরমোনাল একটা চেঞ্জেস যেহেতু হয় আমাদের অটোমেটিক্যালি ওই ক্রেভিংসগুলো বাড়তে থাকে, হাঙ্গার ক্রেভিংস হোক বা আমাদের বাইরের ভাজাভুজি খাবার, তো এই জায়গাটাতেও আমি বলবো যে যদি আমরা প্রপারলি টাইমে বা অ্যাডিকুয়েট পোর্শনে খাবারগুলো, মানে পেট যদি আমাদের ভরা থাকে, আমাদের কিন্তু আর বাইরের খাবারের দিকে অতটা ক্রেভিংস থাকে না। আমাদের হয় ব্রেকফাস্ট আমরা খাচ্ছি না, যার ফলে লং গ্যাপিংয়ের জন্য আমাদের বিকালের পর থেকে একটা হিউজ ক্রেভিংস তৈরি হয়, তখনই মনে হয় বাইরের খাবারগুলো খাই বা রাতের খাবারটা একটা বাইরে থেকে খেয়ে ফেলছি একদিন।

0: সারাদিন খেলে তো অসুবিধা নেই, কিন্তু সেটা আমাদের হ্যাবিট রয়ে যাচ্ছে। তো এই পিসিওএস বলো বা নর্মাল টাইম বলো যাই বলো, মেনস্ট্রুয়াল সাইকেলের টাইমটা তো বেশি হয়, এটা তো কিছু করারও নেই, কারণ এটা আমাদের রেগুলার মাসেরই হ্যাবিট। কিন্তু সেটার জন্য আমাকে রাখতে হবে যেটা সকাল থেকে রাত অবধি আমাদের একটা রুটিনের মধ্যে চলা। আর এই ক্রেভিংসগুলো যখনই হবে তখনই আমাদের এই ডার্ক চকলেট বা এই আমন্ডের যে কনসেপ্টটা বললাম, সিট বিভিন্ন রকম বা স্প্রাউটস, এগুলো কিন্তু এই সময় আমাদের আয়রন ব্যালেন্সটাকেও ঠিক রাখবে, কারণ এই সময় আমাদের একটা আয়রন লসের চান্স থাকে, তাদের হিমোগ্লোবিন কম থাকে, তাদের কিন্তু এই সময় একটা উইকনেসের চান্স বা ফ্যাটিগ হয়ে পড়ে খুব এই ডিউরিং মেনস্ট্রুয়েশন। তো এই সময় আয়রন রিচ খাবার আমরা যত বেশি খাবো তত কিন্তু আমাদের এই সময় এনার্জি বুস্ট আপ হবে, আমাদের হরমোনাল চেঞ্জেসগুলো অতটা এফেক্ট করতে আমাদের শরীরকে পারবে না।
1: আচ্ছা আচ্ছা, বেশ। ম্যাডাম একজন কমেন্ট করেছে ফেসবুকে, তারটা একটু পড়ছি। সৌমেন দাস, তিনি লিখেছেন, আজকের যুববাণীর শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি জয়িতা মুখোপাধ্যায় ম্যাডামকে নমস্কার। বিষয় নিউট্রিশন খুব ভালো, মনীষা অঙ্কিতা তোমরা দুজনকেই ম্যাডামকে নিয়ে খুব ভালো আলোচনা করছো। আমার বাড়ির বাচ্চারা কুরকুরে চিপস এবং চকলেট খুব খাওয়ার ইচ্ছে, খুব বায়না করে, কোনো রকম মানতে চাইছে না, কি করব ম্যাডাম যদি একটু বলে দেন।
0: এটা তো খুব কঠিন কোয়েশ্চেন। সেটা হচ্ছে দেখুন, বাচ্চাদের ক্রেভিংস হবেই, কিন্তু আমি বলবো যে ওটাকে রেগুলার হ্যাবিট হিসেবে বানাবেন না, কারণ আপনি যদি রোজই বাচ্চার পছন্দ অনুযায়ী বাইরের খাবার দিতে থাকেন, কুরকুরে হোক, লেজ হোক, চকলেট হোক, যাই হোক, এগুলো তো সবটাই ট্রান্সফ্যাট থাকে বা সবটাই এগুলো আমাদের যদি হ্যাবিট হয়ে যায় বাচ্চারা তখন মুখে ওই সল্ট অ্যান্ড সুগার ওই খাবারটাই ভালো লাগে। তো আমি বলবো বাড়িতেই যদি কোনোভাবে বিভিন্ন রকমের অনেক রকমের আলু চিপস হোক বা বাড়িতে যতটা ফ্রাইড আইটেম ওই তেলে যতটা করা যায়, কারণ বাইরের মেইনলি তেলটাই খারাপ, হেলদি স্ন্যাক যদি আপনি বাড়িতেই সম্ভব হয়, আমি জানি না সবার পক্ষে তো পসিবল হয় না, তো যদি করে দেওয়া সম্ভব হয় তাহলে বাচ্চার ওই বাইরের প্রতি ক্রেভিংসটা কমে যাবে।
1: আচ্ছা,
0: তো সেই হিসেবে এটা তো পুরোটাই কন্ট্রোলের, এটা আপনি জোর করে বলতে পারবেন না, যতটা চেষ্টা করা যায়।
1: আচ্ছা, মানে এটা খুব একটা মানে এই যে কন্ট্রোল করা সেই জিনিসটা কিন্তু ভীষণ কঠিন, আমরাই করতে পারি না, তো সেই ক্ষেত্রে ওরা তো বাচ্চাদের
2: একদমই তাই।
1: আচ্ছা, এবার একটা কথা এখান থেকে নিউট্রিশনের থেকেই মনে হলো যে আমাদের তো খাওয়া দাওয়ার একটু গন্ডগোল, যেটা আমরা বলছিলামই হয়তো স্কিপ করে যাই বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার, এই যে স্ট্রেস আমাদের এখনকার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের জীবনে, এই খাবারের ব্যালেন্সের সঙ্গে স্ট্রেস কমানোর কি কোনো মানে সংযোগ আছে এখানে?
0: অবশ্যই, আমাদের খাবারের যে ব্রেকফাস্ট থেকে যদি আমরা স্কিপ করতে থাকি, ধরো ডিরেক্ট আমরা লাঞ্চে গিয়ে, ব্রাঞ্চ যেটা তোমরা প্রথমে বললে, আমাদের যে হিউজ লং টার্ম একটা গ্যাপিং হয়, মানে আমরা রাতে হয়তো লেট নাইট খাচ্ছি, রাত 12টা একটাই খাচ্ছি, পরদিন আবার দুপুর 12টায় খাচ্ছি, যে হিউজ একটা গ্যাপিং হচ্ছে যার ফলে একটা এনার্জি ডেফিশিয়েন্ট তৈরি হচ্ছে। তাছাড়াও আমাদের ওয়ার্কলোড থাকছে, আমাদের বিভিন্ন প্রফেশনের আলাদা আলাদা ওয়ার্কলোড থাকে, সেটা থেকে স্ট্রেস তৈরি হচ্ছে, প্লাস আমাদের শরীরে কোনো খাবার নেই, যেটার ফলে কিন্তু আমাদের এই হরমোনাল চেঞ্জগুলো বা আমাদের এত ডায়াবেটিস বা এত যে আমাদের গলব্লাডার অপারেশন হয়ে যাচ্ছে বা আমাদের পেট সংক্রান্ত IBS এর প্রবলেম, মানে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আমাদের কনস্টিপেশন হচ্ছে, আমাদের রাতের ঘুমটা, আমাদের সারাদিনে 4-5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাচ্ছি, সেটা কিন্তু আলটিমেটলি স্ট্রেস। আর যেটা মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল একটা বড় এফেক্ট করছে, ইরেগুলার পিরিয়ড, আর এছাড়া আমাদের ডায়াবেটিস, প্লাস আমাদের গাট হেলথের উপর বিশাল একটা এফেক্ট পড়ছে, যেটা কিন্তু সেই আমাদের মেডিসিন দ্বারা আলটিমেটলি কিওর করতে হচ্ছে। সেই ডায়েটে আমরা ফিরে আসছি ঘুরিয়ে, কিন্তু সেটা অনেকটা লেট রান, সেটা অনেকটা লেট করে ফেলছি, যার ফলে প্রথম থেকেই যদি আমাদের সিস্টেমে রান করি, যেটা আমি বলি ব্রেকফাস্ট কখনোই মিস করবেন না, ঘুম থেকে উঠে আধ ঘন্টার মধ্যে অবশ্যই ব্রেকফাস্ট করবেন, সেটা আপনার হাতের কাছে যেটা থাকে না কেন, সে আপনার কোনোদিনও যদি মনে হয় আমার কিছু নেই তাহলে চিড়ে দই খেলাম, যদি কোনোদিনও মনে হয় যে আমার আগের দিনে কোনো লেফট ওভার তরকারি বেঁচে যাচ্ছে সেটা দিয়ে আমি অন্তত, যদি হাতের সামনে মুড়ি থাকে সেটা সপ্তাহে একদিন খান, বা ছাতু গুলে খান, বা ওটসটাকে গুঁড়ো করে রেখে দিন, রোস্টেড ওটস বা ছাতুর মতো গুঁড়ো করে রাখলেন, সেটা আপনি দই দিয়ে খেয়ে চলে এলেন, জাস্ট শর্ট টাইমের জন্য, আপনাকে আলাদা করে বানাতে হবে না যে ভাত ডাল তরকারি বানাচ্ছেন, সেটা দরকার নেই। তার সাথে একটা প্রোটিন সোর্স রাখুন, হয় ডিম, না হলে আপনার যারা ভেজিটেরিয়ান তাদের জন্য দই রাখুন, ঘরে পাতা টক দই, তার সাথে এক মুঠ ছোলা রাখুন, তারপর লাঞ্চে ব্রেকফাস্টে 2-3 ঘন্টা বাদে একটা করে ফল খান, যে কোনো সিজনাল ফ্রুট যদি আপনার কোনো আদার্স কমপ্লিকেশন না থাকে।
1: আচ্ছা,
0: তারপরে লাঞ্চ করুন, লাঞ্চে যেরকম প্রপার থাকে 3-4 ঘন্টা বাদে রাইসের পরিমাণ, যদি মনে হয় ওয়েট কমাতে চাইছেন, না যাদের ওয়েট কমে যাচ্ছে তাদের খিচুড়ি করে খেতে পারেন, ভাত আর ডালের কম্বিনেশন কিন্তু একে অপরের পরিপূরক, আমরা হয়তো ভাত সবজি খেয়ে নিচ্ছি কিন্তু ভাত ডালের যে কম্বিনেশন, কারণ ভাতে আমাদের লাইসিন পরিমাণ অনেক বেশি থাকে আর আমাদের ডালে থাকে আমাদের মিথিওনিন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দুটো কম্বিনেশন যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমাদের এই আমাদের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের যেটা কনসেপ্টটা বললাম সেটা কিন্তু আমাদের শরীরে ঘাটতি হবে না, যার ফলে কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কিন্তু হয় না। তার সাথে সিজনাল ভেজিটেবলস আর তার সাথে যদি সম্ভব হয় মাছ বা ডিম বা চিকেন, যে কোনো একটা, এটা সারাদিনের একটা মেনু।
1: আচ্ছা, এবার যারা এই মাছ

0: মাংস ডিম সয়াবিন দাদা
1: সয়াবিন খেতে পারে, রাজমা খেতে পারে, মিল্ক প্রোডাক্টের মধ্যে ঘরে বানানো দই হোক, পনির, হোমমেড পনির হলে বেশি ভালো, বাইরের গুলো আমরা একটু অ্যাভয়েড করতে বলি।
2: আচ্ছা,
1: বিকালের দিকে ছোলা রাখুক বা চানা রাখুক, আর রাত্রেবেলা যেরকম থাকে।
2: আচ্ছা, আমাদের আরও একজন বন্ধু ফেসবুকে কমেন্ট করেছেন, তিনি বলছেন যে ম্যাডাম আমি জানতে চাই যে সকালে ব্রেকফাস্ট আর রাতে ডিনার কটার মধ্যে খাওয়া দরকার।
1: এবার দেখুন, আপনি এটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে, কারণ আপনি সকালে যদি উঠে যান 7টার মধ্যে, আমি 7টায় একটা টাইম বললাম, তাহলে আপনি 7:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নেবেন। যখনই ওঠেন তার হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনি ব্রেকফাস্ট করবেন, সেটা চেষ্টা করবেন যতটা সম্ভব হেভি হোক। সকালের ব্রেকফাস্টটা অল টাইম পেট ভরে ভর্তি করে খাবেন, লাঞ্চটা তার থেকে লাইট আর ডিনার একেবারে লাইট। ডিনার টাইমটা যদি আপনি চেষ্টা করবেন যে শোয়ার অন্তত 1.5 ঘন্টা আগে যাতে ডিনার করে তারপর শুতে পারেন, খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কিন্তু আমাদের বডিতে ফ্যাটের মানে ফ্যাট জমার টেন্ডেন্সি বাড়ে, তার সাথে আমাদের অ্যাসিডিটি বা ব্লোটিং এর চান্সেস বাড়ে, যার ফলে আমাদের রাতের ঘুমটা ডিস্টার্ব হয়। আর ঘুমের ডিস্টার্বেন্স হওয়া মানে আমাদের গ্লুকোজ ইনটলারেন্স স্টার্ট হয়, আর তার ফলে আমাদের এত ওয়েট গেইন বা এই ডায়াবেটিস এর প্রবণতা বাড়তে থাকে।
0: কোন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে বোধহয় ফোন করছেন,
2: দেখি
0: যোগাযোগ করা যায় নাকি।
2: হ্যালো
3: হ্যালো
0: হ্যালো নমস্কার হ্যালো নমস্কার আপনার কি প্রশ্ন আছে বলুন।
4: হ্যাঁ
2: বলুন বলুন।
4: সমস্যা হচ্ছে আমার প্রচন্ড অ্যালার্জি, তাহলে আমি কি খাবো কি খাবো না বলুন তো, ডায়েটিশিয়ানের তো এত সব কথা বলছেন।
0: আচ্ছা,
1: অ্যালার্জি আপনার কোন খাবারে অ্যালার্জি,
0: কোন খাবারে আপনার অ্যালার্জি,
1: স্পেসিফিক কোনো খাবার আছে যে ডিম খেলে বা বেগুন খেলে বা পুঁই শাক খেলে?
4: আমার দই খেলে অ্যালার্জি হয়, সব কিছু খেলে অ্যালার্জি।
1: অ্যালার্জি কি ধরনের হয়, মানে কাফ আপনার কাশি হয় খুব না গায়ে র‍্যাশ ওঠে?
4: দই খেলে, শুনুন, দই খেলে যে কোনো মানে আপনার যেমন দই খেলে বলেন, দই খেতে বলেন।
1: বলুন, শুনতে পাচ্ছি। আপনার কি র‍্যাশ ওঠে, গায়ে চাক চাক ওঠে,
4: প্রচন্ড চুলকায়, ফুলে যায়?
1: আচ্ছা,
4: সেদিন খাই, Atrax 25 খাই, এত সব খাই।
1: আচ্ছা, আপনি আপনি ডক্টর দেখিয়েছেন, ডক্টর অ্যালার্জি টেস্ট দিয়েছে? আচ্ছা, তাহলে তো আপনার যেকোনো খাবার থেকে তো আপনার সেই হিসেবে ডক্টর দেখাতে হবে, কারণ আপনার বেসিক যে খাবারগুলো ডাল ভাত এগুলোতে অ্যালার্জেন কিছু থাকে না, যে কারণে আপনার হতে পারে। তো সেটার জন্য প্রপার ডক্টর দেখিয়ে আপনাকে অ্যালার্জি টেস্ট দেবে। অ্যালার্জি টেস্ট দিলে আপনার ধরা পড়বে যে আপনার মানে গমের প্রোডাক্টে হচ্ছে না চালের প্রোডাক্টে হয়। হ্যাঁ হ্যাঁ,
4: মানসিক টেনশনে আছি, আমার প্রতিবন্ধী দিদিকে নিয়ে আছি তো অনেক বছর ধরে, তিনি 33 বছর হয়ে গেল, আমার নিজের ওপর চাপ, আমরা দুবোন থাকি জানেন তো।
1: বুঝতে পেরেছি,
2: বেশ, আপনার এই প্রশ্নটা আপনি করেছেন ম্যাডামকে, ম্যাডাম আশা করি এটার উত্তর দেবে
0: আপনার কথাটা। এবার আমি আশা করব আপনি খুব ভালো থাকুন, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে একটা টেস্ট করিয়ে নিন, আর আপনি অনুষ্ঠানটা শুনতে থাকুন, কারণ ম্যাডাম অ্যালার্জি নিয়েও বিভিন্ন কথা বলছেন।
1: দেখুন, অ্যালার্জি টেস্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো বলা মুশকিল যে কোন খাবারে আপনার অ্যালার্জি আছে। হ্যাঁ, এটা প্রপার একজন ডক্টর দেখিয়ে আপনাকে বার করতে হবে যে কোন কোন খাবারে অ্যালার্জি আছে, সেই খাবারগুলো অমিট করে তখন আমি আপনাকে বলে দিতে পারবো যে এই খাবারগুলো সারাদিনের ডায়েটে রাখুন। অ্যালার্জি টেস্ট করাতে হবে আগে। হ্যাঁ,
2: বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বিষয়টা।
0: একদমই তাই। এবারে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই, তারপরে আমরা আবার আলোচনায় ফিরছি।
5: হরে কৃষ্ণ, সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
2: ফিরে এলাম আরও একটা বিজ্ঞাপন বিরতির পরে। ফোন লাইনে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন অঙ্কিতা, তার সঙ্গে আমরা একটু কথা বলি।
0: একদম একদম।
2: হ্যালো,
3: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তার বাবু,
1: নমস্কার নমস্কার
3: ডাক্তার ম্যাডাম,
1: বলুন।
3: আমার বয়স 70 বছর।
1: আচ্ছা,
3: জগন্নাথ রাজাকি আওয়াখানা জাঙ্গিপাড়া হুগলি থেকে বলছি।
1: আচ্ছা,
3: আমার বয়স এখন 70 বছর।
1: আচ্ছা,
3: পার্কিংসন রোগ আছে।
1: আচ্ছা আচ্ছা,
3: এই অবস্থায় আমার কি কি খাওয়া চলে না বা কি খাওয়া চলবে সেটা একটু যদি বলেন।
1: আচ্ছা, আপনার পার্কিংসনের সাথে আর কোনো কমপ্লিকেশন আছে, মানে সুগার, প্রেসার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, আর কিছু মেডিসিন খান আপনি?
3: হ্যাঁ, আমি তো ডাক্তারবাবুকে দেখাচ্ছি, ওষুধও খাচ্ছি, কিন্তু কিওরেবল সেরকম মানে সাড়া পাচ্ছি।
1: হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এই রোগটার ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। পার্কিনসন রোগটার কিওর যে এত তাড়াতাড়ি হয় সেটা নয়, তবে আপনার যদি পার্কিনসন শুধু থেকে থাকে, সুগার প্রেশার না থাকে, তাহলে আপনি নর্মালি, আমি যে ব্যালেন্স ডায়েটের কথা বললাম সকালের খাবারে, বা আপনি তিন বেলা যে প্রোটিনের কনসেপ্টটা বললাম, মানে সকালে একটা ডিমের সাদা, দুপুরে মাছ, রাত্রে একটা ডিমের সাদা বা মাছ, এই তিন বেলা প্রোটিনটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে আপনার এই তিন চার রকমের যে বাদামের কথা বললাম, তার মধ্যে যে কোনো এক প্রকার বাদাম আপনি আপনার ডায়েটে রাখবেন, কারণ আপনি বাদাম থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন, যেটা আপনার ব্রেনের জন্য, মানে পার্কিনসন ডিজিজটা যেটা, যেটা ব্রেনের জন্য আপনার উপকারী। তো এই বাদাম, তার সাথে প্রোটিন, তার সাথে আপনি যেরকম নর্মালি ডাল ভাত যা খাচ্ছেন বা দই, ঘরে পাতা টক দই, এগুলো হচ্ছে প্রোটিন সোর্স হিসেবে রাখবেন, যদি না আপনার পার্কিনসনের সাথে আর কোনো সমস্যা থেকে থাকে।
0: হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ আপনি শুনেছেন?
3: হ্যাঁ শুনলাম, কিন্তু ভালো বুঝতে পারছি না, মানে ডিস্টার্ব হচ্ছে।
0: ও আচ্ছা,
3: যাই হোক, মানে কি মানে মেন খাবারটা কি এখন খেতে হবে সেটুকু এখন ভালো শুনতে পাচ্ছি।
1: শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বললাম যে আপনি যদি পার্কিনসনের সাথে আর কোনো সমস্যা না থাকে থাকে, মানে সুগার, প্রেশার, থাইরয়েড যদি না থাকে থাকে।
3: প্রেশার তো আছে।
1: আছে? আচ্ছা, তাহলে তো আপনি সুগারের ডায়েট নিশ্চয়ই ফলো করেন, তাই তো?
3: একটা করে ট্যাবলেট খাই আর।
1: হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার খাবারে প্রোটিন যাতে ঘাটতি না হয়, মানে সকালে একটা করে বা দুটো করে ডিমের সাদা, দুপুরে মাছ, আর রাত্রিবেলা ডিমের সাদা বা মাছ, এটা। আর যে বাদামের কথা আমি বললাম, আমন্ড বাদামের কথা, সেটা ব্রেনের জন্য ভীষণ ভালো, আপনার রোগটার জন্য। ওমেগা 3 যত বেশি করে খাবেন তত ভালো। তার মধ্যে রাত্রিবেলা ভিজিয়ে রাখা বাদাম বা যে কোনো রকম ডাল, ঠিক আছে, এ জাতীয় জিনিসগুলো বেশি খাবেন। এই প্রোটিন ইনটেক শরীরে কম হতে দেবেন না।
2: বেশ বেশ, হ্যাঁ একদমই ম্যাডাম, আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন।
0: এবারে ফেসবুকে আমরা আরো কিছু কমেন্ট পেয়েছি। ফেসবুকে দেবজানী সাহা, তিনি লিখেছেন, আমি 85 গৃহবধূ, খুব মোটা, স্বাস্থ্য ভালো, সারাদিন বিশেষ কিছু খেতে ইচ্ছে করে না, রাত 9:30 খাবারের পরে দিনে 2-2.5 নাগাদ তিনি খান, মাঝখানে এতক্ষণের একটা গ্যাপ, সকালে একটু কিছু কি খাওয়া যায়, মানে কি খেলে তার উপকার হয়?
1: ব্রেকফাস্ট এর
0: একটা গ্যাপ,
1: ব্রেকফাস্ট আপনাকে অবশ্যই করতে হবে, যে কারণে কি ওয়েট এত বেড়ে যাচ্ছে, রাত্রিবেলার ক্রেভিংসটা ঠিক সেজন্যই হচ্ছে। মানে ব্রেকফাস্ট আমি যেটা বললাম, একটা ব্যালেন্স ডায়েট বা ব্যালেন্স মেনু আপনি কোনো যদি ডায়েটিশিয়ানকে দেখিয়ে থাকেন, সে আপনাকে প্রপার প্ল্যান করে দেবে। ব্রেকফাস্টে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে কিন্তু রাখতে হবে। আর একটা জিনিস আমার যেটা অ্যাড করার, সেটা হচ্ছে ডেইলি একই ব্রেকফাস্ট করবেন না। অনেকেই যেটা করে ডেইলি তাড়াতাড়ির জন্য একটা ওটস দই বা ছাতু দই খেয়ে চলে গেল, এই ফুড ডাইভার্সিটি কিন্তু ভীষণ দরকার। বিভিন্ন সোর্স থেকে প্রোটিন, বিভিন্ন সোর্স থেকে সিরিয়াল, এটা যদি আপনি ভ্যারাইটি করে খান, তাহলে ফুডটা আপনার কাছে প্যালেটেবল, মানে আপনার এনজয়েবলও হবে, খেতে ভালোও লাগবে, একটা মনোটনি চলে আসবে না, যে রোজই ওই ডায়েট করছি, রোজই খেতে হয় দেখে খাচ্ছি, সেটা করবেন না। ব্রেকফাস্টটা কোনোভাবেই স্কিপ করবেন না। যদি মনে হয় ডিনারে আমি লাইট খাবো, তাহলে আপনি ডিনারে এক বাটি আপনার ধরুন খিচুড়ি বা এক বাটি ডাল সবজির মধ্যে অ্যাড করে দিলেও, সেক্ষেত্রে আপনার কিন্তু ফাইবার পেটে বেশিক্ষণ থাকলে রাত্রিবেলার ক্রেভিংসটা কম হবে।
0: আচ্ছা, আমরা আরো দুটো প্রশ্ন পেয়েছি। অরিত্র সাহা লিখেছেন, ক্রিয়েটিন মনোহাইড্রেট, এটি কিভাবে খেতে হয়? আর পুষ্পিতা দে, তিনি লিখেছেন, আজকাল অনেক রকম সিডস খেতে বলে, এগুলো কিভাবে খেতে হয়?
1: যেটা আমি বললাম, ক্রিয়েটিন মনোহাইড্রেট আপনার ধরুন যেটা প্রোটিন পাউডার যেটা দেয়, সেটা অ্যাকচুয়ালি আমরা ক্লিনিক্যালি যারা প্র্যাকটিস করি তারা বলি না খেতে, তো সেই হিসেবে সেটা আমার বলার মধ্যে পড়ে না, কারণ আমি বলবো নর্মাল প্রোটিন খান, সেখান থেকে আপনার অ্যাডিকুয়েট প্রোটিন পেয়ে যাবেন,
0: আমরা প্রথমেই আলোচনা
1: করলাম। হ্যাঁ, আর সিড মিক্স যেটা বললাম, তোমার আমন্ড খেতে পারো, আমন্ড, ওয়ালনাট, এগুলো যাই খাবে সেগুলোর মধ্যে কিন্তু ফাইটেড থাকে, সেগুলো কিন্তু ওই জন্য ওভারনাইট সোকড করে খেলে সেটার বায়োঅ্যাভেলেবিলিটিটা শরীরের জন্য ভালো। যে
0: কোনো ড্রাই ফ্রুটি,
1: মানে যে কোনো ড্রাই ফ্রুট
0: হতে পারে, আখরোট,
1: হ্যাঁ, উপকারী বেশি হচ্ছে আমন্ড,
0: আমন্ড বেশি। আচ্ছা,
2: বেশ বেশ। তো আর একটা বিষয় যেটা হচ্ছে, এই যে কার্বোহাইড্রেটের কথা হচ্ছে, এই কার্বোহাইড্রেটকে আমরা কিন্তু ওয়েট গেনের একটা ভিলেন বানিয়ে ফেলেছি, ঠিক আছে? কিন্তু এই ধরুন হোল গ্রেনস বা পালস যেগুলোর কথা আপনি বললেন বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, এই তিনটির মধ্যে কিভাবে মেটাবলিক ইম্প্যাক্ট থাকে বা সেটা কি একই থাকতে পারে?
1: দেখো, আমাদের যেটা ফাইবার, যেটা ডায়েটারি ফাইবার, সেটাই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট একটা পার্ট। তো রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে যেটা আমরা ফাস্ট ফুডটাকে বলি, ময়দা বা যত রকম ময়দা জাতীয় জিনিস, পাস্তা, নুডলস, এগুলো হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট। তো আমরা যদি ডায়েটে ফাইবারটা ব্যালেন্স করে খাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের রিফাইন কার্বোহাইড্রেটের অ্যাকচুয়ালি আর প্রয়োজন নেই। তো আমাদের ফাইবারটা তিন বেলার ডায়েটে থাকতে হবে। ব্রেকফাস্টে হয়তো তুমি চিড়ের পোলাও খাচ্ছ, তার মধ্যে সবজি বেশি করে অ্যাড করে দিলে, চিড়ে দইটা না খেয়ে তার মধ্যে যদি হাতে সময় থাকে সবজি অ্যাড করলে, বা হয়তো তুমি একটা ভেজিটেবল স্টিউ মতো বানিয়ে রাখলে বা ডালের মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবলস অ্যাড করলে, তাহলে সেখানে ফাইবারের ইমব্যালেন্সটা কেটে যাবে।
0: আচ্ছা, আর একটা জিনিস যেটা এখনকার দিনে আমি মানে আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে, চুল উঠে যাওয়া ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এত চুল উঠে যাচ্ছে, তার মানে আগে উঠতো কিন্তু এখন কেন জানি না পরিমাণটা মনে হয় অনেক বেশি, কারণ আমি নিজের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি প্রচন্ড চুল উঠে যাচ্ছে। স্কিনের ডক্টর বলছেন যে দিনে কিছুটা চুল ওঠা স্বাভাবিক, কিন্তু মাত্রাতিরিক্ত
2: অস্বাভাবিক বয়সেই
1: আমাদের এই চুল ওঠা বা নখ ভেঙে যাওয়া এই জাতীয় জিনিসগুলো খুব বেশি বেড়ে যাচ্ছে। কারণ আমাদের এখন ডায়েটে কি আমরা লো কার্ব ডায়েট বা জিরো কার্ব ডায়েট বা ফ্যাট ডায়েট এই জাতীয় ডায়েট গুলো বেশি করছি, যার ফলে এই ধরনের ডায়েটে একটা কমপ্লিট কোন রকম কার্বোহাইড্রেট বা প্রোটিন ওরা গ্যাপিং করে দিচ্ছে। যেমন কিটো ডায়েটে ওরা মেইনলি ফ্যাট দিচ্ছে, কার্বোহাইড্রেট প্রোটিন দিচ্ছে, আর ফ্যাট ডায়েটে ওরা করছে কি কার্বোহাইড্রেটটাই বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটা নিউট্রিয়েন্টের আলাদা আলাদা করে বেনিফিট আছে। আগেকার দিনে যেটা হতো, আমরা কিন্তু সকালবেলা ওই পেট ভর্তি করে ডাল ভাত সবজি খেয়ে বেরোতাম, এখনকার দিনে কিন্তু সেটা হয় না। আমরা হয় ব্রেকফাস্ট স্কিপ করে দিচ্ছি, না হলে আমরা লাঞ্চে গিয়ে একবাটি একটা চিকেন স্যুপ খেয়ে নিচ্ছি, ডিনারটা আবার কিছু করলাম না বা কোনো ফাস্ট ফুড আনলাম। এই ধরনের গ্যাপিং থেকে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো তৈরি হচ্ছে, যেটার জন্য কিন্তু আমাদের এই মুখ ভাঙা, এটা যদি কনস্ট্যান্ট চলতে থাকে আমি বলবো ডক্টরের অ্যাডভাইস নিতে, নেট দেখে কোলাজেন ট্যাবলেট খাওয়া বা বায়োটিন ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট খেয়ে নিলে কিন্তু সেটা কাজ হবে না,
0: যেটা আমরা এখন অনেকেই করে থাকি বিভিন্ন জিনিস সার্চ করে বা সোশ্যাল মিডিয়া কি বলছে এগুলো।
2: আমরা বুঝতে পারি না যে আমাদের কোনটা
1: থেকে কি হচ্ছে।
2: আমরা একটা জিনিসকে ফলো করি কিন্তু কোথাও গিয়ে সেই জিনিসটা হয়তো আমার প্রতি এফেক্টিভ হচ্ছে না, অন্য কারোর প্রতি এফেক্টিভ হচ্ছে। সেই বিষয়টা যেহেতু আমাদের কাছে ক্লিয়ার থাকে না, সেই কারণে আমরা কাজটা তো সেই জন্যই তো আমরা আজকে ম্যাডামের কাছে প্রশ্নে ঝুলি নিয়ে বসেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘরের দিকে
0: বলি, এই আমরা আফটার অল বাঙালি, একটু ভেতো।
2: এই প্রশ্নটা আমি করবে ভেবেছিলাম, অঙ্কিতাই বলে দিয়েছে।
0: মানে কার্বোহাইড্রেট নিয়ে কথা হচ্ছে কিন্তু ভাতের প্রতি একটা ধরুন আমাদের প্রত্যেকেরই একটা
1: ক্রেভিংস থাকে,
0: ক্রেভিংস থাকে, তো সেক্ষেত্রে ভাত তো আমাদের
1: কোনোভাবেই ভিলেন নয়। ভাতটা প্রপার পরিমাণে খাওয়া, আর কার শরীরে কতটা হাইট ওয়েট দেখে, যেটা আমরা মেইনলি প্রেসক্রিপশন করে থাকি যে কোনো 5 ফুটের ব্যক্তির একরকম তার শরীরের ক্যালোরি চাহিদা হবে, 6 ফুটের ব্যক্তির একটা হবে, তো সেই হিসেবে সেই জন্যই আমরা সেটা কাউন্ট করে বলে দিয়ে থাকি যে কতটা পরিমাণ চাল সারাদিনে সে খেতে পারবে, সেটা কি ফর্মে খাবে, কতটা ডাল খেতে পারবে, সেগুলোর আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালাইজড হয়। তো ভাত রুটি কোনোটাই ভিলেন নয়। আমাদের আগে যে খাবারগুলো খেতাম সেই খাবারগুলো আমাদের এখন আবার ফিরে আসছে, কিন্তু আমরা রোগে অনেক বেশি ভুগছি দেখে আমাদের
0: মনে হচ্ছে
1: একদমই তাই।
0: আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা রয়েছে, ভাত মানে কার্বোহাইড্রেট প্রোটিন ইত্যাদি ব্যাপার শুনলাম, এখন চিনি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে,
2: মানে নো সুগার চ্যালেঞ্জ করছি বা হ্যাঁ,
0: মানে অনেকেই বলছেন যে চিনি খাওয়া যাবে না, আবার কেউ বলছে যে একদম চিনি না খেলেও বডি যদি মানে শরীরে যদি একদম
1: এনার্জি পাবে
0: না থাকে তাহলে সেটাও একটা ক্ষতিকর, তো সেক্ষেত্রে মানে চিনির ব্যাপারটা কি হতে পারে?
1: দেখো, চিনি কিন্তু কোনোভাবেই সেম ব্যাপার ভাতের মতো ভিলেন নয়, কতটা পোর্শনে ইউজ করছো সেটা ডিপেন্ড করছে। চিনি জাতীয় যে প্রোডাক্টগুলো মানে তোমার বিস্কিট বা চিনির যেগুলো হয় মানে সন্দেশ, রসগোল্লা, এই জাতীয় ফর্মে না খেয়ে আমি যদি নর্মাল আমাদের পায়েস যেটা মার আগে করে দিত, চিনি হোক বা গুড়ের হোক বা আমাদের যেটা সবজি বা ডালে যে পোর্শন অ্যাড থাকে, সারাদিনে 2-3 চামচ মানে 10 গ্রাম মতো চিনি কিন্তু আমাদের নর্মাল হেলদি লোকের ক্ষেত্রে খেলে কোনোটাই কোনো অবজেকশন থাকে না। সেটা ডিপেন্ড করছে কি ফর্মে খাচ্ছ, কতটা পোর্শনে দেখাচ্ছে, সকালে হয়তো চিনি পায়েস খেয়ে গেলে, দুপুরে গিয়ে আবার একটা মিষ্টি খেলে, রাতে গিয়ে আবার একরকম কিছু কোল্ড ড্রিঙ্কস খেলে, তিনটেই কিন্তু সুগার ক্রেভিংস বাড়িয়ে দিচ্ছে, তিনটেতেই সুগার পরিমাণ বেশি থাকে, কতটা খাচ্ছ তার উপর ডিপেন্ড করছে।
0: আবার সেক্ষেত্রে একজন মানে যিনি এই ব্যাপারে এক্সপার্টিস রয়েছে তার কাছে গিয়ে আমাদেরকে পরামর্শ নিতেই হবে। তাহলে

0: মনীষা আজকে অনেক কিছুই আমরা জানতে পারলাম,
1: আমাদের অনেক প্রশ্ন ছিল, হ্যাঁ
0: সবগুলোরই মোটামুটি উত্তর পেয়ে গেছে। এছাড়াও আমাদের শ্রোতা বন্ধুরা যারা ফোন করেছিলেন বা যারা ফেসবুকে কমেন্ট করেছেন, প্রত্যেকেই আশা করছি তাদের
1: তাদের প্রশ্নের উত্তর ম্যাডাম দিয়ে দিয়েছেন।
0: আর ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন আর আমাদের এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে আমাদের অনেকটাই সমস্যার সমাধান করে দিয়েছেন।
2: থ্যাংক ইউ।
0: আপনার ভালো লেগেছে তো আজকে?
2: খুব ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো তোমাদের সাথে কথা বলে।

0: কিছুকে ভালো রাখাই আমাদের দায়িত্ব। তাহলে আজকের রাতটা এখানেই শেষ করছি,
1: হ্যাঁ, কারণ ঘড়ির কাঁটা আমাদের জানান দিয়ে দিচ্ছে।
0: তাহলে চলো একটা গান দিয়ে আমাদের আজকের রাতটা শেষ করছি। নচিকেতা চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং কবির সুমনের কণ্ঠে একটি গান দিয়ে আমাদের আজকের আড্ডা শেষ হচ্ছে।
1: শুনতে থেকো, ভালো থেকো।

যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলেন মনীষা চক্রবর্তী এবং অঙ্কিতা চৌধুরী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাঁশিতে নজরুল গীতির সুর বাজিয়ে শোনাচ্ছেন গোরাচাঁদ বাঘ।

এতক্ষণ বাঁশিতে নজরুল গীতির সুর বাজিয়ে শোনালেন গোরা চাঁদ বাঘ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন লোকগীতির আসরে লালন ফকিরের গান শোনাবেন প্রীতি বাঘ।

লোকগীতির আসরে এতক্ষণ লালনের গান শুনলেন প্রীতি বাগের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত দেশে 1,071 লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্যের ফলন হয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 414 লক্ষ হেক্টর জমিতে ধানের ফলন হয়েছে। অন্যদিকে ডাল উৎপাদন হয়েছে 115 লক্ষ হেক্টর জমিতে। সাধারণ মানুষের কাছে পেঁয়াজ ও চিনি কম দামে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জেলায় জেলায় ভ্রাম্যমান গাড়িতে করে পেঁয়াজ বিক্রি শুরু হবে। পাশাপাশি ভিন রাজ্য থেকে আরও বেশি পেঁয়াজ আনতে আজ নাফেডের সঙ্গে বৈঠকে বসছেন দপ্তরের শীর্ষ অধিকর্তা। কৃষি বিপণন দপ্তরের সামনে থেকে পেঁয়াজ বিক্রির জন্য ভ্রাম্যমান গাড়ির সূচনা করেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন বাড়ি তৈরির জন্য 53 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। গতকাল আবাস প্রকল্পের জন্য নতুন উপভোক্তা আবেদনের প্রক্রিয়া শেষ হয়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে এর মধ্যে প্রায় 6.5 লক্ষ আবেদন অনলাইনে জমা পড়েছে। প্রাথমিকভাবে 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও পরে তা বাড়িয়ে 31শে আগস্ট করা হয়েছিল। এবার আবেদনপত্রের ঝাড়াই বাছাই শুরু হবে। কয়েক সপ্তাহ ধরে আবেদনগুলি খতিয়ে দেখে চূড়ান্ত উপভোক্তা তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী দেওয়া হবে আবাস যোজনার অনুদান। স্বাস্থ্য পরিকাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ দিনাজপুর যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে আকাশপথে রওনা হয়ে তিনি বালুরঘাট বিমানবন্দরে নামবেন। ওই বিমানবন্দরের পরিকাঠামো পরিদর্শনের পর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। এরপর মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনিক ভবনে বালুছায়া গৃহে বৈঠকের কর্মসূচি রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি এখন দক্ষিণবঙ্গের পশ্চিমাংশ এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় রয়েছে হলুদ সতর্কতা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গতরাত থেকেই চলছে দফায় দফায় বৃষ্টি। একটানা বৃষ্টির মধ্যেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর রায়মঙ্গল নদীর মণিপুরে 150 ফুট বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফারাক্কা ব্যারেজে জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনিক স্তরেও তৈরি হয়েছে উদ্বেগ। ফারাক্কায় আপাতত জলস্তর বিপদসীমার 0.57 মিটার ওপর দিয়ে বইছে, তবে গত দুদিনে অনেকটাই কমেছে গঙ্গার জল। গতকাল ফারাক্কা ব্যারেজ থেকে 12 লক্ষ কিউসেক জল ছাড়া হয়। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে গতকাল প্রায় দেড়

0: ফুট লম্বা সাপ দেখা গেলে আতঙ্ক ছড়ায় প্রাণভয়ে অসুস্থ শিশু সন্তানদের কোলে তুলে নিয়ে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসেন মায়েরা। বন দপ্তর এবং নিরাপত্তারক্ষীরা গিয়ে সাপটিকে ধরে। আলিপুর দুয়ার জংশন রেল আবাসনের সামনে সাপের ছোবলে গুরুতর আহত হয়েছেন এক লোকো পাইলট। আহত প্রদীপ কুমার ডোংডোং বর্তমানে জেলা হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর এবং আবহাওয়া সতর্কবার্তা। একটু পরেই উনো জমির দুনো ফসল।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে

0: আছে এটা করকনাথ, এবং এটা টোটাল বডি থেকে মাংস থেকে সব কিছুই হচ্ছে কালো।
1: কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা ঘুরতে ঘুরতে এসেছি, সচরাচর আপনারা তো স্টুডিওতে বিভিন্ন রকম প্রগতিশীল কৃষক বন্ধুদের কথা শুনে থাকেন, কিন্তু আজকের আমরা ঘুরতে ঘুরতে এসেছি এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার সাব ডিভিশনের অন্তর্গত ফলতা থানার হাসিনপুর
2: গ্রামে। এবং অর্ডার বাইরে কোথায় নিতে হবে, কোন মাল কোথায় সাপ্লাই, এগুলো আমি দেখি। বাট খাবার জল দেওয়া টেয়া সবই এগুলো করছে, আর ভেতরে খাঁচা যেগুলো আছে কোয়েল টোয়েল ওইগুলো মোটামুটি আমি একটু করি।
1: আচ্ছা, এবং এখানে যে মানুষটিকে আজকের পেয়েছি এবং যার কথা শুনতে মূলত আসা, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে আলাদা টাইপের কিছু করার চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসেছেন এবং বর্তমানে একজন সফল ব্যবসায়ী। কৃষিকাজের পাশাপাশি যে প্রাণী পালনের একটা বড় ভূমিকা রয়েছে গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশের, সেই রকম একটি মাধ্যমকে বেছে নিয়েছেন এবং বেছে নিয়ে আজকের দেশের বিভিন্ন প্রান্তে তার ফার্ম থেকে যে সমস্ত প্রাণীগুলো পালন করেন সেগুলো সাপ্লাই দেন। ডিমে তা দিচ্ছে, আচ্ছা উপরে এগুলো কোন দেশীয়? এগুলো কোচিন। আচ্ছা,
3: এর নাম হচ্ছে কোচিন ব্যাংকাউন্ট।
1: মানে এগুলো এখান থেকে, মানে এদেরকে আনলেন কোথা থেকে?
2: এগুলো আনলাম হচ্ছে নদিয়ার, আমার দাদা আছেন উনি আমাকে, ওনার কাছ থেকে কিনেছি।
1: আচ্ছা আচ্ছা,
2: উনি আমাকে দিয়েছিলেন। এগুলো সৌন্দর্যের জন্য আমি বাড়িতে অল্প করে রাখি, দেখতে ভালো লাগে। তো
3: এই এখন এই তিনটে আপনার কাছে?
2: না, তিনটে না, ওদিকে আরো আছে কিছু।
1: ও আচ্ছা, আমরা সচরাচর যে পোল্ট্রি ফার্ম, গোটারি, তারপর গরুর যে খামার থাকে, এটা সেই রকম নয়।

0: এগুলোর নাম আপনারা অনেকেই শুনেছেন, কোয়েল পাখি, টার্কি পাখি, তারপরে কড়কনাথ বা বিভিন্ন রকম ফ্যান্সি মোরগ, আরআইআর যেগুলো প্রজাতির, সেইগুলো তিনি পালন করছেন দীর্ঘ কয়েক বছর ধরে। সেই গল্প তার মুখ থেকে শুনবো, তার আগে তার কিছু কথা, সেই কথা শুনতে মূলত আজকের এখানে আসা রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
1: 1600-1700।
0: আচ্ছা, এগুলো কোন কোন জাতের মুরগি? এগুলো
2: এগুলো আরআইআর।
1: আরআইআর,
3: হ্যাঁ, এগুলো হচ্ছে আরআইআর। এগুলো মেইনলি ডিমের জন্য খুব ভালো, ডিম প্রচুর দেয় এদের, এবং ডিমের সাইজটাও অনেক বড় হয়। কেউ যদি ডিমের জন্য করতে যায় এই মুরগিটা চাষ করতে পারে।
0: আর আমার পাশে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দাদা, আপনার নামটা একটু শুনি।
4: নমস্কার, আমার নাম দেবাশিস মাইতি, আমি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ব্লকের হাসিমনগর গ্রামের বাসিন্দা।
0: এসে তো দেখলাম আপনার বাড়িতে ঢোকার মুখেই একদম একটা সুন্দর ফার্ম করেছেন, এবং সেখানে নানান রকম পাখি, নানান রকম ডাক, কখনো টার্কি ডাকছে, আবার কখনো কোয়েল কিচিরমিচির করছে, আবার কখনো কড়কনাথও তাদের ডাক শুনতে পাচ্ছি। এই যে ফার্মটা, এটা আপনার কত বছরে?
4: আমি ব্যবসা ভিত্তিক এটা শুরু করেছি 2011 সাল থেকে, কিন্তু এই সম্পর্কে আমার ছোট থেকেই আমার প্রাণীর ওপর একটা ন্যাক ছিল, একটা ভালোবাসা ছিল, তো সেই জায়গাটা থেকে ভালোবাসাটা আজ ব্যবসাতে পরিণত হয়ে গেছে।
0: মানে ভালো লাগাটা আজকে ভালোবাসা, তারপর বাসা থেকে নেশা, নেশা থেকে পেশা। এবার একটু শুরুর দিকের গল্প আপনার থেকে শুনি। আপনার পড়াশোনা কবে, কোথায়, কিভাবে?
4: আমি প্রথমে বলি যে আমি একজন টোটালি ডিসেবল পার্সন, আমি 80% ডিসেবল, কিন্তু এটা আমার জন্মগত নয়। আমি 2004 সালে একটা ভাইরাল ইনফেকশন থেকে আজকের আমার এই অবস্থা, কিন্তু আমি হার না মেনেও আমি জীবনে লড়াই করার পথে এগিয়ে গেছি, এবং বিভিন্ন বিশিষ্ট গুণীজনদের সাথে আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজ এই জায়গাতে দাঁড়াতে পেরেছি। আমি মাধ্যমিক যখন দিচ্ছিলাম তখন আমি যখন 2000 সম্ভবত ওটা 2004-এ আমি মাধ্যমিক পরীক্ষা দেব, ক্লাস 9-এ পড়ছি, সেই পরীক্ষার হলেতেই আমার এই অসুখটা ঘটে, পুরো বডিটাই আমার প্যারালাইজ হয়ে গিয়েছিল
0: হঠাৎ করে হলের মধ্যেই।
4: হ্যাঁ, হলের মধ্যেই হয়ে গিয়েছিল, যেটা নিয়ে স্যারেরাও খুব কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, ওনারাও আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন সেই সময়ে। তো যাই হোক, সেটা সবাই আশীর্বাদ নিয়ে ব্যায়াম ট্যায়াম করে এখন মোটামুটি আমি একদমই হাঁটা চলা করতে পারি না, হুইল চেয়ারে বসেই আমার লড়াই, আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। এই অবস্থা থেকে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের বিএ পার্ট টু পর্যন্ত আমি পড়াশোনা চালাতে পেরেছি।
3: জাপানিজ কোয়েল, কোয়েল পালনের সুবিধা হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেকটা পরিমাণে করা যেতে পারে, খাঁচাতে দেওয়ালে খাঁপা যেন রঙিন পাখি পোষে সেই খাঁচার মতো করা যেতে পারে, এবং খুব কম সময়ের মধ্যে 35 দিনে বিক্রি উপযোগী হয়ে যায়।
0: কত করে তখন ওজন হবে?
3: মোটামুটি আপনার 170-180 গ্রাম 35 দিনে হয়ে যায়, এবং সেটাকে যখন ড্রেসিং করে কাটা হবে প্রায় 130-140 গ্রাম মাংস এর থেকে পাওয়া যায়। যেমন টার্কির বিভিন্ন কালার হয়, কোয়েলেরও এরকম কালার। আমার ফার্ম থেকে টার্কি এবং কোয়েল প্রচুর ডিমান্ড, মানুষের কাছে চাহিদা দেখছি, তারা ওই মটন এবং ব্রয়লারের একঘেয়েমি থেকে মুক্তি হওয়ার জন্য নতুনত্বের স্বাদ খুঁজছে, যেটা আমি তাদেরকে যোগান দিতে পারছি তাদের মুখে।
0: আচ্ছা, মোটামুটি বিএ পার্ট টু পর্যন্ত পড়াশোনা করলেন, তারপরে এই যে ফার্মিং করার চিন্তা ভাবনা, এটা কোথা থেকে মাথায় এলো?
4: অ্যাকচুয়ালি আমি যখন কলেজ লাইফে পড়ছিলাম সম্ভবত সেটা 2005-2006 এরকম একটা হবে, আমার টাইমটা ঠিক মনে নেই, তো ওই সময় আমি 7টা অ্যাডাল্ট টার্কি আমি পালন করেছিলাম। মানে অ্যাডাল্ট টার্কি বলতে আমাকে একজন বাচ্চা দিয়েছিল, সেটা থেকে বড় করে আমি 9000 টাকার মতো লাভ পেয়েছি, মানে ওইটা বিক্রি করে আমি পেয়েছি। তো ওই জায়গাটা থেকে আমার একটা মানে চিন্তা ছিল যে এই টার্কি করে পয়সা রোজগার করা যেতে পারে, তো সেইটা করার পর মানে ওইটা একটা মাথায় ছিল। তারপরে 2010 সালে তৎকালীন যিনি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন সাবিত্রী মিত্র, ওনার সাথে আমি মহাকারণ একটা সোর্স মারফত যোগাযোগ করি, এবং ওখান থেকে সাবিত্রী মিত্র ম্যাডাম আমাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিসেবল কমিশনারের, যিনি তৎকালীন কমিশনার ছিলেন মাননীয় মিতা ব্যানার্জি, ওই ম্যাডামের সাথে আমি দেখা করি। তো উনি আমাকে দুটো প্রস্তাব দিয়েছিলেন, যে হয় একটা মাসিক ভাতা আর না হলে একটা 10,000 টাকার অনুদান, কিন্তু আমি

0: পেটে ভিক্ষার মতো মাসিক ভাতাটা ওটা আমি নিতে চাইনি। আমি কিছু করে দাঁড়ানো কি নিজে উপার্জন করব সেই একটা মানসিকতা নিয়ে আমি 10,000 টাকার অনুদানের জন্য অ্যাপ্লাই করি। এবং ফার্স্ট আমি রোজগার বলতে আমি 10,000 টাকার অনুদান নিয়ে রঙিন পাখি যেটা হয় বদ্রি পাখি আমি ব্যবসাটা শুরু করি।
1: আচ্ছা,
0: সেই ব্যবসাটা কিছুদিন করার পরে সেটা ভালো লাভজনক পাই, লাভ হয় প্রায় 20,000 টাকার মতো, ওর থেকে আমি টার্নওভার বা রিটার্ন পাই। তো তারপরে দেখলাম যে কিছুদিন পর থেকে আস্তে আস্তে ব্যবসাটা মন্দা দেখা দিচ্ছে বা দানার দাম কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, পাখির দামটা বেড়ে যাচ্ছে। তারপরে আমার যেটা আগের অভিজ্ঞতা ছিল টার্কি, এই টার্কির অভিজ্ঞতাটাকে কাজে লাগাই এবং পুরোপুরি আমি টার্কির ওপরে আমি চলে আসি।
1: আচ্ছা, সেই থেকেই টার্কিতে,
0: সেই থেকেই আমি টোটাল টার্কির উপরে ব্যবসাটা শুরু করেছি।
1: এবং এখন আপনার ফার্মে কতগুলো টার্কি রয়েছে?
0: এখন আমার কাছে 50টার মতো অ্যাডাল্ট টার্কি আছে যার এভারেজ গড় ওজন হচ্ছে প্রায় 6 কিলো হয়ে যাবে। তার সাথে আমি কড়কনাথ আছে 500 পিসের মতো এবং কিছু কোয়েল আছে 500 পিসের মতো কোয়েল আছে। এছাড়াও বিভিন্ন অল্টারনেটিভ আরো মুরগি আছে, যেমন আড়াইয়ার আছে, কিছু ফ্রেন্সি মুরগি আছে, এই ধরনের মুরগিগুলো আমি ফার্মে রেখেছি। যেটা আমার মেদিনীপুরে একটা কাটিং সেন্টার আছে, যে দাদাভাই, ওই দাদাভাই সারা বছরই আমার থেকে টার্কি নেন। তো ওই দাদাভাই অর্ডার দিয়েছে অলরেডি, ওনার কাছে 10 পিস অ্যাডাল্ট টার্কি যাবে। এখানে 6 পিস টার্কি আছে যার বডি ওয়েট 7 কিলো।
1: এগুলো তো মানে বিক্রয়যোগ্য হয়ে গেছে?
0: হ্যাঁ, এগুলো বিক্রয়যোগ্য হয়ে গেছে।
1: যেগুলো কি মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে নাকি এগুলো জাস্ট দেখা?
0: না, টার্কি ফ্রেন্সি গুলো ওটাকেও নিয়েও ব্যবসা করা যায়, কিন্তু মানুষ তো শখটা তো সবসময় থাকে না, পেটের টানটা সবসময় থাকে। তো সেই জায়গা থেকে ফ্রেন্সি গুলো অতটা সেল হয় না, মানুষ শখে একবার নেবে, দুবার নেবে, সে তো বারবার নেবে না। কিন্তু আমার দেখতে ভালো লাগে, সৌন্দর্য, তার জন্য আমি ফ্রেন্সি মুরগি গুলো রেখেছি। আর ব্যবসা ভিত্তিক করার জন্য আমি টার্কি, কড়কনাথ, কোয়েল, গিনি ফাউল এইগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল।
1: এবারে টার্কি প্রসঙ্গে আসি, টার্কি আপনার ফার্মে এখন 50-এর মতো রয়েছে, এগুলো এখন তো 6-7 কেজি করে হয়ে গেছে।
0: হ্যাঁ,
1: এগুলো তো বিক্রি,
0: হ্যাঁ বিক্রি উপযোগী হয়ে গেছে।
1: এবারে এই বিক্রিটা আপনি কোথায় করেন?
0: বিক্রিটা আমি প্রথম করি হচ্ছে গভর্নমেন্ট যে সংস্থা আছে, লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেই হরিণঘাটা, এদের ব্রাঞ্চে আমাদের সাথে এগ্রিমেন্ট আছে, ওরা আমার থেকে সারা বছরই টার্কি নেয়। এছাড়াও বিভিন্ন বড় বড় হোটেল, 5-স্টার হোটেল যেগুলো আছে, রিসর্ট আছে আমাদের কলকাতা, কলকাতা ছাড়াও আপনার বাঁকুড়া, পুরুলিয়া, হ্যাঁ বিভিন্ন জায়গা, আমাদের সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা বিভিন্ন আছে, এগুলো হোটেল রিসর্টগুলো বিক্রি করি। এছাড়াও কিছু কাটিং সেন্টার আছে যারা যেগুলো মুরগির মাংস বিক্রি করে, তারাও আমার থেকে এখন টার্কি নেওয়া শুরু করেছে এবং বিক্রি করছে।
1: তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সময় হয়তো এই নামটা খুব বেশি শোনা যায়নি বা মানুষের মধ্যে একটা অন্যরকম ধারণা ছিল যে এগুলো আদৌ কি হবে। কিন্তু যেভাবে দেবাশীষ বলছেন যে কলকাতা রাজ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে তার এই যে ফার্ম থেকে টার্কি যাচ্ছে বা আরো যে সমস্ত কোয়েল যেগুলো রয়েছে, পাখিগুলো, সেগুলো সাপ্লাই দিতে হচ্ছে, তার মানে মানুষের মধ্যে একটা চাহিদা বাড়ছে, বাজারের এর চাহিদা বাড়ছে। বেশ, এবারে আমাদের গ্রাম বাংলার যে সমস্ত যুব বন্ধুরা অনেকে রয়েছেন পড়াশোনা শিখে কিছু করার দিশা খুঁজে পাচ্ছেন না, আপনি সেই জায়গা থেকে তাদের কাছে একটা অনুপ্রেরণা, যে একটা সময় যখন আপনার এরকম শারীরিক প্রতিবন্ধকতা ধরা পড়লো, আপনি হার না মেনে সেই প্রতিবন্ধকতাকে জয় করে আজকের এই রকম জায়গায় দাঁড়িয়ে সফল একজন ব্যবসায়ী। শুধুমাত্র ব্যবসায় নয়, এর পাশাপাশি আপনার ফার্মে কিছু লোকও রয়েছে যারা দেখাশোনা কাজে আপনাকে হেল্প করে, এরকম কতজন আছেন?
0: আপাতত প্রথমে বলি যে আমার যে ইউথ বন্ধুরা আছেন যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে পড়াশোনা শিখে শুধু চাকরি করব এই মানসিকতাটাকে আমাদের প্রথমেই দূর করতে হবে। চাকরি ছাড়াও যে অন্য কিছুতে উপার্জন করা যায় সেই মানসিকতাটাকে আমাদের আনতে হবে। অবশ্যই চাকরির চেষ্টা করব, আমিও একসময় চাকরির চেষ্টা করেছিলাম। অনেকেই বলে যে প্রতিবন্ধকতা মানুষদের জন্য চাকরি অনেক ছাড় ইজি, কিন্তু সেখানেও অনেক লম্বা লাইন পড়ে। তো সেই জায়গা থেকে আমি চাকরি থেকে চেষ্টা না করে আমি কিন্তু আজ ব্যবসায় এসেছি এবং আপনাদের সবার আশীর্বাদ নিয়ে সেই ব্যবসায় আমি মোটামুটি সফল বলতে পারেন। আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার আপাতত আছেন, বাবা, মা, আমার ওয়াইফ আছেন, আমার বোন ছিল, বোনকে আমি নিজে বিয়ে দিয়েছি। তো এদেরকে আমি ভালোভাবে সংসার মেনটেন করতে পারছি এই শুধুমাত্র পোলট্রি ব্যবসা বা এই টার্কি পালন করে। তো আমি চাইবো আপনারা ন্যূনতম 10,000 টাকাও যদি ইনভেস্ট করেন, সেই আমি যেটা করেছিলাম সেই 10,000 টাকা দিয়ে যদি আপনি শুরু করেন, হয়তো লাভের পরিমাণটা কম হবে যেহেতু পুঁজিটা অল্প, কিন্তু সেই জায়গা থেকে আপনারা একটা রোজগার পাবেন। তাই আপনাদেরকে বলবো একটাই কথা যে আপনারা শুধুমাত্র চাকরির ভরসায় বসে থাকবেন না, আপনারা প্রাণী পালন বা অন্য কোনো মাধ্যমও যদি আপনাদের জানা থাকে ব্যবসায় নামুন। ব্যবসাটা হচ্ছে স্বাধীন ব্যবসায়, কিন্তু আপনাকে কারোর গোলামি করতে হবে না। চাকরি আপনার 20 টাকা হলেও সেখানে কিন্তু আপনাকে গোলামি করতে হবে, ব্যবসা আমার স্বাধীন। আমার ফার্মে এখনও প্রায় 4-5 জন কাজ করছে, তাদেরকে আমি কর্মসংস্থান দিতে পেরেছি এবং আমার বেশ কিছু

0: ফার্মার তৈরি করেছি, প্রায় 30টার মতো ফার্মার যারা সারা পশ্চিম বাংলার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন আমাদের সাউথ চব্বিশ পরগনায় আছে, মেদিনীপুরে আছে, পুরুলিয়ায় আছে, বাঁকুড়ায় আছে এবং নদিয়া ডিস্ট্রিক্টে কিছু ফার্মার আছে। রিসেন্টলি বর্ধমানে কয়েকজন ফার্মার শুরু করেছে যারা আমার থেকে বাচ্চা কিনে নেয় এবং তারা বড় করলে সেই বড় মালটা আমাকে বিক্রি করে। এক্ষেত্রে করলে কি হয়, তারা কিন্তু আমার মাধ্যমে একটা রোজগারের লাইন পেয়ে গেল। তাই আপনারাও যদি আমার ছত্র ছায়া বা আমার মাধ্যমে কোনো এই ব্যবসা করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাধ্যমতো আপনাদের সহযোগিতা করব।
1: আচ্ছা, একজন যদি কোনো তরুণ বন্ধু বা আমাদের অনুষ্ঠান যারা শুনছেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা, তাদের মধ্যে থেকে যদি কেউ আগ্রহী হন, তাকে মূলত কিভাবে প্রস্তুতি নিতে হয় একটা এই ফার্ম তৈরি করে?
0: প্রস্তুতি বলতে সবার আগে তো লাগে মূলধন, আপনি যাই করুন না কেন আগে মূলধনটা লাগে। সেই মূলধনটা মিনিমাম 10,000 টাকা হলে একটা স্টার্ট করা যায়। তো সেই প্রথম কথা হচ্ছে সেই মূলধনটা তাকে রেডি করতে হবে। তারপরে সেই পাখিটাকে পালনের জন্য একটা ছোট, সেই যে ছোট বাচ্চা আমি কিনবো, সেই ছোট বাচ্চাটাকে পালনের জন্য একটা তারের বুড়ার জাতীয় একটা খাঁচা করে, যাতে না তার ঠান্ডা লেগে যায়, শীতকালে তার টেম্পারেচার লাগে, সেই রকম যেগুলো টেকনিক্যালি ব্যাপার আছে ওগুলো যারা আমার সাথে যোগাযোগ করবেন হাতে কলমে আমি প্র্যাকটিক্যালি তাদেরকে দেখিয়ে দেবো বা ভিডিও কলের মাধ্যমে আমি তাদেরকে দেখিয়ে দেবো। এই একটা ছোট ক্রেজ করতে হয়। আর টার্কি বড় করার জন্য বা বড় হলে তাদেরকে রাখার জন্য একটা বড় টার্কির জন্য 3-4 স্কোয়ার ফিট জায়গা লাগে। 4 স্কোয়ার ফিট জায়গা হলে একটা অ্যাডাল্ট টার্কি থাকে, সেই মতো আপনাদেরকে জায়গা রাখতে হবে। সেই জায়গাটাতে আপনাদের খুব বড় খাঁচা কিছু করতে হবে না, জাস্ট একটা বাঁশ দিয়ে এমনি মশারি বা যা কিছু নেট দিয়ে ঘিরে রাখলেই হবে। মাথায় রাখতে হবে টার্কি কিন্তু মানে খুব ওরা সঙ্গবদ্ধ প্রাণী, অর্থাৎ এরা সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যায় না। একটা টার্কি যেদিকে যাবে পেছনে টার্কিগুলো দলবদ্ধভাবে সেই যে তার পেছনে যায়। সুতরাং টার্কি হারিয়ে যাবার কোনো ভয় থাকে না অন্যান্য দেশি মুরগির মতো। আর সুতরাং এইভাবে আপনারা টার্কিটা চাষ করতে পারেন।
1: আর কোয়েল যেগুলো বা
0: কড়কনাথটা আপনারা দেশি মুরগি যেরকম চাষ হয় দেশি মুরগির মতো এরকম খাঁচা একটা সেট বানিয়ে আপনাকে করতে হবে, কারণ কড়কনাথ এরা পালিয়ে গেলে এরা ভীষণ দুষ্টু, ধরাটা ভীষণ চাপ হয়ে যাবে। আর কোয়েলটা করতে গেলে রঙিন পাখি যেরকম বদ্রি বা এই রকম যে পাখি পালন করা যায় ওইরকম পাখির তারের ক্রেজ করে আপনাদের যাদের জায়গার অসুবিধা তারা দেয়ালে করতে পারেন, বাড়ির ছাদে করতে পারেন, এইভাবে খাঁচা বানিয়ে করতে পারেন। আর যাদের জায়গা আছে তারা ঘর করেও করতে পারেন। দু রকম ভাবেই কোয়েল পালন করা যায়। কোয়েল পালনের জন্য কিন্তু খুব কম জায়গা লাগে, ছোট ছোট একটা অ্যাডাল্ট কোয়েলের ওজন হয় 170-200 গ্রামের মধ্যে। সুতরাং কোয়েলের জন্য বেশি জায়গা পরিবর্তন লাগে না।
1: এবং এই কোয়েলের মাংস খাওয়া যাচ্ছে, সেই সঙ্গে ডিমও খাওয়া।
0: হ্যাঁ, কোয়েলের মাংস ভীষণ উপকার এবং তার সাথে কোয়েলের ডিমটা, একটা ডিম আপনার 10-12 গ্রাম ওজন হয় কিন্তু সেই ডিমের পৌষ্টিক গুণটা অনেক বেশি থাকে। এবং আমি কয়েকটা সোর্স মারফত জেনেছি যে, এবং আমি হাতে কলমেও দেখেছি যে কোয়েলের ডিমের একটা ব্যতিক্রমী গুণ আছে, যে গুণটা হচ্ছে অনেকের ডিম খেলে অ্যালার্জি হয় কিন্তু কোয়েলের ডিম খেলে অ্যালার্জি হয় না। এবং সে যদি কন্টিনিউ দীর্ঘদিন ওই কোয়েলের ডিম খেয়ে যায় তার অ্যালার্জির ভাগটা কিন্তু কমে যায়। এবং বিশেষ করে বাচ্চাদের আপনারা কোয়েলের ডিম যদিও না পালন মানে পান, কিন্তু কোথাও থেকে কোয়েলের ডিম সংগ্রহ করে বাচ্চাদেরকে ডিমটা অবশ্যই খাওয়াবেন।
1: মোটামুটি বিভিন্ন রকম পাখি পালন করবেন কিভাবে তার তো কথা শুনলাম, এবার শুধুমাত্র তো পালন করলে হবে না, হয়তো কেউ উদ্যোগী হলেন পালন করলেন কিন্তু সে এবার কোথায় বিক্রি করবে? আমরা যাই আপনি যেমন করছেন এবং যারা আবার হয়তো ওদের ভবিষ্যতে যারা করবেন, যারা তো এই পালন করার মধ্যে দিয়ে আসতে চাইছেন, প্রাণী পালন করবেন মূলত, বিশেষ করে যদি এই আপনার কথা শুনে টার্কি বা কোয়েল বা কড়কনাথ করতে চান, তারা এদের মার্কেট কোথায় পাবে?
0: দেখুন, মার্কেট বলতে সেইভাবে তো যেরকম পোলট্রির মুরগির মার্কেট তৈরি হয়ে গেছে যেখানে সেখানে বিক্রি হয়, অ্যাকচুয়ালি সেটা মানতে হবে যে এখনো কিন্তু সেই মার্কেটটা তৈরি হয়নি। তবে বিগত কয়েক বছরের মধ্যে টার্কি কোয়েল এবং কড়কনাথ ব্যাপক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাড়া পাওয়া যাচ্ছে। আপনারা এখন প্রতিটা যেটা গ্রাম বাংলার দিকে যে হাটগুলো হয় সেখানে দেখবেন টার্কি কোয়েল কড়কনাথ বিক্রি হচ্ছে। সুতরাং কোয়েলের এগুলো চাহিদা বাড়ছে। প্রথমে আপনাকে আপনাকে কি করতে হবে কি, যেটা আমি করেছিলাম, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, প্রথমে আমি নিজে খাবো, আমার নিজের আত্মীয় স্বজনদের খাওয়াবো, নিজের বন্ধু বান্ধবদের খাওয়াবো, এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমার এলাকায় যেসব ক্লাবগুলো আছে যারা মাঝে সাঝেই প্রত্যেক মাসে পিকনিক করে তাদেরকে আমি কম রেটে দিয়ে খাওয়াবো। তারা খাদ্য গুণটা বুঝতে পারলে অটোমেটিক তখন কিন্তু কেনাটা শুরু হবে। এরপরে দেখবো যে আমার আত্মীয়দের মধ্যে যদি কোনো ওকেশন হয় তখন তো আমাদের মাংস লাগে, সেই জায়গাটায় ব্রয়লার মটন এইগুলোকে বাদ দিয়ে এই মাংসগুলোকে আমি শুরু করব। তো 10 জনের মধ্যে যদি আমি 5 জনকেও দিতে পারি এইভাবে কিন্তু চলটা ছড়িয়ে যাবে। এবং আপনারা পালন যদি করেন সেক্ষেত্রে না বিক্রি করতে পারলে আমি আপনাদের মালটা কিনে নেব, কথা দিই।

0: আচ্ছা, এই যে পালন করছেন আপনি এত বছর ধরে, বা যারা পালন করতে আসছেন, তাদের তো একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে। আপনি কি কোথাও প্রশিক্ষণ নিয়েছিলেন?
1: না, আমার শারীরিক অক্ষমতার কারণে আমার প্রশিক্ষণ নিতে পারিনি। কারণ আমার বিভিন্ন জায়গায় আছে, যেগুলো আছে আপনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আছে, নিমপিট আছে, তারপর আপনার টালিগঞ্জ পোলট্রি ফার্ম আছে, যারা প্রশিক্ষণ দেয়। কিন্তু আমার শারীরিক সমস্যার কারণে আমি প্রশিক্ষণ নিতে পারিনি। কিন্তু সেই জায়গায় বিভিন্ন স্যারেরা আমাকে গাইড করেছেন, আপনারা চাইলে ওই সব জায়গা থেকে প্রশিক্ষণ নিতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করব।
0: তাহলে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলেন।
1: হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 6289271219।
0: আরেকবার,
1: 6289271219।
0: আচ্ছা, মোটামুটি তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা দেবাশিস বাবুর তো যোগাযোগ নাম্বারটা পেলেন। আপনারা যারা আগ্রহী হবেন এবং নিজে থেকে একটা ব্যবসায়ী করে নিজের পায়ে দাঁড়াতে চান, তারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করেন এই টার্কি পালন সম্পর্কে, বা কোয়েল বা করকনাথ সম্পর্কে যাবতীয় তথ্য ওনার কাছ থেকে পেতে পারবেন, বা প্রশিক্ষণও নিতে পারবেন হাতে কলমে, এবং সেটাই বোধহয় আপনাদের থেকে বেশি ভালো হবে আপনাদের কাছে। আচ্ছা দেবাশিস বাবু, এই যে এতদিন ধরে আপনি পালন করে আসছেন, আমরা প্রত্যেকটা চাষবাসের ক্ষেত্রে বিভিন্ন রকম ঝুঁকি থাকে, কখনো রোগ, বিশেষ করে এটা যেহেতু পাখি প্রজাতির, এদের তো বিভিন্ন রকম বার্ড ফ্লু হতে পারে, বা আরো যে সমস্ত নানান রকম রানী ক্ষেত যেগুলো হয় টয়, এগুলো কি আপনার ফার্মে কখনো দেখা দিয়েছিল?
1: না, সেইভাবে আমার এফেক্ট পড়েনি। যেগুলো নর্মালি হয়, ঠান্ডা ঠান্ডা লাগা, এইগুলো যেগুলো হয় এগুলো হয়েছে, কিন্তু সেইগুলো হয়নি। তার কারণ হচ্ছে, আমরা যদি সায়েন্টিফিক ভাবে যদি করা যায়, ঠিক আছে, সেইগুলো আমরা যদি মেনটেন করি, সেইগুলো করলে কিন্তু কখনোই এই রোগগুলো আসার সম্ভাবনা থাকে না। তবে হ্যাঁ, ঝুঁকি তো সব জিনিসের মধ্যেই থাকে, সেক্ষেত্রে যে ঝুঁকিটা থাকে সেটা কিন্তু আমরা যদি একটু ঠিকভাবে দেখভাল করি, মেনটেন্সটা ঠিকভাবে করি, তাহলে কিন্তু এই ঝুঁকিটা অনেকটাই কমে যায়।
0: আচ্ছা, এদের কি খাদ্য হিসাবে কি দেন?
1: এদের খাদ্য হিসাবে প্রথমে আমি বলি টার্কিটা। টার্কির খাদ্যটা খুবই ইজি, টার্কি সবকিছু খেতে পারে, শাক সবজি ঘাস পাতা থেকে শুরু করে আটা কুমড়ো ভুট্টা, আপনারা যা দেবেন এরা কিন্তু তাই খাবে। সুতরাং টার্কির খাওয়ারের দিক থেকে কোনো চিন্তা নেই, টার্কি পালন এই কারণেই বেশি লাভ, এরা সবকিছু খেতে পারে এবং কম সময়ের মধ্যে খুব দ্রুত বেড়ে যায়। আচ্ছা, এবারে আসছি করকনাথ। করকনাথটা ফিড খাওয়ালে এরা তাড়াতাড়ি বাড়ে, তার সাথে আপনারা একটু শাকসবজি দেবেন, শাকসবজি দিলে এরা ভালো শাকসবজি করকনাথটা খায়। আর কোয়েলটা কিন্তু এদেরকে শুধু ফিড খাওয়াতে হয়, কোয়েলটা আপনার 35 দিনে বিক্রির উপযোগী হয়ে যায়, 35 দিনে আপনার 170 থেকে 80 গ্রাম ওজন হয়ে যায়।
0: আর টার্কি সেক্ষেত্রে?
1: টার্কি আপনার 4 থেকে 5 মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায়, করকনাথটাও 4 মাস হলে বিক্রির উপযোগী হয়ে যায়।
0: সেক্ষেত্রে মানে এদের ওজনটা কিরকম?
1: করকনাথ গুলো আপনার মোটামুটি 4 মাসে 1 কিলো প্লাস ওজন আসে, টার্কি গুলো 4.5 কিলো থেকে 5 কিলো ওজন চলে আসে, কোয়েল গুলো তো বলেই দিলাম 170 থেকে 180 গ্রাম ওজন চলে আসে।
0: মোটামুটি খুব বেশি লেন্দি প্রসেসিং নয়, 4 থেকে 5 মাসের মধ্যে আপনারা তার রেজাল্ট পেতে পারবেন এবং সেগুলো বাজারজাত করতে পারবেন, সেখান থেকে সোর্স অফ আর্নিং আপনাদের একটা হতে পারে। এই মুহূর্তে আমরা দুজনকেই পেয়েছি, দেবাশিস বাবু এবং ওনার স্ত্রী, এবং যিনি বলতে গেলে সহধর্মিণী থেকে এখন বর্তমানে সহকর্মী হয়ে উঠেছেন, ওনার সর্বক্ষণের ছায়াসঙ্গী পাশে থাকেন এবং ওনাকে সাহায্য করেন, তাই সেই মানুষটাকে পেয়েছি, ওনার কিছু কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। আচ্ছা, আপনি একটু নামটা শুনি।
2: কল্পনা মাইতি, নমস্কার।
0: নমস্কার, নমস্কার। এই যে আপনার যে ফার্মটা রয়েছে, আপনারা দেখাশোনা করছেন দুজন মিলে, এগুলো আপনি মূলত কি ধরনের সাহায্য করেন?
2: আমি ছোট ছোট অর্ডার গুলো যেগুলো করে ও অনলাইনে, সেগুলো আমি দিয়ে আসি, নিয়ে আসি, এবং ওরা হাতে হাতে আমি খাবার জল টল গুলো আমি দিই আর কি, এই পরিষ্কার টরিষ্কার করার জন্য পরিষ্কার রেখে দিই, এইগুলো করি আমি। আমি এটা করি, যতটা পারি আমি হেল্প করি।
0: এবং আপনার তো বোধহয় প্রচুর খাটুনি হয়ে যায়?
2: না, খাটুনি দেখেন, ব্যবসা করতে গেলে খাটনি হবে, এটা আমাদের, এটাই তো আমাদের সংসার চলে এটার উপরে, ঠিক আছে। তাহলে আমি যদি না খাটবো তাহলে আমার চলবে কিভাবে? হ্যাঁ, তাহলে আমাকে তো এগুলো করতে হবে না?
0: মানে ওনার কাজে সাহায্য করতে পেরে আপনি?
2: আমি অনেক খুশি, অনেক খুশি। আমরা দুজনে হ্যাপি আছি, আমরা 4টে মানুষ, আমরা খুব হ্যাপি আছি। কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। এই যে মুরগি, আমি তো কোন, আমি তো কলকাতার মেয়ে, আমার এখানে বিয়ে হয়েছে, হ্যাঁ, আমি তো এসব জানতাম না, কিন্তু ওই আমাকে সব শিখিয়েছে। আমি অনেক কিছু শিখেছি,
0: খাবার দেওয়া,
2: খাবার দেওয়া, কোনটা ঠান্ডা লেগে গেছে, এগুলো অনেকটা কিছু শিখেছি।
0: মানে কাজ করতে করতে যে অভিজ্ঞতাটা হয়, যে অভিজ্ঞতা থেকে অনেক কিছু
2: নিয়ে অর্জন করা, আমার খুব ভালো লাগে
0: এগুলো কাজগুলো করতে।
2: খুব ভালো, খুব ভালো লাগে,
0: খুব সুন্দর, এটাই দরকার আর কি।

যে ভালোবেসে কাজটা করলে সেটাই খুব ভালো হবে আর কি, এটাই দরকার আসলে, মানে সেটাই বোধ হয় খুবই কাম্য আর কি। আমাদের সহধর্মিনী যারা রয়েছেন তারা যদি পাশে থাকেন, কোনো বাধা বোধ হয় বাধা নয়, এবং সেটা কল্পনা দেবী করে দেখিয়েছেন, দেবাশিস বাবু পাশে সবসময় রয়েছেন, আপনারা খুব দুজনে ভালো থাকুন, এইভাবে হাসি খুশিতে থাকুন। অনেক তথ্য এবং অনেক অজানা গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নেবার চেষ্টা করলাম।

0: মনের জোর থাকে, কথায় বলা হয় যে মনের জোর থাকলে কোনো বাধাই বাধা নয়, ঠিক সেই কথাটাকেই ফলপ্রসূ করেছেন এমন একজন ব্যক্তি দেবাশিস মাইতি। তার এই টার্কি পালনের কর্মকাণ্ড এবং তার যে অভিজ্ঞতা, সেই সঙ্গে তার ব্যক্তিগত কিছু গল্প আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনারা এই অনুষ্ঠান থেকে আপনারা অনেকেই অনুপ্রাণিত হবেন, বিশেষ করে দেবাশিসবাবুর মতো এমন মানুষ যিনি যুব সমাজের কাছে একটা আইকন হতে পারেন। অনেক শুভকামনা রইল আকাশবাণীর পক্ষ থেকে, আপনার ব্যবসা আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এবং আপনি এইভাবে নতুন প্রজন্মকে, যারা নতুন আগ্রহী উদ্যোগী হচ্ছে, তাদেরকে পথ দেখিয়ে চলুন। আজকের মতো আপনাকে নমস্কার জানাই, অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ সবাইকে, আপনাকেও।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি
1: কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে
0: গীতির খবর। নির্বাচিত নজরুল গীতির এই অনুষ্ঠানে প্রথম শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

নির্বাচিত নজরুলগীতির অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার জন্য এসসিও সদস্যভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর সম্মেলনে ভাষণ দেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হচ্ছে। নেপালে সাম্প্রতিক হড়পাবানে নিহত ভারতীয় পর্যটকদের দেহ যথাযথ প্রমাণের পরিপ্রেক্ষিতে নিকট আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কলকাতা মহানগরী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টিতে জনজীবন ব্যাহত। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সহযোগিতা সংগঠনের শিখর সম্মেলনে ভাষণে সকল সদস্য দেশগুলির প্রতিনিধিদের জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংঘর্ষ ও যুদ্ধ চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যুদ্ধ ও সংঘর্ষ কোনো সমস্যার সমাধান নয়, যে কোনো ধরনের বিবাদ বিতর্কের সমাধান কূটনীতি ও আলোচনার মধ্যে দিয়ে আসতে পারে বলে তিনি মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্যকে মসৃণ করে তুলতে এমন পন্থার উদ্ভাবন ও বাজারকে যুক্ত করার যে কোনো উদ্যোগকে ভারত সমর্থন জানায়। তবে এই সমস্ত উদ্যোগে সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান রক্ষা করতে হবে। শ্রী মোদী তার ভাষণে বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংগঠন সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল। তিনি আনন্দের সঙ্গে জানান, চলতি বছরে ভারতে এই ফোরামের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তির প্রতিফলন।
1: দেশবাসিওঁ কো বহুত বহুত বধাই। 7.8% গ্রোথ, দেশ খুশিওঁ সে ভর গয়া। দেশবাসিওঁ কো মেয়ে বধাই দেতা হুঁ উনকে সংকল্প শক্তি কে লিয়ে, উনকে পুরুষার্থ কে লিয়ে। এক সামূহিক শক্তি কা প্রতিবিম্ব হয়। দুনিয়া যুদ্ধ মে ডুবি হুই, চারো তরফ युद्ध की खबरें आ रही है। विश्व संकटों से घिरा हुआ है। सप्लाई चेन पूरी तरह डिस्टर्ब है। 2020 में कोविड काल से लेकर अब तक कहीं पर भी स्थिरता नजर नहीं आ रही है। उसके बावजूद भी भारत तेज गति से प्रगति कर रहा है।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি।
2: I think you've

0: seen a lot of work by the president and his ambassador to India, Sergio Gore, work on trying to get more American businesses to invest in India and to get Indian businesses to invest here in the United States. And so the president and the administration are very keen to grow and develop that bilateral trade and economic relationship.
1: তিনি বলেন, ভারতের বৃহৎ এবং সম্প্রসারিত অর্থনীতি মার্কিন কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ দিয়ে থাকে। মার্কিন প্রশাসনও ভারতের আরও বেশি বিনিয়োগে আগ্রহী। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, এই সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর। ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অব আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়ে দিয়েছে। এ ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে আদালতের সিদ্ধান্তকে বেআইনি বলেও খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, ভারত কখনোই ওই সালিসি আদালতকে স্বীকৃতি দেয়নি, সেটির কোনো প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেনি, কাজেই তাদের রায়কে গ্রাহ্য করার কোনো প্রশ্নই ওঠে না। সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জোরের সঙ্গে জানিয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার তিন দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভার ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সফরকালে তিনি মুম্বাই যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় হবে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারত, অধ্যাপক দেবাশিষ চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। নেপালে সাম্প্রতিক হটপাবানে নিহত ভারতীয় পর্যটকদের দেহ যথাযথ প্রমাণের পরিপ্রেক্ষিতে নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে কাঠমান্ডুস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। দূতাবাস বলেছে, মৃতদেহ হস্তান্তরের আগে ময়না তদন্ত, পরিচয়পত্র যাচাই, আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নেপাল পুলিশ প্রকাশিত ছবি ও বিবরণ দেখে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করতে পারলে দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশে দেহ ফেরানোর ব্যবস্থা করবে। সহায়তার জন্য দূতাবাসের হেল্পলাইন নম্বর হল +9779801507+9779701050+9779810326 ও 117। পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হয়েছে। এর অধীনে যত্রতত্র থুতু বা ময়লা ফেলা এবং প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার, অনৈতিকভাবে বর্জ্য স্তূপ করে রাখা এবং জনগণের ব্যবহার্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার ক্ষেত্রেও গুনতে হবে জরিমানা। নতুন বিধিতে বেআইনি পার্কিং এবং সরকারি জমি বা রাস্তা দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি শহরাঞ্চলে রাতে যাতে রাস্তার পাশে গাড়ি পার্ক করার জন্য নির্দিষ্ট ফি চালু করা হবে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং নাগরিক শৃঙ্খলা আরও বাড়িয়ে তুলতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। রাসায়নিক ও সার মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ দু সপ্তাহব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করছেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ও কাপড়ের ব্যাগ এবং পুনরায় ব্যবহারযোগ্য বোতলের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সার মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে চলা এই অভিযানের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। চলতি বছর প্রশাসনিক কার্যকারিতা এবং ই ফাইলিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ডিজিটাল স্বচ্ছতা নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামে চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক শক্তি নিরাপত্তা মন্ত্রী কার্স্টেন স্নাইডার বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন।

উঠবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উপকূলীয় ওড়িশায় নিম্নচাপের প্রভাবে নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার বিভিন্ন জেলায়। ওড়িশার সুন্দরগড় ও কেওনঝড়ে বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। জুলাই ও আগস্ট মাসে ওড়িশায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি এখন দক্ষিণবঙ্গের পশ্চিমাংশ এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় রয়েছে হলুদ সতর্কতা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গত রাত থেকেই চলছে দফায় দফায় বৃষ্টি। আলিপুরে আজ বেলা 11:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 71 মিলিমিটার। এদিকে একটানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত। যদুবাবুর বাজার থেকে এলগিন রোড পর্যন্ত প্রায় হাঁটু সমান জল। জল জমেছে উত্তর কলকাতার বেশ কিছু এলাকাতেও। জেলা থেকে দুর্ভোগের খবর পাওয়া গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার জন্য এসসিও সদস্যভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করেছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে মাসে 5,000 টাকা করে পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। এ বিষয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আগেই বাজেটে ঘোষণা করেছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় যেসব সাংবাদিকরা অন্তর্ভুক্ত হয়েছেন, মুখ্যমন্ত্রী আজ তাদের হাতে কার্ড তুলে দেন। তিনি বলেন, এর অধীনে রাজ্যের 1,900টি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে দেশের 38,000 হাসপাতালে। যারা আয়ুষ্মান ভারত পেয়েছেন তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ডের প্রয়োজন নেই। এদিকে সরকারের সমালোচনা করলেও দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে কঠোর অবস্থান নিতে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে আহ্বান জানিয়েছেন। নবান্নের অনুষ্ঠানে আজ তিনি বলেন, নিজের সমালোচনা, সরকারের সমালোচনা, দলের সমালোচনা তিনি মাথা পেতে নেবেন, কিন্তু দেশপ্রেমের প্রশ্নে এবং ধর্মীয় আস্থার প্রশ্নে সকলের কঠোর অবস্থান নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাই সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। বিপর্যয় মোকাবিলায় রাজ্যে আজ অর্জুন বাহিনীর সূচনা হয়েছে। যে কোনো ধরনের বিপর্যয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে গঠিত এই বিশেষ প্রশিক্ষিত বাহিনীর আজ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে অনুষ্ঠানে তিনি বলেন, বিপর্যয় মোকাবিলায় বিগত সরকারের অবহেলার কারণে বহু মানুষকে দুর্ভোগ সইতে হয়েছে। প্রশিক্ষণ ও উন্নত যন্ত্রপাতি না থাকায় ওড়িশা থেকে প্রশিক্ষিত দল আনতে হয় বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে আরও আধুনিক করে তোলার লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে শ্রী অধিকারী জানান।
1: আপাতত 200 জনকে নিয়ে এই বাহিনী 100 ফর কলকাতা, 50 ফর হিল, 50 ফর সুন্দরবন, পরবর্তী ক্ষেত্রে পর্যটন কেন্দ্র যেগুলো আছে মুকুটমণিপুর, তারাপীঠ, তরাই ডুয়ার্স, মান্নারমণি, দীঘা, এসব জায়গাতেও আস্তে আস্তে একটা করে কন্টিনজেন্ট রাখা, ব্যবস্থা করা, এগুলো আমরা করব।
0: রাজ্যে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করেন। কলকাতা নিউ মার্কেট চত্বরে আজ উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনা করে তিনি বলেন, চাল যেহেতু রাজ্যেই উৎপাদিত হয় তাই তার দাম অস্বাভাবিকভাবে বাড়ার কথা নয়, তবে খুচরো বাজারে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে স্বীকার করে নেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মুনাফার আশায় কিছু ব্যবসায়ী মিষ্টি, সবজি ও মাছে নিষিদ্ধ রং ব্যবহার করছেন। এ ধরনের কারচুপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
1: হঠাৎ করে বিভিন্ন আনাজ চিনি দাম বাড়িয়ে দেওয়া, অ্যাকশন হওয়ার পরে দেখবেন কয়েক টাকা কমেও গেছে, কিন্তু চালে তো বাড়ানোর কোনো কারণ ছিল না। আমাদের তো উদ্ভিদ

0: উত্তর পশ্চিমবঙ্গে চাল, বড় বড় মিষ্টির দোকানে খাওয়ারে যে রংগুলো মিশাচ্ছেন, এর বিরুদ্ধেও আমরা গোটা রাজ্য জুড়ে ব্যবস্থা নিই। ব্যবসা করুন পরিচ্ছন্নতার সঙ্গে।
1: রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হয়েছে। এর অধীনে যত্রতত্র থুতু বা ময়লা ফেলা এবং প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার, অনৈতিকভাবে বর্জ্য স্তূপ করে রাখা এবং জনগণের ব্যবহার্য রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার ক্ষেত্রেও গুনতে হবে জরিমানা। নতুন বিধিতে বেআইনি পার্কিং এবং সরকারি জমি বা রাস্তা দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দুর্গাপূজার পরই বিভিন্ন পুরসভায় ভোট করাতে চেয়ে নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কমিশনের দাবি, হাইকোর্টে একাধিক ইলেকশন পিটিশন মামলা বিচারাধীন রয়েছে, সেই সব মামলায় বিভিন্ন কেন্দ্রের ইভিএম, ভিভিপ্যাট এবং অন্য সামগ্রী সংরক্ষণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে পর্যাপ্ত ইভিএম এর অভাব থাকায় পুরভোট পিছিয়ে যেতে পারে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়। মামলা দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কমিশন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে আগামী সপ্তাহে মামলা শুনানি হতে পারে। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দপ্তরে অশান্তি ও পুলিশের নিগ্রহের ঘটনায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি আজ ঘণ্টাখানেক আগে শেক্সপিয়ার থানায় হাজিরা দিয়েছেন। গত শনিবার নোটিশ পাঠিয়ে তাকে তলব করা হয়। এদিকে আজ অভিষেক থানায় পৌঁছানোর আগেই সেখানে ভিড় জমান দলের কর্মী সমর্থকরা। অভিষেকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে তাদের স্লোগান দিতেও দেখা যায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। দফায় দফায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় চলছে বৃষ্টি। এদিকে একটানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত। আলিপুরে আজ বেলা 11:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে প্রায় 71 মিলিমিটার। যদুবাবুর বাজার থেকে এলগিন রোড পর্যন্ত প্রায় হাঁটু সমান জল। যত্রতত্র তৈরি হয়েছে যানজট। লাউডন স্ট্রিট, থিয়েটার রোড, তারাতলা, হেস্টিংস, খিদিরপুরে জল জমেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মাননীয় ইস্যু একটু পরেই।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
5: আরবিআই একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
2: মাননীয় ইস্যু, আপনাদের সঙ্গে মৌলি দাশগুপ্তা।

কেমন আছেন মাননীয় সুশ্রোতা বন্ধুরা? প্রবীণ শ্রোতা বন্ধুদের সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি মাননীয় সু।

আজ এই মাসের প্রথম দিন, আর আজ থেকেই শুরু হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। সাধারণত পুষ্টি বলতে আমরা যা বুঝি তা হল সুষম আহার এবং একটি সুস্থ শরীর। কিন্তু আমাদের এই শরীরটি টিকে থাকে কার উপর জানেন? আমাদের মনের উপর। সেই মনের খোঁজ খবর আমরা কতটুকুই বা রাখি। আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন চারপাশের কোলাহল একটু একটু করে কমে আসে, চেনা বন্ধুদের পরিসর যখন ছোট হয়ে যায়, তখন

0: প্রবীণ জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় একাকিত্ব। মন যদি ভারাক্রান্ত থাকে, তবে সবচেয়ে দামি পথ্য বা কোনো খাদ্যও কিন্তু শরীরে কোনো অমৃত তৈরি করতে পারে না। তাই চিকিৎসাবিজ্ঞান আজ স্বীকার করছে, মনের খিদে না মিটলে পেটের খিদে কখনোই আমাদের তৃপ্তি দেয় না। এই বয়সে দীর্ঘমেয়াদী বিষণ্ণতা বা একাকিত্ব কাটাতে আমাদের প্রয়োজন মনের পুষ্টির। ধরুন আপনাদের ফেলে আসা যে সমস্ত দিন, ছোট ছোট ভালো লাগাগুলো আমরা জমিয়ে রাখতাম এক সময়, কিন্তু সংসার বা কাজের চাপে তা হারিয়ে গিয়েছিল। আমাদের গান শোনার অভ্যাস, ডায়েরির পাতায় দুছত্র কবিতা লেখার মুহূর্ত, কিংবা তুলি হাতে ক্যানভাসে রং ছড়ানোর ইচ্ছে। জীবনের এই প্রান্তবেলায় এসে কি আবার ইচ্ছে হয় সেই পুরনো শখগুলোকে নতুন করে জাগিয়ে তুলতে? কি শ্রোতা বন্ধুরা, আপনারা কি বলছেন? বারান্দার টবে এক মুঠো মাটি ছুঁয়ে গাছ লাগানো, পুরনো কোনো গ্রামোফোন বা রেডিওর সুরে হারিয়ে যাওয়া, কিংবা ধরুন বিকেলে পাড়ার মোড়ে বা ক্লাবে গিয়ে সমবয়সীদের সঙ্গে একটু প্রাণ খোলা আড্ডা, এই সামান্য বিষয়গুলোই আমাদের মস্তিষ্কে এক অদ্ভুত সতেজতার হরমোন ক্ষরণ করায়। তা কি আপনি জানতেন? আপনি যখন একটু ভালো গান শোনেন, পছন্দের বইয়ের পাতা উল্টান, কিংবা বন্ধুদের সঙ্গে বসে ফেলে আসা দিনের স্মৃতিকথা ভাগ করে নেন, তখন মনের সমস্ত ক্লান্তি আর অবসাদ ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যায়। তাই আজকের মাননীয় শ্রুতে আমাদের সমস্ত বয়োজ্যেষ্ঠ বন্ধুদের কাছে আবেদন, আপনাদের মনের জানলাগুলোকে খুলে রাখুন। গান, গল্প, আড্ডা, ছোট ছোট শখের নানা রঙে প্রতিদিনের ক্যানভাসটাকে ভরিয়ে তুলুন। শরীর ভালো থাকতে যেমন থালায় সুষম খাবার চাই, তেমনি মনকে তরতাজা রাখতে চাই একটুখানি শিল্প, সংস্কৃতি আর প্রাণের স্পর্শ। মন ভালো থাক, সুস্থ থাক, জীবনের প্রতিটি সোনালি প্রহর, এই আশা আমরা রাখি আমাদের মাননীয় শ্রোতা বন্ধুদের জন্য। আর মনের জানলা খুলে আমরা এই আলোচনা তো করবই, তবে মনকে ধারণ করে রাখে কে? আমাদের এই শরীরটা। এই শরীরের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা সঠিক জ্বালানির প্রয়োজন। বয়সের সাথে সাথে আমাদের পাতে কী কী পুষ্টি উপাদান থাকলে শরীর সচল আর চনমনে থাকবে, সেই শারীরবৃত্তীয় দিকগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার। এই বিষয়ে আজ বিশদে পরামর্শ দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার গৌরী সাহা। আসুন এবারে আমরা ডাক্তারবাবুর পরামর্শগুলো একবার মন দিয়ে শুনে নিই।
1: বর্তমান পরিস্থিতিতে নানা কারণে অপুষ্টির সমস্যা ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে। বয়স বাড়ার সাথে সাথে পুষ্টির শোষণ ক্ষমতা যে হ্রাস হয় তার মান বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন। শুধু বয়স দেখে অপুষ্টি নির্ণয় করা যায় না, বা হঠাৎ শুরুও হয় যে অপুষ্টি সেটাও বলা যাবে না। সাধারণভাবে 65 বছরের পরে এই সমস্যা বাড়তে দেখা যায়, আর 75 থেকে 80 বছরের পরে ঝুঁকি ধীরে ধীরে ক্রমবর্ধমান হয়। সুতরাং নির্দিষ্ট মাপকাঠি দিয়ে এটিকে নির্ধারণ করা কোনো মতেই সম্ভব নয়। একজন মানুষের পুষ্টি নির্ভর করে তার খাদ্যাভ্যাস, খাদ্যের প্রকার, দন্তজনিত সমস্যা, তার গলাধ্যকরণের ক্ষমতা, আরো নানা রকম কারণের ওপর। যে সকল শারীরবৃত্তীয় পরিবর্তন যা দায়ী পুষ্টি শোষণ ক্ষমতা কমবার জন্য, তা হলো দাঁতের সমস্যা, গলাধ্যকরণের সমস্যা, অন্ত্রের শিথিলতা, পাকস্থলী অগ্নাশয় ও পরিপাক যন্ত্রের এনজাইম ও হরমোনের অপর্যাপ্ত নিঃসরণের জন্য। এছাড়া অন্ত্রের প্রদাহ, আরো নানা রকম রোগ এই ব্যাপারে দায়ী করতে পারে। একজন বয়স্ক মানুষ অপুষ্টিতে ভুগছেন, তার প্রাথমিক লক্ষণ বলতে আমরা বলতে পারি শরীরের ওজন হট করে কমে যাচ্ছে, বিনা কারণে দুর্বলতা হচ্ছে, খিদে আগের তুলনায় অনেক কমে গেছে, চামড়া শুষ্ক রুক্ষ জাজ্বল্যবিহীন হয়ে গেছে,

এছাড়া রক্তাল্পতা, বারে বারে ইনফেকশন হওয়া, অসুস্থ হয়ে পড়া, জ্বর হওয়া, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, তারপর ক্ষত শুকোতে দেরি হওয়া, নানা রকম ইনফেকশনের শিকার হওয়া, সামান্য আঘাতে ফ্র্যাকচার বা হাড়গোড় ভেঙে যাওয়া যাকে বলে, এই সমস্ত কি আমরা অপুষ্টির সিমটমস বা লক্ষণ হিসেবে বলতে পারি? বয়সের সাথে সাথে খিদে কমে যাওয়া, দাঁতের সমস্যা কিংবা একাকিত্ব বা অবসাদের মতো মানসিক কারণগুলো প্রবীণদের ক্ষেত্রে খাবারের প্রতি অনীহা তৈরি করতে অনেকটাই দায়ী। খিদে কমে গেলে পর্যাপ্ত প্রয়োজনীয় পুষ্টিটা কমে যায়, তার উপর দাঁতের সমস্যা খাবার চিবানো ও গলাধঃকরণে অসুবিধা সৃষ্টি করে, আর একাকিত্ব বা অবসাদ আনে মানসিক শিথিলতা, বাঁচবার স্পৃহাটাই কমে যায়। অতএব বাঁচার জন্য যার তাগিদ নেই তার মনের মধ্যে খাবার ইচ্ছেটাও অটোমেটিক কমে যাবে, কারণ জানে যে আমি কম খেলে পরেই আমার আয়ুটা ধীরে ধীরে কম হয়ে যাবে। তাই এটা তো খুব স্বাভাবিক ব্যাপারই যে একাকিত্ব বা মানসিক অবসাদ একটা বয়স্ক মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। অপুষ্টির জনিত জটিলতা থেকে দূরে থাকবার জন্য পরিবার ও পরিচর্যাকারী যারা আছে তাদেরও এই ব্যাপারে অনেক সতর্ক হওয়া উচিত। প্রবীণ মানুষের জন্য যে খাদ্য তালিকা তৈরি করা হবে সেটা কোনো ডাক্তারকে দিয়ে বা ডায়েটিশিয়ানকে দিয়ে তার বয়সের মোতাবিক, তার সেক্সের মোতাবিক একটা ডায়েট চার্ট তৈরি করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। অল্প পরিমাণে তাদেরকে বারে বারে খাদ্য গ্রহণ করাতে হবে, অব্যবহৃত খাবার পুনরায় তাদেরকে খাওয়ানো চলবে না, তাদের ইচ্ছের বিরুদ্ধে বা বলপূর্বক না খাওয়ানোই শ্রেয়। তাড়াতাড়ি খাবার জন্য জোর না করে তাদের প্রতি আমাদের সহনশীল হওয়াটা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন ও সতেজ সজীব খাবার ব্যবহার করা, আর খাবারের পর সাথে সাথে না শুয়ে প্রবীণ মানুষকে কিছুক্ষণের জন্য বসানো বা হালকা হাঁটানো খুব জরুরি দরকার। এছাড়া নিয়মিতভাবে প্রতিদিন প্রবীণ মানুষকে রোদে বসানো দরকার। কোনো সাপ্লিমেন্ট বা মাল্টিভিটামিন একদমই চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রবীণ মানুষকে দেওয়াটা উচিত নয়। আমার মতে অবশ্যই প্রথম পছন্দ হওয়া উচিত প্রাকৃতিক খাবার। তার অপর্যাপ্ততা বা অন্য কোনো প্রতিকূলতা থাকলে সাপ্লিমেন্ট বা মাল্টিভিটামিন ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা একমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোয়ালিটি ও কোয়ান্টিটি মেনটেন করে তাকে সেবন করানো উচিত। প্রবীণ মানুষদের দৈনিক খাদ্য তালিকায় প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি বা ফাইবারের অনুপাত ঘরের থেকে বা কাছের থেকে একটা মানুষের পক্ষে মাপা একদমই সম্ভব নয়, কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে আমাদের মিনিমাম কতটা অবধি খাওয়া বা এদের পরিমাণ আমাদের শরীরে অন্তর্ভুক্তি করা দরকার। ক্যালসিয়াম রিচ ফুড বয়স্ক মানুষদের খাওয়া উচিত, দুধ, চিজ, দই, অ্যালমন্ড, ওট, সয়াবিন, গ্রিন লেভি ভেজিটেবলস খাওয়ার লিস্টের মধ্যে অন্তর্ভুক্তি করা জরুরি দরকার। প্রোটিনের কথা বলতে গেলে আমরা বলতে পারি যে 1 থেকে 1.2 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট একটা মানুষের প্রোটিন এভরিডে রিকোয়ারমেন্ট। ডায়েটারি ফাইবার 21 থেকে 20 গ্রাম পার ডে। আর ভিটামিন ডি আমরা জানি সূর্যালোক থেকেই প্রধানত আমরা ভিটামিন ডি পাই, তাছাড়া মাছের তেল, কড লিভার অয়েল, ডিমের কুসুম বা ইউভি রেতে এক্সপোজড হওয়া মাশরুম, এইগুলো আমাদের ভিটামিন ডির চাহিদাকে পূরণ করে। খাবার তো অবশ্যই সহজপাচ্য সবার ক্ষেত্রেই হওয়া উচিত, কিন্তু প্রবীণ মানুষদের ক্ষেত্রে সেই সহজপাচ্য হওয়ার দিকে নজর আমাদের আরো বেশি করে দেওয়া উচিত। যেহেতু তাদের চিবানোর একটা প্রবলেম থাকে, অর্থাৎ দাঁতের একটা প্রবলেম থাকে, সেই জন্য তরল টাইপের খিচুড়ি প্রবীণ মানুষদের ক্ষেত্রে খাবার হিসেবে দেওয়াটা খুব জরুরি দরকার। এই খিচুড়ির মাধ্যমে আমরা সব রকম প্রয়োজনীয় উপাদান শরীরের মধ্যে প্রবেশ করাতে পারি। এছাড়া যে কোনো তরল বা অর্ধতরল খাবার, যাতে নানা রকম উপাদেয় খাবার, পুষ্টিকর খাবার মেশানো যেতে পারে, তাকে আরো এনরিচড বা উপযুক্ত বা স্বাস্থ্য সম্বন্ধে করবার মতো সে খাবারগুলো আমরা খাওয়াতে পারি। আর যেসব শক্ত খাবার তারা খেতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে
সে খাবারগুলোকে আমরা মেশিনে যদি গ্রাইন্ড করে নিই, করে নিয়ে তরল কোনো মিডিয়ার মাধ্যমে আইদার জল বা দুধ বা লিকুইড অন্য কোনো যেমন ডালের জল এইগুলোর মাধ্যমে মিশিয়ে

দিয়ে তাদের খাওয়াতে পারি, তাহলেও কিন্তু সেটা সহজপাচ্য হয়। সহজপাচ্য মানে শুধু যে চিবনকে দূরে সরিয়ে রাখা বা গলাধঃকরণের সুবিধা তা নয়, সহজপাচ্যের আসল অর্থ হলো যে পাচনটা যার সহজ হয়, অর্থাৎ যেই খাবারই আমরা তাদেরকে দিই না কেন সেটা যেন ঝাল বা তেল যতটা

বয়স্কদের অপুষ্টি বিষয়ক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সে বিষয়ে আমাদের এতক্ষণ পরামর্শ দিচ্ছিলেন ডাক্তার গৌরী সাহা। আমরা অবশ্যই চেষ্টা করব ডাক্তারবাবুর এই পরামর্শগুলো মেনে চলতে। আর এর সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠান যখন শুরু করেছিলাম মনের ভালো লাগার বিভিন্ন কথা নিয়ে, তখন কিন্তু চলেই আসবে বাংলা সিনেমার প্রসঙ্গ। আর বাংলা সিনেমার সোনালী দিনগুলোর কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই চিরন্তন ম্যাজিক, বাঙালি হৃদস্পন্দন বাড়িয়ে তোলা উত্তম সুচিত্রা জুটি। এই আবেগটা আজকের দিনে আরও অনেকটা স্পেশাল, কারণ আমরা সকলেই জানি আর মাত্র দুটো দিন মাঝখানে আগামী 3রা সেপ্টেম্বর পালিত হতে চলেছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ। ঠিক 100টা বছর পেরিয়েও যার মোহ আমাদের বাঙালির মন থেকে জীবন থেকে এতটুকু মলিন হয়নি, সেই মানুষটির জন্ম শতবর্ষের কথা অবশ্যই উল্লেখ করতে হয়। আর সেই বিশেষ মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে আপনারও কি মনে পড়ছে ফেলে আসা দিনের কিছু ঘটনার কথা? এই যে ধরুন, বাড়ির বড়দের চোখ এড়িয়ে বুকে দুরু দুরু কাঁপুনি নিয়ে ম্যাটিনি শোতে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ফার্স্ট রো বা ব্যালকনিতে বসে উত্তম সুচিত্রার ছবি দেখতে যাওয়া, কিংবা ধরুন আয়নার সামনে দাঁড়িয়ে সেই বিখ্যাত কায়দায় ঘাটটা একটু হেডিয়ে দিয়ে মহানায়কের মতন সেই ভুবন ভোলানো হাসিটা নকল করবার চেষ্টা, পাঞ্জাবির হাতা গোটানো বা কোকড়ানো চুলের ছাট কিংবা সাদা কুর্তা আর ধুতি পরে সেই আভিজাত্যকে নিজের মধ্যে ফিরিয়ে আনার যে পাগলামিটা, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো একসময় আমাদের মনের সব থেকে বড় খোরাক ছিল। আজও যখন টিভি স্ক্রিনে বা পুরনো স্মৃতিতে সেই সাদা কালো ছবিগুলো ভেসে ওঠে, মনটা কিন্তু মুহূর্তেই রঙিন হয়ে যায়, তাই নয় কি? আপনার জীবনের অ্যালবামেও কি জমে আছে উত্তম কুমারকে নিয়ে এমন কোনো মজার স্মৃতি বা মিষ্টি নস্টালজিয়া, লুকিয়ে সিনেমা দেখার রোমাঞ্চকর গল্প? আসুন না, আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা আছে আপনাদের জন্য। 033 আগে ডায়াল করতে হবে এবং তারপরে 2210-7325 এই নম্বরে গীতাঞ্জলির ফোনে আপনারা শোনাবেন আপনাদের সেই রঙিন দিনগুলোর গল্প, আর আমরা অপেক্ষা করব আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।

0: কথা বলতে বলতেই টেলিফোনের ওপারে কোনো বন্ধু রয়েছেন দেখে নি কে রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই তিনি আমাদের মাননীয় শ্রুতে যারা ফোন করবেন তারা তাঁদের বয়স কিন্তু 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। দেখা যাক চটপট করে টেলিফোন লাইনে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বর্ধমান থেকে বলছি, বর্ধমান নীলপুর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমি একজন তবলা বাদক, এই গান বাজনা বা ধরুন চ্যারিটি শো সিনেমা এগুলো খুব ভালোবাসি।
0: আপনার নাম এবং আপনার বয়সটা একটু উল্লেখ করবেন।
1: হ্যাঁ, আমার নাম হচ্ছে নন্দেশ্বর দাস এবং 57 এই 3-4 বছর পরে ছোটবেলায় ধরুন ওই স্ত্রী বই, এ ধরনের কিছু বইগুলো সত্যি আজও আমার দল মনে হয়, এবং উত্তম কুমার সত্যি আমার প্রিয় নায়ক আর কি। হ্যাঁ,
0: একেবারে আমাদের সকলেরই প্রিয় নায়ক, এবং যুগ যুগ ধরে তিনি মহানায়ক হয়ে থাকবেন আমাদের বাঙালির মনে, এমনটাই আমরা আশা রাখি। ফোন তো আসতেই থাকবে এবং

সেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু জানিয়ে দিতে হবে সেপ্টেম্বর মাসের মাননীয় সুতে চিঠি লেখার বিষয়। তখন আর এখন অতীতগামিতা আমাদের স্বাভাবিক প্রবণতা, এবং তখন স্বাভাবিকভাবেই চলে আসে পারস্পরিক তুলনা, কি ছিল আর কি হলো, বা আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই হাহুতা শোনা যায় কান পাতলেই। কিন্তু বদল তো যুগধর্ম, তাতে ইতিবাচক নেতিবাচক সবই মিশে থাকে। আপনার কি মত, কোন বদলকে স্বাগত জানিয়েছেন আর কোন বদলে মনে হয়েছে না হলেই ভালো হতো? লিখে জানান আমাদের মাননীয় সুতে। ইমেল আইডি manoniyoshu@gmail.com, manoniyoshu@gmail.com, অথবা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয়সু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে ওই কথাই রইল সেপ্টেম্বর মাসে মাননীয়সুতে চিঠি লেখার বিষয়, তখন আর এখন।

0: রয়েছেন আরও কোনো শ্রোতাবন্ধু ফোনের ওপারে, দেখে নিই আরেকবার কে রয়েছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ,
1: আমি পূর্ব বর্ধমানের দাঙ্গা থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আগে শিবরাত্রির দিন মানে সিনেমা হলে সারা রাত ধরে সিনেমা হতো, তা আমার তখন 16-17 বছর বয়স, উত্তম কুমারকে খুব ভালোবাসতাম। তা এবার বাড়িতে না বলেই আমি কিন্তু আমি কয়েকটা বন্ধু মিলে আমরা সিনেমা দেখতে চলে গেছি। এইবার সিনেমাগুলো বেশ ভালো ভালোই ছিল, মানুষ, অগবধূ সুন্দরী, তারপরে আর একটা সাপ মোচন, মানে তিনটে সিনেমা হয় হতো আর কি, দিয়ে এবার দেখতে গেছি। এবার বাড়িতে বলে যায়নি, বাড়িতে তো খোঁজ খোঁজ চলছে, হঠাৎ মানে একজন বলেছে যে ওরা মনে হয় সিনেমা যাবার জন্য এখান দিয়ে টাকাটা করছে, এখন মানে যাবার জন্য তারা রেডি হচ্ছিল আর কি, মানে বলছিল যে তারা গিয়েছে মনে হচ্ছে। এইবার তখন কিন্তু এই রকম মোটর সাইকেল বা সাইকেল এসব গুলো এতটা ছিল না। এবার বাবারা তো খুব চিন্তা করে সারা রাত প্রায় বসে আছে, দিয়ে আমরা ভোরবেলায় এসে বাড়ি ফিরেছি। সে কি বোকানি, আমাদেরকে তো বলে যেতে হয় বলে একবারে বিরাট ইয়ে আমরা মনে করলাম, হ্যাঁ সত্যিকারে। আবার মনে মনেও করছি যে বলে গেলে আবার আমাদেরকে যেতে দেবে না স্কুলের পড়া, অমুক হ্যান ত্যান এই সমস্ত করে, সেই কথাটা আমাদের এখনো খুব মনে পড়ে।
0: অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এখন তো আমাদের হাতের মুঠোয় প্রায় সিনেমা, আমরা মোবাইলে সকলেই প্রায় কোনো ওটিটি চ্যানেল ডাউনলোড করে বা সিনেমা ডাউনলোড করে দেখে ফেলতেই পারি, তাই এই যে মজা, নস্টালজিয়া এবং এখন তখনের যে পার্থক্য নিয়ে কথা বলছি, সেগুলো হয়তো কিছুটা হলেও ম্লান হয়ে এসেছে। আমাদের থেকে যারা বড় রয়েছেন তাদের মুখেই এই অভিজ্ঞতাগুলো, মজার মজার ঘটনাগুলো আমরা শুনি এবং এখনও আনন্দ পাই, অবশ্যই পাই। এবারে পড়ে নিই আমাদের সেপ্টেম্বর মাসের মাননীয় সুতে চিঠি লেখার বিষয়, তখন আর এখন, এই বিষয়ে প্রথম চিঠিটি। চিঠি পাঠিয়েছেন উৎপল মুখোপাধ্যায়, নাড়ুয়া মেন রোড চন্দননগর থেকে। লিখেছেন প্রিয় মাননীয় সু, এ পক্ষের বিষয়ে লিখতে গিয়ে অতীত জীবনের কিছু অভিজ্ঞতা আজ তোমার সাথে ভাগ করে নিলাম। ছেলেবেলায় যৌথ পরিবারে বাবা জ্যাঠার সম্পর্ক আজও স্মৃতির ক্যানভাসে ভেসে আসে। কত সহজ, সরল ও আন্তরিক ছিল মানুষের সম্পর্ক। তখন মানুষের জীবনে ছিল না কোনো তাড়া, ছিল না অতিরিক্ত চিন্তা, ফলে মানসিক চাপ ছিল কম আর চাহিদাও ছিল সীমিত। পাড়া প্রতিবেশীদের মধ্যেও পারস্পরিক আত্মিক যোগাযোগ, নিঃস্বার্থ ভালোবাসা এও লক্ষ্য করতাম। প্রত্যেকের জীবন ছিল সাদামাটা ও সন্তুষ্টিতে ভরা। যান্ত্রিকতাহীন মুক্ত বাতাস পরিবেশ ছিল দূষণমুক্ত, ছিল না অতিরিক্ত কাজের চাপ বা প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ছোটা। মনে পড়ে তখন গরমের দিনে স্কুল ছুটিতে পড়ালেখার সঙ্গে দিনের অধিকাংশ সময় বন্ধুদের সাথে গাছের ছায়ায় বসা, বড় পুকুরে সাঁতার, বিকেলে খেলার মাঠ, এসবের মধ্যেই অতিবাহিত হতো। বড়দের দেখতাম সবাই মিলে একসঙ্গে বসে গল্প, হাসি, ঠাট্টা, আবার বিপদে একে অপরের পাশে দাঁড়ানো, যেন সব কিছুতেই ছিল একাত্মতা। মনের মধ্যে লোভ কিংবা অতিরিক্ত পাওয়ার আশা তখন মানুষের মধ্যে ছিল কম। কোনো সম্পর্কই যুগের পর যুগ একইভাবে টিকে থাকে না, এটা ঠিক। মানুষের জীবন, আবেগ, প্রয়োজন আর বাস্তবতা সব কিছুই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সম্পর্কই ধীরে ধীরে এক নতুন মোড় নেয়। এই অনিবার্য স্বাভাবিক পরিবর্তন এবং অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতে হয়। ঠিক তেমনি আমাদের সম্পর্কগুলো সময়ের সঙ্গে বদলে যায়। যেটা একসময় প্রাণ ভরে ভালোবাসা ছিল, সেটা হয়তো এখন শুধুই এক স্মৃতি। কিন্তু এটাই জীবনের ট্র্যাজেডি, এই পরিবর্তনই তার স্বাভাবিক ধারা, তাই মন খারাপ করার কোনো মানেই হয় না। যা হারিয়ে গেছে তা নিয়ে অনুশোচনার চেয়ে বরং যা আছে তা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া অনেক বেশি প্রজ্ঞার পরিচয়ক বলে মনে করি। আমাদের শিখতে হবে যা নিয়ন্ত্রণে নেই তা মেনে নেওয়ার শিল্প। এখনকার জীবন চলবে তার নিজের গতিতে, সময় কারুর জন্য থেমে থাকবে না, তাই সময়ের সঙ্গে তাল মেলানো, এখন প্রযুক্তির অগ্রগতি এবং নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে জরুরি। কারণ অভ্যস্ত না হলে বর্তমানের জীবনযাত্রা আমাদের প্রতিনিয়ত ভাঙবে, ক্লান্ত করবে, অসহায় করে তুলবে। মানুষ এখন মানুষের চেয়ে মোবাইল ও কম্পিউটারে বেশি সময় দেয়, নেই আগের মতো বন্ধুদের সঙ্গে পারস্পরিক মেলামেশা, গল্প, আড্ডা, হাসি। অবসরের পুরোটা জুড়েই থাকে মোবাইল, ল্যাপটপ বা টেলিভিশনের পর্দা। জীবন এখন ঘড়ির কাঁটা আর স্ক্রিনে বন্দি, সবসময় সবার চেয়ে এগিয়ে যাওয়ার তাগিদ। নিজের এবং পরিবারের জন্য সময় পাওয়া কঠিন, প্রতিনিয়ত কাজের চাপ ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। যান্ত্রিকতার এই যুগেও নিজের ভেতরের সহজ সরল মানুষটাকে বাঁচিয়ে রাখাটাই হল এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কথা লিখেছেন উৎপল মুখোপাধ্যায়, নাড়ুয়া মেন রোড, চন্দননগর থেকে।

আমাদের পরবর্তী চিঠিতেও প্রায় একই ধরনের লেখার ছোঁয়া দেখতে পাচ্ছি। সৌমেন্দ্রনাথ জানা টরেন্টো কানাডা থেকে লিখেছেন, মাননীয় সুবন্ধু, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানপন্থী হয়েও অতীতচারী বা অতীত পিয়াসী হয়ে উঠি বারবার। তখন আর এখন অবধারিতভাবে পাশাপাশি যেন চলতে থাকে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায়, হাত ধরাধরি করে চলেও কখনো। আজ জীবনের অনেকটা রাস্তা মাড়িয়ে এসে ভাবি, গ্রাম্য জীবনের মেঠো পথ আজ কংক্রিটের আস্তরণে ঢাকা পড়েছে হয়তো, কিন্তু খালি পায়ে হেঁটে মাটির স্পর্শ পাওয়া ভুলেছে পা মানুষও। ছোটবেলার এত অবসর, এত খোলা মাঠ, পুকুর, বন, বাদার সব লোপ পেয়ে গ্রামগুলো আধা শহর হয়েছে নগরায়নের গ্রাসে। পরিবেশ দূষিত, গ্রাম্য পরিবেশের খেলাধুলা বিলুপ্তে, আর ছেলেপুলেদের মাঠে গিয়ে খেলার অভ্যেস হারিয়ে গেছে আধুনিক প্রযুক্তির অমোক টানে। সবচেয়ে বেশি যা পীড়া দেয় তা হল মানব সমাজে মূল্যবোধের অবক্ষয়। যে মূল্যবোধ ছিল সমাজ সংসারের শক্ত ভিত, তা আজ বিলীয়মান। যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির কারণে বিশ্ব আজ তালুবন্দী হলেও একে অপরের থেকে যে ক্রমশ দূরে সরে গেছে অনেকটা, তা ভেবে দেখার সময়টুকু হাতে নেই। দূরের টানে নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি ধীরে, অথচ অনিবার্যভাবে কেউ হাত ধরে মনে করানো নেই আশেপাশে। ছুটছি, সবাই ছুটছি যেন আধুনিকতার ছোঁয়ায় নিজেদের উতরে দিতে। অন্ধ অনুকরণে মেতে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, গাছের গোড়ায় বিদেশি সার দিলেই গাছ বিদেশি হয় না। আগে কি সুন্দর দিন কাটাইতাম, লাইনগুলো বারবার মনে করায় অবচেতনে যে আমরা মহাশূন্যের ডাকে পরস্পরের থেকে হারিয়ে যাচ্ছি না তো। শিকড় থেকে উপরে গাছ কখনো ভালো থাকে না, তখন থেকে কালের আবর্তে গা ভাসিয়ে এখন আমরা বাস্তবিক কতটা সুখী, কতটা শান্তির বাতায়নে বসে জীবনকে উল্টে পাল্টে দেখি। আদৌ সে সময়টুকু পাই কি, নাকি বেগবান পঙ্খিরাজে সওয়ার হয়ে আবেগকে ভুলেছি অবহেলায় সযত্নে। বৈচিত্র্য জীবনে নতুন স্বাদ আনে, এটা যেমন অস্বীকার করা দুরূহ, তেমন কোনো কিছুই শিকড়ের টানের পরিবর্তন হয় না, এটাও মানতে হবে। সত্যি এমনটা তো আমাদের মানতেই হবে যে শিকড়ের টান এক অমোক টান। এই চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা টরেন্টো কানাডা থেকে।

0: আরও একবার আমাদের ফোনের লাইনে কান পাতিয়ে দেখি কোন শ্রোতাবন্ধু অপেক্ষা করে রয়েছেন আমাদের জন্য তাঁর জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে, বা ছোটোখাটো কোনো মজার পুরনো স্মৃতি আমাদের সবাইকে শোনাতে। দেখে নি কি রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন।
1: পশ্চিম মেদিনীপুরের জগপুর থেকে বিশ্বনাথ পণ্ডিত বলছি।
0: বলুন।
1: আমার বয়স 76। একবার উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের অভিনীত দেখেছিলাম ধনরাজ তামাং একখানা বই। পাহাড়ের চূড়ায় উঠে উত্তম কুমারের যে হাসি, অট্টহাসি, সে হাসি কোনো কোনো অভিনেতা করতে পারবেন বলে আমার এ পর্যন্ত আমার মনে হয়নি আর শুনিনি। নমস্কার, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, সত্যি মহানায়ক তো তিনি, এই জন্যই যে তাকে অনুকরণ করা যায় না, অনুসরণটুকু করা যেতে পারে।

সত্যি সমস্ত বাধা পার হয়ে আমাদের জীবনের পরিধি, জীবনের পরিসর আরও বড় করতে হবে। আমাদের মনের আকাশটাকে এমন উদার আর মুক্ত করে দিতে হবে। মহানায়ক উত্তম কুমার অভিনীত কালজয়ী ছায়াছবি ইন্দ্রাণীর একটা গানের অংশ শোনাচ্ছিলাম আপনাদের, কিন্তু এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে আমাদের গানের সুর দিয়েই ইতি টানতে হবে। সমস্ত প্রবীণ শ্রোতাবন্ধুদের আরও একবার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের মতন শেষ করছি মাননীয় সুর এই অনুষ্ঠান। মনের জানলাগুলো খোলা রাখুন সবসময়, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সঙ্গে এতক্ষণ মাননীয় সুতে ছিলাম আমি, মৌলি দাশগুপ্ত।

0: শুনলেন মাননীয় ইস্যু উপস্থাপনায়।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: গুড আফটারনুন, হিয়ার ইজ দ্য মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড দ্য আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। Southwest monsoon has been vigorous over Jharkhand, active over Gangetic, West Bengal, Bihar and Odisha. Very light to moderate rainfall occurred at many places, with very heavy rain and extremely heavy rain at one or two places over Odisha. Light to moderate rain with heavy rain occurred at one or two places over Jharkhand, at one or two places over Bihar and at many places over the districts of Sub-Himalayan West Bengal, and heavy rainfall took place over Kalimpong. Very light to moderate rain also occurred over the districts of Gangetic, West Bengal as well as Sikkim, and also at many places over Andaman and Nicobar Islands. Gusty winds were recorded at one or two places over Odisha, Bihar, Andaman and Nicobar Islands and North Dinajpur districts of Sub-Himalayan West Bengal. Chief amount of rainfall received in centimeters: Kalaikund, Panagar, Luchipur 5, Canning, Barakpur 4, Amtala 4, Mitnapur 3, Tadong, Pekyong 5, Gangtok 4, Daltonganj 5, Hazaribagh 8, Ramgarh 6, Buxar 8, Keonjhor, Rourkela and Balasore 5. Weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower is very likely at most places over all the districts of Sub-Himalayan West Bengal and Sikkim. And light to moderate rain or thundershower is also likely over all the districts of Gangetic, West Bengal, Andaman and Nicobar Islands, Bihar, Jharkhand and Odisha. Weather warning for the next 48 hours says heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Bihar, Jharkhand, Odisha, Darjeeling, Kalimpong, Jalpaiguri, Koch, Bihar and Alipurduar districts of Sub-Himalayan, West Bengal and Purulia, West Bardhaman and Birbhum districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour is likely at one or two places over Odisha and Andaman Islands. And thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour is likely over Bihar, Jharkhand and all the districts of Sub-Himalayan West Bengal and also all the districts of Gangetic, West Bengal. And thunderstorm and lightning is likely to occur at one or two places over Nicobar Islands. Forecast for Kolkata and neighbor

0: It says generally cloudy sky with one or two spells of rain or thunder shower is to be expected. Maximum temperature will be around 31 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. There's similar weather warning for the fishermen of West Bengal coast and also for the Andaman and Nicobar coast. It says squally weather with wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour, is likely to prevail along and off West Bengal, North Odisha, Bangladesh coast as well as Andaman and Nicobar coast from the 1st to the 2nd of September 2026. Hence, fishermen advised not to venture into the sea along and off the above mentioned coasts. And here we conclude today's midday weather bulletin.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা উপরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে, বৃষ্টি হয়েছে বিহার, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরতেও। দমকা হাওয়া বয়ে গেছে উড়িষ্যা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে। বৃষ্টি হয়েছে কলাইকুণ্ডা, আইএফ, পানাগড়, লুচিপুরে 5 সেন্টিমিটার করে, ক্যানিংয়ে 4 সেন্টিমিটার, ঝাড়খণ্ডের ডুমরিতে 16 সেন্টিমিটার, তেনুঘাটে 14 সেন্টিমিটার, বিহারের রফিগঞ্জে 11 সেন্টিমিটার, রাজৌলিতে 9 সেন্টিমিটার, উড়িষ্যার বানগিরিপোষিতে 31 সেন্টিমিটার, ময়ূরভঞ্জে 30 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, বিহারে এবং উড়িষ্যাতে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে, কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটারেরও বেশি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বিহারে, উড়িষ্যাতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গাতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও, বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। বুধবার ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উড়িষ্যা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং আন্দামান দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে, সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলবর্তী

উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা বেড়ে ঘন্টায় 55 কিলোমিটারও হতে পারে, যার জন্য পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের পরবর্তী 24 ঘণ্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, 1 এবং 2 সেপ্টেম্বর 2026 ওই অঞ্চলের উপকূলবর্তী সমুদ্রের উপর দিয়ে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা বেড়ে ঘন্টায় 55 কিলোমিটারও হতে পারে, যার জন্য সমুদ্র উত্তাল থাকবে। 1 এবং 2 সেপ্টেম্বর ওই অঞ্চলে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এখন সাঁওতালি অনুষ্ঠান।

হুলুই হুলুইয়ে হয় লেখান, ঝিপির ঝিপিরে দাঁত লেখান, মানমি সুমুংদ বাং দরেয়ারেন হাকো হো রস্কতে কো খিল্ডু গদোয়া, আর হয় জাড়ি থির লেন খান অকালেখান চিতের ফুটেল ওয়া ওনাদেবন আজম লেকে নোয়াটা সেরিং রে।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 15 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে।
1: এক নজরে
0: নীল সাদা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে, দেশের হয়ে অবসর ঘোষণা করে দিলেন তিনি। মেসির একগুচ্ছ রেকর্ডের তালিকা এবং তার আন্তর্জাতিক পরিসংখ্যান আজকের দিনে কিন্তু ভীষণই প্রাসঙ্গিক। ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য 26 জনের নাম ঘোষণা করে দিয়েছেন ভারতের প্রশিক্ষক খালিদ জামিল। সিরিয়াকে 1-0 গোলে হারিয়েছে ভারতের অনূর্ধ্ব-20 দল। এই সব কিছু দিয়েই সাজানো আমাদের আজকের ক্রীড়াঙ্গন। তবে এর সঙ্গেও কিন্তু যুক্তরাষ্ট্র ওপেন এবং দলীপ ট্রফির খবর থাকছে আপনাদের জন্য।

0: চোখ রাখবো এবার আতস গাছের তলায়।
1: আতস গাছের তলায়
0: অবশেষে চলে এলো সেই দিন। আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করে দিলেন লিওনেল মেসি। নিজের সমাজ মাধ্যমের পাতায় সেই সিদ্ধান্ত জানিয়েছেন 29 বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে তিনি লেখেন, বিশ্বকাপ ফাইনালের পর এতদিন সময় কাটিয়ে অনেক ভেবেচিন্তে আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। আর্জেন্টিনার হয়ে 207টি ম্যাচে 125টি গোল করেছেন লিওনেল মেসি। তবে আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করায় এগিয়ে রয়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই পথ পর্যন্ত এসে মেসি মনে করেন, আকাশি সাদা জার্সিতে তার আর কিছু দেওয়ার নেই। পাশাপাশি আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দিতে চাইছেন লিওনেল মেসি। সবশেষে মেসির দুটি কথা আর্জেন্টাইন সমর্থকদের হৃদয় ভিজিয়ে দেয়। আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ, ভামোস আর্জেন্টিনা। এবার শুনে নেওয়া যাক নীল সাদা জার্সিতে মেসির এমন কিছু মুহূর্ত যা শুধুই মেসিময়।

হাঙ্গেরির বিরুদ্ধে তার অভিষেকটা কিন্তু মোটেও সুখকর হয়নি। আন্তর্জাতিক অভিষেক ম্যাচ ছিল 2005 সালের 17ই আগস্ট। মাত্র 18 বছর বয়সে বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেকটা হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো। মাঠে নামার মাত্র 47 সেকেন্ড পরেই প্রতিপক্ষের এক ডিফেন্ডার তার জার্সি টানলে প্রতিক্রিয়ায় হাত চালিয়ে

দেন মেসি। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। আর্জেন্টিনা অবশ্য ম্যাচটি 2-1 গোলে জিতেছিল, কিন্তু মেসির প্রথম রাত শেষ হয়েছিল বেঞ্চে বসে অশ্রুসিক্ত অবস্থায়। তবে তারপরেও কিন্তু থেমে যাননি তিনি, পরেরটা তো ইতিহাস।

এরপর 2010 সালে, 2010 সালে মারাদোনার সঙ্গে তিনি কাজ করেছিলেন প্রথমবার। বার্সেলোনায় নিজের ক্যারিয়ারের সেরা সময়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন কিংবদন্তি ডিয়েগো মারাদোনা। মারাদোনা মেসির এই জুটি ঘিরেছিল বিপুল প্রত্যাশা। আর্জেন্টিনা শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি, কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয় তারা। তবে সেই বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অবস্থান আরও পাকাপোক্ত হয়ে ওঠে। তিনি হয়ে ওঠেন জাতীয় দলের প্রধান মুখ।

সময়টা এবার 2021। সেই 2021-এই আসে সেই মহেন্দ্রক্ষণ। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে 0-1 গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতে যায় আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছিলেন দিমারিয়া। এর মধ্যে দিয়ে 18 বছরের বড় কোনো খেতাবের খরা কাটায় আর্জেন্টিনা। আর মেসি জেতেন জাতীয় দলের হয়ে তার প্রথম বড় সিনিয়র আন্তর্জাতিক ট্রফি। 2024 সালে আরও একবার কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা মেসি জুটি নিজেদের সাফল্যের তালিকাকে আরও সমৃদ্ধ করে নেয়। তারপরেই কাতার 2022। আর 2022-এর 18ই ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল। 3-3 গোলে সমতার পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসি করেন 2টি গোল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান। শৈশব থেকে দেখা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয় তার। 2014 সালের ফাইনালে জার্মানির কাছে হারের যন্ত্রণা পেছনে ফেলে অবশেষে বিশ্বকাপ ট্রফি হাতে তোলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর 2026 বিশ্বকাপের শেষ অধ্যায়। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি হয়ে থাকল একটি বিশ্বকাপ ফাইনাল, তবে এবার স্পেনের বিরুদ্ধে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত স্পেন 1-0 গোলে জয় পায়। আর এই পরাজয়ের মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আর্জেন্টিনার জার্সিতে তার 21 বছরের অসাধারণ যাত্রা। হাঙ্গেরির বিপক্ষে 47 সেকেন্ডের তিক্ত অভিষেক থেকে শুরু করে কোপা আমেরিকা, বিশ্বকাপ জয় এবং একাধিক ঐতিহাসিক মুহূর্ত, লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় হয়ে থাকল ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় গল্প। বিদায় নিলেন লিওনেল মেসি, কিন্তু আর্জেন্টিনার জার্সিতে তার রেখে যাওয়া মুহূর্তগুলো থেকে যাবে চিরকাল ফুটবল প্রেমীদের সঙ্গে।

হ্যাঁ, লিওনেল মেসির বিদায়ের গল্প শুনলাম, তবে এবার লিওনেল মেসির আন্তর্জাতিক মঞ্চ থেকে আমরা চলে আসব একেবারে দেশের কথায়। ভারত কিন্তু কিছুদিনের মধ্যেই খেলবে ব্রাজিলের বিরুদ্ধে, এবং শুধু ব্রাজিলই নয়, আরও দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচেরই কথা, অর্থাৎ সেই ম্যাচে কারা খেলবেন সেই দল কিন্তু ঠিক করে ফেলেছেন খালি।

ইজামিল। তবে 26 জনের দল এই মুহূর্তে তিনি ঘোষণা করেছেন, তার থেকেই 11 জন করে তিনি প্রতিটি ম্যাচে খেলাবেন। সামনেই তো তিনটে বড় ম্যাচ বলেই দিলাম, তিন দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল এবং 2 বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়েও রয়েছে। এই 3 ম্যাচের জন্য 26 জনের দল ঘোষণা করে দিয়েছে ভারত। কোচ খালিদ জামিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের 4 জন করে মোট 8 জন ফুটবলারকে রেখেছেন দলে। ইস্টবেঙ্গলের যে 4 ফুটবলার ভারতীয় দলে রয়েছেন তারা হলেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলী এবং জয় গুপ্তা, আর তাছাড়াও রয়েছেন স্ট্রাইকার এডমন্ড লালরিন্ডিকা। মোহনবাগানের 4 ফুটবলার হলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকার মনবীর সিং। ডুরান্ট কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া মোহনবাগানের বিশাল কায়েতকে অবশ্য রাখেননি ভারতীয় প্রশিক্ষক খালিদ জামিল। ভারত প্রথমে খেলবে পানামার বিরুদ্ধে। 26 সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তি রাভা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তার আগে 14 সেপ্টেম্বর থেকে শিবির শুরু হবে ভারতের। পানামা ম্যাচের পর 28 সেপ্টেম্বর কলকাতায় আসবে ভারতীয় দল। যুবভারতী ক্রীড়াঙ্গনে 3রা অক্টোবর ব্রাজিল এবং 6ই অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে তারা। ভারতের 26 জনের দলটা ঠিক এই রকম। গোলরক্ষক হিসেবে রয়েছেন আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল এবং সোম কুনার। ডিফেন্ডার হিসেবে রয়েছেন অভিষেক সিং থেকচাম, আকাশ মিশ্রা, আনোয়ার আলী, বিজয় ভার্গেস, মিংথন ওয়ামাইয়া, রালতে জয় গুপ্তা, পরমবীর এবং রিকি মিতেই। মিডফিল্ডার হিসেবে রয়েছেন অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুক চৌধুরী, আপুইয়া, ম্যাকার্টন নিক্সন, মোহাম্মদ সানান, রিকি সাবং, সাহাল আব্দুল সামাদ। ফরওয়ার্ড হিসেবে থাকবেন এডমন্ড লালরিন্ডিকা, ইরফান ইয়াইয়াদ, মনবীর সিং, রহিম ওয়ালি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং। এই 26 জন ছাড়া গোলরক্ষক ঋতিক তিওয়ারি এবং ডিফেন্ডার চিংলেন সানা সিং ছাড়াও রোশন সিং এবং মিডফিল্ডার সুরেশ সিংকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের ডেকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন কোচ খালিদ জামিল।

গতকাল তাসখানদের দোস্তলিক স্টেডিয়ামে সিরিয়ার বিপক্ষে 1-0 গোলে জয়ের মধ্য দিয়ে ভারত তাদের AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ 2027 সালের বাছাই পর্বের অভিযান শুরু করেছে। ম্যাচের 86তম মিনিটে সিঙ্গামায়ুম স্বামীর করা গোলটি ছিল জয়সূচক। একটি কাটব্যাক থেকে তিনি বলটি জালে জড়িয়ে দেন। অনূর্ধ্ব-19 বা অনূর্ধ্ব-20 পর্যায়ে সিরিয়ার বিপক্ষে এটি ভারতের প্রথম কোনো প্রতিযোগিতামূলক জয়। ম্যাচের বড় একটা সময় ধরে সিরিয়ার ক্রমাগত চাপের মুখে পড়তে হয়েছিল ভারতকে। মহেশ গাভালির শিষ্যরা রক্ষণভাগে গভীর অবস্থান নিয়ে প্রতিপক্ষের আক্রমণ সামলে নেয় এবং চমৎকার রক্ষণশৈলী প্রদর্শন করে আবারও কোনো গোল হজম না করে ম্যাচ শেষ করে। বাছাই পর্বের আগের প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে টানা 4টি ক্লিনশিট রাখার পর এটি ছিল তাদের টানা 5ম ম্যাচ যেখানে তারা কোনো গোল খেল না। দুটো দলই কিন্তু আগামী বছর চীনে অনুষ্ঠিত হতে যাওয়া মহাদেশীয় টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার লক্ষ্যে খেলছে। শুধুমাত্র 8টি গ্রুপের শীর্ষ দল এবং সেরা 7টি রানার্স আপ দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ভারত এবং সিরিয়া গ্রুপ বিতে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশ আর উজবেকিস্তানও রয়েছে। 2026 সালের পর প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে খেলার লক্ষ্য নিয়ে গাওয়ালির প্রশিক্ষিত ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচে আয়োজক উজবেকিস্তানের মুখোমুখি হবে। সেখানেও এমন ফল যদি দাঁড়ায় তাহলে কিন্তু ভারতের এশিয়া কাপে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

দলীপ ট্রফিতে আজ জিতে গেছে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল জিতে গেছে দলীপ ট্রফির সেমিফাইনালে, অর্থাৎ তারা কিন্তু পৌঁছে গেছে ফাইনালে। তারা 4 উইকেটে জিতেছে আজ।

ম্যাচের সেরা ঘোষিত হয়েছেন মুকেশ কুমার। তিনি প্রথম ইনিংসে 3 উইকেট নিয়েছিলেন 56 বলে, আর দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়েছেন 44 রান দিয়ে। 56 রান দিয়ে প্রথম ইনিংসে 3 উইকেট পেয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট করে মধ্যাঞ্চল যে রান তুলেছিল সেই রান কিন্তু অল্পক্ষণের মধ্যেই তুলে দেয় পূর্বাঞ্চল। তার ফলে এই জয় পূর্বাঞ্চলের পক্ষে সম্ভব হয়েছে। পূর্বাঞ্চলের কাছে লক্ষ্য ছিল 159 রান, সেখানে তারা 162 রান তোলে 6 উইকেটের বিনিময়ে। অন্যদিকে আজ অন্য আরেকটি খেলায় যেখানে দক্ষিণাঞ্চল কিন্তু এগিয়ে থাকলেও সেখানে এখনও সেই খেলার মীমাংসা কিছুই হয়নি। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খেলায় এখনও চলছে, সেখানে 252 রান করেছে উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে 7 উইকেটের বিনিময়ে। এখনও দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাকি দক্ষিণাঞ্চলের। দলীপ ট্রফির খবর এই পর্যন্তই।

0: যুক্তরাষ্ট্র ওপেন শুরু হয়েছে দুদিন হলো, সেই যুক্তরাষ্ট্র ওপেনের খবর এবার। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় দিনে আজ আলেকজান্ডার জেরেভ, কোকো গফ, টেলর ফ্রিটস এবং আলেকজান্দ্রা এলার মতো শীর্ষস্থানীয় খেলোয়াড়রা কোর্টে নামবেন। শীর্ষ বাছাই জার্মান খেলোয়াড় জেরেভ ইতালির লরেন্জো সোনোগোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে তার অভিযান শুরু করবেন। নবম বাছাই এবং স্থানীয় দর্শকদের প্রিয় খেলোয়াড় ফ্রিটস লড়বেন স্থানীয় ওয়াইল্ড কার্ড পাওয়া খেলোয়াড় ডারউইন ব্রাঞ্চের বিরুদ্ধে। প্রাক্তন চ্যাম্পিয়ন কোকো গফ মুখোমুখি হবেন তুরস্কের জেইনেপ সোনমেজারের। অন্যদিকে ফিলিপিন্সের উদীয়মান তারকা আলেকজান্দ্রা এলা লড়বেন স্থানীয় বাছাই পর্ব পেরিয়ে আসা খেলোয়াড় মেরি স্টোয়ানার বিপক্ষে। গতকাল রাত্রে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে 6-2, 6-4 সেটে সহজেই পরাজিত করে ফ্ল্যাশিং মেডোজে টানা তৃতীয় শিরোপা জয়ের অভিযান দুর্দান্তভাবে শুরু করলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। চীনের ওয়াং শিউকে 6-2, 6-3 সেটে হারিয়ে ইউএস ওপেন অভিযান দিয়ে শুরু করলেন ইগা শিয়ন্টেকও। গতকাল ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে রাশিয়ান প্রতিপক্ষ আনাস্তাসিয়া জাখারোভাকে 7-6, 7-6 সেটে পরাজিত করেছেন নাওমি ওসাকা। গতকালই দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তনের ম্যাচে খুব একটা বেগ পেতে হয়নি বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে। তিনি অনায়াসেই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। এপ্রিল মাসে কবজিতে চোট পাওয়ার পর এটি ছিল তার প্রথম সিঙ্গলস ম্যাচ, যেখানে তিনি রাশিয়ার রোমান সাফিউলিনকে 6-4, 6-4, 6-4 সেটে পরাজিত করেন। অন্যদিকে ইউএস ওপেনের প্রাক্তন চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্কা প্রথম রাউন্ডে মাতেও রেবেত্তিনির কাছে 7-6, 7-6, 6-0 সেটে পরাজিত হয়ে তার গ্র্যান্ডস্ল্যাম অধ্যায় শেষ করলেন। আর সিনসিনাটি টুর্নামেন্টের শিরোপা জয়ের পর আর্থার ফিলস গতকাল স্টেফানো সিসিপাসের কাছে 4-6, 7-6, 6-1, 6-4 সেটে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। এর মধ্যে দিয়ে শীর্ষ 10 জন খেলোয়াড়ের আরেকজন খেলোয়াড় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। বন্ধুরা, আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই বাইরে ঘুরে। আজ আমরা শুনব সেই লিওনেল মেসিকে নিয়েই একটি বিশেষ বেতার প্রতিবেদন। কিছুদিন আগে লিওনেল মেসি এসেছিলেন কলকাতায়, তখনই তার সঙ্গে যারা দেখা করেছিলেন তাদের মুখ থেকেই শুনে নেব মেসির সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা। গত বছর কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি, আর সামনে থেকে মেসির ছোঁয়া পেয়েছিলেন প্রাক্তন ফুটবলাররা। প্রাক্তন মোহনবাগান গোলরক্ষক তথা আর্জেন্টিনার সমর্থক সংগ্রাম মুখোপাধ্যায় জানালেন,
1: আমি ব্লাইন্ড আর্জেন্টিনা সাপোর্টার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেসিকে তো কাছ থেকে পেয়েছি, আরেকটা গল্প আমি চেয়েছিলাম যে খেলুক।
2: আচ্ছা, আর শেষ বিশ্বকাপটা মানে স্পেনের সামনে ফাইনালটা খারাপ গেল, সেইটা

0: খারাপ যদিও,
1: খেলা গেল, তারপর বাবা এক্সপায়ার করলো, ব্যাগটাই যাচ্ছিল।
0: তুমি মারাদোনাকেও দেখেছো তো, সৌদি আবার মেসির সাথে মেসির ছোঁয়াও পেয়েছো, তুমি দেখেছো ঠিক কোন জায়গাটায় রাখবে, মারাদোনার থেকে কতটা এগিয়ে রাখবে?
1: অবশ্যই মানে লেজেন্ডের মধ্যে একটা জায়গায় মানে থাকবে। আমরা যেমন মারাদোনাকে দিকে সাপোর্টে রয়েছি, পরে মেসিকে দেখেছি, মেসির জন্য আর্জেন্টিনার টিমের অনেকই মানে ফ্যান হয়েছে। গড গিফটেড প্লেয়ার, শতাব্দীতে একবারই আসে, খুবই বাজে লাগছে। রিটায়ার করবে, সবারই একটা রিটায়ার্ড লাইফ থাকে, রিটায়ার নিতে হয়, থামতে হয়। মেসি আজকে ফেমাস হোক, ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে পাবেন।
2: যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সঙ্গে হাত মিলিয়েছিলেন প্রথম ISL জয়ী অ্যাথলেটিকো ডি কলকাতা দলের ফাইনালের গোলদাতা মোহাম্মদ রফিক। তিনি বলছেন,
0: দেখো আমাদের ফুটবল লাইফে সবাই মারাদোনা মারাদোনা বলে, কিন্তু আমাদের চোখে দেখা আমরা মেসিকে খেলতে দেখেছি। এটা আমাদের আমাদের জীবনের সব থেকে বড় পাওনা, সব থেকে বড় কিছু পাওয়া। ফুটবল ইতিহাস সাক্ষী থেকে যাবে যে এমন একটা প্লেয়ার পুরো তরে আমাদের সামনে আর খেলতে দেখা যাবে না। এটা আমাদের কাছে সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ স্বয়ং চোখে তার সাথে গায়ে হাত দিয়ে ফটো তুলেছি আমরা। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। আর আমি মনে করি যে মেসি রিটায়ার না নিয়ে যদি খেলতো, তাহলে কোটি কোটি সমর্থক, কোটি কোটি দর্শক হয়তো তার অন্তর্ভুক্ত হয়ে থাকতো, হয়তো না খেলেও তার অন্তর্ভুক্ত থাকবে। আমরা খুব মিস করবো, ফুটবল ইতিহাস মিস করবে মেসিকে। ফুটবল যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবল দেখে নিজের জীবন কাটায়, যেমন যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা ফুটবল ছাড়া কিচ্ছু জানে না, তারাও তারাও মেসিকে মিস করবে। ইভেন প্লেয়ার অল ওভার ওয়ার্ল্ড এর যত মানুষজন আছে সকলে মেসিকে মিস করবে। ISL অনেক টিভি প্লেয়ারের সঙ্গে খেলেছি, লুইস গার্সিয়া, ডিয়েগো ফোলান, মালুদা, রবার্টো কার্লোস, এদের এগেনস্টে খেলেছি, কিন্তু মেসি একটা অন্য আবেগ, বাঙালির আবেগ গো ওটা আমার লাইফের, কারণ আমার আমার লাইফের বেস্ট প্লেয়ার হচ্ছে মেসি।
2: আর এক প্রাক্তন ভারতীয় ফুটবলার শুভ কুমারও মেসির সাক্ষাৎ পেয়েছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তিনিও নস্টালজিক।
3: দেখো ফুটবল ক্রিয়া সম্বন্ধে তো বলার কিছু নেই, আমরা ফুটবল ক্রিয়া সম্বন্ধে কিছু বলতে গেলে রেজিস্টারটা হয়ে যাবে। হ্যাঁ, তার ফুটবল ক্রিয়াটা সবটাই, তার সম্পূর্ণ বৃত্তটাই কমপ্লিট হয়েছে। তো লাস্ট ফাইনালটা হলে আর একটা ভালো হতো, হ্যাঁ, কিন্তু সেটা হলো না দুর্ভাগ্যবশতই আমি বলবো, কারণ আমি পরবর্তীকালে যে সমস্ত জিনিস শুনছি বা দেখছি বা যে সমস্ত খবর আমার কাছে আসছে তাতে সেটা দুর্ভাগ্যবশতই বলবো তার পেলো না। আর আমার মেসি সম্বন্ধে ফুটবল নিয়ে বলার কিছু নেই, একটা মানে একটা লিভিং লিজেন্ড, ঠিক আছে। আমি মানে এরকম একটা প্লেয়ার আমি আর পৃথিবীতে হয়তো পরবর্তীকালে আসবে, এবং আমার খুব ভাগ্যবান, আমি ভাগ্যবান যে আমি মেসির সাথে ওই সময় খানিকটা হলেও সেই সময়টা কাটিয়েছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, এবং সবচেয়ে বড় ব্যাপার আমি আমার নিজের বুকে মেসির সাইন করেছি এবং নিজের জার্সিতে মেসির সাইন করেছি। এটা আমার কাছে একটা বিশাল পাওনা, সেটা আমি নিজের সযত্নে আমার ক্যাবিনেটে রেখে দিয়েছি। তো বিশাল বিশাল ব্যাপার একটা আমার কাছে ফুটবল, অ্যাজ এ ফুটবলার হিসেবে আমার মানে আমি ধন্য যে আমার ফুটবল খেলাটা ধন্য যে আমি মেসির মতন একটা প্লেয়ারের সাথে এরকম ভাবে খানিক কিছুটা হলেও আমি তার সঙ্গে সময় কাটিয়েছি। আর যেটা বলবো আর কি, মানে আমার মানে মুখে এখন আজকে খবরটা পেয়ে সত্যি আমি খুব স্তম্ভিত। তো আমি ভেবেছিলাম হয়তো ওই যেটা আমাদের ওই ট্রেনের সাথে আর একটা ম্যাচ যেটা আমাদের ফাইনাল ওটা আমরা খেলবে, কিন্তু তার আগেই দেখলাম হয়তো বাবা মারা যাওয়ার পরই সেই সিদ্ধান্তটা নিল হয়তো। তো সেইটা আমাদের ফুটবল ফুটবল বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে একটা আজকে খুব দুঃখের দিন আর কি।
2: লিওনেল মেসিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন তারকা ফুটবলার শিশির ঘোষ।
4: মানে আমরা যেমন আমাদের রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবি ঠাকুর এরকম দেখি না, মেসি আমাদের কাছে সেরকম ফুটবল মানে খেলে, মানে যারা অন্য অন্য সেকশন খেলে তারা কি আর ফুটবল ভালোবাসে না? আমরা যেমন ফুটবল খেলেছি, ক্রিকেট, হকিরা ভালোবাসে, সবই সব খেলেই ভালোবাসি, কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে মেসি আমাদের মেসির খেলা আর দেখতে পাবো না। এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার।
0: আচ্ছা, 2022টা আমরা মেসিকে বিশ্বকাপ পেলাম, 2026 আর 2024টা অল্পের জন্য হাত ছাড়া হলো, তো সেইটাকে মেসির ক্যারিয়ারের মানে দুটো একটা বিশ্বকাপ হতো, বিশেষ করে 2014 যদি হিগুয়েইন গোলটা করতেন, আমরা দুটো
4: সেইটা হলো একটা 2014 আর 2022
0: না 2022 জিতলো মেসি, এবং 2026 পারলো না ফাইনালে স্পেনের কাছে।

0: 14টায় যে আমরা মারাদোনাকে মোটামুটি ওকে কষ্ট করতে দেখলাম না, সেইটাও পেলে কি মেসি ভক্ত হিসেবে আরো ভালো লাগতো?
1: যুগে এক একজন আসি, পেলে যুগে পেলে ছিল, আরো অন্যান্য দেশের প্লেয়ার হতো ছিল, স্টেফেনও ছিল আগে, ব্যাপার মারাদোনা এসছে, প্লাতিনি এসছে, সবাই এসছে, জিতে এসছে, এরা এক একজন মানে লিজেন্ড, মানে কি বলবো, এরা এত আনন্দ দিয়েছে সারা পৃথিবী মনে লক্ষ্যে যারা ক্রীড়াপ্রেমী, এবং যারা খেলা বুঝেও না তারাও কিন্তু টিভির সামনে বসে পড়তো না মারাদোনা খেলতে, তখন দেখেছি অ্যাকচুয়ালি মারাদোনা এ থেকেই তো আমাদের টিভিটা পুরো মানে ভালোভাবে দেখতে আরম্ভ করলাম, বাইরে খেলাগুলো যখন দেখাতে আরম্ভ করলাম। পেলে খেলা তো আমরা দেখিনি, পেলে ওই 77-এ মোহনবাগান যখন নিয়ে এসেছিল পেলে খেলা দেখেছি, খেলা ছেড়ে দিয়েছে, তা সত্ত্বেও আমি বলছি মেসি একটা আমাদের এখনকার ছেলে মেয়েদের মনে বিরাট দাগ কেটে গেছে, আমাদের সময়কার যেমন মারাদোনা দাগ কেটে গেছিল, মেসি তো পরে হয়েছে, ঠিক আছে, পেলে যেমন আমার আগে আমাদের আগে যারা খেলেছে তাদের কাছে দাগ কেটে গেছে, এরা এরা মানে শতাব্দীতে এরা এমনই মানে খনজন্ম, এরা এরা খনজন্ম একটু ব্যাখ্যা করে সত্যি বলছি, মানে আমার মতো এ মানে কি বলবো বলুন না, মেসি কাজটা আমার তো নগণ্য, কিন্তু ব্যাখ্যা করা মুশকিল মেসিকে।
2: বন্ধুরা আপনারা শুনলেন লিওনেল মেসিকে নিয়ে বাংলার প্রাক্তন ফুটবলারদের স্মৃতিচারণ। আজ ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে কথা হবে আপনাদের সঙ্গে আগামীকাল। তবে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, AIR কলকাতা স্পোর্টসের ফেসবুক পেজ। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। আকাশবাণী কলকাতা নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। তপন মৃধা, গ্রাম সারদাপল্লী 1 নম্বর, ডাকঘর দীঘা দাসপাড়া, থানা দত্তপুকুর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। সঙ্গীতা মৃধা মাঝারি করণ, বয়স 14 বছর 6 মাস, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 15 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। মোহাম্মদ আতাবুল হক, গ্রাম গর্ধনকাটি, থানা করণ দিঘি, জেলা উত্তর দিনাজপুর থেকে জানাচ্ছেন। কাজলি খাতুন মাঝারি করণ, বয়স 20, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 16 সেপ্টেম্বর 2021 থেকে নিখোঁজ হয়েছেন। লালন কুমার চৌধুরী, উত্তরপাড়া চন্দননগর হুগলি থেকে জানাচ্ছেন। প্রিয়াঙ্কা চৌধুরী স্বাভাবিক করণ, বয়স 16, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 13 জুলাই 2026 থেকে নিখোঁজ হয়েছেন। মুন্না শেখ, ভারপট্টি পূর্বাচল ডি ব্লক, থানা ঘোলা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। মুন্নি শেখ মাঝারি করণ, বয়স 2, উচ্চতা 2 ফুট 3 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 3 আগস্ট 2026 থেকে নিখোঁজ হয়েছেন। বলরাম বিশ্বাস, রানীর চারা দ্বিতীয় গলি ওয়ার্ড নম্বর 8, থানা নবদ্বীপ, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন। সায়নী বিশ্বাস স্বাভাবিক করণ, বয়স 16, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 16 নভেম্বর 2025 থেকে নিখোঁজ হয়েছেন। অরূপ হালদার, গ্রাম কাটলামারি হালদারপাড়া, থানা রানীনগর, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন। অনন্যা হালদার রোগাটি করণ, বয়স 17, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 30 নভেম্বর 2024 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7000027, অথবা মিসিং পার্সন্স স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 7000001। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির কাকদ্বীপের শিক্ষক

0: শান্তনু সরকার এবং দুই শিক্ষার্থী।
1: প্রিয় ছাত্রছাত্রী, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চতুর্থ সেমিস্টারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের ইউনিট টু এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের ইউনিট ওয়ানের DBMS বিষয় নিয়ে, আর আমার সাথে আছে আমারই স্কুলের দুই ছাত্র।
2: আমার নাম সৌমাল্য মাইতি।
3: আমি সৌম্যজিৎ সাহা।
1: আমরা আজকে যেটা পড়ব DBMS, তো DBMS এর পুরো কথা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে তোমাদের এর আগে যে তোমরা তিনটে সেমিস্টার পড়াশোনা করেছো, সেখানে দেখো একটা শব্দের সাথে তোমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে ডেটা। ধরো সৌমাল্যকে আমি জিজ্ঞেস করলাম, সৌমাল্য ডেটা কি?
2: ডেটা এক ধরনের র ফ্যাক্ট।
1: আচ্ছা, র ফ্যাক্টস আমরা বুঝতে পারলাম। এবারে সৌম্যজিৎ একটু বলো, ডেটার একটা তুমি একটা উদাহরণ বলো।
3: কোনো স্টুডেন্টের আইডি কার্ড, তার নাম, তার পরিচয়পত্রে যাবতীয়।
1: আচ্ছা, স্টুডেন্টের রোল নাম্বার, তার নাম, তার অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, ঠিক, স্টুডেন্টের ডেটার উদাহরণ দিল। এর সাথে যদি আমি বলি টিচার, টিচারের কি হবে? টিচার আইডি, টিচার নেম, তাই না? ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি বলি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকিং যে কাস্টমার, সেই কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমারের টেলিফোন নাম্বার, এই সমস্ত হচ্ছে ডেটা। তো কম্পিউটার কাজ করে কিসে? কম্পিউটার কাজ করে ডেটা নিয়ে, তাই না? আচ্ছা, ডেটা ছাড়া কম্পিউটার কিন্তু কোনো কাজ করতে পারবে না। এবার এই ডেটাটা কম্পিউটারে যাওয়ার পর কি হয়? ডেটা প্রসেসিং হয়, এবং প্রসেসড ডেটাটা, সেটা কি? প্রসেসড ডেটা হচ্ছে ইনফরমেশান, সেটা আমরা পাই কম্পিউটার থেকে, আমরা সেটা লাভ করি। এখন আজকের আমাদের যে বিষয়, এই ডেটাটা কম্পিউটারে কীভাবে থাকে? ডেটাটা কম্পিউটারে থাকে টেবিল আকারে। টেবিল মানে আমরা সবাই জানি, কি বলো টেবিল মানে? কলাম,
3: কলাম এবং রো, যেখানে
1: কলাম এবং রো এর সমষ্টিকে আমরা টেবিল বলি। তা এই রকম কলাম এবং রো, একাধিক এরকম টেবিল থাকে যার ভেতরে ডেটা জমা করা হয়, ডেটা স্টোর করা হয়। এই যে কলাম, কলাম হেডিংগুলোকে আমরা বলি ফিল্ড বা অ্যাট্রিবিউট। কলাম হেডিংগুলোকে, ধরো তুমি একটা টেবিল কল্পনা করো যে রোল, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, তাহলে এখানে এই যে ফিল্ড কলাম যে হেডিংগুলো হলো, এগুলোকে আমরা বলবো ফিল্ড। অর্থাৎ এখানে কটা ফিল্ড আছে? চারটে ফিল্ড আছে, ফিল্ড বা অ্যাট্রিবিউট। আর এখানে রেকর্ড থাকবে, রেকর্ড কোনগুলো? রোগুলোকে আমরা রেকর্ড বলি। রেকর্ড মানে স্টুডেন্টের যে ডিটেলসটা, রোল নাম্বার ওয়ান, তার নামে, তার অ্যাড্রেসে, তার কন্ট্যাক্ট নাম্বার, এইটা, এরকম অসংখ্য রেকর্ড বা ডেটা যেটা থাকবে কোথায়, ওই টেবিলটার মধ্যে। রেকর্ডগুলোকে বলা হয় টাপেল বলা হয়। তাহলে আমরা কি পেলাম? আমরা কি জানতে পারছি? যে আমাদের ডেটাগুলো সেটা জমা থাকবে একটা টেবিলের মধ্যে। এখন যদি আমরা একটু পিছিয়ে যাই লিগ্যাসি সিস্টেমে, পুরোনো দিনে, তখন কম্পিউটারে কিভাবে ডেটা থাকতো? একটা বৃহৎ আকার টেবিল থাকতো, সেই টেবিলের মধ্যে সমস্ত ডেটা জমা থাকতো, আর সেই ডেটাগুলোকে রিট্রিভ বা উদ্ধার করা হতো সেই টেবিল থেকে। একটা টেবিল থাকতো, বৃহৎ আকার একটা টেবিল থাকতো। এবারে সেই একটা টেবিলে সব থেকে বড় অসুবিধা যেটা ছিল, সেখানে ডেটাগুলো কি হতো? ডুপ্লিকেট থাকতে পারত, ডুপ্লিকেট হতো, হয়ে যেত। মানে এরকম কোনো সুযোগ আমাদের কাছে পুরোনো দিনে ছিল না যে ডেটাগুলোকে ইউনিকলি, স্বতন্ত্রভাবে আমরা ডেটাগুলোকে বেছে নিতে পারবো। একই ডেটার বারবার আবির্ভাব ঘটত, এটা একটা বিরাট সমস্যা ছিল পুরোনো দিনের সিস্টেমে। তখন ডেটাবেস আসেনি। এই যে তোমরা আগে পড়েছো এক্সেল সফটওয়্যার, ওই এক্সেল সফটওয়্যারে কিন্তু এটা একটা বিরাট অসুবিধা, যে যেখানে একই ডেটা বারবার চলে আসতো। সেইটার থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম যখন আমরা এই ডেটাবেস সফটওয়্যারকে পেলাম। এখন আমি ডেটাবেস বিষয়টাকে একটু বলি। ডেটাবেস হচ্ছে কালেকশন অফ অর্গানাইজড ডেটা, অর্গানাইজড ডেটা, ডেটাগুলোকে, যেমন স্টুডেন্টের ডেটাবেস, ব্যাংকের ডেটাবেস, রেলওয়ে রিজার্ভেশনের ডেটাবেস, এরকম আলাদা আলাদা ডেটাবেস। এখন তার ডেটাবেসে কি একটা টেবিল? না, অসংখ্য টেবিল আছে। সেদিক দিয়ে বলতে গেলে তখন কি বলা হবে? ডেটাবেস হচ্ছে কালেকশন অফ রিলেটেড টেবিলস। এই যে টেবিল, অনেকগুলো টেবিল থাকবে, সে টেবিলগুলো একে অন্যের সঙ্গে রিলেটেড থাকবে, সম্পর্কিত। এই একে অন্যের সঙ্গে সম্পর্কিত টেবিলের সমষ্টিকে আমরা বলবো ডেটাবেস। আর এই ডেটাবেসের কাজ যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকেই বলা হয় DBMS বা ডেটাবেস ম্যানেজমেন্ট।

0: সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ ডিবিএমএসটা কি, মানে আমাদের যে টপিকস ফোর্থ সেমিস্টারের ইউনিট টু কম্পিউটার অ্যাপ্লিকেশানের এবং কম্পিউটার সায়েন্সের ইউনিট ওয়ান যে ডিবিএমএস, সেই ডিবিএমএসটা তাহলে কি, এটা একটা সফটওয়্যার। যে সফটওয়্যারের মাধ্যমে তাহলে কি করা হয়, যে সফটওয়্যারের মাধ্যমে ডেটাবেসের যাবতীয় কাজ করা হয়। আর ডেটাবেসের মূল উপাদান কি, ডেটাবেসের মূল উপাদান হচ্ছে টেবিল, তাই তো, যে টেবিলের মধ্যে সমস্ত ডেটা থাকবে। তাহলে আমি যদি বলি যে ডেটাবেস কি, তাহলে কি উত্তর দেবে বলো একটু।
1: ডেটাবেস হলো কালেকশন অফ টেবিল,
0: কালেকশন অফ রিলেটেড টেবিল,
1: রিলেটেড টেবিল,
0: একে অন্যের সঙ্গে সম্পর্কিত টেবিলের সমষ্টিকে আমরা ডেটাবেস বলি। আর ডেটাবেসের মূল উপাদান টেবিল, তাই তো, বেসিক্যাল যেখানে ডেটা থাকছে। এইবার ডেটাবেসের তাহলে টেবিলের মধ্যে ডেটা থাকলো, এবার ডেটাগুলো রেখে আমাদের কাজটা কি, আমাদের সুবিধে কি হবে, ডেটা আমরা জমা করলাম টেবিলের মধ্যে, আমাদের সুবিধে কি হবে, আমরা কি লাভটা পাবো, আমরা এই যে ডেটা একবার কষ্ট করে জমা করে দিতে পারি যদি আমরা, সেটাকে আমরা সারা জীবন ধরে সেখান থেকে আমরা বিভিন্ন কোয়েরির মাধ্যমে, মানে আমরা কি করব, আমরা এনকোয়ারি করব, তাই না, অনুসন্ধান করব, আমরা অনুসন্ধান করে আমরা সেই ডেটা সেখান থেকে আমাদের যতটা নির্দিষ্ট ডেটা দরকার সেটা আমরা কম্পিউটারের ওই ডিবিএমএস সফটওয়্যার আমাদেরকে উদ্ধার করে দেবে, ডেটাবেস থেকে উদ্ধার করে দেবে। ঠিক আছে, তোমরা আগের সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে তোমরা নেটওয়ার্কিং পড়েছিলে, নেটওয়ার্কিংয়ে তোমাদের মনে আছে সার্ভার আর ক্লায়েন্ট, এই সার্ভারে থাকে ডেটাবেস, ডেটাটা থাকে কোথায়, ডেটা থাকে সার্ভারে, আর আমরা ক্লায়েন্টরা ফ্রন্ট এন্ড সফটওয়্যারের মাধ্যমে সেই ডেটাগুলো সার্ভার থেকে পাই, বুঝতে পারছো। এবারে এই যে ডিবিএমএস সফটওয়্যার, অনেক ডিবিএমএস সফটওয়্যার আছে যার মধ্যে মাই এসকিউএল একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার, ওরাকেল একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার ডিবিএমএস সফটওয়্যার, মাইক্রোসফট অ্যাক্সেস এটাও ডিবিএমএস সফটওয়্যার। এই যে ডিবিএমএস সফটওয়্যারগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা সফটওয়্যারে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে ওই প্রত্যেকটা সফটওয়্যারের থ্রু দিয়ে আমরা কি করতে পারবো, টেবিল তৈরি করতে পারবো, টেবিলের ভেতরে রেকর্ড এন্ট্রি করতে পারবো, টেবিলের যে ফিল্ডগুলো আছে, ফিল্ড মানে কলাম, যেগুলো প্রথমে আমাদের ফিল্ডগুলোকে ডিক্লেয়ার করতে হয়, সেই ফিল্ড নিয়ে ফিল্ড প্রবেশ করাতে পারবো, ফিল্ডকে আপডেট করতে পারবো, ফিল্ডকে ডিলিট করতে পারবো, রেকর্ড প্রবেশ করাতে পারবো, রেকর্ড আপডেট করতে পারবো, রেকর্ড ডিলিট করতে পারবো, টেবিল ডিলিট করতে পারবো, ডেটাবেস ডিলিট করতে পারবো, সমস্ত কাজগুলো প্রতিটা সফটওয়্যারই, প্রতিটা ডিবিএমএস সফটওয়্যারে ওই এসকিউএল ভাষার সাহায্যে, এসকিউএল ভাষার সাহায্যে মানে এসকিউএল ভাষাতে কমান্ড আছে। যেমন তোমরা এর আগে সি ল্যাঙ্গুয়েজ শিখেছো, মানে কম্পিউটার সায়েন্সে, তারপর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সবাই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখেছো, সেখানে এই ভাষাগুলোর প্রত্যেকটা ভাষার নিজস্ব শব্দ আছে, কিওয়ার্ড আছে, ঠিক তেমনই এসকিউএলেরও কিওয়ার্ড আছে, কমান্ড বলি আমরা এসকিউএলে, কমান্ড, সেই কমান্ডগুলোর মাধ্যমে আমরা এই কোয়েরিগুলো করব। মানে এখানে টেবিল তৈরি করছে এটাও কোয়েরি, টেবিলে কোনো কিছু আপডেট করছে সেটাও কোয়েরি, আবার আমরা কোনো কিছু অনুসন্ধান করছি, যে কি অনুসন্ধান করছি, যে এই ডেট অফ বার্থ এত থেকে এত তারিখের মধ্যে কাদের ডেট অফ বার্থ আছে, তো সেটাও একটা কোয়েরি, কারা 90% 90% বেশি নাম্বার পেয়েছে, এটাও একটা অনুসন্ধান। এগুলো সবই আমরা করব কোয়েরির মাধ্যমে, মানে টেবিল তৈরি করাটাকেও আমরা বলবো কোয়েরি, ডেটাবেস তৈরি করা সেটাও কোয়েরি, আবার এমনি যে কোয়েরি করছে সেটাও কোয়েরি, সমস্ত আমরা কমান্ডের মাধ্যমে। এসকিউএল ভাষাটা হচ্ছে যেটা সবগুলো ডিবিএমএস সফটওয়্যারে ব্যবহার করা হয়। এসকিউএলটা সম্পর্কে একটু আমি বলছি, 1970 সালে ডক্টর ই এফ কড, এনাকে ডিবিএমএস এর জনক বলা হয়, তিনি একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন, তার নাম ছিল এ রিলেশনাল মডেল অফ ডেটা ফর লার্জ শেয়ার্ড ডেটা ব্যাংকস। এই প্রবন্ধে তিনি রিলেশনাল মডেলের ধারণা দেন, রিলেশনাল মডেলটা তোমরা স্কুলে যখন পড়বে জানতে পারবে, ডিবিএমএসে রিলেশনাল মডেল মানে সেখানে টেবিল সংক্রান্ত কাজ, যেখানে ডেটা টেবিল আকারে কলাম এবং রোর মাধ্যমে সংরক্ষিত হয়। 1970 সালে ডক্টর ইয়েপ কড, যিনি আইবিএম এর একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করলেন। তারপরে 1974 সালে আইবিএম সংস্থা কি করলো, সিকুয়েল, SEQUEL, সিকুয়েল, সিকুয়েল হচ্ছে পুরো কথা, স্ট্রাকচার্ড ইংলিশ কোয়েরি ল্যাঙ্গুয়েজ নামে একটি ভাষা তৈরি করেন, আইবিএম সংস্থা এটা তৈরি করে 1974 সালে।

0: এটাই ছিল প্রথম কমার্শিয়াল এসকিউএল, এসকিউএলটাকে বলা হচ্ছে। আর তারপরে কি এলো, তারপরে হচ্ছে 1979 সালে বাণিজ্যিকভাবে এসকিউএলটা শুরু করলো, কে এসকিউএল, এসকিউএল ব্যবহার করে আর কি ওরাকেল ভিটু নামে একটি ডেটাবেস বাজারে নিয়ে আসলো, ঠিক আছে, ওরাকেল ভিটু নামে। এরপরে যেটা আজকের দিনে আমরা যে এসকিউএলটা যেটা ব্যবহার করছি সেটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ডেটাবেস কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন এই যে সফটওয়্যারগুলোর কথা বলছিলাম, মাই এসকিউএল, ওরাকেল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এসকিউ লাইট, এগুলো সব আর ডিবিএমএস সফটওয়্যার, ডিবিএমএস বলা হয়। পরবর্তী দিনে তোমরা স্কুলে পড়বে আর ডিবিএমএস আসবে, ডিবিএমএস এর একটা অন্যতম একটা ভাগ যেটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। এরপর আমরা কি করব, আমরা আমাদের যে সিলেবাসটা আছে সেখানে মাই এসকিউএল সফটওয়্যারটা ব্যবহার করব। তো মাই এসকিউএলটা তাহলে কি, মাই এসকিউএল একটা ডিবিএমএস বা আমরা আর ডিবিএমএস বলবো আর কি, মাই এসকিউএলকে। কেন আর ডিবিএমএস বলবো পরে তোমরা স্কুলে সেটা জানতে পারবে। এই মাই এসকিউএলটা কি, এটা একটা ওপেন সোর্স, যেমন পাইথন ছিল, হ্যাঁ লিনাক্স ছিল, তেমন এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ বিনামূল্যে আমরা এটাকে ব্যবহার করতে পারবো, হ্যাঁ কম্পিউটারে ডাউনলোড করে নিয়ে, যে যার অপারেটিং সিস্টেম অনুযায়ী, উইন্ডোজের কারো 10 আছে, কারো 11 আছে, সেই অনুযায়ী আমরা এই মাই এসকিউএল সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে পারবো। এই মাই এসকিউএল তৈরি হয় 1995 সালে, এটা 2008 সালে সান মাইক্রোসিস্টেম এটাকে অধিগ্রহণ করে, আর 2010 সালে ওরাকেল কর্পোরেশন সান মাইক্রোসিস্টেমকে গ্রহণ করে নেয়, যার ফলে এখন যে মাই এসকিউএল সেটা বর্তমানে ওরাকেলের অধীনে মাই এসকিউএল সফটওয়্যার। এবার মাই এসকিউএল কীভাবে কাজ করবে, ওই যে বলছিলাম নেটওয়ার্কিং তোমরা পড়েছ, যে নেটওয়ার্কিংয়ে সার্ভার আর ক্লায়েন্ট, তাই তো, এই যে সার্ভার, এই সার্ভারেই মাই এসকিউএল ডেটাবেসটা সংরক্ষিত থাকে। আর ক্লায়েন্ট কী করবে, ক্লায়েন্ট যেখান থেকে ব্যবহারকারী এসকিউএলের কোয়ারিটা পাঠাবে। মাই এসকিউএলের প্রধান বৈশিষ্ট্যটা কি, একটা আমরা পড়লাম যে ওপেন সোর্স, জানতে পারলাম ওপেন সোর্স, আর রিলেশনাল ডেটাবেস, এটা পরে জানতে পারবে তোমরা, ডেটাবেসের আর একটা ভাগ আর কি রিলেশনাল ডেটাবেস, আর এটা হচ্ছে এসকিউএল বেসড, এসকিউএল বেসড তো অবশ্যই, ঠিক আছে। তাহলে এবারে আমরা এই মাই এসকিউএল কী করে চালু করব, কী করে চালু করব একটু জেনে নিই। যেমনভাবে সব সফটওয়্যারই চালু করে, আমরা প্রোগ্রাম স্টার্টে গিয়ে প্রোগ্রামসে যাই, সেখান থেকেই আমরা উইন্ডোজের ক্ষেত্রে বলছি, লিনাক্সের ক্ষেত্রে একরকমভাবে, জ্যাম্প বা ওয়্যাম্প বলে সার্ভার আছে সেখানে একরকমভাবে, আমাদের তো স্কুলগুলোতে উইন্ডোজ ব্যবহার করা হয়, উইন্ডোজের স্টার্টে গিয়ে প্রোগ্রামে গিয়ে আমরা মাই এসকিউএলকে পেয়ে যাব। সেখানে দুটো, একটা থাকে ওয়ার্ক বেঞ্চ থাকে মাই এসকিউএলে, একটা ক্লায়েন্ট বেস থাকে, তো আমরা যে কোনো একটা দিয়েই আমরা ওপেন করতে পারবো। এবার আমরা মাই এসকিউএলের কিছু কমেন্ড আমরা জানবো, একটু মন দিয়ে শুনবে তোমরা। তাহলে আমরা শুরু করছি মাই এসকিউএলের কমেন্ড, যেটার মাধ্যমে আমাদের ডেটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, টেবিলের গঠনে কিছু পরিবর্তন করা, রেকর্ডে পরিবর্তন করা, এগুলো একটু আমরা জানবো মাই এসকিউএলের এসকিউএল কমেন্ড ব্যবহার করে। প্রথমে আমরা জানবো কী করে আমরা একটা ডেটাবেস তৈরি করব। আমরা লিখব শো, show, শো হচ্ছে কমান্ড, শো কার কমান্ড, এসকিউএল কমান্ড, এটা লিখে একটা স্পেস দেব, দিয়ে আমরা লিখছি শো স্পেস ডেটাবেসেস, লিখে একটা সেমিকোলন দেব। প্রতিটা কমান্ডের শেষে মাই এসকিউএলে বা এসকিউএলে যাই বলো, আমরা সেমিকোলন ব্যবহার করব। লিখলাম শো স্পেস ডেটাবেসেস, এটা কেন দিচ্ছি, এই কমান্ডটা কেন দিচ্ছি, শো ডেটাবেসেস দিলে বর্তমানে আমাদের কাছে কী কী ডেটাবেস আছে তার নামগুলো দেখিয়ে দেবে, শো ডেটাবেসেস দিয়ে আমরা এন্টার দেব। বেশ, দেখিয়ে দিল, আমরা দেখে নিলাম কী কী ডেটাবেস আছে, মানে এক্সিস্টিং ডেটাবেস আছে। এটা কেন দেখব, আমরা দেখব তার কারণ হচ্ছে আমরা যে ডেটাবেসটা তৈরি করব তার তো একটা নাম দেব, অলরেডি সেই নামে কোনো ডেটাবেস আছে কি না সেটা জানার জন্য আমরা দেখে নেব। হয়ে গেল আমাদের ডেটাবেসের নামগুলো দেখা হয়ে গেল। এরপর আমরা দেখলাম যে ধরো আমরা ডেটাবেসটার নাম দেবো স্টুডেন্টস, এখন স্টুডেন্টস ডেটাবেসে ডেটাবেসটা নেই, তাহলে আমরা এবার নতুন ডেটাবেস তৈরিতে যাচ্ছি। তাহলে আমাদের এবারে 2 নম্বর কমান্ড, আমাদের 1 নম্বর কমান্ড হয়ে গেল শো ডেটাবেসেস, এবার 2 নম্বর কমান্ডে আমরা লিখব ক্রিয়েট স্পেস ডেটাবেস স্পেস স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস হচ্ছে নেম অফ ডেটাবেস, স্টুডেন্টসটা কী তাহলে বলো,
1: নেম অফ ডেটাবেস
0: মানে ডেটাবেসের নাম, ডেটাবেসের নাম, ক্রিয়েট হচ্ছে কমান্ড, ডেটাবেস শব্দটা এটাও কমান্ড, মানে এগুলো এসকিউএলের কিওয়ার্ড বলতে পারো, যেমন পাইথনে ছিল, সি ল্যাঙ্গুয়েজে ছিল,

0: তাহলে ক্রিয়েট স্পেস ডেটাবেস স্পেস স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস নামে একটা ডেটাবেস ক্রিয়েট হলো। এবার এটা তৈরি হয়েছে কি না, এরপরেও আমরা কী করতে পারি, শো ডেটাবেসেস ইউজ করতে পারি কমেন্টটা। শো স্পেস ডেটাবেস দিলে তাহলে তুমি দেখবে বা তোমরা দেখবে যে স্টুডেন্টস যে নামটা দিয়ে আমরা ডেটাবেসটা তৈরি করলাম সেটা ওই ডেটাবেসের লিস্টে চলে এসছে। ব্যাস, স্টুডেন্টস ডেটাবেস তৈরি হয়ে গেল। নেক্সট আমরা যাব 3 নম্বর কমেন্টে, সেখানে আমরা বলবো কি করব, এই স্টুডেন্ট ডেটাবেসে আমাদেরকে ঢুকতে হবে। যেমন সেই তোমরা ডসে ডিস্ক অপারেটিং সিস্টেমে বা উইন্ডোজে যখন ফোল্ডার বানাতে তোমরা, বা ডসে তোমরা ডিরেক্টরি বানাতে, ডিরেক্টরি তৈরি করার পর সেই ডিরেক্টরির মধ্যে তোমাদেরকে ঢুকতে হতো, ঠিক এখানেও তেমনি ওই ডেটাবেসটা আমরা তৈরি করেছি, ডেটাবেসটার মধ্যে ঢুকতে হবে। আমরা লিখব কি লিখব, ইউজ স্পেস স্টুডেন্টস, মানে স্টুডেন্টস ডেটাবেস যে নামটা দিয়েছি সেটাকে আমরা ইউজ করব, ইউজ স্পেস স্টুডেন্টস সেমিকোলন। প্রত্যেকটা কমেন্ডের শেষে কিন্তু আমাদের সেমিকোলন দিতে হবে। তাহলে ইউজ স্পেস স্টুডেন্টস দিলাম, সঙ্গে সঙ্গে ও ঢুকে যাবে। কোনটায় ঢুকে যাবে, না স্টুডেন্টস ডেটাবেসের মধ্যে আমরা পৌঁছে যাব, ওখানে তুমি মেসেজ ডিসপ্লে করবে, দেখতে পাবে। নেক্সট আমরা করব 4 নম্বর কমেন্ড, লিখব শো টেবিলস। শো টেবিলস, যেমন লিখেছিলাম শো ডেটাবেসেস, এখানে লিখব শো show শো টেবিলস সেমিকোলন এন্টার। আমরা জানি যে স্টুডেন্টস ডেটাবেসটা সবে আমরা তো তৈরি করতে যাচ্ছি, সুতরাং এর ভেতরে কোনো টেবিল নেই, ও কোনো টেবিলের নাম দেখাবে না, কিন্তু আমাদের কমেন্টটা জেনে রাখতে হচ্ছে যে কি কোন কমেন্ডের মাধ্যমে আমরা ডেটাবেসের ভেতরে টেবিলের তালিকা দেখতে পাই। বুঝতে পারছো সকলে, শো টেবিলস হয়ে গেল। এবার আমরা টেবিল তৈরি করার যাব, নতুন টেবিল তৈরি করব আমাদের স্টুডেন্টস ডেটাবেসের মধ্যে, নতুন টেবিল আমরা তৈরি করব। আচ্ছা, আমি একটা আগে একটা এমনি টেবিলের কথা বলে দিই। ধরো রোল নাম্বার, ফুল নেম, মানে কি এগুলো টেবিলে কি বলছি, কলাম হেডিংগুলো বলছি, মানে ফিল্ডের নাম বলছি বা অ্যাট্রিবিউটের নাম বলছি, ফিল্ড বা অ্যাট্রিবিউট, রোল নাম্বার, ফুল নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই চারটে আমরা ফিল্ড নিয়ে একটা টেবিল আমরা তৈরি করতে যাচ্ছি। এই টেবিল তৈরি করার আগে তাহলে আমাদেরকে ঠিক করে নিতে হবে আমরা কী কী ফিল্ডের নাম দেব, আর ওই ফিল্ডগুলোতে কী ধরনের ডেটা থাকবে, কী ধরনের ডেটা থাকবে। অলরেডি তোমরা পাইথন বা সিতে ডেটা টাইপটা জানো, ডেটার ধরন জানো, যেমন রোল নাম্বারে আমি পূর্ণ সংখ্যা রাখবো, সেটা আমাদেরকে কিন্তু এই টেবিল তৈরি করার সময়, মানে যখন আমরা টেবিলটা ডিক্লেয়ার করছি, টেবিলের ফিল্ডগুলোকে ডিক্লেয়ার করছি, ঘোষণা করছি, টেবিলের ফিল্ডগুলোকে যখন ঘোষণা করছি তখন আমাদেরকে কিন্তু বলে দিতে হবে যে ফিল্ড, এই ফিল্ডগুলো কী ডেটা ধারণ করে, কী ধরনের ডেটা ধারণ করে। যেমন রোল নাম্বার ইন্টিজার, ফুল নেম, এটা ক্যারেক্টার টাইপ ডেটা ধারণ করবে, নাম তো ক্যারেক্টার টাইপই হবে, এখানে তো কোনো সংখ্যা হবে না। অ্যাড্রেস, অ্যাড্রেসে আমরা টেক্সচুয়াল ডেটা রাখতে পারি। টেক্সচুয়াল ডেটা আর ক্যারেক্টার টাইপ ডেটার তফাৎ কী, ক্যারেক্টার টাইপের একটা নির্দিষ্ট মাপ থাকে আর টেক্সচুয়ালটা অনেক ডেটা। দেখো নেমের ক্ষেত্রে যেমন যতটা ডেটা লাগবে, অ্যাড্রেসের ক্ষেত্রে তো আমার বেশি ডেটা লাগবে। ধরো আমার কোনো কমেন্ট দিতে হবে, কোনো রিমার্ক দিতে হবে, এই ধরনের যদি আমি কোনো ফিল্ড রাখি তাহলে সেখানে কিন্তু আমার ডেটা টাইপটা হবে টেক্সট, আমি সেখানে ক্যারেক্টার দেবো না, ক্যারেক্টার দিলে আমার লিমিটেড হয়ে যাবে। আর একটা আমি কী বললাম, ফোন নাম্বার, ফোন নাম্বার তো ইন্টিজার রাখতে পারি, যদি কেউ মনে করে ফোন নাম্বার ইন্টিজার রাখবো না সে ক্যারেক্টার রাখতে পারে, অসুবিধে নেই। তাহলে আমরা এবার টেবিল তৈরির কমেন্টটা দেখি, টেবিল কী করে তৈরি করব। আমরা লিখব যেমন লিখেছিলাম ডেটাবেসে ক্রিয়েট ডেটাবেস, এখানে লিখব ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল টেবিল নেম, যেমন ছিল ক্রিয়েট ডেটাবেস ডেটাবেস নেম, এখানে হবে ক্রিয়েট টেবিল টেবিল নেম। ধরো আমি টেবিলের নাম দিলাম টেবিল ওয়ান, তাহলে আমরা লিখছি কি 5 নম্বর কমেন্ডে, ক্রিয়েট টেবিল টেবিল ওয়ান, তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এবার আমাদের ফিল্ডের নামগুলো লিখতে হবে। ফিল্ডের নাম কি, প্রথমেই আমি দিচ্ছি রোল নাম্বার, রোল নাম্বার কিন্তু রোল স্পেস দেওয়া যাবে না, রোল আন্ডারস্কোর, এটা তোমরা পাইথন সিতে জানো স্পেস কোনো ফিল্ডের নামে বা ভেরিয়েবলের নামে হয় না, তাই রোল আন্ডারস্কোর এনও দিয়ে একটা স্পেস দেব, দিয়ে আমি লিখছি ইন্ট। ইন্ট মানে, ইন্ট হচ্ছে এসকিউএল এর শব্দ, কিওয়ার্ড, যেটার মাধ্যমে ইন্টিজার নাম্বার প্রবেশ করানো যাবে। স্পেস দিয়ে আমি বলবো খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি কি, প্রাইমারি স্পেস কি, রোল নাম্বার ফিল্ডটা কি ইউনিক ডেটা ধারণ করে না, তাই তো, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তাই তো? রেলওয়ে রিজার্ভেশনের ক্ষেত্রে পিএনআর নাম্বার, ধরো লাইব্রেরির ক্ষেত্রে বুক নাম্বার, এগুলো কি প্রত্যেকটা স্বতন্ত্র ডেটা ধারণ করে? মানে আমরা রোল নাম্বার, বুক নাম্বার, পিএনআর নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার, ইমেল আইডি, এইগুলোকে আমরা প্রাইমারি কি হিসাবে চিহ্নিত করতে পারি? প্রাইমারি কি হিসাবে এমন ফিল্ডকেই আমাদের চিহ্নিত করতে হবে যেটার মাধ্যমে আমরা রেকর্ডগুলোকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে পারি, রেকর্ডগুলোকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে পারবো কিন্তু, বুঝতে পারবে? তুমি এখন বলে দিলে ফুল নেমকে প্রাইমারি কি করে দিলে, তাহলে নিশ্চয়ই সৌমাল্য মাইতি বা সৌম্যজিৎ সাহা এটা একবারই এন্ট্রি করা যাবে। এই ডেটা কিন্তু আর একবার যদি কেউ এন্ট্রি করতে যায় সে তখন বাধাপ্রাপ্ত হবে, বুঝতে পারছো? প্রাইমারি কি তাহলে কাজ কি? প্রাইমারি কির কাজ হলো ডেটাবেসে রিডান্ডেন্সি দেওয়া, মানে রিডান্ডেন্সি হচ্ছে একই ডেটার বারবার আবির্ভাব, অর্থাৎ ডুপ্লিকেট ডেটা সেটা আটকাবে, ডেটাবেসকে ইনকনসিস্টেন্সি যাতে না হয়, ডেটাবেসের ইন্টিগ্রিটি রক্ষা করবে কে? প্রাইমারি কে? এই থিওরিগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তাহলে আমরা টেবিলের ভেতরে চলে আসছি, ক্রিয়েট টেবিল, টেবিল ওয়ান স্পেস, সেখানে আমরা একের পর এক ফিল্ডের নামগুলো দেব উইথ ডেটা টাইপ, রোল নাম্বার ইন্ট প্রাইমারি কি, তারপরে লিখব নট নাল, অর্থাৎ রোল নাম্বারটা আমার কিন্তু ফাঁকা রাখা যাবে না, নাল মানে ব্ল্যাঙ্ক, ফাঁকা, ফাঁকা রাখা যাবে না, তারপরে কমা দেব, তারপরে লিখব ফুল নেম স্পেস ভারক্যার, ভারক্যার হচ্ছে এটা নতুন তোমার ডেটা টাইপ যেটা তোমরা পাইথন বা সিতে শেখোনি, ভারক্যার দিয়ে একটা সাইজ দিয়ে দিলাম 30 বা 20। ভারক্যারটা কি, ক্যার আর ভারক্যারের তফাত কি? ক্যার হচ্ছে যদি আমরা ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ আমরা ঘোষণা করি, শুধু ক্যার বলি, তখন কি হবে, ধরো আমি বললাম 30, এর ভেতরে আমি 10টা ক্যারেক্টার আমি ইউজ করেছি, 20টা তো ফাঁকা থাকছে, ওই 20টায় কিন্তু স্পেস অ্যালোকেট করে দেবে। আর যদি ভারক্যার দিই, ভারক্যার মানে ভেরিয়েবল ক্যারেক্টার, ভারক্যার দিলে কি হবে, আমার 30 সাইজ দেওয়া আছে, তার মধ্যে 10টা ইউজ করলাম, 20টা কিন্তু স্পেস থাকবে না ক্যারেক্টারের মধ্যে, ওটা ফ্রি হয়ে যাবে, অর্থাৎ মেমারিটা আমি ফ্রি পেয়ে যাব। আমি 30 বললাম, আমি যতটা ম্যাক্সিমাম ইউজ করবো করবো, বাকি যেটা পড়ে থাকবে সেটা কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে, এই জন্য আমরা ভারক্যারটাকেই বেশি ব্যবহার করি। তাহলে ফুল নেম স্পেস ভারক্যার, মানে ফিল্ডের নাম, তারপরে ডেটা টাইপ স্পেস নট নাল, এটাও নাম তো দিতেই হবে, নট নাল থাকবে, কমা, প্রতিটা ফিল্ডের নাম দেবো, একটা করে কমা দেব, তারপরে লিখবো অ্যাড্রেস, আমি বললাম অ্যাড্রেস আনবো, অ্যাড্রেস স্পেস ভারক্যার, বা অ্যাড্রেসে বলতে পারি টেক্সট। আর ভারক্যারের ম্যাক্সিমাম সাইজটা হচ্ছে 255, এটা মনে রাখবে, ভারক্যারের সাইজটা ম্যাক্সিমাম কত সাইজ দেওয়া যায়, কত ক্যারেক্টার, 255 ক্যারেক্টার দেওয়া যায়। অ্যাড্রেস স্পেস ভারক্যার বলতে পারি, বা আমি টেক্সট বলতে পারি, এটাও নট নাল দিলাম, কমা দিয়ে আমার ফোন নাম্বার, আমি বলেছিলাম 4টে ফিল্ড দেব, রোল নাম্বার, ফুল নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, ফোন নাম্বার স্পেস ইন্ট, ফোন নাম্বার ইন্টিজার রাখছি, এটা নট নাল করলাম না, কোনো স্টুডেন্টের ফোন নাম্বার নাও থাকতে পারে, যদিও বর্তমান দিনে সবারই ফোন আছে, নাও থাকতে পারে, তো আমি এটাকে কম্পালসারি করছি না যে দিতেই হবে, এটা নট নাল আমি রাখছি না, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। যে ব্র্যাকেটটা শুরু হয়েছিল কখন, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপরে ব্র্যাকেট শুরু হয়েছিল, সেই ব্র্যাকেটটা এখানে ক্লোজ হবে, তারপরে সেমিকোলন হবে, এইটা দেওয়ার পরেই টেবিলটা তৈরি হয়ে যাবে, তুমি মেসেজ দেখতে পাবে। এরপর আমরা একটা কমান্ড লিখবো, নাম্বার, ধরো এই যে তুমি এসকিউএলে কাজ করছো, এত কমান্ড তোমার হয়ে গেছে, স্ক্রিনটা তো কমান্ড ভরে গেছে, যেমন সেই ডসে কমান্ড যখন অনেক ভরে যেত তখন আমরা কি করতাম, স্ক্রিনটা ক্লিয়ার করতাম সিএলএস দিয়ে, এখানেও তোমরা একটা কমান্ড ইউজ করতে পারো, সিস্টেম স্পেস সিএলএস দিয়ে এন্টার দিতে পারো, বা সেমিকোলন দিতে পারো, আর অথবা দিতে পারো ব্যাকস্ল্যাশ এক্সক্লেমেশন তারপর স্পেস সিএলএস, ব্যাকস্ল্যাশ এক্সক্লেমেশন বা বিস্ময়বোধক চিহ্ন স্পেস সিএলএস সেমিকোলন বা এন্টার দিয়ে আমরা স্ক্রিনটা ক্লিয়ার করতে পারি, নাও ক্লিয়ার করলে চলবে। তারপরে আমরা কি করব, নাম্বার, এটা ধরো 6 নম্বর কমেন্ট যদি বলি ক্লিয়ার দ্য স্ক্রিন, 7 নম্বর কমেন্টে গিয়ে আমরা শিখছি যে টেবিলটা আমরা বানালাম তার স্ট্রাকচারটা একবার দেখে নেব, ডেসক্রিপশানটা, ডিইএসসি স্পেস টেবিল নেম, ডিইএসসি স্পেস টেবিল ওয়ান দিয়ে আমরা টেবিলটা আমরা কি করব, তার স্ট্রাকচারটাকে দেখতে পাবো, যে আমরা কী কী স্ট্রাকচার, যে রোল নাম্বার, ফুল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, মানে একদম টেবিল যেমনভাবে হয় কলামে, কলাম, কলাম নেম, সেইভাবে পুরো একদম তোমাকে দেখিয়ে দেবে, টেবিলটা দেখিয়ে দিয়েছে। এরপরে আমাদের কাজ হচ্ছে, আমরা 7 নম্বর কমান্ড টেবিলের ডেসক্রিপশানটা দেখলাম, আর তারপরে 8 নম্বরে গিয়ে আমরা টেবিলে ডেটা এন্ট্রি করব, টেবিলে রেকর্ড এন্ট্রি করব, মানে ফিল্ড আমাদের প্রবেশ করানো হয়ে গেল, ফিল্ড তৈরি হয়ে গেছে, টেবিলের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, রেকর্ড, রেকর্ড প্রবেশ করাবো। রেকর্ড প্রবেশ করানোর জন্য আমরা 8 নম্বর কমেন্ট কী শিখব, ইনসার্ট, ইনসার্ট ইনটু টেবিল ওয়ান, ইনসার্ট শব্দ keyword into এটাও keyword space name of table table 1 space values দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ভ্যালুজ ও কিওয়ার্ড দেওয়ার পরে আমরা এবারে আমাদের চারটে ডেটা দিতে হবে রোল নাম্বার 1 কমা ধরো আমি দিলাম সৌমাল্য সৌমাল্য মাইতি ডাবল কোডের ভেতর লিখতে হবে ভারকার বলেছি যেহেতু তারপরে কমা দিয়ে লিখব আমাদের যে অ্যাড্রেস দিয়ে দিলাম তো কাকদীপ দিলাম ডাবল কোডের মধ্যে কাকদীপ দিয়ে দিলাম কমা দিয়ে তোমার টেলিফোন নাম্বার দিয়ে ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন এটা তাহলে একটা রেকর্ড এন্ট্রি হলো এইভাবে আমরা একের পর রেকর্ডকে আমরা ইনসার্ট কমান্ডের মাধ্যমে আমরা টেবিলটার মধ্যে প্রবেশ করাবো এরপর নাম্বার 9 নম্বরে গিয়ে আমরা আর একটা খুব খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড জানবো এসকিউএল এ সেটা হচ্ছে সিলেক্ট সিলেক্ট দিয়ে স্পেস দেব আমরা দিয়ে দেব অ্যাস্টেরিস্ক অ্যাস্টেরিস্ক হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার যেটা বোঝায় অল রেকর্ডকে আমরা দেখতে পাবো সিলেক্ট স্পেস স্টার যখন আমরা এই কমেন্টটা দেব দিয়ে সেমিকোলন দেব সিলেক্ট স্টার ফ্রম টেবিল 1 এটা দিলে কি হবে না সাথে সাথেই আমাদের সমস্ত ওই টেবিলটার মধ্যে যে রেকর্ডগুলো এন্ট্রি করেছি ধরো আমি 5টা রেকর্ড এন্ট্রি করেছি সঙ্গে সঙ্গে টেবিলটা 5টা রেকর্ড সহ আমাদের সামনে ডিসপ্লে করবে বুঝতে পারছ আর এই সিলেক্ট কমেন্টটা এতটাই ব্যবহার হবে সমস্ত এরপরে যে এগুলো কোয়ারি আমরা শিখছি আবার এরপরে মানে প্রকৃত যে কোয়ারি আমরা যেগুলো প্রশ্ন করব সেক্ষেত্রেও আমাদের সিলেক্ট ব্যবহার করা হবে সেখানে একটু বলে দিই সিলেক্ট ফ্রম হোয়্যার সিলেক্টের পাশে থাকে ফিল্ডের নাম সিলেক্টের পাশে কি থাকবে ফিল্ড নেম বা অ্যাট্রিবিউট নেম ফ্রমের পাশে থাকবে টেবিলের নাম আর হোয়্যারের পাশে থাকবে কন্ডিশন মানে কন্ডিশন দিয়ে কন্ডিশনের মাধ্যমে ধরো আমি বললাম একটু খেয়াল করো সিলেক্ট স্টার স্টার মানে অল ফিল্ড মানে চারটে ফিল্ড আমার আছে চারটে ফিল্ডকেই দেখাবে সিলেক্ট স্টার ফ্রম টেবিল 1 হোয়্যার হোয়্যার আমি ধরো বললাম রোল নাম্বার বা হোয়্যার ফুল নেম ইকুয়ালস টু আমি বলে দিলাম যে এ স্টার এ অ্যাস্টেরিক্স মানে হোয়ারের পাশে কি লিখছি ফুল নেম ইকুয়ালস টু এ অ্যাস্টেরিক্স মানে এ দিয়ে শুরু যে নামগুলো শুধু সেই নামগুলো দেখিয়ে দেবে সমস্ত নাম দেখিয়ে দেবে তাহলে সিলেক্ট ফ্রম হোয়ার এই স্ট্রাকচারটা একটু মনে রাখো পরবর্তী সময় আরো জানতে পারবে তোমরা সিলেক্টের পাশে থাকবে ফিল্ড নেম ফ্রমের পাশে থাকবে টেবিলের নাম হোয়ারের পাশে কন্ডিশন যাই হোক আমরা টেবিল তৈরি করলাম টেবিলের ভেতরে আমরা রেকর্ড ইনসার্ট করতে পারলাম এরপরে টেবিলের যে রেকর্ডগুলো আমরা করেছি সেই রেকর্ডের কোনো আমরা আপডেট করতে পারি রেকর্ডের ডেটা আপডেট করতে পারি সেক্ষেত্রে আমাদের কমেন্টটা কি আপডেট কমেন্ট আমরা 9 নম্বর কমেন্টটা সিলেক্ট শিখলাম 10 নম্বর কমেন্ট আমি বলছি আপডেট আপডেট টেবিল 1 কাকে আপডেট করছি টেবিল 1 কে সেট এসিটি সেট কিওয়ার্ড সেট অ্যাড্রেস ইকুয়ালস টু কলকাতা মানে অ্যাড্রেসটা কি সেট করতে যাচ্ছি কলকাতা আর ফোন নাম্বারটা করতে যাচ্ছি নতুন তার রোল নাম্বার 1 তার আমি রোল নাম্বার 1 এর অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা চেঞ্জ করব মানে কি করছি আমরা রেকর্ড ইনসার্ট করে দিয়েছি এবার রেকর্ডের ভেতরে কোনো পার্টিকুলার স্টুডেন্টের তার ডেটা চেঞ্জ করব তখন আমি আপডেট কমান্ড ইউজ করব আপডেট টেবিল 1 সেট অ্যাড্রেস ইকুয়ালস টু কলকাতা কমা ফোন নাম্বার ইকুয়ালস নিউ মানে এগুলো নিউ ডেটা দেবো অ্যাড্রেসটাও নিউ ফোন নাম্বারটা নিউ হোয়্যার হোয়্যার কন্ডিশন হোয়্যার রোল নাম্বার ইকুয়ালস টু 1 মানে কার ডেটা আপডেট করছি রোল নাম্বার 1 এর ডেটা আপডেট করছি তাহলে আমরা রেকর্ড আপডেট শিখলাম এরপরে কমেন্ট নাম্বার 11 এ আমরা দেখব ধরো কোনো একটা রেকর্ডকে ডিলিট করব তখন আমি লিখব ডিলিট ফ্রম টেবিল 1 ডিলিট করব কাকে কাকে ডিলিট করতে চাই বা কোথা থেকে ডিলিট করতে চাই টেবিল 1 থেকে ডিলিট করতে চাই কাকে ডিলিট করব হোয়ার রোল নাম্বার ইকুয়ালস টু 1 বা হোয়ার রোল নাম্বার ইকুয়ালস টু 10 আমি যে রোল নাম্বারটা দেবো সেইটা ডিলিট হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের থাকলো নমস্কার
1: এতক্ষণ শুনলেন দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে আলোচনা সঙ্গে ছিলেন সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির কাকদ্বীপের শিক্ষক শান্তনু সরকার এবং দুই শিক্ষার্থী শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এখন আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলিতে পরবর্তী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক পশলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.3 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0

দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 92%। বৃষ্টি হয়েছে 94 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উত্তর ভাগ এবং

কিলোমিটারও হতে পারে, যার জন্য সমুদ্র উত্তাল থাকবে। যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে চান এইসব অঞ্চলে তাদের পরবর্তী 24 ঘন্টায় যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী পায়রানি মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে পুষ্টি ও সাঁওতাল মানসিকতা, এ বিষয়ে ডক্টর মৌসুমী মুর্মুর সাক্ষাৎকার। তারপর শুনবেন লোকগীতি, পরিবেশনায় গোবিন্দ মুর্মু ও সহশিল্পীরা। 6:38 কিষাণবাণী, প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া ও প্রতিকারের উপায়, এ বিষয়ে অধ্যাপক ডক্টর তাপস কুমার স্বরের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জাগান, পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পীরা। 7:30 সমীক্ষা, বিষয় জাতীয় পুষ্টি সপ্তাহের ভাবনা, বলবেন জয়িতা ব্রহ্ম। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী স্পটলাইট, কাহিনী শান্তা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়ায় আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন, এ বিষয়ে আলোচনায় অমিত রায়চৌধুরী ও প্রফেসর ডক্টর অভিজিৎ কুণ্ডু, প্রযোজনা শাহনাজ আব্দুর রব। শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী কল্যাণ মজুমদার। 9:30 ম্যাগাজিন অনুষ্ঠান শ্রবণী, প্রথমে স্বরচিত কবিতা পাঠে জহর সেন মজুমদার ও সংযম পাল, তারপর রম্য রচনা অনিরুদ্ধ মুখোপাধ্যায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীতে শিল্পী সুরেলা মুখোপাধ্যায়। 10:45 আধুনিক গান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। 11:00 লোকগীতি, শিল্পী প্রীতি বাগ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, প্রথমে শিল্পী গোরাচাঁদ বাগ, তারপর খেয়াল, পরিবেশনায় দিলীপ দাস। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা খবর পড়াবি দেন দিলীপ হেমব্রম। মারং মন্ত্রী মানতান নরেন্দ্র মোদী দ তেহেন কির্গিজ প্রজাতন্ত্র রিয়া রাজনাগ্রাহা বিস্কেকরে সাপড়াওলেন সাংহাই গণপড়ো গাওতা এসসিও রেন লিডার কোয়া বাগে তুরিয়া দুপুরে সন্ত্রাসবাদরে কৌডি গড়ো এম জুঙ্গি বাহালি চরমপন্থা আর সন্ত্রাসবাদী কোয়া ঠাঁই ধামধাসের লাগিতে সানাম কই দোদলা অকট কোয়া উনিতেই মেনকাদা সন্ত্রাসবাদ বাবদতে বারপুখিয়ে রায় আপনার রিয়া দো জাহান ঠাঁই গে বানুয়া মেনতরা গানোয়া এসসিও চুড়াওনা হেলমেল মুছত তায়াম মানতান মোদি দো নাওয়া দিল্লি সে মোহন্ডাও কানা। নিট কুকলি সাকাম ফাঁস ললিস খাতির চালাবেন বাগে খন বাগে মড়ে জুলাই হাবিজ গোটা দিশমরে চালাকান তাহেকান পাঠুয়া বিরোজ ঘটনারে দায়ের কান সানাম এফআইআর বন্দয় রিয়া হুকুম সুপ্রিম কোর্টে এমাকানা। সিরেকোর্টে মেনকাদা নোয়া মামলা রিয়া ইনকোয়ারি সে বিচার হোরা বন্ধকা হয়োয়া। কেন্দ্র তো দিল্লি পুলিশ বিহার পশ্চিমবাংলা মহারাষ্ট্র আর আসাম পনত সেইখন দায়ের লেন সানাম লেখান এফআইআর হ খারিজ উত্তর হইয়াকানা। সিরে বিচারিয়া মানতান সূর্যকান্ত আর বাড়িয়া বিচারিয়া মানতান জয়মাল্ল।

0: বাগচি আর ভি মোহনা বেঞ্জ সংবিধান রিয়া মিশায় পোনগে বার নম্বর অনুচ্ছেদ রে এম আকান নিউমানা ক্ষমতা লঘু রিয়া হুকুম আকাদায় মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী দো তেহিন পনতরে খবরিয়া কো লাগি পেনশন যোজনা আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনারে খবরিয়া কো সেলেট কাকো রিয়া কমি হরা রিয়া এতহব আকাদা সাপড়া আখড়ারে মুখ্যমন্ত্রী মেনকাদা যে নিত খন চান্দরে 5,000 টাকা কাতে পেনশন কো নামা জিরোকান খবরিয়া কো নোয়া বাবদরে কৌডি মন্ত্রী মানতান স্বপন দাসগুপ্ত মাড়াং রেগে বাজেট রে ছতির তাহেনা নতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনারে যাহাই কো খবরিয়া কো সেলেট আকান মুখ্যমন্ত্রী তো তেহেন উনকো আতিরে কার্ডে এম চালা কোয়া সরকারা সসেটেজ হইলেন খান হ দিশম দুলড় আর ধরম বাবদতে পতিয় রিয়া কুকলিরে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী দ খবর তানালা কো কোটরা ঠইরে তেঙ্গুন লাগিদে দো দেলা অকাত কোয়া নবান্নরে তেহিং খবরিয়া কো লাগিদে চালু আকান মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা আর খবরিয়া কো লাগিদে পেনশন পন্থা উঠেও আখড়ারে উনি দয় মেন কেতে যে খবর তানালা দো দিশম তরি রেয়া দিশম তান্তার রিয়া পোনা খামখুন্টি কানা ওনা লেখারে সরকারা গঢ়ন আনা সসেটেজ সাঁও সাঁওতে খবর সারসাদলে পাহাটারে জাতীয় হিত সানাম খন গুরুত্ব এমাওয়া লেখ কানা দরলই মোকাবিলারে পনতরে তেহেন অর্জুন বাহিনী রিয়া এতহব কানা যাহা লেখানা গে দরলই রে আডি উসারা সামহা কামি পুরৌ রে জিরোবাকান সেনা কামিয়া কো আনতে বেনাওয়াকান নোয়া নিউমানা তালিম নিয়ামাকাত ফদ রিয়া তেহেন মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী এতহব আকাদা সাপড়া আখড়ায় উনি দয় মেন কেতা যে দোরলোই জাঙ্গে দারাম রে চালাবেন সরকারা অনহেড়া কারণা তেগে আইমা হড় বড়ি হালত সাহাও হয়ে কান তাকোয়া গোটা পনতরে সাফাসাফি দহয় আর দূষণ কবচ যশরে পশ্চিমবাংলারে তেহেন খন আর্ডি কোডরা নাওয়া নগরীয় বিধান কামিরে লগু আকানা নো আওতারে মেনা জাহামান তাহা থোখারা মহিলাগিডি আর সামংসদররে টান্ডিতে রাচাতে করে ডান্ডম সাঁও সাঁওতে কাজাক ব্যবস্থা লগু হইয়া বাধক প্লাস্টিক ব্যবহার হাঁডে নাডে মহিলা অঞ্জরা দহকা আর হড়কোয়া ব্যবহার আনা ডাহার চিতানরে ওড়া বেনাও সামগ্রী দহকার হন ডান্ডম এম হইয়া নাগার আর নাগার উত্তর মন্ত্রী মানতীয় অগ্নিমিত্রা পালে মেনকাদা যে সাফাসাফি স্যানিটেশন আর নগরীয় নিয়ামনীতি নাপাই কারে পন সরকার দো নয় ওরমাকাদা সরকার দো ডিলের কো চিনি মজুদ দহরিয়া সানাম বাড়তি পরিমাণ দো 5,000 কুইন্টাল খন কম কাতে 12,000 কুইন্টাল আকাদায় নোয়া হুকুমনামা দো তোঙ্গে চাঁদো রিয়া 15 তারিখ খন 30 নভেম্বর হাবিজ কামিরে জুয়াও তাহেনা চিনি রিয়া যোগান কম চিনি রিয়া দাম থিতি দহয় দাম বাড়াও রিয়া অনুমান মজুদ কা বিরুদ্ধে নাওয়া সানাম খন বাড়তি নোয়া পরিমাণ দো ঠাড়ো গোটাও আকানা তেহিঞা খবর পড়াও দো নোডেগে মুচেনিনা
1: আখড়া দো চিনুক আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উসান তালমা খন নিত আঞ্জম তাবন পে পুষ্টি আর সান্তাল কোয়া চিন্তাধারা বাবদে ডাক্তার মৌসুমী মুর্মু সহ কুবলির পর কুকলির দো আল্লাদি মুর্মু
2: তেহেন দো আকাশবাণী সান্তাড়ি আখড়ারে নেওতা হয়ে কানা মানতীয় ডক্টর মৌসুমী মুর্মু ডক্টর মৌসুমী মুর্মু মা আলে পাটা খোনা জোহার জোহার পুষ্টি ইদি কাতে তেহেন দো গালমারা হইয়া আর আজমিয়া কো বাড়াই হচ্ছে লাগি লই হই কানা যে নোয়া সেপ্টেম্বর চাঁদো মিত মাহিত খন 7 মাহিত ধাবি মিত হাপ্তা দো পুষ্টি হাপ্তা মেনতে ছেটিয়ে কানা ওনা দিশে কাতে গিয়ে তেহেঞা গালমারাও দো পইলো রেগে আমঠেন কুকলি পুষ্টি মেনতে দো চেত বন বুঝা
3: পুষ্টি দো বন মেতা আর নোয়া গে দিনাম আবো যাহা জমনু কাতে বন তাহেন গানা ওনা জমনু সালা আবো হড়মো সুস্থ সুস্থতা তাহেন কান তাবনা সে বাং ওনাগে আবো নিয়ার লাগতি কান তাবেনা যাহা বিভিন্ন রকম রোগ আজার কো মেনা ওনাকো যাতে সাঁই রেবন দহ দাঁড়িয়া অঙ্কান জমনু আবো বন জমনু ইদিমা দিনকে
2: ᱚᱠᱟᱴᱟᱜ ᱡᱚᱢᱧᱩᱨᱮ ᱯᱩᱥᱴᱤ ᱫᱟᱲᱮ ᱥᱟᱨᱥᱟᱣᱟᱭ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱫᱚ ᱪᱮᱫ?
3: ᱯᱩᱥᱴᱤ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱥᱟᱺᱜᱤᱧ ᱨᱮᱵᱚᱱ ᱫᱚᱦᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱦᱟᱨᱴ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱠᱚ ᱠᱤᱢᱵᱟ ᱯᱨᱮᱥᱟᱨ ᱥᱩᱜᱟᱨ ᱱᱮᱛᱟᱨ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱵᱮᱥᱤ ᱠᱟᱱᱟ, ᱠᱟᱨᱚᱱ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱯᱩᱥᱴᱤ ᱟᱵᱚ ᱵᱟᱵᱚᱱ ᱦᱟᱛᱟᱣᱫᱟ, ᱚᱱᱟᱜᱮ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱱᱚᱞᱮᱡᱽ ᱨᱮ ᱟᱵᱚ ᱫᱚᱦᱚ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮ ᱚᱠᱟ ᱡᱚᱢᱧᱩ ᱛᱮ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱯᱩᱥᱴᱤ ᱵᱚᱱ ᱧᱟᱢᱟ। ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱨᱤᱠᱳᱭᱟᱨᱢᱮᱱᱴ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱡᱮ ᱰᱮᱞᱤ ᱵᱮᱥᱤᱥ ᱨᱮ ᱟᱵᱚ ᱠᱟᱨᱵᱳᱦᱟᱭᱰᱨᱮᱴ, ᱯᱨᱳᱴᱤᱱ, ᱯᱷᱮᱴ ᱟᱨ ᱱᱟᱛᱮ ᱢᱤᱱᱟᱨᱮᱞᱥ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱵᱷᱤᱴᱟᱢᱤᱱᱥ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱧᱩ ᱞᱮᱠᱷᱟᱱ ᱰᱮᱞᱤ ᱵᱮᱥᱤᱥ ᱛᱮ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱵᱚᱱ ᱱᱤᱭᱩᱴᱨᱤᱥᱚᱱ ᱵᱚᱱ ᱧᱟᱢᱟ।
2: ᱱᱮᱛᱟᱨ ᱢᱟ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱢᱜᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱰᱚᱠᱴᱚᱨ, ᱥᱩᱜᱟᱨ, ᱯᱮᱥᱟᱨ, ᱠᱳᱞᱮᱥᱴᱨᱚᱞ ᱱᱚᱣᱟ ᱠᱚᱢᱟ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱵᱟᱹᱲᱛᱤᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱠᱚ ᱴᱮᱠᱟᱣ ᱫᱟᱨᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱮᱫ ᱠᱚ ᱵᱚᱱ ᱡᱚᱢᱟ?
3: ᱥᱮᱫᱟᱭ ᱡᱩᱜᱽ ᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱟᱵᱚ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱜᱼᱟ ᱡᱮ ᱤᱱᱟᱹ ᱴᱟᱭᱤᱢ ᱠᱤᱱᱛᱩ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱫᱚ ᱩᱱᱟᱹᱜ ᱵᱮᱥᱤ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ,
2: ᱠᱟᱨᱚᱱ ᱯᱟᱹᱦᱤᱞ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱫᱟᱨᱢᱟᱠᱟᱨ ᱠᱮᱴᱮᱡ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱮᱛᱟᱨ ᱧᱮᱞᱮᱫ ᱠᱚᱣᱟᱵᱚᱱ ᱦᱚᱲᱢᱚ ᱡᱤᱣᱤ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱨᱳᱜᱽ ᱥᱤᱨᱡᱟᱹᱜ ᱠᱟᱱᱟ,
3: ᱠᱟᱨᱚᱱ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱰᱟᱭᱮᱴ ᱢᱤᱫᱴᱮᱱ ᱪᱮᱧᱡᱽ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱰᱟᱭᱮᱴᱟᱨᱤ ᱢᱤᱫᱴᱮᱱ ᱪᱮᱧᱡᱮᱥ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱞᱟᱭᱤᱯᱷ ᱨᱮ, ᱛᱚ ᱞᱟᱦᱟᱛᱮ ᱡᱮᱢᱚᱱ ᱟᱲᱟᱜ ᱥᱟᱠᱟᱢ, ᱯᱷᱚᱞ ᱢᱩᱞ ᱱᱚᱣᱟ ᱠᱚᱜᱮ ᱵᱮᱥᱤ ᱡᱚᱢ ᱧᱩ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱦᱮᱸᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱡᱟᱦᱟᱸ ᱜᱚᱲ ᱟᱹᱭᱩ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱠᱚ ᱚᱱᱛᱚ 80-90 ᱵᱚᱪᱷᱚᱨ ᱫᱚᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱜ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱜᱼᱟ ᱥᱮᱫᱟᱭ ᱡᱩᱜᱽ ᱨᱮᱫᱚ, ᱱᱮᱛᱟᱨ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱫᱚ 60-70 ᱟᱬᱜᱚ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ, ᱠᱤᱢᱵᱟ ᱟᱨᱚ ᱞᱟᱦᱟᱨᱮᱜᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱨᱳᱜᱽ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ, 30 ᱵᱚᱪᱷᱚᱨ ᱯᱚᱨᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱠᱳᱞᱮᱥᱴᱨᱚᱞ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ, ᱯᱨᱮᱥᱟᱨ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ, ᱥᱩᱜᱟᱨ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱤᱱᱛᱩ ᱢᱮᱱ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱤᱭᱩᱴᱨᱤᱥᱚᱱ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱵᱟᱵᱚᱱ ᱢᱮᱱᱴᱮᱱ ᱫᱟ ᱟᱵᱚ, ᱢᱟᱱᱮ ᱡᱚᱢᱧᱩ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮ ᱨᱤᱪ ᱦᱟᱱᱟ ᱱᱟᱣᱟ ᱡᱚᱢ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱯᱷᱟᱥᱴ ᱯᱷᱩᱰ ᱠᱚ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ, ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱛᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱤᱡ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱤᱭᱩᱴᱨᱤᱥᱚᱱ ᱯᱨᱚᱯᱟᱨ ᱱᱤᱭᱩᱴᱨᱤᱥᱚᱱ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱵᱟᱝ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱢᱟᱱᱮ ᱡᱚᱢᱧᱩ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱜᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱨᱳᱜᱽ ᱱᱮᱛᱟᱨ ᱥᱨᱤᱥᱴᱤᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱢᱮᱱ ᱵᱮᱯᱟᱨ
2: ᱟᱪᱪᱷᱟ ᱟᱵᱚ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱ ᱛᱟᱞᱟᱨᱮ ᱱᱚᱣᱟ ᱯᱩᱥᱴᱤ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱩᱱᱟᱹᱜ ᱫᱚ ᱪᱮᱸᱜᱷᱟᱣᱱᱟ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱟᱢᱟᱜ ᱫᱤᱥᱦᱩᱫᱤᱥ ᱠᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱭᱟ ᱞᱮᱠᱷᱟᱱ?
3: ᱟᱵᱚ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱫᱚ ᱡᱚᱢᱧᱩ ᱤᱫᱟᱠᱚ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ, ᱠᱤᱱᱛᱩ ᱚᱠᱟᱴᱟᱜ ᱨᱮ ᱯᱩᱥᱴᱤᱠ ᱵᱷᱮᱞᱩ ᱛᱤᱱᱟᱹᱜ ᱟᱨᱠᱤ, ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱟᱭᱰᱤᱭᱟ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱟᱲᱟᱜ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱡᱚᱢ ᱫᱟ, ᱱᱮᱛᱟᱨ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱯᱚᱨᱚᱵᱽ ᱨᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱧᱩ ᱤᱫᱟᱠᱚ ᱟᱹᱰᱤ ᱵᱮᱥᱤ ᱵᱮᱥᱤ, ᱢᱟᱱᱮ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱨᱢᱟᱞ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱵᱮᱥᱤ ᱠᱚ ᱧᱩ ᱤᱫᱟᱠᱚ, ᱡᱟᱦᱟᱸ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱠᱤᱰᱱᱤ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱵᱽᱞᱮᱢ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱞᱤᱵᱷᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱭᱛᱮ ᱦᱟᱨᱴ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱵᱽᱞᱮᱢ ᱠᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱤᱱᱛᱩ ᱧᱩ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱜᱮ, ᱧᱩ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱱᱤᱡᱮᱨᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱛᱚᱭ ᱪᱟᱵᱟᱭᱮᱫ ᱜᱮᱭᱟ, ᱯᱞᱟᱥ ᱯᱷᱮᱢᱤᱞᱤ ᱵᱮᱠᱜᱨᱟᱣᱩᱱᱰ ᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱠᱷᱟᱨᱟᱯᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱭ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ ᱠᱷᱟᱹᱛᱤᱨ, ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱟᱵᱚ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱱᱤᱛᱚᱜ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱢᱟᱭᱤᱱᱰᱥᱮᱴ ᱡᱮ ᱟᱵᱚ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱵᱚᱱ ᱡᱚᱢ ᱧᱩᱭᱟ, ᱚᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱵᱷᱟᱵᱛᱮ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ,
2: ᱛᱚ ᱯᱩᱥᱴᱤ ᱧᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱲᱟᱜ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱛᱚ ᱞᱟᱹᱠᱛᱤ ᱜᱮᱭᱟ,
3: ᱟᱲᱟᱜ ᱥᱟᱠᱟᱢ ᱯᱞᱟᱥ ᱯᱷᱚᱞ ᱢᱩᱞ, ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱯᱷᱚᱞ ᱢᱩᱞ ᱵᱟᱡᱟᱨ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱮᱢᱱᱤ ᱟᱛᱳ ᱠᱚᱨᱮ ᱛᱚ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ, ᱢᱟᱱᱮ ᱟᱵᱚ ᱡᱩᱫᱤ ᱢᱟᱭᱤᱱᱰᱥᱮᱴ ᱱᱚᱣᱟ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱤᱧ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱡᱚᱢᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱜᱮ ᱥᱟᱺᱜᱤᱧ ᱨᱮ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱟᱵᱚ ᱤᱪᱪᱷᱟᱹ ᱴᱷᱮᱱ ᱜᱮ ᱜᱚᱲᱟ, ᱟᱵᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱵᱟᱵᱚᱱ ᱡᱚᱢᱟ ᱚᱠᱚᱭ ᱡᱚᱢ ᱦᱚᱪᱚᱯᱮᱭᱟ, ᱡᱳᱨ ᱠᱟᱛᱮ ᱫᱚ ᱵᱟᱝ, ᱮᱢᱱᱤ ᱯᱷᱚᱞ ᱢᱩᱞ ᱡᱚᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟᱜᱮ ᱟᱹᱰᱤ ᱥᱚᱥᱛᱟ ᱛᱮᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ, ᱯᱞᱟᱥ ᱦᱚᱲᱢᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱷᱟᱜᱮᱜᱼᱟ,
2: ᱦᱚᱸ ᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱠᱟᱨᱵᱳᱦᱟᱭᱰᱨᱮᱴ, ᱯᱨᱳᱴᱤᱱ, ᱯᱷᱮᱴ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟ, ᱰᱚᱠᱴᱚᱨ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱚᱠᱟᱴᱟᱜ ᱡᱚᱢ ᱠᱚᱨᱮ ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱡᱚᱢᱟᱜ ᱡᱤᱱᱤᱥ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱧᱟᱢᱚᱜᱼᱟ?
3: ᱠᱟᱨᱵᱳᱦᱟᱭᱰᱨᱮᱴ ᱫᱚ ᱡᱮᱢᱚᱱ ᱵᱚᱱ ᱧᱟᱢᱫᱟ ᱟᱵᱚ ᱮᱢᱱᱤ ᱪᱟᱣᱞᱮ ᱡᱟᱦᱟᱸ ᱟᱨᱠᱤ ᱫᱟᱠᱟ ᱵᱚᱱ ᱡᱚᱢᱫᱟ, ᱨᱩᱴᱤ, ᱜᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱠᱤᱢᱵᱟ ᱢᱚᱭᱫᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱨᱩᱴᱤ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱠᱟᱨᱵᱳᱦᱟᱭᱰᱨᱮᱴ, ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ, ᱪᱤᱱᱤ ᱨᱮ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱚᱸᱰᱮ ᱯᱷᱚᱞᱢᱩᱞ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱵᱚᱱ ᱧᱟᱢᱫᱟ ᱠᱤᱪᱷᱩᱴᱟ ᱠᱟᱨᱵᱳᱦᱟᱭᱰᱨᱮᱴ, ᱟᱨ ᱡᱮᱢᱚᱱ ᱯᱨᱳᱴᱤᱱ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱠᱤᱪᱷᱩ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱩᱫᱽᱵᱷᱤᱡᱽ ᱯᱨᱳᱴᱤᱱ, ᱫᱟᱨᱮ ᱠᱷᱚᱱ ᱵᱚᱱ ᱧᱟᱢᱟ ᱡᱮᱢᱚᱱ, ᱦᱮᱸ ᱫᱟᱨᱮ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱡᱮᱢᱚᱱ ᱥᱚᱭᱟᱵᱤᱱ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱵᱤᱱᱥ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ, ᱫᱟᱹᱞ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ, ᱡᱷᱚᱛᱚ ᱨᱮᱜᱮ ᱠᱤᱱᱛᱩ ᱯᱨᱳᱴᱤᱱ ᱫᱚ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱩᱫᱽᱵᱷᱤᱡᱽ ᱯᱨᱳᱴᱤᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ, ᱟᱨ ᱛᱟᱨ ᱥᱟᱞᱟᱜ ᱡᱮᱢᱚᱱ ᱯᱨᱟᱱᱤᱡᱚ ᱯᱨᱳᱴᱤᱱ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ কিংবা কোনো আমিষ জাহানা নোয়া কো জম লেখান মোটামুটি ডেলি বেসিস তো আবো দবন নাম হরায়া ঠিক গিয়া আর মিনারেলস মধ্যে যেমন ক্যালসিয়াম

0: ᱥᱤᱭᱟᱢ ᱫᱚᱵᱚᱱ ᱧᱟᱢᱟ ᱟᱵᱚ ᱵᱮᱞᱮ ᱠᱷᱚᱱ ᱛᱚᱣᱟ ᱠᱷᱚᱱ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱢᱟᱡᱷᱮ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱧᱩ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱠᱤ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱵᱮᱞᱮ ᱱᱚᱣᱟ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱡᱮᱢᱚᱱ ᱵᱤᱞᱤ ᱠᱟᱛᱮᱫ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚᱣᱟ ᱠᱟᱛᱮᱫ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟ ডেভেলপমেন্ট লাগি ক্যালসিয়াম জম লাগতি কেনে ক্যালসিয়াম ভিটামিন ডি যাহা করে মেনা ভিটামিন ডি তো তোয়ারে হো কিংবা শীতং করে উডুক লেখান ভিটামিন ডি নামা তো নয় কিংবা নেতার সাপ্লিমেন্ট রান উডুক তো প্রেগনেন্সি রা খাতির পৈলো খনগে জবে খন মানে প্রেগনেন্সি ডিটেক্ট কেন ইন পৈলো সে খনগে রান জম ইদি গাইনিকোলজিস্ট পরামর্শ হাতাও কাতে আর কি গিদ্র ঠিকঠাক জাং করে গঠন ব্রেন গঠন ঠিকঠাক তাহেন তাইমা আর কি আর যদি ঠিকঠাক বহ ব্রেন গঠন যদি ঠিকঠাক পরবর্তী ক্ষেত্রে উনি মেধাবি ঠিকঠাক বুদ্ধি তাহেন তাইয়া বুদ্ধিমত্তা ঠিকঠাক তাহেন তাইয়া ইন্টেলিজেন্স ঠিকঠাক তাহেন তাইয়া তো ওনাগে নিউট্রিশন রোল আডিটা বেশি ওনা খাতির প্রেগনেন্সি রে
1: জাং রেনা দাঁড়ে নাম লাগি চে জম দরকার
0: মেনলি জাং রে তো ক্যালসিয়াম আর
1: ভিটামিন ডি দরকার
0: হ্যাঁ মানে ইন মেটেন পেশেন্ট অনকা ইন ইয়ার লেদিয়া চেম্বারে হেলেনা উনি তো মানে 20 বছর বয়স নেই কুড়ি গিদ্র কিন্তু উনি তো গন্ঠে পুরো কচে গান তাইয়া মানে সোজে বানুত উনি তো আসলে হুডিং রে ভিটামিন ডি ওনা ক্যালসিয়াম ওনা কো ঠিকঠাক সাপ্লিমেন্ট বাই নাম কদা কিংবা হই দাড়ে আইউ ঠিকঠাক বাই জম কদা তো ওনা গে আর কি অনকা হই দাড়ে রিকেট যা কলিয়া রিকেট কিন্তু জাং কো কচে গিদ্র কো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খন গে নোয়া কো হইয়া তো তোয়া করে তাহেনা তোয়া আর নাতে গিদ্র রে তো যদি মানে নেতার তো ওনা তো কম আকেন সে যে শীতং রে মানে গিদ্র কো দহ কাক বা সুনুম টুনুম ভাগে ঠিক অজক কাতে শীতং রে কো দহ কাক কো ওনা তো নেতার আডি কম নেলো কানা কিন্তু ওনা করা লেখেন যা কিন্তু কেটে যা লাহাতে কো করাও তাহে সেদাই পাহিল হর আতো করে তো কো করাও গে তাহে সুনুম তুড়ি সুনুম কো অজক কাতে ভাগে ঠিক একদম শীতং রে কো তাসি গে দে তো ওনা নেতার কিন্তু কম নেলো কানা আর ওনা কম কানা যখন যা কো কিন্তু দুর্বল ইদি কানা
1: ওনাহ তাহলে লই কেন পুষ্টি অভাব থেকে হ্যাঁ তো তাহলে জিনিস কো জম দরকার আবার সাঁতারে পুষ্টি জম কো ইদি কাতে হড় হপন তালারে উন চেঙ্গানা তো বানু আম চে এম লিয়া নোয়া বাবদতে
0: নোয়া কে লইতে না যে আবো নেতার কম বেশি যত কে বোন বাড়াই নাম দা যে ওকাটা ভাগে ওকাটা খারাপ ফাস্ট ফুড কো যে খারাপ না তো যত কে বোন বাড়ায় কিন্তু তাও ওনা তো ভাগে বুঝতে টেস্টি
1: টেস্ট বুঝতে বোন জম
0: ওনা বোন জম নিইতা নেতার কিন্তু যত কে বোন বাড়ায় ফাস্ট ফুড জম তো বাং ভাগে তো নোয়া ওনা লোভ যাহা কো লইতা যে টেস্ট গিলা বাদ লেখান আবো শাকসবজি যদি বন রোড হে দাঁড়িয়ে শাকসবজি ফলমূল কিংবা হেলদি ডায়েট যাহা কো লইদা ওনা কো বন রোড দাঁড়িয়ে খান কিন্তু রোগ আজার তো সাঙ্গিন বন দহ দাঁড়িয়ে আর টাইমলি জম হইয়া যত কিছু মানে ব্রেকফাস্ট টাইম রে করা হইয়া কারণ ব্রেকফাস্ট আড়ি হর কুড়ি হপন হর বিশেষ কাইতে হয়তো ওড়ারে জম নিউ মেনা কিন্তু কামি কো করাও করাওতে আড়িটা বেড়া কেনা তবু ঠিকঠাক বাই জমদা তো ব্রেকফাস্ট দেয় হয়তো বারোটারে নোয়া করা লেখান বাঙ্গা নয় কিন্তু কারণ কুড়ি হপন তো মানে সংসার কামি কামি গিতে কিংবা কড়া হপন কথা আমি লেদা যে হয়তো জব পারপাসতে উডুকা সেটা সেটা ঠিকঠাক বাই জম নিদা কিন্তু হানে বারোটা একটা সে জম দেয় কিংবা লাঞ্চ ব্রেক রে জম দেয় নোয়া করা লেখান হরমো কিন্তু বাড়িয়ে দেয়া প্রথম কয়েক বছর হয়তো ঠিক

0: ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱮ ᱛᱟᱦᱮᱸ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱤᱱᱛᱩ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱞᱟᱡ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜᱼᱟ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱦᱚᱭᱛᱚ ᱨᱮᱸᱜᱮᱡ ᱜᱚᱫ ᱠᱮᱫᱮᱭᱟ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱮ ᱡᱚᱢ ᱜᱚᱫ ᱠᱮᱫᱟ, ᱮᱜᱽᱨᱳᱞ ᱫᱤᱭᱮ ᱥᱮ ᱪᱤᱠᱮᱱ ᱫᱤᱭᱮ ᱥᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱜᱮ ᱡᱚᱢ ᱜᱚᱫ ᱠᱮᱫᱟ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱦᱚᱭᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱠᱤᱝᱵᱟ ᱜᱚᱨᱚᱢ ᱫᱤᱱ ᱠᱚᱨᱮ ᱥᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱚᱨᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱨᱮᱭ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ কমা। যেমন প্রোটিন তো লাগতি কেনা অন্তত 100-150 গান লাগতি কেনা, গ্রাম 100-150 গ্রাম গান লাগতি কেনা। তো যদি দল কো জমা কোটো কোটো দিন হর দেখা কো জম কি আডি হর, তো ইনা ওনাখন কিন্তু মোটামুটি কো বার বেড়া যদি কো জমা 100-150 তো হয়ে গিয়া। আর বিনস বিভিন্ন রকম তাহেন গিয়া, ওনা উতু যদি কো জমা ওনাখন হ কিন্তু হিজুক কেনা। সোয়াবিন খন হ প্রোটিন দো কো নামদা। আর নাতে ফ্যাট, ফ্যাট তো আতু টোলা সেদ তো মোটামুটি দমে সুনুম জিনিস তো বাক্য জমা এমনি থেকে, ওনা তো বেটেন ভাগে ব্যাপার এমনি থেকে বাক্য জমা লাহা খনকে। তো ফ্যাট যেমন 50-100 গ্রাম, মানে 100 গ্রাম মধ্যে আর কি ওনা রেঞ্জ পার ডে। ডেলি বেসিস তে নিনা কান চল লেখান ঠিক, মানে উতুরে যাহা সুনুম তাহে না ওনা খানকে। কিন্তু নেতার যেমন নিয়ে কানে যে মানে শহরাঞ্চল রে ব্যাপার ডায়েট কমেন্টেন আডি হর, যে কার্বোহাইড্রেট পুরো বাদ কিংবা খালি প্রোটিন চট রে কথা হেন কেনা, ফ্যাট পুরো বাদ কার্বোহাইড্রেট পুরো বাদ খালি কথা হেনা প্রোটিন চট রে নোয়া হো, কিন্তু ব্যালেন্স ডায়েট তো বাং হইলে না। কারণ মেটেন হরমো সুস্থ দহ লাগি প্রত্যেকটা উপাদান ঠিকঠাক হিসাবতে লাগতে দরকার প্রত্যেকটা, যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেল যাহাটা ঘাটতি আ কম বেশি লেখান গে কিন্তু বিভিন্ন রকম রোগ আজার হিজুক। কার্বোহাইড্রেট তে যেমন আবো মাসল মাস ঠিকঠাক বন নামা কি মেটেন এনার্জি বন নামা কার্বোহাইড্রেট আর ফ্যাট খন এনার্জি বন নামা, আর নাতে মানে প্রোটিন খন দো আবো মাসল মাস যাহা তাহে না ওনা হিজুক। তো যত কি লাগতি কেনা ওনা খাতির মেটেন কম লেখান গে হরমো কমজোরিয়া।
1: চেক চেক প্রোটিন অভাব তে চেক চেক রোগ কো হই দাঁড়িয়া,
0: প্রোটিন খন প্রোটিন অভাব তে হই দাঁড়িয়া যাহা হরমো রেনা যাহা চামড়া কো লেইদা ওনার না জুলুস যাহা ওনা গ্লেস তে বাং হিজু
1: হারতা কুরচু,
0: হ্যাঁ হারতা কুরচু নি দিয়া
1: কম বয়স রেগে বুড়ি লেখা নিলো
0: ঠিক ঠিক, কিংবা উব রেনা স্বাস্থ্য ঠিক বাং তাহে না, মানে স্কিন রেনা যাহা গ্লেজ ওনা ঠিক বাং তাহে না, কিংবা আডি হড়া তো রামা কো নিউর দি গিয়া ওনা কিন্তু প্রোটিন ঘাটতি তে হই গিয়া, তাহলে ঠিক হই। আর বিভিন্ন রকম যাহা রোগ আজার কমে না, যেমন হরমোর মায়াম ঘাটতি খন হই দাঁড়িয়া কিংবা থাইরয়েড না প্রবলেম কো ইন খন হই দাঁড়িয়া, তো ওনা তো ইনভেস্টিগেট কাতে বন নিয়েলা মায়াম টেস্ট ডাক্তার টেন চালাল খান উনি টেস্টে আমা ওনা হিসেব তে ট্রিটমেন্ট হই। কারণ সবসময় ডায়েটারি মডিফিকেশন লেখান গে সবসময় হর তো সুস্থ বাক্য থাকে না, তো ওনাকে আর কি চেক হই ডাক্তার টেন চালা হই অন্দ।
1: আচ্ছা ডক্টর মৌসুমী মুর্মু, তাহলে সেতা খন আয়ুব ধাবি যাহা কো বন জমেদা ওনা জম নিউরে পুষ্টি রেনা কথা দিশো দহ কাতে বন জম নিউয়া সে বাং?
0: পুষ্টি তো অবশ্যই খেয়াল তো হইও কি তাবো না, কারণ আবো 8-10 বছর পরে অন্যার না এফেক্ট বন নামা বাংখান, যদি ঠিকঠাক আবো বাবন ফলোয়া ঠিকঠাক পুষ্টি মানে নিউট্রিশনাল ডায়েট যদি ঠিকঠাক বাবন ফলোয়া 10-12 বছর পরে ওনা এফেক্ট হিজুক গিয়া, যে কোলেস্ট্রল বাড়তি কেনা কম বয়স রেগে 30-32 বছর বয়স রেগে কোলেস্ট্রল বাড়তি তারে, আর কোলেস্ট্রল বাড়তি মানে কে তো প্রেসার সুগার
1: আদি কিছু
0: কিডনি না প্রবলেম নোয়া কো হিজুক, আর নোয়া কো ড্যামেজ লেখান হরমোরে তো নোয়া কো গে মেন অর্গান কেনা সে নোয়া যন্ত্র কো ড্যামেজ লেখান গে হরমো দুর রাপুরি দিয়া।
1: মুচাদ রে ডক্টর মৌসুমি মুর্মু পুষ্টি ইদি কাতে খাটো মাছাতে আমা সন্দেশ
0: নোয়া গে আবো সাঁতার কো লাগে ইন লিয়া, যে ঠিকঠাক জম নিউই পে টাইম রে জম নিউই পে সাফিসিয়েন্ট দাগ নিউই পে, আর যাহা ওকাটা ভ্যালু তিনা ওনা দুই লই কিদা যে সারা দিন রে তিনা কাতে জম নিউ দরকার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট।

0: ভিটামিনস মিনারেলস ওনাকে সাফিসিয়েন্ট, যেমন হরমোরে বলন মা, দা সারা দিন অন্তত আড়াই খন তিন লিটার বোন নিউই মা, আর ঠিকঠাক টাইম রে জম হয়ে, কারণ ব্রেকফাস্ট টাইম রে ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা তারাসিন টাইম রে যাহা স্ন্যাক্স টিফিন টাইপ, আর আয়ু বেড়া পোন বেড়া খুচরো খুচরো কাতে জম হয়ে, তাহলে আবু সুস্থ বোন তাহে দাঁড়ে। আর ফাস্ট ফুড নেতার যাহা ওডোকা ওনাকে কোন সাঙ্গি রেবন তাহেন মা, ওনা দো মানে শর্ট তে আবু ভাগে ভাগে টেস্টি টেস্টি জমা, কিন্তু দমে রিচ অয়েলি যাহা ওনা ওনাকে দো ওনাকে দো অ্যাভয়েড হইতে হবে না।
1: পুষ্টি রেনা আডি দামান দিসু দিসকম চালা লিয়া, আর হয় সেপ্টেম্বর চাঁদো রেনা পৈলো মাহিত খন এআই মাহিত ধাবি পুষ্টি হাপ্তা মেনতে সেটিয়ে রাখানা আর নোয়া বন পালোনা, নোয়াগে আজ দহ কাতে তেহিঞা গালমারা নোডে গেলাং মুছে দিদা। আইমা সারহাও ডক্টর মৌসুমী মুর্মু মা, এনখান জোহার।
0: জোহার গে।
2: আঞ্জম কে তাবো না পে পুষ্টিয়া সান্তাল কোয়া চিন্তাধারা বাবদে ডাক্তার মৌসুমি মুর্মু সাও কুপলি রিপোর্ট কুকলি রে তাহে কেন আল্লাদি মুর্মু। নিত গাপা না আখড়া কামি রে আঞ্জম আপে গে গাপা সান্তাড়ি আখড়া রে আঞ্জম গোলাপি হাঁসদা সাঁওতেন কোয়া সেরিং, স্বর্ণময়ী টুডুয়া সাঁওতেন কোয়া সেরিং আর আঞ্জম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বাবদে থুতি থুতিয়াই দেবাশিস মুর্মু। গাপা না আখড়া কামি রা পে আঞ্জম কেদা তেহেঞ আখড়া মুচাদ মাড়াং আঞ্জম তবন পে গোবিন্দ মুর্মু সাঁওতেন কোয়া সাপড়াতেন লাগড়ে সেরিং, সেরে রে দো মেনকা হাঁসদা আর জননী হেমব্রম।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মরশুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্দা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3,500-এর বেশি পেঁয়াজ চাষিকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ বাজারে ছাড়ার ফলে দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে। আগামী দিনেও বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের হুগলি জেলার বলাগড় ব্লকে পেঁয়াজের হিমঘর গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে জেলার উদ্যান পালন দপ্তর। ব্যক্তিগত স্তরে সম্পন্ন কৃষকদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। দপ্তরের সহ অধিকর্তা সামন্ত লায়েক জানান, সরকারের তরফে কৃষকদের প্রকল্প মূল্যের 50% ভর্তুকি দেওয়া হবে। রাজ্যে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। কলকাতার নিউ মার্কেট চত্বরে আজ উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনা করে তিনি বলেন, চাল যেহেতু রাজ্যেই উৎপাদিত হয় তাই তার দাম অস্বাভাবিকভাবে বাড়ার কথা নয়, তবে খুচরো বাজারে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে তিনি স্বীকার করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মুনাফার আশায় কিছু ব্যবসায়ী মিষ্টি সবজি ও মাছে নিষিদ্ধ রং ব্যবহার করছেন। এ ধরনের কারচুপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্যে শুরু হয়েছে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ। খাদ্যের গুণমান বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুনিশ্চিত করতে বিভিন্ন জেলায় খাবার দোকান এবং বাজারে এজন্য অভিযান চালানো হচ্ছে।

0: সরকারের তরফে। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর এলাকায় আজ অভিযান চালিয়েছে রাজ্যের খাদ্য সুরক্ষা দপ্তর। কয়েকটি জায়গায় নীতিগত কিছু অনিয়ম ধরা পড়ে। কয়েকটি খাবার দোকানে রান্নায় ব্যবহৃত সন্দেহজনক মশলার নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমানের শক্তিগড়েও একাধিক খাবারের দোকানে অভিযান চালানো হয়। বড় ধরনের গরমিল না ধরা পড়লেও কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার মেলে, সেগুলি তৎক্ষণাৎ নষ্ট করে ফেলা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে শিলিগুড়ির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। সাধারণ মানুষ যাতে সঠিক দামে সামগ্রী কিনতে পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে বাড়ি তৈরির জন্য 53 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এরপর আবেদনপত্রের যাচাই বাছাই শুরু হবে। আবেদনপত্রগুলি খতিয়ে দেখে চূড়ান্ত উপভোক্তা তালিকা প্রকাশ করা হবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 53তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই উপলক্ষে কৃষি শিক্ষা, গবেষণা ও উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। নদিয়ার শান্তিপুরে কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট ও প্যারেন্ট কমিউনিকেশন সিস্টেমের সূচনা হয়েছে। এবার থেকে পড়ুয়ারা স্কুলে প্রবেশের সময় ও স্কুল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই অভিভাবকদের মোবাইলে পৌঁছে যাবে স্বয়ংক্রিয় বার্তা। পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বাড়ি থেকেই পড়ুয়াদের পরীক্ষার ফলাফল দেখতে পাবেন অভিভাবকরা। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরবর্তী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা জেলাতে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। বুধবার ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT bar, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT bar, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा,
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন বা আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তারা তো জানেন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার চেষ্টা করি, আপনাদের স্বার্থে, আপনাদের ভালো লাগার জন্য এবং উপকৃত হবার জন্য। ঠিক তেমনি আজকের একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা যে সমস্ত প্রাণী পালক রয়েছেন, কেননা গ্রাম বাংলার বুকে যারা রয়েছেন তাদের তো বাড়িতে কম বেশি দেখা যায় যে সামান্য কোনো দুটো একটি গবাদি প্রাণী দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো কোনো সময় বছরে, বিশেষ করে যদি আমি বর্ষাকালের কথা ধরি, সেই সময় প্রতিনিয়ত যে খাবারের যোগান তাদেরকে দিতে হয় সেটা আপনাদের পক্ষে হয়ে ওঠে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই ঘাস বা তার যে খাদ্য সেগুলো আপনারা প্রতিনিয়ত যোগান দিতে পারেন না। তার ফলে কি হয়, আপনারা হয়তো যখন বৃষ্টি কমলো কোনো একদিন বেশি করে ঘাস বা তার যে খাদ্য সেগুলো কেটে জমা করে রাখলেন, বা এখন তো আরেকটা জিনিস প্রচণ্ড প্রচলিত, যে সমস্ত ফার্ম রয়েছে যাদের বেশি পরিমাণে গবাদি প্রাণী রয়েছে, সাইলেজ, সেই সাইলেজগুলো আপনারা জমা করে রাখেন। কিন্তু আপনি কি জানেন আপনার এই যে চিন্তাভাবনা, সেখান থেকে আপনার প্রাণী দেহে বা আপনার যে পোষ্য রয়েছে তার দেহে খাবারের মাধ্যমে বিষক্রিয়া ঘটতে পারে? একদমই তাই। আমরা আজকের আলোচনা করব সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া এবং সেখান থেকে প্রতিকার পাবেন কিভাবে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর। ডক্টর সর, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
7: নমস্কার।
6: নমস্কার। আর সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা আমি বলছিলাম যে সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া, এই ব্যাপারটা বলতে ঠিক কি বোঝাতে চাইছেন?
7: হ্যাঁ, সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে বিষক্রিয়া বলতে আমি যেটা প্রাণী পালক বন্ধুদের বলতে চাইছি, যে অনেক প্রাণী পালক বন্ধু আছেন যাদের বাড়িতে বেশ কিছু গরু, বেশ কিছু মহিষ, বেশ কিছু ছাগল বা কারো কারোর কাছে বেশ কিছু ভেড়া আছে। বছরের সব সিজনে কিন্তু চারণ ক্ষেত্রে এই সব গবাদি প্রাণীদের চড়তে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যেমন বর্ষাকালে, বর্ষাকালে প্রায়শই বৃষ্টি হতে দেখা যায় এবং গরমকালেও গ্রীষ্মের দাবদাহে চারণ ক্ষেত্রে অনেক উদ্ভিদ যেগুলো গবাদি প্রাণী খেয়ে থাকে সেগুলো শুকিয়ে যায়, যার ফলে কি করেন না প্রাণী পালক বন্ধুরা এবং যাদের বড় বড় ফার্ম আছে, তারা কি করেন না অনেক দানা শস্য, অনেক ফডার এবং সাইলেজ হিসেবে, মানে সেটাকে গাজিয়ে নিয়ে একটু পচন করিয়ে নিয়ে সাইলেজ হিসেবেও প্রাণীদের খাদ্যদ্রব্য জমিয়ে রাখেন। কিন্তু এই যে জমিয়ে রাখছেন সেটা কিছু কিছু ফাঙ্গাস, যেগুলোকে আমরা ছত্রাক বলি, ছত্রাক এবং কিছু ব্যাকটেরিয়া তাতে গ্রো করে যায়, মানে সেই সঞ্চিত খাদ্যকে সংক্রমিত করে।
6: আচ্ছা।
7: এবং সেই ছত্রাক এবং ব্যাকটেরিয়া কিছু টক্সিন হচ্ছে নিঃসরণ করে, যেই টক্সিনগুলো দিয়ে

0: সঞ্চিত খাদ্যগুলো সংক্রমিত হয়ে যায়, এবং গবাদি প্রাণীরা গরু মহিষ ছাগল ভেড়া এমনকি কোনো কোনো ক্ষেত্রে কুকুর বিড়াল ঘোড়া ইত্যাদি, এরা যখন এইসব সঞ্চিত খাদ্যদ্রব্য খেয়ে ফেলে বেশি পরিমাণে বা বেশ কিছুদিন ধরে, তখন কিন্তু তারা বিষক্রিয়ায় ভোগে।
1: এই যে সমস্ত বিষাক্ত বিষক্রিয়ার কথা বললেন বা টক্সিনের কথা বললেন, মূলত সঞ্চিত যে খাদ্য আমাদের কৃষক বন্ধুরা বা যারা প্রাণীপালক রয়েছেন খাবার জমিয়ে রাখছেন, সেই খাবারের মধ্যে কোন কোন ধরনের বিষাক্ত টক্সিন বিষক্রিয়া ঘটাতে পারে?
0: হ্যাঁ, আমি প্রথমেই বললাম যে কিছু কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া এই সমস্ত টক্সিনগুলোকে নিঃসরণ করে প্রাণী খাদ্যের মধ্যে, বিশেষ করে সঞ্চিত প্রাণী খাদ্যে। তার মধ্যে আমি প্রথমে কিছু ছত্রাক থেকে নিঃসৃত টক্সিনের কথা বলছি, যেগুলো লিভারের জন্য খুব ক্ষতিকারক। যেমন লিভার ক্ষতিকারক ছত্রাক নিঃসৃত টক্সিনগুলোর মধ্যে প্রথমেই আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আফ্লাটক্সিন। এই আফ্লাটক্সিন গবাদি প্রাণীতে এমনকি কুকুর বিড়াল এবং মানুষেও পর্যন্ত আফ্লাটক্সিন কিন্তু নানান ধরনের বিষক্রিয়া ঘটায়, যার ফলে আফ্লাটক্সিকোসিস এখন একটা বিরাট সমস্যা। বিশেষ করে বর্ষাকালে এবং গরমের শেষ দিকটা যখন একটু তাপমাত্রাও বেশি থাকে এবং আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, সেই সময় কিন্তু অ্যাসপারজিলাস ফ্লেভাস এবং অ্যাসপারজিলাস প্যারাসিটিকাস নামক দুটি ছত্রাক এই অ্যাফ্লাটক্সিন নিঃসরণ করে, এবং এই অ্যাফ্লাটক্সিন নিঃসরণের ফলে সঞ্চিত প্রাণী খাদ্য সংক্রমিত হয় এবং প্রাণীরা সেই খাদ্য খেয়ে ফেলে তার বিষক্রিয়াতে ভুগতে থাকে। আরেকটি লিভারের জন্য ক্ষতিকারক যে ছত্রাক নিঃসৃত টক্সিন সেটি হচ্ছে রুব্রাটক্সিন। রুব্রাটক্সিনও কিন্তু কখনো সকনো আফ্লাটক্সিনের সঙ্গে সহাবস্থান করে থাকে। কিডনির জন্য ক্ষতিকারক কিছু ছত্রাক নিঃসৃত টক্সিন আছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অক্রাটক্সিন এবং আরেকটা হচ্ছে সাইট্রিনিন। কিন্তু সাইট্রিনিন এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা অক্রাটক্সিন বেশি গুরুত্বপূর্ণ। অক্রাটক্সিন কিডনির জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক। ক্রোজেনিক মাইক্রোটক্সিনও কিন্তু আছে, যেমন হচ্ছে আপনার জিরালিনন, F2 টক্সিন বলি আমরা। জিরালিনন কিন্তু কি করে না, গবাদি প্রাণীতে বা অন্যান্য প্রাণীতে ইস্ট্রোজেনের লেভেলটা শরীরের মধ্যে বাড়িয়ে দেয়, যার ফলে জননতন্ত্রে তার একটা কুপ্রভাব পড়ে, যার ফলে প্রাণীদের প্রজননে ব্যাঘাত ঘটে এবং যে বাচ্চা জন্মায় সেগুলোর গুণগত মান কমে যায় এবং জননতন্ত্রে তার একটা কুপ্রভাব আমরা দেখতে পাই।
1: আচ্ছা, অনেকগুলো ছত্রাক বা টক্সিনের কথা আপনি তো বললেন এবং খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রাণীদেহে ক্ষতিকর প্রভাব ফেলে। যদি একটু আপনি বলেন যে কোন কোন প্রাণী কোন কোন আবহাওয়ায় এই সমস্ত বিষক্রিয়াতে ভোগে বা এই সমস্ত টক্সিনের প্রভাবে তারা ভুগতে পারে?
0: যেমন আমি প্রথমেই বলছি যে আফ্লাটক্সিনের কথা, যেটা কুকুর খরগোশ হাঁস হাঁসের বাচ্চা টার্কি গরু ছাগল ভেড়া মহিষ এই সমস্ত প্রাণীতে বিষক্রিয়া ঘটিয়ে থাকে। তবে কম বয়সী বাচ্চা প্রাণীগুলোতে সাধারণত বিষক্রিয়াটা একটু বেশি দেখা যায়। অদ্ভুতভাবে দেখা গেছে যে গর্ভবতী থাকা অবস্থায় প্রাণীগুলোতে বিষক্রিয়া হতে পারে, এছাড়াও পুরুষ প্রাণীগুলোতেও কিন্তু আফ্লাটক্সিনের বিষক্রিয়া বেশি হতেও দেখা গেছে। অপুষ্টি, বিশেষ করে প্রোটিন সেলেনিয়াম ভিটামিন সি এর অভাব ঘটলে প্রাণীদেহে আফ্লাটক্সিনের বিষক্রিয়া বা আফ্লাটক্সিকোসিস বেশি ঘন ঘন হতে দেখা যায়।
1: আচ্ছা,
0: আগেই বলেছি আফ্লাটক্সিন সাধারণত লিভারের জন্যই বেশি ক্ষতিকারক। এটা আমরা ধরি যে আফ্লাটক্সিন হচ্ছে লিভারের জন্য খুব ক্ষতিকারক একটা ছত্রাক নিঃসৃত টক্সিন। সমস্যার প্রধান কারণ হলো অ্যাফ্লাটক্সিকোসিস বা আফ্লাটক্সিনের বিষক্রিয়া শুধুমাত্র প্রাণীদেহ নয়, প্রাণীকোষে আফ্লাটক্সিনের অবশেষের মাধ্যমে মানুষের শরীরেও বিষক্রিয়া ঘটিয়ে থাকে।
1: আচ্ছা, মানুষের শরীরে বিষক্রিয়া বলতে কিভাবে?
0: হ্যাঁ, এটা হচ্ছে আফ্লাটক্সিন সাধারণত চার ধরনের হয়ে থাকে, আফ্লাটক্সিন B1, আফ্লাটক্সিন B2, আফ্লাটক্সিন G1।

0: ওয়ান এবং আফ্লাটক্সিন জি টু। তার মধ্যে আফ্লাটক্সিন বি ওয়ান এর বিষক্রিয়াটা আমরা বেশি দেখতে পাই। এই আফ্লাটক্সিন বি ওয়ান যখন গবাদি প্রাণী বা বাচ্চা গবাদি প্রাণীগুলো বেশি খেয়ে ফেলে, তখন এই আফ্লাটক্সিন বি ওয়ান এর বেশ কিছু শতাংশ, ধরতে পারেন প্রায় 6.2% পর্যন্ত লিভারে গিয়ে আফ্লাটক্সিন এম ওয়ান বলে একটা মেটাবোলাইটে রূপান্তরিত হয়। মানে একটা কেমিক্যাল আফ্লাটক্সিন বি ওয়ান সেটা আরেকটা কেমিক্যাল, আরেকটা রাসায়নিকে পরিবর্তিত হচ্ছে, যেটা হচ্ছে আফ্লাটক্সিন এম ওয়ান। এই আফ্লাটক্সিন বি ওয়ান একটা হচ্ছে মারাত্মক ধরনের একটা কার্সিনোজেনিক রাসায়নিক, মানে এটা ক্যান্সার করতে পারে, বেশ মারাত্মকভাবেই ক্যান্সার করতে পারে। এবং আফ্লাটক্সিন এম ওয়ানও কিন্তু ক্যান্সার করতে পারে। এই যে লিভারে আফ্লাটক্সিন এম ওয়ানটা তৈরি হচ্ছে, সেটা গবাদি প্রাণীর দুধ দিয়ে নিঃসরিত হয়। যখন দুগ্ধবতী গাভী মহিষ ছাগল এরা যখন আমরা দুধটা খাই, তখন সেই দুধের মধ্যে কিন্তু আফ্লাটক্সিন এম ওয়ানটা থেকে যায়। তাহলে বাচ্চারা বা আমরা বড়রাও যখন দুধ খাচ্ছি, তখন কিন্তু আফ্লাটক্সিন এ ওয়ানটা খেয়ে নিচ্ছে এবং আমাদের শরীরে প্রবেশ করছে, যার ফলে আমাদের শরীরেও বিষক্রিয়া ঘটাচ্ছে, এমনকি ক্যান্সার পর্যন্ত করতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আফ্লাটক্সিন বি ওয়ানই বলুন বা আফ্লাটক্সিন এম ওয়ান, এটা লিভারের ক্যান্সারই বেশি করে এবং লিভারের ক্ষতি বেশি করে, লিভারের উপর এর বিষক্রিয়া সব থেকে বেশি। এই জন্য বলা হয়েছে যে 25 ন্যানোগ্রাম পার কেজি দুধে যদি আফ্লাটক্সিন এম ওয়ান এর বেশি মাত্রায় থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই লিভারে কিন্তু বিষক্রিয়া ঘটাতে পারে, এমনকি লিভার ক্যান্সার, এবং বড়দের ক্ষেত্রেও লিভার ক্যান্সার।
1: এটা তো গেল। এছাড়া একটা রয়েছে যেটা বলছিলেন যে রুব্রাটক্সিন।
0: হ্যাঁ, রুব্রাটক্সিন নিঃসৃত হয়ে থাকে পেনিসিলিয়াম রুব্রাম এবং পেনিসিলিয়াম পারপিউরিওজেনাম নামক দুটি ছত্রাক থেকে। রুব্রাটক্সিন পোল্ট্রির ক্ষেত্রে হেমারেজিক সিন্ড্রোম ঘটিয়ে থাকে। হেমারেজিক সিন্ড্রোম মানেটা কি আমি একটু প্রাণীপালক বন্ধুদের বলে দিচ্ছি। হেমারেজ মানে হচ্ছে রক্তক্ষরণ। তার মানে রুব্রাটক্সিন শরীরে যত বেশি প্রবেশ করবে, যত বেশি গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণী রুব্রাটক্সিন বেশি খেয়ে ফেলবে সঞ্চিত খাদ্যদ্রব্যের মাধ্যমে, তত বেশি কিন্তু তার অন্ত্রনালী হোক বা অন্যান্য যে অর্গানগুলো আছে শরীরে, সেখানে রক্তক্ষরণটা বেশি হয়। সেই জন্য এটাকে বলা হয় হেমারেজিক সিন্ড্রোম। আসলে আফ্লাটক্সিন এবং রুব্রাটক্সিন সাধারণত সঞ্চয় করা খাদ্যদ্রব্য, বিশেষ করে দানাশস্যগুলোতে বেশি বেশি পরিমাণে উপস্থিত থাকতে পারে।
1: দানাশস্য বলতে কোনগুলো বোঝাচ্ছে?
0: দানাশস্য যেমন হচ্ছে আমি বলছি ভুট্টা, বার্লি, সোয়াবিনেও যে হয় না এমনটা নয়, এছাড়াও চীনাবাদাম, এগুলোতে রুব্রাটক্সিন এবং আফ্লাটক্সিন অনেক সময় দুটো টক্সিন, এই ছত্রাক নিঃসৃত দুটো টক্সিন অনেক সময় সহাবস্থান করে থাকে, যার ফলে হেমারেজিক সিন্ড্রোমও যেমন হতে পারে, তেমনি লিভারের উপরেও মারাত্মক রকমের একটা বিষক্রিয়ার কুপ্রভাব গবাদি প্রাণীতে, বিশেষ করে আমি বললাম যে কম বয়সী গবাদি প্রাণী, ছোট ছোট বাচ্চা ছাগল, বাছুর, মহিষের বাচ্চা এদের ক্ষেত্রে, ভেড়ার বাচ্চা এদের ক্ষেত্রে বিষক্রিয়াটা বেশি দেখা যায়।
1: এছাড়াও যে সমস্ত ছত্রাকজনিত বা আরো ব্যাকটেরিয়াজনিত যেগুলো রয়েছে, সেগুলো কিভাবে খাদ্য, যেগুলো প্রাণী খাদ্য, সেখানে কিরকম কি প্রভাব ফেলছে আর কি?
0: হ্যাঁ, এটা বলার আগে আমি একটা জিনিস একটু বলে দিতে চাই, যেহেতু আফ্লাটক্সিকোসিসের উপর আমি জোরটা খুব বেশি দিচ্ছি, কারণ বর্ষাকালে এবং গরমের শেষের দিকটা আফ্লাটক্সিস আমাদের গ্রাম বাংলা, ভারত এবং অন্যান্য দেশেও কিন্তু এর প্রকোপ খুবই বেশি। সেই জন্য আমি বলে দিচ্ছি যে যখন সঞ্চিত খাদ্যে জলীয় অংশের শতকরা মাত্রাটা 15% বেশি হয়ে যায় এবং তাপমাত্রাটা 25 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে পরিবেশের তাপমাত্রা, তখনই কিন্তু চীনাবাদাম, মটর দানা, এবং তুলোর মিল বা কেক, চীনাবাদাম তো বলেইছি, ভুট্টা, এগুলোতে এই আফ্লাটক্সিনের সংক্রমণটা কিন্তু

0: বেশি হয়ে থাকে। সাইলেজ, গম, বার্লি, ওটস, এমনকি চালেও পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে আফ্লাটক্সিন সংক্রমিত হয়ে যায়, এবং সেই খাদ্য, সঞ্চিত খাদ্য খেলে গবাদি প্রাণীরা কিন্তু এই আফ্লাটক্সিসে ভুগতে থাকে।
1: আচ্ছা, এই যে এত টক্সিন বা বিভিন্ন রকম কেমিক্যাল নাম আপনি বলছেন, আমাদের যারা সাধারণ শ্রোতা বন্ধু যারা রয়েছেন বা কৃষক বন্ধু যারা রয়েছেন, প্রাণীপালক ভাইরা, তারা হয়তো এত কিছু বুঝবেন না, কিন্তু এই যে টক্সিন এগুলো নিঃসন্দেহে খুবই ক্ষতিকারক সেগুলো বুঝতে পারছেন, কিন্তু এর ফলে তাদের প্রাণী দেহে বা যেগুলো পালন করছে কিরকম প্রভাব ফেলে বা কি লক্ষণ দেখে তারা বুঝবেন যে আমার প্রাণীতে এই টক্সিনের আক্রমণ ঘটেছে বা এইরকম একটা কিছু দেখা দিয়েছে, তাদের লক্ষণগুলো কি রয়েছে?
0: যেমন আফ্লাটক্সিকোসিস, মানে আফ্লাটক্সিনের বিষক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত ক্ষণগুলো আমরা দেখে থাকি, সেটা হচ্ছে, একটা তো বললাম যে এটা ক্যান্সার সৃষ্টিকারী, এটা জিনগত পরিবর্তনকারী, এটা ইমিউনো সাপ্রেসিভ, মানে শরীরের যে আমাদের অনাক্রমতা বা ইমিউনিটি সেটাকেও কমিয়ে দিতে পারে, এবং এটা টেরাটোজেনিক, মানে ভ্রূণের বিকাশে অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে। আফ্লাটক্সিনের বিষক্রিয়া একটু হালকা গরম সহ বেশি আর্দ্রতা থাকা আবহাওয়াতে, সাধারণত বর্ষাকালে খুব বেশি ঘন ঘন বিষক্রিয়া ঘটতে দেখা যায়। অ্যাফ্লাটক্সিন সাধারণত তিন ধরনের বিষক্রিয়া করে, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে সাব অ্যাকিউট, আর একটা হচ্ছে ক্রনিক। একটু প্রাণীপালক বন্ধুদের বলে দিচ্ছি যে অ্যাকিউট বিষক্রিয়া বলতে কি বোঝাচ্ছে। অ্যাকিউট বিষক্রিয়া মানে যখন প্রাণী ওই অ্যাফ্লাটক্সিন সংক্রমিত খাদ্যদ্রব্য খুব বেশি পরিমাণে একসঙ্গে খেয়ে ফেলছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট বিষক্রিয়া। যখন কম কম পরিমাণে কিছুদিন খাচ্ছে কিন্তু এক নাগাড়ে খাচ্ছে, সেটাকে আমরা বলছি সাব অ্যাকিউট বিষক্রিয়া। এবং যখন কম কম পরিমাণে কিন্তু অনেক দিন ধরে খাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ক্রনিক বিষক্রিয়া। তো এই অ্যাকিউট বিষক্রিয়া হলে, আফ্লাটক্সিন বিষক্রিয়া হলে, ক্ষুধামান্দ্য, ডিপ্রেশান, কুকুর বিড়ালের ক্ষেত্রে বমি হওয়া, শ্বাসকষ্ট, নাক দিয়ে নিঃসরণ, কাশি হওয়া, এমনকি অ্যানিমিয়া যেটাকে আমরা রক্তাল্পতা বলি, নাক দিয়ে রক্ত পড়া, রক্ত পায়খানা, জন্ডিস, খিচুনি, এমনকি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হতে পারে যদি অ্যাকিউট অ্যাফ্লাটক্সিনের বিষক্রিয়া হয়। আর সাব অ্যাকিউট অ্যাফ্লাটক্সিনের বিষক্রিয়ার ক্ষেত্রে জন্ডিস, হেমারেজিক এন্টারাইটিস, মানে অন্ত্রনালী থেকে রক্তক্ষরণ হতে পারে, হাইপোপ্রথ্রম্বনিমিয়া, মানে প্রথ্রম্বিনের যে মাত্রা শরীরে সেটা কমে যায়, হিমাটোমা হতে পারে, রক্ত জমাট বদ্ধতা, অন্ধত্ব হতে পারে। অনেক সময় আক্রান্ত প্রাণী কি করে, নিজেরা নিজেদের চারদিকে চক্কর কাটতে থাকে, এবং কানের পেশির কাঁপুনি হয়, দাঁতের নাকাল হয়, যেটাকে আমরা বলি টিথ গ্রাইন্ডিং, এগুলো হয়, সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার একটা প্রদাহ হয় যেটাকে আমরা বলি ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস, এছাড়াও অ্যাটাক্সিয়া, মানে অসমক্রিয়া, এগুলো গবাদি পশুতে সাব অ্যাকিউট আফ্লাটক্সিন বিষক্রিয়াতে দেখা গেছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়া, কারণ ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়া আমরা গবাদি প্রাণীতে বেশি হতে দেখেছি। এতে কি হয়, ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়ায় উৎপাদন ক্ষমতা বেশ কমে যায়। তাহলে আমার প্রাণীপালক বন্ধুরা কিন্তু গরু, ছাগল বা মহিষ পুষছেন, তারা কিন্তু কিছু লাভের আশায়, তার কারণ হচ্ছে এই প্রাণীগুলো দুগ্ধ উৎপাদন করে, এমনকি এই প্রাণীদের মাংসগুলো খাওয়া হয় অনেক সময় বাজারজাত করা হয়। তাহলে সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতা যদি কমে যায় এবং তাদের শারীরিক বৃদ্ধিটাও কমতে দেখা গেছে, এছাড়া চামড়ার লোম অমসৃণ হয়ে যায়, রক্তাল্পতা হয়ে যায়, পেট বেড়ে যায়, জন্ডিসের মতো একটা কন্ডিশন হয়, ডিপ্রেশন বা অবসাদ হতে দেখা যায়, এমনকি ক্ষুধামান্দ্য হয়। ক্ষুধামান্দ্য হলে তো অবশ্যই গবাদি প্রাণীরা কম খাবে এবং উৎপাদন আরো কমে যাবে, তাতে করে আমাদের যে প্রাণীপালক বন্ধুরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে।
1: তাহলে এই যে আফ্লাটক্সিকোসিস যেটা হচ্ছে আর, সেখান থেকে প্রাণীপালক বন্ধুরা প্রতিকার পাবেন কিভাবে?
0: হ্যাঁ, এটাই বলতে চাইছি যে আফ্লাটক্সিকোসিসের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো চিকিৎসা নেই। তবে হ্যাঁ, যে কোনো

শ্বাসক্রিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যখনই সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে বা এমনি খাদ্যের মাধ্যমে যে কোনো প্রাণী খাওয়ার খাচ্ছে, তখন সেই টক্সিন বা বিষাক্ত পদার্থ তার অন্ত্রনালীতে যাচ্ছে, পেটে যাচ্ছে। তো সেই টক্সিনের শোষণটা কমাতে গেলে আমরা কি করি না, আমরা পোড়া যে কাঠ কয়লা তার গুঁড়ো জলের সঙ্গে

0: জড়িয়ে নেয় নিজের, মানে এই পদার্থগুলো ওই টক্সিন বা বিষাক্ত পদার্থকে নিজেদের সঙ্গে জড়িয়ে নেয়, জড়িয়ে নিয়ে পায়খানার মাধ্যমে বেরিয়ে যায়। তার ফলে কি হয়, অন্ত্রনালীতে এই সমস্ত বিষাক্ত পদার্থ বা টক্সিনের শোষণটা কম হয়, যার ফলে যে আমাদের যে রক্ত সংবহন তন্ত্র সিস্টেমিক সার্কুলেশন যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু টক্সিনটা কম পৌঁছাচ্ছে, যার ফলে বিষক্রিয়ার প্রভাবটা কিন্তু কমে যেতে পারে। এছাড়াও আমি বলবো যে লক্ষণ ভিত্তিক কিছুটা চিকিৎসা করা দরকার। তবে হ্যাঁ, কখনোই কিন্তু প্রাণী পালকরা নিজেরা চিকিৎসা করতে চেষ্টা করবেন না, সব সময় চেষ্টা করবেন যে নিকটবর্তী যারা প্রাণী চিকিৎসক বা পশু চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে সেটার ঠিক মতো ডায়াগনোসিস করে তার যে সঠিক চিকিৎসা হওয়া উচিত সেই চিকিৎসাটা করা।
1: একদম। আচ্ছা, মোটামুটি বেশ কতগুলো টক্সিনের কথা তো বললেন, আরেকটা টক্সিন খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি বলেছিলেন শুরুর দিকে, যে অক্রাটক্সিন।
0: হ্যাঁ অবশ্যই, আমি বলতে চাই যে অক্রাটক্সিন যেটা হচ্ছে কিডনির জন্য খুব ক্ষতিকারক, আমি প্রথমেই বলেছিলাম। তো এই অক্রাটক্সিন অ্যাসপারজিলাস অক্রাসিয়াম এবং পেনিসিলিয়াম ভিরিডিকেটাম এই ছত্রাক দুটি থেকে সাধারণত নিঃসৃত হয়।
1: আচ্ছা,
0: কিন্তু অক্রাটক্সিন অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক তিন ধরনের বিষক্রিয়াই ঘটাতে পারে। আমি আগেই প্রাণীপালক বন্ধুদের বুঝিয়ে বলেছি যে অ্যাকিউট বিষক্রিয়া মানে একসঙ্গে অনেকটা অক্রাটক্সিন খেয়ে ফেললে কি হতে পারে, সাব অ্যাকিউট মানে কম পরিমাণে অল্পদিন ধরে এক নাগাড়ে খেলে কি হতে পারে, এবং ক্রনিক মানে অনেক দিন ধরে কম কম পরিমাণে অক্রাটক্সিন খেলে যে বিষক্রিয়াটা হতে পারে। তো অ্যাকিউট বিষক্রিয়ায় সাধারণত অক্রাটক্সিন ক্ষুধামান্দ, কুকুর বিড়ালের বমি হওয়া, পাতলা পায়খানা, ডিপ্রেশান এগুলো হয়ে থাকে। পোলট্রিতে এক জায়গায় জড়ো হয়ে যাওয়া, পাতলা পায়খানা, অসম ক্রিয়া মানে যেটাকে আমরা বলছি অ্যাটাক্সিয়া, এবং অবসাদগ্রস্ততা মানে একটা ডিপ্রেশন দেখা যায়। তবে অক্রাটক্সিনের অ্যাকিউট বিষক্রিয়া সাধারণত কম দেখা যায়। সাব অ্যাকিউট এবং ক্রনিক অক্রাটক্সিন বিষক্রিয়া প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিলক্ষিত হয়। আক্রান্ত প্রাণীদের ওজন কমে যাওয়া, খাদ্যের শক্তি রূপান্তর ও পুষ্টির কাজে লাগা কমে যাওয়া, জল খাওয়া কমে যাওয়া, ঘন ঘন জলের তেষ্টা পাওয়া, কিন্তু শরীরে জলের মাত্রা ব্যাপকভাবে কমে যায়।
1: আচ্ছা, এই যে অনেক,
0: এই যে শরীরে জলের মাত্রা ব্যাপকভাবে যে কমে যায়, এটা কিন্তু শরীরে বিভিন্ন রকম কিন্তু রোগের কারণ হতে
1: খুব স্বাভাবিক। সেক্ষেত্রে তাহলে আপনি তো বললেন যে প্রথাগত বিশেষ কোনো চিকিৎসা নেই, তাহলে প্রতিকারটা কি হবে আমাদের, যদি কৃষক বন্ধুরা বা প্রাণী পালকরা যদি চিকিৎসা না পায় তাহলে তারা যে পালন করছেন?
0: আমি বলেছি যে অক্রাটক্সিনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রক্তাল্পতা হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু আমি এখন প্রতিকারটার ব্যাপারে একটুখানি বলবো। চেষ্টা করতে হবে যে প্রাণী খাদ্যে কিন্তু 10 ppb মানে যেটা আমরা বলি 10 parts per billion এর বেশি মাত্রায় অক্রাটক্সিন থাকলে কিন্তু সেই খাদ্যদ্রব্য প্রাণীদের ক্ষেত্রে দেওয়া যাবে না। প্রাণী খাদ্য জমিয়ে রাখার আগে সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে, আর আক্রান্ত প্রাণীদের যত শীঘ্র সম্ভব অক্রাটক্সিন সংক্রমিত খাদ্যদ্রব্য খাওয়ানো বন্ধ করতেই হবে। তবে বিশেষ কোনো চিকিৎসা না থাকায় পোড়া কাঠকয়লার গুঁড়ো খাইয়ে অক্রাটক্সিনের অন্ত্রনালীতে শোষণ কমিয়ে দেওয়া যেতে পারে, যেটা আমি আগেও কিন্তু বলেছি যে এটা যে কোনো বিষক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু এই পন্থাটা আমাদের প্রাণীপালক বন্ধুরা অবলম্বন করতে পারেন।
1: আমাদের সময় একেবারেই শেষ, আসলে অনেক প্রশ্ন আমাদের মনে দানা বেঁধে রয়েছে কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারছি না। আমরা আজকে আলোচনা করছিলাম সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া এবং তার প্রতিকারের উপায়, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর। ডক্টর সর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার, ধন্যবাদ।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন, পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন, পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন, গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
2: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।

বেশ বেশ সুভদ্রা, তুমি জানো না তোমার সঙ্গে আমার সঙ্গে যে সম্পর্ক আছে, আমরা দুজনেই মামা ও পিস্তুত বোন, কিন্তু তুমি ভাইয়ের সঙ্গে যখন পরিণয় করতে আসছো বলি শোনো। আ

এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশন করলেন শেখর মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম জাতীয় পুষ্টি সপ্তাহের ভাবনা, বলছেন জয়িতা ব্রহ্ম।
3: কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রতি বছর পয়লা থেকে সাতই সেপ্টেম্বর সারা ভারত জুড়ে পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। আমাদের শারীরিক গঠন, কর্মক্ষমতা ধরে রাখা এবং রোগমুক্ত জীবনের মূল চাবিকাঠি হল সুষম আহার। বৈজ্ঞানিক সমীক্ষায় প্রমাণিত যে ভুল খাদ্যাভ্যাসই অধিকাংশ দীর্ঘমেয়াদী রোগের মূল কারণ। বর্তমানে অপুষ্টি বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, প্রোটিনের অভাব এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের মারাত্মক ঘাটতি, অন্যদিকে প্রক্রিয়াজাত খাবার ও কায়িক পরিশ্রমের অভাবে হুহু করে বেড়ে চলেছে স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো সমস্যা। আজকাল অনেকেই মনে করেন ডায়েট করা বোধহয় খুব সহজ একটি কাজ, যা মন গড়া ধারণার উপর ভিত্তি করে নিজেই করা সম্ভব। অথচ পুষ্টিবিজ্ঞান কোনো অনুমানের বিষয় নয়। একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান রোগীর রিপোর্ট, প্যাথোলজিক্যাল প্যারামিটার, বয়স ও শারীরিক অবস্থা বিচার বিশ্লেষণ করে বিজ্ঞানসম্মত পথ্য নির্ধারণ করেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া সিনথেটিক প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট খাওয়া যেমন লিভার কিডনির জন্য ক্ষতিকর, ঠিক তেমনি সমাজে প্রচলিত নানা নিউট্রিশনাল মিথ বা ভুল ধারণাও কিন্তু বিপজ্জনক। যেমন অনেকেই ভাবেন থোড় বা মোচা খেলে প্রকৃত আয়রন বাড়ে, ডিমের কুসুম খেলে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ে, ডায়াবেটিসে ভাত পুরোপুরি বন্ধ করতে হয়, কিংবা দই কলা খেলেই ঠান্ডা লাগে। এগুলো বৈজ্ঞানিক প্রমাণের পরিপন্থী মিথ মাত্র। আমাদের ভুল ধারণা রয়েছে যে সুষম খাদ্য মানেই অত্যন্ত ব্যয়বহুল বিদেশি খাবার, কিন্তু আমাদের স্থানীয় ও ঋতুভিত্তিক খাবারের পুষ্টিগুণ এবং শরীরে শোষণের ক্ষমতা সবচেয়ে বেশি। তাজা শাকসবজি, মৌসুমি ফল, ডাল, ডিম, ছাতু, স্থানীয় মাছ ও দানাশস্য দিয়েই

0: সাশ্রয়ী সুষম থালি তৈরি করা সম্ভব। বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখা প্রয়োজন, যেমন খাবারের সঠিক মেলবন্ধন। কেবল সবুজ শাকসবজি খেলেই শাকের আয়রন শরীরে পুরোপুরি শোষিত হয় না। শাকের সঙ্গে কিছুটা লেবুর রস বা ভিটামিন সি মেশালে তবেই অ্যানিমিয়া দূর হয়। চা কফি খাওয়ার সময় নির্বাচন করা উচিত। খাবারের ঠিক পরে পরেই চা কফি খেলে তার মধ্যেকার ট্যানিন ও ফাইটেটস শরীরে প্রোটিন ও আয়রনের শোষণে বাধা দেয়। ভিটামিন ডি ও ক্যালসিয়ামের মেলবন্ধন প্রয়োজন। কেবল ক্যালসিয়াম খেলেই হাড় শক্ত হয় না, শরীরে ক্যালসিয়ামের সঠিক মাত্রায় শোষণ হওয়ার জন্য ভিটামিন ডি অপরিহার্য। তাই হাড়ের স্বাস্থ্যের জন্য এই দুটির সমন্বয় জরুরি। এছাড়াও বিভিন্ন রং ও বৈচিত্র্যের রেনবো প্লেট, যেমন প্রতিদিনের খাবারের পাতে রঙিন শাকসবজি ও ফল রাখা প্রয়োজন। এদের ফাইটোনিউট্রিয়েন্টস ও বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলি শরীরকে ক্যান্সার সহ বিভিন্ন কঠিন অসুখ ও প্রদাহ থেকে রক্ষা করে। ক্রোনোনিউট্রিশন বা সঠিক সময় নির্বাচন অতি প্রয়োজন। সূর্য ডোবার পর ভারী খাবার বা রাতে অতিরিক্ত কার্বোহাইড্রেট মেটাবলিজমকে ধীর করে দেয়। রান্নার প্রসেসিং ও চিবানোর গুরুত্ব অপরিসীম। খাবার গিলে না খেয়ে অন্তত 20-30 মিনিট ভালো করে চিবিয়ে খেলে লালারসের এনজাইম প্যাঙ্ক্রিয়াস ও পেটের ওপর চাপ কমায়। প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাবারের মধ্যে অবশ্যই রাখা প্রয়োজন। ঘরে পাতা টক দই, পান্তা ভাত বা অঙ্কুরিত শস্যের মতো ফার্মেন্টেড খাবার পেটের গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে গাট মাইক্রোবায়োটাকে ভালো রাখে। তাই ফ্যাট ডায়েটের ফাঁদে না পড়ে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আমরা বিভ্রান্তি দূর করে আধুনিক পুষ্টিবিজ্ঞানের ওপর আস্থা রাখি, কারণ বিজ্ঞানসম্মত ও সঠিক পুষ্টিই হল সুস্থ জীবনের মূল ভিত্তি।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম জাতীয় পুষ্টি সপ্তাহের ভাবনা, বললেন জয়িতা ব্রহ্ম।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বিসকেকে আজ 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করার জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্ট নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে। আগস্ট মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ গত বছরের এই সময়কালের থেকে 14.8% বেশি বলে অর্থমন্ত্রক জানিয়েছে। সরকার বলেছে দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ডিলারদের চিনি মজুত রাখার সর্বোচ্চ পরিমাণ 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল করা হয়েছে। নেপালে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে 987-তে পৌঁছেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদের 26তম বৈঠকে অংশ নেন। সম্মেলনে প্রধানমন্ত্রী সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানান যেন তারা সন্ত্রাসবাদে অর্থায়ন, জঙ্গি নিয়োগ, উগ্রপন্থা ধারণার প্রচার এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করে। সন্ত্রাসবাদের বিষয়ে দ্বিমুখী নীতির কোনো স্থান থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংঘাতগুলি চলছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শ্রী মোদী বলেন, যুদ্ধ বা সংঘাত কোনো সমস্যার সমাধান করে না, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্ত বিরোধের নিষ্পত্তি হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, যে উদ্যোগগুলি বিভিন্ন বাজারকে যুক্ত করে ব্যবসা বাণিজ্য সহজ করে এবং উন্নয়নের নতুন দিশা দেখায় সেগুলিকে ভারত সমর্থন করে। তবে এ ধরনের প্রচেষ্টার অবশ্যই প্রত্যেক দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, ভারত গত বছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছিল। এই ফোরামের প্রথম অধিবেশনটি এবছর ভারতেই অনুষ্ঠিত হবে। এসসিওর বিস্ক

0: ঘোষণাপত্রে ভারতের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি বিশেষ স্থান পেয়েছে। কিরগিজস্তান সফর শেষ করে আজ বিকেলে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এসসিও সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক ভারতের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে। আগামী 25 বছরের জন্য এসসিওর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি ভবিষ্যতের কর্মপরিকল্পনাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে দিল্লির সুষমা স্বরাজ ভবনে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর পরিকল্পিত ধারাবাহিক সম্মেলনের প্রথম সম্মেলন এটি। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে টিম ইন্ডিয়ার ভাবনাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় সহযোগিতামূলক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলিতে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলাই দুদিনের এই সম্মেলনের লক্ষ্য। সম্মেলনে অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে যৌথ আলোচনার পাশাপাশি কাজের বাস্তবায়ন ও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়েছে, এই মামলাগুলির যে কোনো রকমের তদন্ত বা বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। কেন্দ্র, দিল্লি পুলিশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং আসামের পক্ষ থেকে দায়ের হওয়া যাবতীয় এফআইআরও খারিজ করে দেওয়া হয়েছে। এই নির্দেশ সারা দেশে প্রযোজ্য হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট করেছে, বিশেষ পরিস্থিতি এবং নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের কোনো মামলায় এটিকে নজির হিসেবে ব্যবহার করা হবে না। এদিকে আগামী 5ই সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপি যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস শীর্ষ আদালতে জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করায় আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যদিকে সিজেপির এই সিদ্ধান্তকে কেন্দ্র স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎপ্রসাদ নাড্ডা নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া সব অভিযোগই তুলে নেওয়া হবে।
1: हमने छात्रों के भविष्य को ध्यान में रखते हुए आश्वासन दिया था कि प्रदर्शनकारी छात्रों पर दर्ज किए गए मामले वापस लिए जाएंगे। उसी क्रम में हमने भारतीय जनता पार्टी शासित प्रदेशों में जो सरकारें थी उनसे भी चर्चा की थी और हम उस आश्वासन को पूरा करने जा रहे हैं। सीजेपी के प्रवक्ता ने प्रेस कॉन्फ्रेंस करके 5 सितम्बर को प्रस्तावित विरोध प्रदर्शन को वापस लेने का जो निर्णय लिया है हम उसका स्वागत करते हैं।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এনসিইআরটি গত 6 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাঠ্যপুস্তক রচনা, শিক্ষণ সহায়ক উপকরণ এবং পাঠ্যক্রমের পরিকল্পনা এর মধ্যে উল্লেখযোগ্য। নতুন দিল্লিতে এনসিইআরটির সদর দপ্তরে আয়োজিত এই প্রতিষ্ঠানের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 2020 সালের জাতীয় শিক্ষানীতি স্কুল শিক্ষায় সংস্কারের একটি কাঠামো তৈরি করেছে যেখানে সামগ্রিক বিকাশ, সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন IIMC ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি পাওয়ার পর আজ প্রথমবারের মতন ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ক্যাডারের অফিসার শিক্ষানবিশদের স্নাতকোত্তর ডিগ্রি দিল। নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত শর্তাবলী সফলভাবে পূরণ করার পর এরা পাবলিক কমিউনিকেশনস অ্যান্ড গভর্নেন্সের স্নাতকোত্তর ডিগ্রি পেলেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার বলেন, জনসংযোগ বা পাবলিক কমিউনিকেশন হল সুশাসনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পরিবর্তনশীল প্রযুক্তি ও প্ল্যাটফর্মের সঙ্গে তাল মিলিয়ে এর প্রয়োজনীয় পরিবর্তন ঘটা আবশ্যক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মতো প্রযুক্তি যেখানে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাচ্ছে সেখানে ভুল তথ্য, ডিপ ফেক এবং কৃত্রিমভাবে তৈরি বিষয়বস্তুর মতো বিষয়গুলি নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই অফিসারদের এই নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত করতে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সৈনিক বোর্ড থেকে নেওয়া 200 জনকে নিয়ে তৈরি এই বাহিনী সূচনা করে বলেন, NDRF-এর অনুকরণে আগামী দিনে এই বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হবে। আগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর GST সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়ে

0: 1,99,853 কোটি টাকায় পৌঁছেছে, গত বছরের আগস্ট মাসের তুলনায় 14.8% বেশি। সে সময় 1,74,116 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থমন্ত্রকের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী মোট অভ্যন্তরীণ জিএসটি রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে 1,37,249 কোটি টাকায়, যা গত বছরের তুলনায় 9.3% বেশি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে নাসিক থেকে কান্ডা এক্সপ্রেস ও সড়ক পরিবহনের মাধ্যমে মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ বিভিন্ন গন্তব্যে পৌঁছেছে। কান্ডা এক্সপ্রেসের একটি রেক 450 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে দিল্লি পৌঁছেছে এবং সেখান থেকে বারাণসী, লখনউ ও চণ্ডীগড়েও পেঁয়াজ পাঠানো হয়েছে। অন্যদিকে 850 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে আরেকটি রেক গতকাল চেন্নাইয়ে পৌঁছেছে। সরকার বলেছে মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ ছাড়ার ফলে বাজারে পেঁয়াজের আমদানি যেমন বেড়েছে, তার ফলে দাম কমেছে। পেঁয়াজের চাষ করে এমন 3,400 কৃষককে 210 কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। সরকার ডিলারদের চিনি মজুত রাখার সর্বোচ্চ পরিমাণ 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল করেছে। এই নির্দেশ আগামী 15 তারিখ থেকে 30 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অবশ্য কলকাতা ও শহরতলিতে বাজারের প্রয়োজন অনুযায়ী মজুত ভাণ্ডার 4,000 কুইন্টালই থাকবে। মন্ত্রক সূত্রের খবর, কলকাতা, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে চিনি সংগ্রহ করে দেশের পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে সরবরাহ করে, তাই কলকাতা ও সংলগ্ন অঞ্চলের জন্য 4,000 কুইন্টালের যে সীমা ছিল সেটি বজায় রাখা হয়েছে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 987 পৌঁছেছে। সেদেশের 8টি জেলা থেকে আজ উদ্ধারকারী দল আরও কিছু দেহ উদ্ধার করেছে। 583 জন বিদেশি নাগরিক সহ এখনও অন্তত 4,000 মানুষের কোনো সন্ধান নেই। উদ্ধার করা হয়েছে 12,000 দুর্গতকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সরসংঘচালক ডক্টর মোহন ভাগবত কানাডায় প্রথম ভারত সফরের সময় গ্রেটার টরন্টোয় প্রবাসী হিন্দুদের এক সমাবেশে ভাষণ দিয়েছেন। ভন শহরে আয়োজিত হিন্দু বিশ্ববন্ধু এমব্রেস দ্য ওয়ার্ল্ড ইন ফ্রেন্ডশিপ বা বিশ্বকে বন্ধুত্বের বন্ধনে আলিঙ্গন শীর্ষক এই অনুষ্ঠানে কানাডার 8টি প্রদেশ থেকে 2,500-এর বেশি মানুষ অংশ নেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বিসকেকে আজ 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করার জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। আগস্ট মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ গত বছরের এই সময়কালের থেকে 14.8% বেশি হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দিই আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত 8টায় আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী স্পটলাইট, কাহিনী শান্তা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়ায় আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা, অংশগ্রহণে অমিত রায় চৌধুরী ও অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ঠু, প্রযোজনা শাহনাজ আব্দুর রফ। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী কল্যাণ মজুমদার। 9:30 সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী, প্রথমে স্বরচিত কবিতা পাঠে জহর সেন মজুমদার ও সংযম পাল, তারপর অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়ের রম্যরচনা।

দশটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। দশটা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। দশটা বেজে ৪৫ মিনিটে আধুনিক গান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। ১১টায় লোকগীতি, শিল্পী প্রীতিপাক। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বাঁশি, শিল্পী গোরাচাঁদ বাগ, তারপর খেয়াল, পরিবেশনায় দিলীপ দাস।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি ও সাংবাদিক পেনশন প্রকল্পের সূচনা করে দেশপ্রেম ও ধর্মীয় আস্থা প্রশ্নে সংবেদনশীল হতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার দ্রুততর করতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করল রাজ্য সরকার। বাড়ল ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক। ডেঙ্গু সংক্রমণ রোধের ওপর সতর্ক নজর রেখেছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পর্যালোচনা বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী। ক্যামাক স্ট্রিট কাণ্ডে শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 5.5 ঘন্টা জেরা। এক সপ্তাহব্যাপী উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনা। জেলায় জেলায় খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ অভিযান। বিশেষভাবে সক্ষম শিশুদের বিদ্যালয়মুখী করে তুলতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে বিদ্যালয় দপ্তর। সরকারি স্কুলে বিশেষ পরিকাঠামো তৈরির প্রস্তুতি। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সরকারের সমালোচনা করলেও দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে সংবেদনশীল হতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের জন্য চালু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এবং সাংবাদিক পেনশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো সমালোচনা তিনি মাথা পেতে নিতে প্রস্তুত। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এমন কোনো ভাষা বা শব্দ ব্যবহার করা উচিত নয় যাতে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।
1: সারা বছর পশ্চিমবঙ্গকে নতুন করে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করব। সেক্ষেত্রে সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনাদেরকেও আমি অনুরোধ করব, দেশপ্রেম আর ধর্মীয় আস্থার

0: ক্ষেত্রে এমন কোন শব্দ বাক্য প্রয়োগ করা উচিত নয় যাতে দেশ দুর্বল হবে এবং ধর্মীয় আস্থায় আঘাত আসবে।
1: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে মাসে 5,000 টাকা করে পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। এ বিষয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আগেই বাজেটে ঘোষণা করেছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় যেসব সাংবাদিক অন্তর্ভুক্ত হয়েছেন, মুখ্যমন্ত্রী আজ তাদের হাতে কার্ড তুলে দেন। তিনি বলেন, এর আওতায় রাজ্যের 1,900টি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত করতে রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সৈনিক বোর্ড থেকে নেওয়া 200 জনকে নিয়ে তৈরি এই বাহিনীর সূচনা করে বলেন, NDRF-এর অনুকরণে আগামী দিনে এই বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হবে। এই 200 জনের মধ্যে 100 জনকে নিয়ে গঠিত একটি উদ্ধারকারী দলকে কলকাতায় এবং 50 জন করে দুটি দলকে দুর্যোগপ্রবণ দার্জিলিং ও সুন্দরবনে রাখা হবে বলে তিনি জানান।
0: আজকে আমরা সৈনিক বোর্ড থেকে যতজনকে পেয়েছি 40 বছর পর্যন্ত, তাদেরকে নিয়ে এই তরুণ বাহিনীকে নিয়ে অর্জুন বাহিনী আমরা লঞ্চিং করলাম, উদ্বোধন করলাম, এটা শুরু। আপাতত 200 জনকে নিয়ে এই বাহিনী 100 ফর কলকাতা, 50 ফর হিল, 50 ফর সুন্দরবন, সিভিল ডিফেন্স এবং ডিজাস্টারের দার্জিলিং, কাকদ্বীপ, দীঘা এবং কলকাতাতে আগামী দিনে নিজস্ব পরিকাঠামো তৈরি হবে। আমাদের সিভিল ডিফেন্সের ট্রেনিং নিয়ে থাকা ছেলে মেয়েদের আমরা আরো বেশি করে কাজে লাগাবো।
1: সার্বিক নিরাপত্তা ও পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ হঠাৎই কলকাতায় প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শন করেন। সেখানে থাকা বন্দীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সমস্যার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও। রাজ্য সরকার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক বাড়িয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের অনুমতি মেলার পর রাজ্য পুলিশের অধীনে কর্মরত ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের দৈনিক সাম্মানিক 378 টাকা থেকে বাড়িয়ে 445 টাকা করার কথা বলা হয়েছে। অগস্ট মাস থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা 2,000 টাকা করে বৃদ্ধির ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্বাস্থ্যভবনে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, অনেক পুরসভার চেয়ারম্যান কাজ না করলেও রাজ্য সরকার ডেঙ্গু সংক্রমণ রোধের ওপর সতর্ক নজর রাখছে। গতবারের থেকে এবার সংক্রমণের মাত্রা অনেক কম। রাজ্যে এ পর্যন্ত 148 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদ ও নদিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। আগের সরকার ডেঙ্গু সংক্রমণের খবর চেপে দেওয়ার চেষ্টা করত বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: আগের সরকারের সময় ডেঙ্গু লিখতে গেলে ভয় পেতেন। আমাদের ডেঙ্গু যদি হয়ে থাকে লেখার ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খোলা হাতে লিখুন। যদি সংখ্যা বাড়বে তাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার আছে, স্বাস্থ্য দপ্তর আছে। অতএব রোগ হলে তাকে চিহ্নিত করতে হবে, ব্যবস্থা নিতে হবে। নতুন সরকার আমরা আরও কিছু শিখব কাজ করতে গিয়ে, পরের বছর আরও প্রিকশন নেব, আরও আগে থেকে ব্যবস্থা নেব।
1: ক্যামাক্সিতে তৃণমূল কংগ্রেসের দপ্তরে অশান্তি ও পুলিশ নিগ্রহের ঘটনায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি আজ দুপুরে শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দেন। গত শনিবার নোটিশ পাঠিয়ে তাকে তলব করা হয়েছিল। তাকে প্রায় 5.5 ঘন্টা জেরা করা হয়। রাজ্যে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করেন। কলকাতার নিউ মার্কেট চত্বরে আজ উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনা করে তিনি বলেন, চাল যেহেতু রাজ্যেই উৎপাদিত হয় তাই তার দাম অস্বাভাবিকভাবে বাড়ার কথা নয়। তবে খুচরো বাজারে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে তিনি স্বীকার করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মুনাফার আশায় কিছু ব্যবসায়ী মিষ্টি, সবজি ও মাছে নিষিদ্ধ রং ব্যবহার করছেন। এই ধরনের কারচুপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। হক মার্কেটের সামনে এক সপ্তাহব্যাপী উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় আজ খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। মুর্শিদাবাদের ফারাক্কা থানার নিউ ফারাক্কা বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় 1.5 কেজি MDMA সহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় 5 কোটি টাকা। লাভ ড্রাগ বা মলি নামে পরিচিত এই মাদক সাম্প্রতিক সময়ে রাজ্যের অন্য কোনো জায়গা থেকে উদ্ধার হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ লালগোলা থানার সুভাষপল্লির বাসিন্দা শেফালি হালদার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিভিন্ন কারণে শিক্ষার মূলস্রোত থেকে সরে যাওয়া বিশেষভাবে সক্ষম শিশুদের বিদ্যালয়মুখী করে তুলতে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। অন্তর্ভুক্তিমূলক এই

0: ব্যবস্থার পথ নির্দেশিকা তৈরি করার উদ্দেশ্যে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আজ থেকে 3 দিনের এক কর্মশালা শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বিধাননগরে আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, বিশেষভাবে সক্ষম এই শিশুরা জাতীয় শিক্ষানীতি 2020-র আওতায় যাতে সাধারণ বিদ্যালয়গুলিতে অন্যদের সঙ্গে পড়তে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বিদ্যালয়গুলিতেও সেই ধরনের পরিকাঠামো গড়ে তোলা হবে।
1: জাতীয় শিক্ষানীতিতে যে ইনক্লুসিভ, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা আছে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই পড়াশুনো করার সুযোগ পাবে, বাচ্চারা এটি প্রতিবন্ধকতার সাথে যুক্ত বাচ্চারাও তারা পড়াশুনো করার সুযোগ পাবে, এটাই আমাদেরকে মাথায় রেখে আমরা একটা প্রচেষ্টা শুরু করেছি।
0: রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হয়েছে। এর অধীনে যত্রতত্র থুতু ও ময়লা ফেলা এবং প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার, অনৈতিকভাবে বর্জ্যস্তূপ করে রাখা এবং জনগণের ব্যবহার্য রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার ক্ষেত্রেও গুনতে হবে জরিমানা। প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত চিঠিপত্রে আধিকারিকদের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক করা হয়েছে। আজ থেকেই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যে আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে আগামীকাল জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, ইভিএমের পরিমাণ এবং সংরক্ষণ ব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিকাঠামো, জনবল এবং আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানা গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায় কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, তবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন।
2: নিম্নচাপ ছিল, সেটি কিছুটা সরে গিয়ে পশ্চিমবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড এলাকায় এর অবস্থান আজকে। এর প্রভাব আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই কিছুটা রয়েছে, বাকি তবে আমাদের দক্ষিণবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি ও সাংবাদিক পেনশন প্রকল্পের সূচনা করে দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে সংবেদনশীল হতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার দ্রুততর করতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করল রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর রাত 10টায়।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের প্রসঙ্গ।

0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী ও যুবদের অধিকার নিয়ে কাজ করা অসরকারি সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ প্রথম পর্ব।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, নেশামুক্ত ভারত গঠনে ও যুব সমাজকে এর প্রভাব থেকে মুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর। আজ এই নিয়ে আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী ও যুবদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থ। আপনাদের আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: আমি প্রথমে দেবাশিস দার কাছে যাব। নেশা বা মাদকাসক্তি প্রত্যেকটি পরিবার বা সমাজের অবক্ষয় ডেকে আনে। সরকার নেশামুক্ত ভারত অভিযান শুরু করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন?
2: সরকারের এই যে অভিযান বা সরকার এই যে কার্যক্রম হাতে নিয়েছে, সরকারকে অনেক সাধুবাদ। কেননা নেশা ছাত্র যুব সমাজকে ভীষণভাবে ক্ষতি করে এবং পরিবার বিপর্যস্ত হয়। পরিবারে যদি কোনো একজন, বিশেষ করে যে পরিবারের যে কর্তা, সেই অর্থে মানে হেড অফ দ্য ফ্যামিলি, সে যদি কোনোভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে বা নেশার এই কবলে পড়ে, গোটা পরিবার ধ্বংস হয়ে যায়, বাচ্চাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়। একই সাথে যদি পরিবারের কোনো সন্তান বা ছোট জন কেউ যদি হয়, তাহলে মা বাবার মাতা পিতার অনেক কষ্ট দুঃখ। মানে এটা সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, এটা একদম গোড়া থেকে এর উন্মূলন খুব প্রয়োজন, এবং এই যে পদক্ষেপ, একে অনেক সাধুবাদ।
1: আপনার কি মনে হয় যে মানুষ কি কিভাবে নেশার কবলে পড়তে পারে? বর্তমানে তো বিভিন্ন রকম সোর্সের ব্যাপার রয়েছে, এখান থেকে

0: সরকার তো চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাও কিভাবে মানে মানুষ এর কবলে পড়ছে?
1: দেখুন, সিগারেট তো একটা নেশা। আমরা একটা সময় দেখেছি যে সিগারেট খুব একটা লাইফস্টাইল বিষয় ছিল, গুলোর অ্যাড হতো, সিগারেটের অ্যাড হতো। কিন্তু তারপরে আমরা আস্তে আস্তে দেখলাম যে আমেরিকা থেকে মূলত শুরু হলো, তারপরে বিদেশে, তারপরে ভারতেও সিগারেটের অ্যাডভার্টিজমেন্ট বা এর যে প্রচার, এগুলোকে বন্ধ করে দেওয়া হলো। একইভাবে আমরা দেখি যে

0: ছাত্র ছাত্রীদের মধ্যে একটা মানে আমরা বড় হয়ে গেছি, আমরা এখন স্বাধীন হয়েছি, আমরা সিগারেট খেতে পারি, আমরা মদ খেতে পারি, এখান থেকে মূলত শুরু হয়, মানে একটা ইনোসেন্ট, মানে ইনোসেন্ট হয়। কিন্তু আস্তে আস্তে তারপরে পিয়ার প্রেশার, বন্ধুরা করছে, বন্ধুদের দেখাদেখি করতে হবে, একটু আধুনিক হতে হবে, একটু বড় হতে হবে, যুব সমাজের মধ্যে এরকম একটা বিষয়, তারপরে স্বাধীনতার একটা বিষয়, আমরা এখন স্বাধীন, আমরা রোজগার করছি, আমার নতুন রোজগার শুরু হয়েছে, আমি করতেই পারি, পার্টি কালচার হয়েছে, সোশ্যাল মিডিয়ার একটা জায়গা আছে এখানে, এবং লাইফস্টাইল ড্রাগস যেগুলো আমরা দেখি সেখানে বলিউডের তারকা তারিকা, তাদের লাইফস্টাইল, তাদের ফাইভ স্টার কালচার, তাদের নাইট লাইফ, এইগুলো সব মিলিয়ে মিশিয়ে কেমন একটা বিষয় দাঁড়িয়েছে যেখানে মানে একটু আধুনিক হওয়ার জন্যে বা একটু স্বাধীন চেতা হওয়ার জন্যে, অনেক সময় ইন্টেলেকচুয়াল হওয়ার জন্য একটু মাদক দ্রব্য সেবন করা উচিত, তাহলে নাকি ক্রিয়েটিভিটি বাড়ে, প্রভৃতি সব মিলিয়ে মিশিয়ে এমন একটা সোশ্যাল কালচার ব্যাধির আকার নিয়েছে যেখানে পিয়ার প্রেশার, লাইফস্টাইলের একটা বিষয়, তারক তারিকাদের কাছ থেকে তাদের একটা মানে উচ্চ মানের জীবন, মানে ফাইভ স্টার কালচার, তারপরে সব মিলিমিশে এমন একটা জায়গা যে ছাত্র যুব সমাজকে এখান থেকে বাঁচিয়ে রাখার জন্য একটা সোশ্যাল এন্ডিভারের দরকার, একটা সামাজিক প্রচেষ্টা এবং সরকারি প্রচেষ্টা, সমস্ত জিনিসটার খুব প্রয়োজন আছে এখানে। এককভাবে সরকার করবে, তার সঙ্গে সামাজিক সংগঠনদেরও এখানে কাজ থাকে, কেননা যেইভাবে এটা ঢোকে ছাত্র যুব সমাজের মধ্যে, যেভাবে ঢোকে সেটা আজকে বিজ্ঞাপন বন্ধ, কোন রকম বিজ্ঞাপন তো হয় না নেশার জিনিসের, কিন্তু তবু এদের হাতে পৌঁছে যায়, একটা ক্রিমিনাল নেক্সাসও আছে, ক্রাইমের নেক্সাস আছে, সব মিলিয়ে মিশিয়ে সরকার এবং সামাজিক সংগঠন সবারই এখানে কাজ করা প্রয়োজন আছে।
1: আমি এবার দীপদার কাছে যাব, আপনি তো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, তো মাদকাসক্তি ব্যাপারে তৃণমূল স্তরে আপনার কি অভিজ্ঞতা, যে একদম গ্রাউন্ড লেভেলে, ধরুন কোনো গ্রাম বা শহরে যারা একদম তৃণমূল স্তরে, আপনার কি অভিজ্ঞতা এখানে মাদকাসক্তির বিষয়ে?
2: দেখুন, গত কয়েক দশক ধরে আমার যা অভিজ্ঞতা, প্রধানত 18 বছরের নিচে যে বাচ্চারা আছে, মানে মানুষরা আছেন তাদের সাথে, সেটা হচ্ছে যে একটা বড় অংশ হচ্ছে যাকে আমরা ইনহেলেন্ট ইউজার বলি আর কি, অর্থাৎ ওই ডেনড্রাইট শোঁকা, পেট্রোল শোঁকা, এই ধরনের, এগুলোকে যদিও আমরা ড্রাগ বলতে পারবো না, তবে এগুলো এক ধরনের ব্রেনের ওপর কাজ করে, যেটাকে আমরা অনেক সময় এটাকে গেটওয়ে বলি, মানে এই দরজাটা দিয়েই এবার বড় বড় ড্রাগের কাছে পৌঁছে যেতে হয়। একটা মুশকিল হচ্ছে যে আমাদের কাছে পরিসংখ্যান সেইভাবে নেই। এইমস এর একটা পরিসংখ্যান আছে 2018-এর, যেখানে প্রায় তারা 10 থেকে 75 বছর বয়সের মধ্যে প্রায় 500,000 মানুষকে ভারতবর্ষে ইন্টারভিউ করা হয়, সার্ভে করা হয়। তো তাতে একদিকে যেমন অ্যালকোহলের নেশার কথা রয়েছে, যেটা খুব বেশি রকম, খুব বড় রকম করে এসছে হেরোইন, ওপিয়াম, এই ধরনের যেগুলো আছে, ফেন্টানিল, এগুলো সে প্রায় 40 লাখ মতো এস্টিমেট করা হচ্ছে। এছাড়াও অবশ্যই গাঁজা আছে, এবং যেটা বলছিলাম যে প্রায় 30 লক্ষ যেটা শোঁকা হয়, সেটা ওই হোয়াইটনার হতে পারে, থিনার হতে পারে, ডেনড্রাইট হতে পারে, এই ধরনের জিনিসগুলো, এগুলো খুব বেশি পাওয়া যায়, কিন্তু যেখানে খুব সুবিধা বঞ্চিত মানুষেরা থাকছেন সে সমস্ত অঞ্চলে খুব বেশি পাওয়া যায়। যদিও আমি এটাকে সরাসরি দারিদ্রের সাথে মানে কি বলবো তুলনা করব না, কারণ এগুলো যেখানে দারিদ্র নেই যে সমস্ত পরিবারগুলোতে, সেখানেও সেগুলো পাওয়া যায়, কিন্তু একটা একটা সম্পর্ক পাওয়া যায় যেখানে সুবিধা বঞ্চিত অঞ্চলের। যেখানে তো ছোট ছোট বাচ্চাদের সাথে, বিশেষত যারা পথে চলে এসেছেন, যারা রেলওয়ে প্ল্যাটফর্মে আছেন, সেটা পাওয়া যাচ্ছে। এবং যদিও খুব রেগুলার আমরা ডেটা পাই না, কিন্তু NCRB-র যে ডেটা, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটা, তাদের মধ্যে কিন্তু আবার একটা বড় অংশ বাচ্চা NDPS অ্যাক্টের বিভিন্ন ধারায় ধরা পড়ছে, সেটা একটা মাত্রার অতিরিক্ত মাদক রাখার জন্য হোক, মাদক বিক্রি করার জন্য হোক, যেটাই হোক, তার জন্য ধরা পড়ছে, সেটাও কিন্তু আছে। সুতরাং একদিকে তারা ভুক্তভোগী এই বিভিন্ন মাদকের সমস্যার, আরেকদিকে এই মাদকের সমস্যার কারণে তারা কোনো না কোনোভাবে আইনের সাথে সংঘাতে চলে আসছে, এই একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
1: তো আপনারা তো সরকারের সাথেও কাজ করেন, আপনি যেটা একটা ভালো কথা বলেছেন যে যারা বঞ্চিত, আবার যারা বঞ্চিত না তাদের মধ্যেও দেখা যায়, তো সরকার এই যেগুলো শোকার নেশাগুলো আপনি বললেন, তো সেই বিষয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করছে?
2: সরকারের একটি প্ল্যান আছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন। মানে দেখুন, পুরো জিনিসটা কিরকম, সেটা হচ্ছে যে সাপ্লাই হতে থাকবে। দেবাশীষ বাবু যেটা বলছিলেন যে বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে, কিন্তু তার

0: সত্ত্বেও মাদক দ্রব্য লোকের কাছে পৌঁছে যাচ্ছে, এবং সেটা কিন্তু এরকম নয় যে সেটা খুব অসুবিধা করে পৌঁছচ্ছে, মোটামুটি চাইলে আমরা পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে একটা ডিমান্ড সাইডকে আমরা যেটা বলি যে চাহিদার জায়গাটা, সেটাকে কোথাও না কোথাও বন্ধ করতে হবে। তো সরকারের অলরেডি এই NAPDDR এই স্কিমটা আছে, যেটার মধ্যে তারা একটা মানে সুসংহত পুনর্বাসন কেন্দ্র তৈরি করছেন, যারা মাদক আসক্ত হয়ে পড়েছেন তাদের জন্য ডিস্ট্রিক্ট ডিঅ্যাডিকশন সেন্টার তৈরি করার ব্যাপার আছে, যেটা হয়তো আলাদা হতে থাকতে পারে অথবা কোনো সরকারি হাসপাতালের সাথে যুক্ত থাকতে পারে। অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটিস এর সুবিধা আছে, এবং সবচেয়ে বড় কথা যেটা দেবাশিস বাবু বললেন যে পিয়ার প্রেশার একটা বড় জিনিস, মানে বন্ধু বান্ধব সমবয়স্ক মানুষরা এক ধরনের চাপ তৈরি করেন, যার ফলে মনে হয় যে আমাদের অনেকেই মনে হয় যে এটা আমাদের করা উচিত। তো সেই কমিউনিটি বেস কিভাবে পিয়ার ইন্টারভেনশন করা যায় সেইটাও তার মধ্যে আছে। তো সরকারের এটা একটা প্রোগ্রাম চলছে, হয়তো যেটা দরকার সেটা আরো বেশি এটার প্রসার দরকার, কারণ পশ্চিমবাংলাতে হয়তো সব কটা জেলাতে হয়তো ডিঅ্যাডিকশন সেন্টার নেই বা অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটিস নেই, থাকলেও হয়তো একটা কোনো জায়গায় আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে মুর্শিদাবাদ অঞ্চলে, যেখানে এক সময় এই কোরাস বর্ডার দিয়ে প্রচুর মাদকের আদান প্রদান হতো, সেই সব অঞ্চলে বাচ্চাদের মধ্যে কিন্তু অ্যাডিকশন বেড়ে যাচ্ছে, আসক্তি বেড়ে যাচ্ছে, কিন্তু গ্রামাঞ্চল থেকে রেগুলারলি এই অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটিতে আসা সেইটাও একটা সমস্যা। মানে কোথায় আমাদের এই ট্রিটমেন্ট ফেসিলিটি গুলোকে হয়তো লোকেট করতে হবে সেটা নিয়েও হয়তো একটুখানি একবার ভাবতে হবে।
1: আপনি ঠিকই বলেছেন দেবাশিস দা, আপনি লাইফস্টাইলের কথা বলেছিলেন, তো এই লাইফস্টাইল ঠিক করতে হলে আপনার কি মনে হয় যে আমাদের কি কি করা উচিত যেখানে যুবদেরও এই নেশা থেকে বের করে আনা যায়?
2: দেখুন, লাইফস্টাইলের বিষয়টা যেটা দাদা বলছিলেন যে ডিটক্সিফিকেশন বা নেশামুক্তি কেন্দ্রগুলো রিহ্যাবিলিটেশন, এটা একটা বিরাট বড় জায়গা। কেননা রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো যদি ভালো করে সামাজিক সংগঠন বা সরকার যদি এগুলো চালায়, তার সঙ্গে সঙ্গে যদি কাউন্সিলিং এর জায়গা থাকে, কেননা 15-16 বছর বয়স থেকে নিয়ে 22-23 বছর বয়স এটা, আর বঞ্চিত সমাজ যেটা আছে, যেটা স্ট্রিট চিলড্রেন বা রেল প্ল্যাটফর্মের যেই বিষয় প্ল্যাটফর্মে যারা থাকে বাচ্চারা, স্ট্রিট চিলড্রেন যেটা আছে, তাদের সার্কেলটা তাদের বিষয়টা একটু আলাদা, সেখানে ইন্টারভেনশন অন্যরকম হবে, সেখানে আরো অনেক বেশি সামাজিক সংগঠনদের কাজ, সেখানে অনেক পুলিশের ইন্টারভেনশনটা অন্যরকমের দরকার। কেন, যারা ওই একটু গরিব স্তরের যারা আছে তারা ড্রাগ ইউজার হয়ে তারপরে তারা ড্রাগ পুশার হয়ে যায়, তাদের দিয়ে তারপরে বিক্রি করানো হয়, কেননা তাদের কাছে ইনকামটা নেই, তারা নিজেরা ড্রাগস ইউজ করার জন্য, নেশা ব্যবহার করার জন্য নেশা বিক্রি করতে শুরু করে। তো সেখানে রিহ্যাবিলিটেশন এবং পুলিশ ইন্টারভেনশন, লয়ার ইন্টারভেনশনটা অন্য রকমের, সেটার তার পরিরূপ তার চেহারা অন্যরকম হবে। কিন্তু যারা মানে যেই পরিবার বা যেই সমাজ অ্যাফ্লুয়েন্ট বা যারা ইচ্ছে করে করছে বিষয়টা, মানে একটু অন্যরকম যেখানে জায়গাটা দাঁড়াচ্ছে, সেখানে কাউন্সিলিং এর খুব প্রয়োজন, রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। রিহ্যাবিলিটেশন যদি হয় তার সঙ্গে কাউন্সিলিং, এবং আজকালকার মডার্ন জীবনে আমাদের আজকে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যেরকম অধ্যাপনার সঙ্গে যুক্ত আছি, স্কুল টিচারদের, কলেজ টিচারদের, অভিভাবকদের, আমাদেরও কিছু ট্রেনিং এর দরকার। যেরকম ইতিমধ্যেই আমরা দেখেছি যে পস্কো বা পক্সো যে আইনটা হয়েছে, সেখানে বাচ্চাদের যেরকম গুড টাচ ব্যাড টাচের একটা ট্রেনিং দেওয়া হয়, আমাদেরও সেন্সিটাইজ করা হয়। সেই জন্য আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে টিচার্সদের, স্কুল টিচার্সদের, কলেজ টিচার্সদের, অভিভাবকদেরও একটা ট্রেনিং ওয়ার্কশপ বা তাদের সেন্সিটাইজেশনের দরকার, যাতে অ্যাডোলেসেন্ট চাইল্ড 16-17 বছর বয়সের, 18-19 বছর বয়সের, সে কেন তার অনেক সিম্পটমস থাকে, নেশা করছে, সে ডিপ্রেশনে যাবে বা ঘরে বন্ধ থাকবে, দাদারা ভালো করে বলতে পারবে, দাদারা এই নিয়ে কাজ করছেন তারা জানেন। সেই জন্য সেন্সিটাইজেশন, সমাজের সেন্সিটাইজেশন দরকার। ফোনের মধ্যে মানুষজন থেকে যাচ্ছে, সামাজিকতা কমে যাচ্ছে, সবাই নিজের ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছে, নিজের জীবনের মধ্যে থাকছে, নিজের ফোনের মধ্যে থাকছে। মা বাবার এখানে বিরাট বড় রোল আছে, ফ্যামিলির রোল আছে, রিলেটিভসদের রোল আছে, এদের যদি একটু ট্রেনিং হয় তাহলে বাড়িতেই কাউন্সিলিং করা যায়। এবং কাউন্সিলিং, রিহ্যাবিলিটেশন, এই সমস্ত অনেক ক্রিয়েটিভ ওয়ে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। ক্রাইমের যে পার্টটা আছে সেটাতে ল এনফোর্সমেন্ট তারা নিজেদের কাজ করবেই, সরকার নিজের কাজ করবেই, কিন্তু অনেক ক্রিয়েটিভ ভাবে সমাজকে একসাথে নিয়ে চলতে হবে। কেননা যেই এজ গ্রুপ বা যেই সোশ্যাল স্টেটা এর মধ্যে যুক্ত হয়ে যায়, একটা পরিপক্ব মানুষ ধরুন 40 বছরের পরে যে আর নেশা ধরেনি, আফটার 30 সে নতুন করে নেশা ধরার জায়গা খুব কম, মানে নেই। আর যদি যে রিহ্যাবিলিটেশন হয়েও যায় একবার, তারপরে তার রিল্যাপস করার

0: পার্সেন্টেজ মধ্যে দাদারা বলতে পারবে, কিন্তু একটা একটা ক্রিটিক্যাল এজ থাকে 13-14-15-16 থেকে 19-20-21-22, এই যে ব্র্যাকেটটা, এই এজ ব্র্যাকেটে ছেলে মেয়ে উভয়ের জন্যই খুব জোরালো ভাবে খুব ক্রিয়েটিভ ভাবে কাউন্সিলিং, তারপরে এডুকেশনালি সেন্সিটাইজেশন ট্রেনিং সব নিয়ে, এবং আমরা ইতিমধ্যেই যে দেখছি কিছু পজিটিভ অ্যাক্টিভিটি যেরকম যোগা, ওয়েলনেস, যেগুলো ওয়েলনেস এর যে কনসেপ্ট গুলো, আর্ট অফ লিভিং, এই যে জিনিসগুলো আছে এগুলোকে ছাত্র যুব সমাজের মধ্যে দিলে তাহলে আমার মনে হয় একটা পজিটিভ আউটকাম আমরা পাবো।
1: মানে আপনি বলছেন যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বাচ্চাদের সেটা হচ্ছে একটা ক্রুশিয়াল সময় আর কি, সেই জায়গাটাতেই আমাদের আটকাতে হবে
0: একদম, আর ওটাতে পুরো সমাজের সবার ভাগিদারি থাকবে, শুধু গভর্নমেন্ট করলে হবে না, দাদাদের সংগঠনরাও একা পারবে না, সবাইকে মিলে এর মধ্যে যুক্ত হতে হবে,
1: সমাজ, বাবা মা, শিক্ষক সবাইকেই আমাদের একত্রিত হবে কাজটা করতে হবে। আমাদের সাথে আলোচনায় এতক্ষণ ছিলেন অধ্যাপক দেবাশিষ চৌধুরী ও যুবদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থ। আপনারা আপনাদের মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ।
2: শুনলেন আলোচনা নেশামুক্ত ভারত, অধ্যাপক দেবাশিষ চৌধুরী ও যুবদের অধিকার নিয়ে কাজ করা অসরকারি সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আজ শুনলেন প্রথম পর্ব, দ্বিতীয় তথা শেষ পর্ব শুনতে পাবেন আগামী মঙ্গলবার।
3: শুনলেন আজকের প্রসঙ্গ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: কখনো ঝমঝম বৃষ্টি, কখনো ঝলমলে আকাশ, মাঝে মধ্যে দেখা মিলছে পেঁজা তুলোর মতো মেঘের, ধীরে ধীরে সেজে উঠছে শরৎ ঋতু। এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, গত কয়েকদিনে গেছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। আজ এই অনুষ্ঠানে থাকছে আবৃত্তি ও শ্রুতি নাটকের অনুষ্ঠান, নাট্যমেলা এবং কাজী নজরুল ইসলাম স্মরণে অনুষ্ঠান। গত 24 আগস্ট মহাজাতি সদনের অ্যানেক্স ভবনে আয়োজিত হয় মনোজ্ঞ আবৃত্তি ও শ্রুতি নাটকের অনুষ্ঠান। ভালোবাসার সম্পানে বৃষ্টি ভেজা মন টানি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল বাচিক শিল্পী সংস্থা। অংশগ্রহণ করেন নবীন ও প্রবীণ শিল্পীরা। অনুষ্ঠানের অংশবিশেষ।
1: গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ঘরা নদী খুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা।
2: আমি বৃষ্টিকে বলি, এক দুই তিন লেখো তো মেঘের গায়ে, আগুনের মেঘে ফেটে গেলে ফুলগুলি, বলি ছন্দকে রাখো মৃত্যুর পায়ে। আমি বৃষ্টিকে বিশ্বাস করি, বলি আগত সরল লাবণ্য রেখা হোক, পাড়ার ছেলেকে ভুলে গেছো, দেশ গায়ে যেছিল তোমার সঙ্গী ও সহপাঠী। আমি বৃষ্টির কাছে গিয়ে তাকে বলি, যাও বন্ধুকে ডাকো, কেননা তোমার বন্ধুর চোখে ছিল লাবণ্য আর করতলে আমলকি। বৃষ্টি, তোমার ঘুমনোর পথে পথে নতুন নতুন ভাই বোন সখা সখী কাকলি তুলেছে, কলরব করে করে মিলে গেছে আর

0: মিশে গেছে দেশটায়, মনে নেই বুঝি আমি সে গায়ের শাখ।
1: দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের নাটকের দল বরিশা নিউ ভিস্টাস। এই সংস্থার উদ্যোগে 27 এবং 28 আগস্ট দুই দিনের নাট্যমেলা অনুষ্ঠিত হল শিশির মঞ্চ এবং টালিগঞ্জের লাইট হাউস স্কুল ফর দ্য ব্লাইন্ডে। নাটকগুলোতে অভিনয় করেন দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত শিল্পীরা। সংস্থার সম্পাদক দেবাশিস দাস জানালেন,
2: আমরা নাটক করছি 1996 সাল থেকে। এই নাটক দলটা হয়েছে বরিশা নিউ ভিস্টাস। এর নেতৃত্বে আছেন রাজা ফয়েজ আলম, যিনি আমাদের প্রেসিডেন্ট। আমাদের সমস্ত যে ব্লাইন্ড আর্টিস্ট আছে এবং সংগঠন যারা আমরা চালাই তারাও দৃষ্টিহীন, সবাই মিলে আমরা এই দলটাকে তৈরি করেছি। এগোনোর পথে যাতে আরও ভালো হয়, আমাদের সবাইকে নিয়ে চলতে পারি, এই দলের লক্ষ্য আমাদের। আর ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই দলের, আমাদের একটা ব্লাইন্ড থিয়েটার স্কুল করা। এর আগে করেছি আমরা তিন বন্দিনী শিশির কুমার দাসের, তার আগে করেছি আমরা চোখের আলো, সেখানে রচনা রাজা ফয়েজ আলম, তার আগে করেছি আমরা সংক্রান্তি বুদ্ধদেব বসু। আমরা কলকাতার বাইরেও গেছি, আমরা আসানসোলে শো করে এসেছি, ওখানে আমরা এই সংক্রান্তি নাটক মঞ্চস্থ করে এসেছি। বিভিন্ন জায়গায় আমরা NSD প্রোগ্রাম করেছি, যেমন পঞ্চবেদা, তারপরে ধরুন ওই যে আমাদের সোনার পাখি ফিরে এলো, আর NSD যে প্রোগ্রামগুলো হয় তার সমস্ত কাজকর্মগুলো করছি আমরা। আমরা যে দৃষ্টিহীন না দেখেও যে আত্মবিশ্বাস এই নাটকের মাধ্যমে ফিরে পেতে পারি, তারই লক্ষ্য উদ্দেশ্য। দৃষ্টি থাকুক আর নাই থাকুক, আমরা সবাই দৃষ্টিবান, নাটক একটা আমাদের আশ্রয়।
1: নাট্য ব্যক্তিত্ব মৃণাল বন্দ্যোপাধ্যায় বললেন,
3: দৃষ্টিহীন ব্যক্তিরা শ্রুতি নাটক না থিয়েটার কোনটাতে বেশি সফল হতে পারেন? আমরা জানি শিল্প প্রকাশের কোনো সীমাবদ্ধতা হয় না। দৃষ্টিহীন শিল্পীরা এই কলকাতাতে বিগত 3 দশকেরও বেশি সময় ধরে মঞ্চ নাটকেও তাদের অসামান্য অবদান রাখছেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, যদি আমরা বাস্তবসম্মতভাবে সাফল্য, স্বাচ্ছন্দ্য এবং শৈল্পিক পূর্ণতার কথা বিচার করি, তবে বোধহয় শ্রুতি নাটক, মানে যেটাকে আমরা অডিও ড্রামা বলি, এই মাধ্যমটিতে তারা আরো অনেক বেশি সফল ও পারদর্শী হতে পারবেন। এবং এই সাফল্যের পেছনে শ্রুতি নাটকের নিজস্ব কিছু শক্তি, যেমন আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, প্যারা ল্যাঙ্গুয়েজ, আবহ সঙ্গীত ও ধ্বনি প্রভাব দৃষ্টিহীনদের এমনভাবে সহায়তা করে যা সাধারণ মঞ্চ থিয়েটারে প্রায় অসম্ভব। আমরা জানি থিয়েটার মূলত একটি দৃশ্যগ্রাহ্য মাধ্যম, যেটাকে আমরা ভিজুয়াল মিডিয়াম বলি। সেখানে নাটকের কোনো মুহূর্তকে ফুটিয়ে তুলতে হলে চোখের ইশারা, শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তির প্রকাশ, মঞ্চের আলো, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বা দৌড়ে বা ধীর গতিতে যাওয়া, এগুলো অত্যন্ত কমপ্লেক্স বিষয় যেগুলো থাকে, প্রত্যেক নাটকেই থাকে। এবং একজন দৃষ্টিহীন শিল্পীর জন্য মঞ্চের এই ভৌগোলিক অবস্থান অনুধাবন করা এবং চোখের মাধ্যমে অভিব্যক্তির প্রকাশ করা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। কিন্তু শ্রুতি নাটক হলো সম্পূর্ণ একটি শ্রবণযোগ্য মাধ্যম, যেটাকে আমরা বলি অডিটরি মিডিয়াম। সেখানে চোখের আলো নয়, বরং মনন, কানের অনুভূতি এবং কণ্ঠস্বরের জাদুই শেষ কথা। যেহেতু দৃষ্টিহীন ব্যক্তিদের শ্রবণেন্দ্রিয় এবং শব্দের সূক্ষ্ম তারতম্য বোঝার ক্ষমতা সাধারণ মানুষদের থেকে অনেক বেশি তীব্র হয়, তাই শ্রুতি নাটকের আঙিনায় তারা অনেক বেশি স্বাধীন এবং সাবলীল হতে পারেন বলেই আমার বিশ্বাস।
1: নাট্য ব্যক্তিত্ব সৌগত পাণ্ডা বলেন,
4: থিয়েটার বা নাটক মানেই তো জীবনের আয়না, যেখানে হাসি, কান্না, সুখ, দুঃখ আর আমাদের চারপাশের যে নামে মুখগুলো ভেসে ওঠে। বাংলার থিয়েটারের শিকড় রয়েছে লোক সংস্কৃতির মধ্যে, চাত্রা বালাগান, গম্ভীরা, আলকাপ, গাজনের নাট্যরূপ, কৃষ্ণলীলা, রাসলীলা প্রভৃতি। পরবর্তীকালে আধুনিক বাংলা থিয়েটারের ভিত্তি তৈরি করে কলকাতায় ইংরেজদের থিয়েটার প্রতিষ্ঠার ফলে বাঙালি শিক্ষিত সমাজ নাটকের প্রতি আগ্রহী হয়ে ওঠে। 1975 সাল রুশ নাট্যপ্রেমী গেরামিস লেবেদেভ কলকাতায় প্রথম বাংলা ভাষার নাটক মঞ্চস্থ করে, যা বাংলা আধুনিক থিয়েটারের সূচনা ধরা হয়। পরবর্তীকালে হিন্দু থিয়েটার, বেঙ্গল থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, স্টার, মিনার্ভা প্রভৃতি নাট্যশালাগুলো বাংলা নাটকে বিকাশ ঘটায়। বাংলা নাটকের ধারায় ও আধুনিকীকরণে বাদল সরকার, তিনি প্রথাগত বা প্রসেনিয়া

0: এর গন্ডি পেরিয়ে বাংলা নাটককে সাধারণ মানুষের আরো কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। তিনি টিকিট কেটে নাটক দেখার রীতি বর্জন করেন এবং মেকআপ ছাড়াই রাস্তায় বা মুক্তাঙ্গনে নাটক পরিবেশন শুরু করেন। 1884 সালের সেপ্টেম্বর মাস স্টার থিয়েটারে প্রিয় গিরিশের চৈতন্য লীলা দেখে আপ্লুত ঠাকুর পরমহংস বলেছিলেন, থিয়েটারে লোকশিক্ষে হয়, এ লোকশিক্ষে রঙ্গমঞ্চে দাঁড়িয়ে সে ধ্বনি যেন বারবার গুঞ্জরিত হয়ে ওঠে কানে। সেই 19 শতক থেকে আজ এই একবিংশ শতকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মনে হয় সারস্বতের শাশ্বত রূপ কত সহজে বুঝিয়েছিলেন তিনি। সময়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার নামই তো থিয়েটার।
1: নাট্য পরিচালক কল্লোল দে,
2: এর আগে আমি ওয়ার্কশপ করেছি, অবশ্যই এটা একটা অনবদ্য চ্যালেঞ্জিং কাজ, মানে অনেকটা বেশি চ্যালেঞ্জিং যারা দেখতে পায় আর যারা দেখতে না পায় তাদের মধ্যে থেকে। তো মূলত আমি যেখান থেকে নিজেকে এই কাজটার জন্য প্রিপেয়ার করেছি, আমি একদম আমার ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় মানে আমরা যখন ছোটবেলায় কানামাছি খেলতাম, তো কানামাছি খেলার মধ্যে দিয়ে আমরা প্রথম উপলব্ধি করি যে চোখ বন্ধ থাকলে আমাদের কি কি অসুবিধা হয়। আমরা সেই খেলাটা খেলতে খেলতে অনেক সময় আমরা হোঁচট খেয়েছি, আমাদের হাঁটু ছিঁড়ে গেছে, কখনো পড়ে গিয়ে কপাল ফেটে গেছে, তবু আমরা খেলাটা খেলতে চেয়েছি বারবার ধরে। তো সেইখান থেকে আমি প্রথম এই এটা শুরু করি, কি কি অসুবিধা আমরা ফেস করতে পারি আর সেই অসুবিধাগুলোকে ওভারকাম করার জন্য আমরা কি কি করতে পারি। তো সেখান থেকে আমি মূলত নিজের মতো করে তিনটে টুল বানিয়েছিলাম, এক হচ্ছে শব্দ, গন্ধ আর হচ্ছে স্পর্শ, এই তিনটে অস্ত্র ছিল কাজ করার। ভীষণ ভালো লাগা, ভালো লাগাটা হচ্ছে এইখানে যেহেতু তারা মার্কিং করতে পারে না, যেহেতু তারা জানে না যে কিভাবে মঞ্চে গিয়ে দাঁড়াতে হয়, কোনটা ডান দিক হবে কোনটা বাঁ দিক হবে, তো সেই সমস্তটাই যখন ধরে ধরে তাদেরকে শেখানো হয় এবং সেটা যখন তারা ভালো করে মনে রাখতে পারে, মানে আমরা জানি যখনই চোখ বন্ধ হয়ে যায় আমাদের কানটা অনেক বেশি সজাগ হয়ে যায়, তো তার ফলে ওনাদের কাছে এসেন্সিয়াল একটা জিনিস শব্দ শোনাটা। কম্পোজিশন অনুযায়ী বিভিন্ন রকমের আমরা সিস্টেম ইউজ করি, কখনো আমরা স্টেপ ম্যাপেও করি, কখনো আমরা শব্দের মধ্যে দিয়ে করি, কখনো মিউজিকের মধ্যে দিয়ে করি, কখনো হাতে প্রপস থাকলে সেই প্রপসটাকে নিয়ে আমি কিভাবে ডান দিক বাঁ দিকে আমি পজিশনটা ঠিক রাখবো সেগুলোর মধ্যে দিয়ে করি। তো এইগুলো করতে করতে এবং তার সঙ্গে প্রত্যেকেরা বাজাতে শিখেছে, গাইতে শিখেছে, সেই গানগুলোকে বাজনাগুলো কি ব্যবহার করা নাটকের মধ্যে দিয়ে, সেটা আমি আমার মতো করে চেষ্টা করেছি, করতে করতে এই নাটকটা আমরা দাঁড় করিয়েছি।
1: নাটকের অংশ বিশেষ,
3: জানি জানি মুক্তি পাচ, জানি নিজের সতীর্থদের
4: সঙ্গী সাথী হয়ে
3: আগে আনন্দে আনন্দিত,
1: গত 29 আগস্ট শিশির মঞ্চে কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। গান এবং আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি অনুষ্ঠানের অংশ বিশেষ।
5: মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদা না সোনা না ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ব বিধাত্রী, মমলাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা, দেব্য জয়শ্রী, বলবীর আমি চির উন্নত শ্রী।

0: শহর কলকাতা আজ এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা পিয়ালি ঘোষ, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
1: শুনলেন শহর কলকাতা, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: এখন শুনবেন কথায় কাহিনী।
1: কথায় কাহিনী, আজ শুনবেন শান্তা মুখোপাধ্যায়ের গল্প স্পটলাইট, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

সাবেকি শহরে হইচই পড়ে গেছে, শুটিং হবে শুটিং, শুটিং কোম্পানি এসেছে, তাদের লোকজন বিস্তর, সঙ্গে আলো রে, শব্দের যন্ত্র রে, ছাতা রে, আরও কত কি। বিশাল স্টাররা এসেছেন, ঐশ্বরিয়া রায় বচ্চন আর শাহিদ কাপুর, এইসব নামী অভিনেতা অভিনেত্রীদের দেখতে টোটো ভাড়া করে, রিক্সা ভাড়া করে কাতারে কাতারে লোক আসছে। তামলিপাড়ার রাস্তা আটকে গিয়েছে শুটিং হবে বলে। আটকানো রাস্তার পাশের বাড়িগুলোতে চূড়ান্ত উত্তেজনা। অতি উৎসাহীরা চেনা পরিচিতি, লতায় পাতায় দূরতম সম্পর্ক খুঁজে বার করে ওইসব বাড়ির দোতলার বারান্দায় গাদাগাদি ঠেলাঠেলি করছে। কিন্তু পুলিশ বারান্দায় থাকতে দিচ্ছে না। একতলার রোয়াকে তো বিলকুল নয়, নাছোড়বান্দা পাবলিক দোতলার বারান্দার দখল না ছাড়তে চাইলে পুলিশ দিদি লাঠি হাতে নিয়ে উপরে উঠে আসছে, অগত্যা জানলা ভরসা। তাও টু শব্দটি করা চলবে না, আলো জ্বলে উঠছে ফটাফট, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ক্যামেরা ট্রলি চলতে শুরু করেছে। ঐশ্বরিয়াকে এক পলকের একটু দেখার জন্য লোকের প্রাণটা আকুলি বিকুলি করছে, কিন্তু ক্যামেরার সামনে এক মিনিটেরও কম একটা টেক দিয়ে নিজের মেকআপ ভ্যানে গিয়ে বসছে। শ্যামলী মাসিমা খুব বিরক্ত, বাবা ঢঙের ১২ বছর, কেন আমরা কি খেয়ে ফেলব না হিংসে করে তুকতাক করে দেব বলেই ১২ বছর আগের ঘটনা মনে পড়ে যাওয়ায় একদম চুপ করে যান। টুকাই বলল, না গো সামনাসামনি দেখা দেবে না, সামনাসামনি হয়তো অমন দেখতে নয়, সব মেকআপের খেল, পাবলিক যদি ধরে ফেলে তবে সিনেমা আর দেখতে যাবে। শ্যামলী মাসিমা মনে মনে বললেন, সে কিন্তু মেকআপ ছাড়াই সুন্দর ছিল, কপাল। দত্তদের বাড়ির রোয়াক পুলিশ

মাস্টারের দখলে। রোয়াক পেরিয়ে দরজা আর ভেতর বাড়ির মধ্যিখানের গলিতে দত্ত মেসোমশাই বসে বসে তেল মাখছেন। বেলা আড়াইটে বাজতে চলল। বাড়িতে এত লোক যে চান খাওয়ার কথা প্রায় ভুলতে বসেছিলেন। সকালের দিকে তো সিনেমার দলের একটা ছেলে এসে বলল, কাকু আপনি আমাদের সিনেমায় অ্যাক্টিং করবেন। শুনে তো দত্ত মেসোমশাই গম্ভীর। ছেলেটি বলল, না না কাকু চাপ নেবেন না, আপনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে দরজা দিয়ে ঢুকছেন, এইটা আমরা সিনেমায় দেখাব। দত্ত মেসোমশাই কোনো উত্তর না দিয়ে ভেতর বাড়িতে ঢুকে গেলেন। সিনেমার ছেলেটা কনফিউজড, ভদ্রলোকের হলোটা কি? একটা উত্তর দেওয়ার পর্যন্ত দরকার মনে করলেন না। আসলে এই বাড়ির লোকেশনটা ভালো, আর একজন কাউকে ধরতে হবে যে বাজারের ব্যাগ হাতে নিয়ে এই বাড়ির গেট দিয়ে ঢুকবে। দত্ত মেসোমশাই বাজারের ব্যাগ নামিয়ে বললেন, শুটিং কোম্পানি এসেছে। মাসিমা কোনো কথা না বলে কেটে আনা চারা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে পেঁয়াজ তেল দিয়ে বাটি চচ্চড়ি বসিয়ে দিলেন। মানুষই একধারে বসে কথাগুলো শুনছিল না শুনছিল না বোঝা গেল না, আপন মনে উঠে চলে গেল। দত্ত মেসোমশাই চাপা গলায় বললেন, দেখো যেন আবার ওদিক পানে চলে না যায়। দত্ত মাসিমার তীব্র চাহনিতে দত্ত মেসোমশাই কুঁকড়ে গেলেন। চাহনিতে কি ছিল? চাহনি কি বলছিল, এই দেখো শুটিং হবে বলে শহর ভেঙে পড়ছে আমাদের পাড়ায়, সে কি লোকে সিনেমাকে খারাপ ভাবে বলে? তাহলে তার বেলায় এত কঠিন কেন হলে? নইলে তো জীবনটা অন্যরকম হতে পারত। ঠায় বসে থেকে থেকে এই কিছুক্ষণ আগে সিনেমাওয়ালারা এসে রাস্তার লোকজনদের সব সেট করে দিয়ে গেল। দত্তদের দরজার সামনে একজনকে ব্যাগ হাতে স্ট্যাচু হয়ে দাঁড়াতে হলো। রিকশা করে হিরো হিরোইন যাচ্ছে, সামনে সামনে ক্যামেরা ট্রলি, দুপাশের বাড়ির জানালায় বুভুক্ষু জনতা। একটু পরেই শোনা গেল কাট। ব্যাগ হাতে লোকটি তবু নড়লেন না। সেই ছেলেটা এসে বলল, কাকু এখনকার মতো শেষ, এখন লাঞ্চ ব্রেক, আপনারাও সব চান খাওয়া করে নিন, সন্ধে সন্ধে আবার ফিরতি শর্ট হবে। পুলিশেরা লাঞ্চ প্যাকেট খুলে ফেলেছে। খেতে খেতেই একজন বলল, বাহ বাহ সকাল থেকে একটা শট নিতেই এত। আরেকজন বলল, আর তার জন্য আমাদের টানা খাটালি, তারপর ফ্রাইড রাইস কতটুকু দিয়েছে দেখো। এদিকে বাড়িতে যেসব আত্মীয় অনাত্মীয় পরিচিত পরিচিতের পরিচিতরা এসেছেন তাঁদের ফেলে শ্যামলী মাসিমা খান কি করে? অথচ এতজনের খাবার রান্নাও তো হয়নি। বেলা আরও বেড়ে যাচ্ছে দেখে শ্যামলী মাসিমা বললেন, তনুজা অনুভা মনা সন্টু চল আমরা দুটো খেয়ে নি, যা আছে সকলে অল্প অল্প করে ভাগ করে। মাসিমাকে মাছ পথে থামিয়ে দিয়ে অনুভা বলে উঠল, একদম না একদম না, আমরা সকালে চান টান করে ভাত খেয়ে বেরিয়েছি, ওর বাবা আবার একটু কুচো চিংড়ি এনেছিল, ডাঁটা চচ্চড়ি করেছিলাম, ওই ঝাল ঝাল চিংড়ি ডাঁটা চচ্চড়ি আর ভাত, আর কিছু করিনি গো, একটু ডাল না হলে ওর বাবা আবার খেতে পারে না। শুটিংয়ের খবরটা তখনই এলো, তা আমি মনে মনে বলি মরণ, ডাল বসাই সোমবার দিয়ে এইসব করি আর শুটিং শেষ হয়ে যাক আর কি, শুনেই দৌড়াতে দৌড়াতে চলে এনু। মনা সন্টু বলতে যায়, ভাত খেলাম কখন, তুমি তো খবরটা পেয়ে রেসের ঘোড়ার মতো দৌড়াতে লাগলে। অনুভা কটমট করে তাকাতে চুপ করে গেল সন্টু মনা। শ্যামলী মাসিমা আর কথা না বাড়িয়ে ভেতর বাড়িতে ঢুকে প্লেটে করে দানাদার আর চমচম অতিথিদের সামনে ঠক ঠক করে নামিয়ে রাখলেন। ফিরতিটা না দেখে কেউ যাবে না। দত্ত মেসোমশাইয়ের বাড়িতে খাবার টেবিলে মানুষই বসে না। মেসোমশাইয়ের চোখের দৃষ্টি পড়ে মাসিমা বললেন, ঘরের দরজা বন্ধ, মেসোমশাই কথা না বলে খেয়ে নেন, মাসিমাও মাছের বাটি চচ্চড়ি দিয়ে ভাত মেখে খেয়ে নেন। তাড়াহুড়োর কোনো লক্ষণ মাসিমার মধ্যে অন্তত দেখা যায় না।

0: রাশির না খাওয়া, ঘরে দরজা বন্ধ করে থাকা, রোজকার জীবনে শুয়ে গেছে দত্তদের। শকরি তুলে পান মুখে নিয়ে আবার জানলার ধারে আসেন মাসিমা। জ্ঞাতি গোষ্ঠী গাদা লোকের জমায়েত হয়েছে যখন, মন না চাইলেও ভেতর বাড়িতে বসে থাকলে তো চলে না। মানুষের ঘরের দরজা বন্ধ প্রায়ই থাকে, মানুষই নিজে না করলেও দত্তরা বন্ধ করে রাখেন। কিন্তু আজ মানুষই নিজে দরজা বন্ধ করেছিল, সাজবে বলে। হাড় জিরঝিরে চেহারা, এককালের ডাগর টানা টানা চোখ দুটো কবে যেন ভাষা হারিয়েছে। মানুষই খুঁজে বার করে অনেক দিনের পুরনো পাউডার কৌটো, ধাপা ধাপা করে পাউডার লাগায় কপালে গালে আর হাসে। আইলাইনার বার করে দেখে দীর্ঘ অব্যবহারে শুকিয়ে গেছে, জগ থেকে কয়েক ফোঁটা জল দেয় ওর মধ্যে, তুলির লোম ঝরে গেছে, অগত্যা আঙুলে করে আইলাইনার লাগায় চোখের উপরে নিচে, আয়নায় দেখে আর হাসে। সব শেষে গলে যাওয়া লিপস্টিক বার করে ঠোঁটে ঘষে ঘষে মাখে, বিবর্ণ পাতলা চুল বারবার আঁচড়ায়। আলমারি থেকে বার করে বহু পুরনো একটা ঘাগরা, আলমারিতে ন্যাপথলিনের সুরক্ষা বলয় কবে শেষ হয়ে গেছে কেউ খোঁজ রাখেনি, তাই ঘাগরাতে কয়েক জায়গায় পোকায় কেটেছে। এসব পরোয়া করে না মানুষই, আয়নায় নিজেকে দেখতে থাকে বিভিন্ন ভঙ্গিমায় আর হাসতে থাকে। ফিরতি শট হবে এবার। কার্তিকের বেলা দ্রুত নিভে আসে, গপ করে গিলে খেতে আসা অন্ধকারকে কাবু করে ফেলে রাশি রাশি স্পটলাইট। পুলিশরা আটঘাট মেধে নেয় আবার, ক্যামেরাম্যান রেডি, দু একজন লোক যা লাগবে তাদের দাঁড় করানো হয়েছে রাস্তায়, বাকিরা জানলার ফ্রেমে বন্দি। মেকআপ ভ্যান থেকেই নায়ক নায়িকারা রিকশায় চাপবে, রিকশা করে আসতে থাকবে সাবেকি মফস্বল শহরের তামলিপাড়ার এঁদো গলি বরাবর। প্রাচীন বাড়িগুলোর খিলান গরাদ, সবুজ রং করা কাঠের পাল্লা দেওয়া দরজা জানালা, দেওয়াল ফুঁড়ে বেরোনো অসত্য চারা নিয়ে সিনেমার আবহ রচনা করবে। শোনা গেল জলদমন্দ্র স্বর, অ্যাকশন। হঠাৎ করে কি করে যেন এত সতর্কতা খান খান করে দিয়ে বেরিয়ে আসছে মানুষই, তারপর র্যাম্পে হাঁটার মতো হাঁটতে থাকে রাস্তা বরাবর, স্পটলাইটে মানুষের উদ্ভ্রান্ত দৃষ্টি, থেবড়ানো কাজল, ছেদ্রে যাওয়া লিপস্টিক, হাড় গিলে চেহারায় ঢলঢলে পোকায় কাটা জামা, তীক্ষ্ণ বিদ্রুপের মতো গিলে খেতে থাকে সযত্নে নির্মাণ করা আবহ। হাঁটতে হাঁটতে থামে মানুষই, হাসে, হাসলে এখনো গালে টোল পড়ে, আর বড় অমলিন হাসি। পুলিশরা, জানলার ফ্রেমে বন্দি জনতা যেন কোনো ঘোরের মধ্যে চলে গেছে। জলদস্বর চিৎকার করে ওঠে,
1: কি করে ঢুকলো ওখানে, ইত্রামির একটা সীমা থাকা চাই।
0: পুলিশরা ভেবাচাকা খেয়ে গেছে। পুলিশদের একজন বলল, লাঞ্চ ব্রেকের ঢিলে ঢালা সময় মেকআপ ভ্যানের পিছনে লুকিয়েছিল বোধহয়। দত্ত মেসোমশাই স্থান কাল পাত্র ভুলে চিৎকার করে উঠলেন,
1: সদর দুয়ার আগলে তো আমি দাইরে আছি ঠায়, পাঁচ পুকুরের খিড়কি দিয়ে বেরিয়েছে নিশ্চয়, বাড়ির সব কি ঘাটের মরা, কেউ লক্ষ্য অব্দি করলো না, ভাত খেয়ে পান মুখে নিয়ে বাইরের ঘাটে শুটিং দেখতে বসেছে।
0: কথাগুলো দত্ত মাসিমার উদ্দেশ্যে বলা, সবাই বুঝতে পারল, মাসিমার কোনো হেলদোল দেখা গেল না, মাসিমার চোখ দুটো মায়া আর স্বপ্নে যেন মাখামাখি। যে স্বপ্ন বহনের ভার দত্ত বাড়ির ছিল না বলে মেয়েটার দৃষ্টি ভাষা হারিয়েছে। ক্যামেরা ট্রলি এগিয়ে আসছে, স্পটলাইটের আলোয় ভাসছে মানুষই, সঠিক বললে মানুষই নয়, মানুষের স্বপ্ন। দত্তদের মেয়েটা অভিনয় করার স্বপ্ন দেখত, বাড়ির প্রবল প্রতিকূলতায় সোনালি রাংতায় স্বপ্নটা মুড়ে বুকের মধ্যে নিয়ে বাড়ি থেকে পালিয়েছিল, ফিরেছিল বেশ কিছুদিন পরে। ততদিনে রাংতার মোড়ক কেউ দুমড়ে মুচড়ে ডাস্ট

ডাস্টবিনে ফেলে দিয়েছে, আর পোকায় কাটা স্বপ্নগুলো সব বাসা বেঁধেছে মস্তিষ্কের কোনায় কোনায়, জট পাকিয়ে গেছে মস্তিষ্কের আনাচে কানাচে। ডাক্তার বুদ্ধি যত্ন আত্মীয় ওষুধ পথ্যি কম করেননি দত্তমেশমশাই আর মাসিমা। হেমন্তের নিভে আসা আলোর সন্ধ্যায় মানুষের স্বপ্নটা স্পটলাইটের আলোয় উজ্জ্বল হয়ে উঠে মানুষের মস্তিষ্কের জট যেন সরিয়ে দিল। নিখুঁত অভিব্যক্তিতে কোনো এক কাল্পনিক সিনেমার নায়িকার অভিনয় করতে করতে হেঁটে গেল মানুষই। স্পটলাইটের আলোয় উজ্জ্বল স্বপ্নটার জাদুকাঠি ছুঁয়ে দিল ক্যামেরাম্যান, পুলিশ থেকে জানলার ফ্রেমবন্দি জনতাকে, এমনকি দত্তমেশমশাইকেও। নির্বাক দর্শকের সামনে কোনো নির্দেশ ছাড়াই ক্যামেরার ট্রলি চলতে লাগলো।

0: আজকের কথায় কাহিনীতে শুনলেন শান্তা মুখোপাধ্যায়ের গল্প স্পটলাইট, পাঠে জয়ন্তী গঙ্গোপাধ্যায়, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: শুনলেন কথায় কাহিনী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: এখন অর্থনীতির দুনিয়া।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন। আলোচনায় অংশগ্রহণ করছেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ডু ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট ও কোম্পানি সেক্রেটারি অমিত রায়চৌধুরী। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
2: অভিজিৎবাবু, আপনি তো আয়কর আইনের ধারাতে বললেন যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এবং কিছু আপনি তার হদিস দিয়েছেন, আপনি আরও একটু যদি ব্যাখ্যা করে বলেন বা আরও কি কি ধারা ওখানে রয়েছে যেগুলোতে আমাদের আরেকটু সুবিধা পেতে পারে ব্যবসায়ীরা আর কি, এদিকে যদি একটু লক্ষ্য পাত করেন।
3: যেমন ধরুন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা মস্ত বড় প্রতিবন্ধকতা হলো আমাদের নগর কেন্দ্রিক উন্নয়ন। আমরা এখন বলছি যে ইনক্লুসিভ গ্রোথ, মানে উন্নয়ন শুধুমাত্র নগরে বা কিছু জায়গার মধ্যে সীমিত থাকবে না, দেশের প্রতিটা কোণ, প্রতি সব জায়গায় যেন সমানভাবে উন্নয়ন আসে। তার জন্য আমরা বলি অঞ্চল ভিত্তিক উন্নয়ন বৈষম্য হ্রাস করতে কিন্তু আয়করের বিভিন্ন ধারা আছে, তাদের অনেকগুলো আইন আছে যেগুলো কিন্তু এই অঞ্চল, মানে রিজিয়নাল যে ডিসপ্যারিটি, অঞ্চলভিত্তিক যে বৈষম্য সেটা হ্রাস করে। যেমন ধরুন স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ যে অর্থনৈতিক অঞ্চল, যেটাকে আমাদের ইন্ডিয়াতে অনেক দিন ধরে সেটা লালন পালন করা হয়েছে এবং সেই প্রভিশন ছিল যে আপনি কিছু কিছু জায়গায় যেখানে লোকে সাধারণত সবাইভাবে যেখানে সব সুবিধা আছে সেখানেই তারা থাকবে, তো গ্রামে বা অন্য জায়গায় যাবে কেন, তো সেখানে একটা স্পেশাল ইকোনমিক জোন করে দিল এবং সেখানে প্রচুর ছাড়, ধরুন 15 বছর আপনি অনেক রকম ছাড় পাবেন, তাহলে লোকে সেখানে গিয়ে বিজনেস করবে এবং সেই জায়গাটারও অর্থনৈতিক উন্নতি হবে এবং সেখানে পরিকাঠামোগত উন্নতি হবে এবং সেখান থেকে এক্সপোর্টেরও প্রচুর আসবে, কর্মসংস্থান আসবে, বৈদেশিক মুদ্রাও আসবে। এটা এখন নেই, যদিও কিছুদিন আগে অবধি ছিল। 4টে রাজ্য, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানার কিছু কিছু পিছিয়ে পড়া জেলা ছিল, সেই সব জায়গায় যদি আপনি বিজনেস করেন এবং নতুন প্ল্যান্ট আর মেশিনারি বা যন্ত্রপাতি কেনেন, তাহলে কিন্তু আপনি আরও বেশি ছাড় পাবেন। এবং এইগুলোর মাধ্যমে ধরুন কি হচ্ছে যে নগর কেন্দ্রিক উন্নয়নটা শুধু নগর কেন্দ্রে যেন এর সাথে সাথে আমি বলবো যে একটা অর্থনৈতিক উন্নয়ন বা সামগ্রিক উন্নয়ন একটা অন্যতম জিনিস হলো যেটা ওই ব্ল্যাক মানি মার্কেট, কালোবাজারি কমানো, কালো টাকা লেনদেন কমানো। তার জন্য আমাদের অনেকগুলো প্রভিশনস আছে, অনেকগুলো আছে, আমি কয়েকটা বলছি। যেমন ধরুন, আপনি যদি ব্যবসার ক্ষেত্রে 10,000 টাকার বেশি কাউকে ক্যাশে পেমেন্ট করেন, তাহলে কিন্তু সেটা ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন না, ঠিক আছে।

0: তার মানে আপনাকে বলছে যে ক্যাশে বেশি ডিল না করতে, আপনি ব্যাংকের থ্রুতে করুন, আপনি অনলাইনে করুন, তারপরে ধরুন আপনি এমন কিছু জায়গা আছে যেমন ধরুন আপনি ডোনেশন করতে চাইছেন কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন বা কোনো জায়গায়, 2000 টাকার বেশি ক্যাশে পেমেন্ট করলে কিন্তু আপনি ছাড় পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ছাড় পেতেন। বা ধরুন আপনি এমন কিছু ব্যবসা করছেন, আমরা জানি ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে সবসময় বই খাতা রাখা সম্ভব নয়, তো তাদের পক্ষে এই ইনকাম এক্সপেন্ডিচার এত না রেখে তাদের অনেকগুলো অনুমান ভিত্তিক একটা ইনকাম ট্যাক্স আছে, প্রিজাম্পটিভ ট্যাক্স বলি আমরা, তো আমরা তারা যদি এরকম একটা লিমিট আছে এর মধ্যে ধরুন 2 কোটি বা 3 কোটির মধ্যে হয়, তারা তার উপরে 8% ট্যাক্স দিয়ে দিলে, 8% ট্যাক্স না 8% আমরা ধরে নেবো তার যে বিক্রি হচ্ছে তার 8% তার ইনকাম, তার উপরে সে ট্যাক্স দিয়ে দেবে। কিন্তু যদি সে দেখাতে পারে মানে বা দেখা যে তার সেলের যে পোর্শনটা ক্যাশে হয়নি আদার দেন ক্যাশে হয়েছে তার উপর সে তাই কিন্তু 6% ট্যাক্স দিতে হবে। তার মানে এটা তাদের উদ্বুদ্ধ করছে যে ক্যাশে টাকা পয়সা নিও না, বেশি ক্যাশে লেনদেন করো না, একদম ফর্মাল সিস্টেমে ব্যাংকের থ্রুতে অনলাইন পেমেন্টের মাধ্যমে করো। এবং আরও কিছু প্রভিশন আছে যেগুলো ভীষণ পণ্য ভিত্তিক, মানে যেমন টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ছাড় আছে, টি কফি রাবার এগুলো উৎপাদনের ক্ষেত্রে ছাড় আছে, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা যদি বলি জীবাণু বিয়জ্য বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ জাত তারা যা করে তার থেকে যদি বায়োগ্যাস বায়ো ফার্টিলাইজার উৎপাদন করে তার জন্য ছাড় আছে, তারপরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন উৎপাদনের ছাড় আছে। এছাড়া ধরুন ছোট ছোট অনেক ব্যবসা আছে যেমন মৌমাছি পালন, মধু চাষ, হোটেল ব্যবসা বা হসপিটাল খুললেন, আরো অনেক রকম ব্যবসা, সেখানে কিন্তু বিশাল ছাড় আছে। তো ইনকাম ট্যাক্স কিন্তু সবসময় সমাজের দিক বা অর্থনৈতিক দিকটা মাথায় রাখছে, এবং সেটা যাতে সেইভাবে নিয়ন্ত্রিত হয়, সমাজ যাতে সেইভাবেই চলে, সেজন্য বিভিন্ন প্রবিধান রেখেছে। এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলি আপনাকে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু ইনকাম ট্যাক্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ধরুন আমরা অনেক সময় সচেতন নই যে আমরা কোথায় ইনভেস্ট করব, বা আমাদের চাকরি রিটায়ারমেন্টের পরে বা আমাদের যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আমরা ইন্স্যুরেন্স করি না, কিন্তু ইনকাম ট্যাক্স বলছে আপনি যদি স্বাস্থ্য বিমা নেন তাহলে সেটা ছাড় পাবেন সেকশন 80D। ইনকাম ট্যাক্স বলছে আপনাকে LIC প্রিমিয়াম বা যে কোনো জীবন বিমা প্রকল্প নিন এবং তার দিন, বা আপনি NPS যে পেনশন স্কিম গভর্নমেন্টের সেখানে টাকা রাখুন যাতে আপনার ভবিষ্যৎটা অনেক বেশি সুনিশ্চিত হয়, আপনার ফ্যামিলির ভবিষ্যৎ অনেক বেশি সুনিশ্চিত হয়। হয়তো আমরা করবো না, কিন্তু ইনকাম ট্যাক্সের মাধ্যমে আমরা আমাদের জীবন একটা ভালো দিকে নিয়ন্ত্রিত হচ্ছে।
1: যে ব্যাপারটা দেখতে হবে যে আয়কর আইনটা তো খালি আয়কর চাপানো আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া সেই ব্যাপারটা তো নয়, এইটা হচ্ছে যে সরকারের বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করার একটা পদ্ধতি যদি আমি বলি আর কি, বা তার উৎস আর তার মূল উৎস এটা। আমাদের ভারতবর্ষ তো খুবই একটা বৈচিত্র্যময় দেশ না, এবং বিভিন্ন জায়গায় এক এক লোকের চাহিদা অন্য, জনসংখ্যার তার কালচার আলাদা, তার প্রয়োজনীয়তা আলাদা, তার অর্থনীতি আলাদা। এবার সবগুলোকে একসঙ্গে মাথায় রেখে এবং সুষমভাবে বণ্টন করা যে পরিস্থিতিটা, সেইটা কিন্তু আয়কর আইনে দিনের পর দিন সেভাবে ধারা দিয়ে করা হয়ে চলেছে আর কি। এবং এটা আয়কর আইনের একটা খুব বড়, আমি বলবো যে একটা বড় গুণই যদি আপনি বলেন আর কি, যে এইভাবে সেটা যে সমাজের বিভিন্ন জায়গায় তার প্রভাব ফেলেছে।
0: এই প্রসঙ্গে আপনি যে বললেন যে সমতা আনা না এবং কর বৈষম্য হ্রাস করা বা দূরীকরণ, এক্ষেত্রে একটা পরিমাপক আছে বা সূচক আছে যেটাকে বলে গিনি কোএফিসিয়েন্ট। তো সেটা যদি এক হয় তাহলে বুঝতে হবে যে মানে এক আর শূন্যর মধ্যে থাকে, যদি এক হয় তাহলে বুঝতে হবে ভীষণ অসমতা, ভীষণ বৈষম্য, আর শূন্য হলে অনেক বেশি সমতা আছে। এরকম আমাদের দেশেরও গিনি কোএফিসিয়েন্ট বিভিন্ন নানান ক্ষেত্রে আছে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আয়করের ক্ষেত্রে বিভিন্ন রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে যদিও আয়করের জন্য সমতা ভীষণ কম, মানে 5% মতো সমতা আনা সম্ভব, মানে বৈষম্য কমছে, খুব বিশাল নয়, কিন্তু এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে আয়কর কিন্তু অর্থনৈতিক বা সামাজিক যে সমতা বৈষম্য গরিব ধনীদের মধ্যে আনতে অনেকটা সফল হয়েছে।
1: ঠিক,
0: আমরা যদি খুব সাম্প্রতিক কালের কিছু তথ্য দেখি, এই যে আপনি বললেন না ট্যাক্স টু GDP রেশিও কালেকশন, তার মধ্যে দেখা যাচ্ছে একটা বেশ কিছু বছর ধরে যে অপ্রত্যক্ষ কর ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আমাদের যে কালেকশন সেটা মোটামুটি ওই 5% মতো থাকছে, কিন্তু প্রত্যক্ষ কর যেটা এটা অনেকটা বাড়ছে। এটার একটা মানে হতে পারে, আমরা ধরে নিতে পারি যে ধনীদের থেকে বেশি আয়কর উঠছে, বা যেটা ইনডাইরেক্ট ট্যাক্সটা কনস্ট্যান্ট থাকছে, একই রকম জায়গা থাকছে, কিন্তু আয়করের কিন্তু প্রপোর্শনটা বা অংশটা অনেকটা বাড়ছে। তো সেটাও কিন্তু সমতা আনতে অনেকটা আমাদের উপকার করছে।
1: সে বিষয়ে কোনো সন্দেহই নেই আর কি, কেননা আয়করের মানে যত তুমি বেশি রোজগার করছো তত তোমাকে বেশি ট্যাক্স দিতে হবে, এই ব্যাপারটাই তো বলা আছে ওখানে আয়কর আইনে। তা সুতরাং সেদিক দিয়ে অনেকটাই রোজগার বেশি করলে তুমি বেশি ট্যাক্স দাও কেন, এবং সেই ট্যাক্স আবার কল্যাণমূলক কাজেই ব্যবহার হচ্ছে, এরকম নয় যে সরকার তো নিজে সেই টাকা নিয়ে বসে থাকছে না। আচ্ছা অভিজিৎবাবু, আমরা তো যে আয়কর আইনের কথা বললাম, বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছি, এবার এই অতি সম্প্রতি 25 আমাদের।

0: নতুন আয়কর আইন শুরু হলো এই 1 এপ্রিল থেকে। তো এই নতুন আয়কর আইনে কি কি ধারা বা কিরকম ভাবে এটা আগের থেকে আলাদা, এবং এটা কিভাবে আয়কর আইনকে আরো ভবিষ্যতের দিকে এবং উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং অর্থনৈতিক উন্নয়নেরও সহায়ক হবে, এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু আলোকপাত করেন।
1: ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা আয়কর আইন 2025 কিন্তু একটা যুগান্তকারী ঘটনা, কারণ প্রায় 60 বছর বাদে এই গত 60 বছর আয়কর আইন 4000 বারের বেশি পরিশোধিত হয়েছে, মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে বিভিন্ন, প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে গেছে, জটিল হয়ে গেছে, মানুষের বোধগম্য হচ্ছে না ঠিক। এবং যখনই মানুষ বোধগম্য হবে না এবং কোনো জিনিস থেকে ভয় পাবে, তখনই মনে করবেন যে কর ফাঁকির প্রবণতা বাড়বে। তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা করেছে খুব বেশি চেঞ্জ করেনি, পলিসিগত বা নীতিগতভাবে সেগুলো চেঞ্জ হয়নি, কিন্তু তারা যেটা করেছে তার প্রতিটা ল্যাঙ্গুয়েজ, মানে তার যে শব্দগুলো অনেক সোজা করেছে, প্রতিটা বাক্য অনেক ছোট ছোট করেছে। মানে আগে যে ইনকাম ট্যাক্সে প্রায় 5 লক্ষের উপর শব্দ ছিল, সেটা এখন 2.5 লক্ষতে কমে গেছে, প্রায় 50% কমেছে। আগে অনেক এক্সপ্লানেশন ছিল, অনেক প্রভিশন ছিল, এখন নেই। আগে প্রায় 816টার মতো সেকশন ছিল, এখন কমে হয়েছে 536টা সেকশন। তো আমরা ধরি যে আগে ফর্ম সংখ্যা অনেক বেশি ছিল, প্রায় 399টা ছিল, এখন 190টা ছিল। এগুলো দেখি বুঝবো যে, এবং এখন অনেক কি হচ্ছে, এই প্রভিশনটা যে ধারাগুলো ভেতরে আইনটা অনেক বেশি টেবিলের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে, ফ্লো চার্টের মাধ্যমে বলা হয়েছে, ফলে মানুষ অনেক সহজে, সহজ ভাষায় ছোট ছোট বাক্যে বিভিন্ন ভাবে বলা হয়েছে, যেটা মানুষ খুব সহজে বুঝবে। একটা খুব সুন্দর পদক্ষেপ নিয়েছে যে বিভিন্ন ধারার মধ্যে একটা সংগতি স্থাপন করা হয়েছে। ধরুন আপনি এনজিও চালান, এনজিওর অনেক রকম ট্যাক্স বেনিফিটস আছে, সেগুলো বিভিন্ন সেকশনে ছিল, সেগুলো সব এক জায়গায় এনে একটা চ্যাপ্টারের মধ্যে ফেলে দিয়েছে, ফলে যে এনজিও চালায় সে জানে আমাকে এই এই ছাড় আছে, এই এই কন্ডিশন আছে, এগুলো আমায় ফুলফিল করতে হবে। ফলে এগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে, যা বিদেশ থেকে বিজনেস করছে, এফডিআই আসছে, তাদের কি করে ট্যাক্স হবে, কতটা হবে, আমি কোথায় জানবো, এগুলো সব এক জায়গায় চলে এসছে, ফলে আমার পক্ষে আইনটা বোঝা সহজ হয়েছে, সেটা কি বলবো ফলো করা বা সেটাকে মেনে চলা অনেক সহজ হয়েছে। ফলে যেটা হবে, আইনের জটিলতা কমবে, মামলা মোকদ্দমা কমবে, লোকে অত করফাঁকির দিকে যাবে না, তারা কালোবাজারি লেনদেন করবে না, তারা কিন্তু রিটার্ন ফাইল করবে, এবং রিটার্ন ফাইলের এবং করদাতার সংখ্যা বাড়বে। এই প্রসঙ্গে আমি বলি, আপনি যেটা বলেন কি কি নতুন এসছে, কিছু নতুন এসছে। প্রথম কথাই আমি যেটা বলি যে কর হ্রাস করে তো রিফর্ম বা করা যায়, কিন্তু তাতে কিন্তু অনেক রাজস্ব আদায় ক্ষতি হয়। করের আইনে যদি সংস্কার আনা হয়, সংস্কার একটু অনেক পরিধিতে অনেক বড়, মানে সেখানে করের রেটে হ্রাসও যেমন হচ্ছে, সঙ্গে সঙ্গে করদাতার সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা করবে, এবং যাতে রাজস্ব মোটামুটি একই জায়গায় থাকে, রাজস্ব যাতে কোনোভাবে কম না হয়। তো এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, এটাকে আমি সংস্কার হিসেবে বা রিফর্ম হিসেবে বলতে পারি, এবং এর অন্যতম রিফর্মগুলো যেগুলো, প্রথমত সরলীকরণ, তারপরে যেটা জটিলতা হ্রাস করেছে, সহজে বোঝা যাচ্ছে, কম আইনের জটিলতা, কচকচানি খুব কম। অনেক জায়গায় জানেন ব্যবসা করতে গেলে আমরা বলি না ইজ অফ ডুইং বিজনেস, আমাদের একটা ইন্ডেক্স আছে যে ভারতে বিজনেস করতে হলে তার মানে কতটা সহজে আমরা বিজনেস করতে পারব। তো আগে ইনকাম ট্যাক্সে আপনি যদি কর ফাঁকি দিতেন বা নানান রকম ছিল, অনেক বেশি জরিমানা ছিল, অনেক বেশি ক্রিমিনালাইজেশন করা হতো, এখন অনেক ধারাতে এগুলো ডিক্রিমিনালাইজ করা হয়েছে, মানে সেগুলোতে হয়তো জরিমানা আইদার নেই অথবা অত প্রচন্ড শাস্তি নেই, জরিমানার পরিমাণ অনেক কমে এসেছে। এইটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব সুবিধে করবে বলে আমার মনে হয়। এবং এছাড়াও হয়তো ধরুন ছাড় বৃদ্ধি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, আগে আমরা বিভিন্ন রকম যারা বেতনভুক কর্মচারী তারা অনেক রকম ভাতা পেত, চাই চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এই ভাতাগুলো কিন্তু অনেক বেড়েছে, যেমন আগে যেটা 300 ছিল সেটা এখন 3000 হয়েছে। তাহলে মানুষের অনেক বেশি সাশ্রয় হবে, অনেক বেশি সেভিংস হবে, সেগুলো কিন্তু আবার বিভিন্ন জায়গায় চাহিদা বাড়াতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো এখন প্রযুক্তির, অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে আয়কর, এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিচ্ছে। এবং এই নতুন অ্যাক্টে আগে যেমন সার্চ হতো, যদি সন্দেহজনক মনে হতো যার কর ফাঁকির কোনো জায়গা আছে বলে মনে হতো, তখন কি হতো, তার বাড়িতে সার্চ হচ্ছে, তার খাতাপত্র দেখা হচ্ছে, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট হচ্ছে, এখন বলছে আপনার প্রয়োজন হলে যদি সন্দেহজনক মনে হয় কোনো আর্থিক লেনদেনে, কোনো কর ফাঁকির যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনার ইমেল, আপনার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ক্লাউড স্টোরেজ, সব কিছু কিন্তু আপনার দেখা হবে। তাহলে এটা কিন্তু এইভাবে ভেবে লাভ নেই যে আমার অনেক বেশি প্রাইভেট ইনফরমেশন, কিন্তু যদি সন্দেহ হয়, যদি আপনি কর ফাঁকি দেন, তাহলে কিন্তু
0: একটা জিনিস তো মানতে হবে, আমি তো কর ফাঁকিটা গ্রহণযোগ্য নয়, এবং এটা কি দেশের পক্ষেও খুব খারাপ, আপনি যত কর ফাঁকি দিচ্ছেন সেই টাকাটা তো সরকারের কাছে আসছে না,
1: অধিকাংশ ক্ষেত্রে ইচ্ছাকৃত,
0: সুতরাং তাদের প্রতি যা কঠোর ব্যবস্থা নেবার সেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটা নিতেও হবে, কিন্তু আবার কর ব্যবস্থাটাকেও আমি এরকম করব যাতে যারা সৎ ট্যাক্স পেয়ার আর কি। এই যে কিছুদিন আগে আপনার আমাদের ফিনান্স মিনিস্টার ওনার একটা মিটিংয়ে বলেছেন যে যারা ও আধিকারিকরা আছে কর

0: কারীরা যারা আছেন ওরা কিন্তু একটু ভালোভাবে করদাতাদের সঙ্গে ব্যবহার করুন। এখন আমাদের কর বিবাদ একটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে প্রায় 5.5 লক্ষের মতো ট্যাক্স অ্যাপিল পেন্ডিং আছে। পুরনো
1: নতুন যে প্রবিধানগুলো রেখেছে এমন ভাবে যে আগে যেটা এনফোর্সমেন্ট ড্রিভেন ছিল এখন সেটা অনেকটা সিটিজেন সেন্ট্রিক বা সার্ভিস ড্রিভেন হচ্ছে, মানে অনেক কিছু সেবামূলক করার চেষ্টা করছে। এবং আমি ভীষণ আশাবাদী যে এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে কর ফাঁকি রোধ করে করদাতার সংখ্যা বাড়িয়ে এবং আন্তর্জাতিক মানের সাথে যুগোপযোগী করার মাধ্যমে আমরা আশা করছি 2047 সেটা আমরা অ্যাচিভ করতে পারব।
0: সেখানে লক্ষ্য রাখা হচ্ছে যে এখনকার অর্থনীতি থেকে আরো 10 গুণ অর্থনীতি আমাদের বাড়বে আর কি,
1: আমরা আরো শক্তিশালী,
0: হ্যাঁ আরো তৃতীয় বৃহত্তম
1: অর্থনৈতিক উন্নয়নে আমাদের জোরদার হবে।
0: এবং আমরা আশা রাখছি যে আমরা অবশ্যই সেই জায়গায় পৌঁছবো এবং ভবিষ্যৎ প্রজন্ম সেটা অবশ্যই দেখতে পাবে আর কি।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন। আলোচনায় অংশগ্রহণ করলেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ডু ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট ও কোম্পানি সেক্রেটারি অমিত রায়চৌধুরী। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। প্রযোজনায় শাহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: শুনলেন অর্থনীতির দুনিয়া, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার, রাগ শঙ্করা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনির্বাণ দাশগুপ্ত। এখন শঙ্করা রাগে, সেতার, শিল্পী কল্যাণ মজুমদার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সেতার শিল্পী কল্যাণ মজুমদার, রাগ শঙ্করা। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অনির্বাণ দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন শ্রবণী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী। আজ আমরা রেখেছি দুই কবির কবিতা, জহর সেন মজুমদার ও সংযম পাল, আর তার সঙ্গে রয়েছে অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়ের রম্যরচনা।

0: শুরুতে শুনুন জহর সেন মজুমদারের কবিতা।
1: দেশ আজ যাচ্ছি, কাল আসব, বলো তুমি কি চাও, কি চাও? জলে ভেসে গেছে যেসব নৌকা ফিরিয়ে আনব। তুমি চিন্তা করো না, তোমার ছেলের কাগজের নৌকা ডুববার আগেই তুলে নেব আমি। কদিন ধরেই দেখছি তোমার ছোট্ট মেয়েটা মাটির পুতুল বুকে চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভেবো না, এই নিয়ে বিন্দুমাত্র ভেবো না তুমি। মেয়ের ভাঙা পুতুল আমি ঠিক জুড়ে দেব। আর কি চাই বলো, কি চাই? শত শত শতাব্দীর কৃষ্ণচূড়া দেব, দেব। শত শত বিবাহবার্ষিকীর বকুলগুচ্ছ তাও দেব। আর কি চাই বলো? মুক্তলো, মুক্তলো, দেখো তোমার নরম পায়ে আমি আর কোনোদিন যোগ বসতে দেব না। তোমার কোমল পেলো পাঁজরে আজ থেকে আর একটাও ডেঁও পিঁপড়ে কিছুতেই ঢুকতে পারবে না। আজ যাচ্ছি, কাল আসব, কাল ঠিক আসব, আর ফিরে এসে তোমার হাতেই সুজলাং সুফলাং আস্ত একটা দেশ তুলে দেব। দেখো তুমি, এই দেশ কখনো তোমায় ছেড়ে, তোমার বেণী ছেড়ে কোনো দিন কোথাও যাবে না। প্রেম বহু শতাব্দী আগে, বহু বহু শতাব্দী আগে, কুয়োভর্তি সন্ধ্যাকালে একটা সাপ যখন উড়ে উড়ে চাঁদে কামড় দিচ্ছে, তুমি তখন কিছুটা কান্না আর কিছুটা আবেগে আস্তে আস্তে বলেছিলে, আমায় একটা বিশুদ্ধ ও পরিচ্ছন্ন দেশ দিতে পারো? আমিও মৃদু, নিবিড়, অতি নিবিড়তম বাতাস থেকে শ্বাস নিতে নিতে বলেছিলাম, দেব, দেব, এমন একটা দেশ যা শুধু স্বপ্নেই পাওয়া যায়। তারপর যতবার তোমাকে আমি দেশ দিতে গেছি, তুমি শিউরে উঠেছ, থ্যাতলানো বকুলগুচ্ছের দেশ, থতমত কৃষ্ণচূড়া, দোমরানো কদম বৃক্ষ, রক্তমাখা হাঁড়ি, কালিমাখা হ্যারিকেন, কোথাও কোকিল নেই, কোথাও বসন্ত নেই। তুমি কাঁদতে কাঁদতে মুখে আঁচল চাপা দিয়ে মিলিয়ে গেলে ভাঙা দরজায়। আমি কিন্তু তবুও হেরে যাইনি, আমি কিন্তু তবুও কোথাও পালিয়ে যাইনি।

চারিদিকে শুধু জল, অগ্নি, স্তব্ধতা আর চাপ চাপ গাঢ় অন্ধকার। এই দেশের মাটিতে আবার একটা বকুল গাছ বসালাম, এই দেশের মাটিতে আবার একটা কৃষ্ণচূড়া বসালাম, এই দেশের মাটিতে আবার একটা কদম গাছও বসালাম। তুমি দেখো, তুমি দেখো, এই সব গাছ একদিন আবার ফুলে ভরে যাবে। আমি তখন কিচ্ছু করব না, শুধু সারাদিন কোকিলের মতো কুহু কুহু করে সারাদিন সারাক্ষণ তোমায় ডাকব। ভাষা, তুমি ভাষা চাও? আমি ঝুড়ি ভর্তি ভাষা এনেছি, বাংলা ভাষা। এই ভাষা আস্ত একটা কালো জাম, এই ভাষা অনবদ্য রামপ্রসাদ সেন। শোনো, তোমাকেই শুধুমাত্র বলি, এই ভাষা গ্রামে গ্রামে তেল ছাড়া ভাঙা হ্যারিকেন, কিন্তু তবুও জলে। এই ভাষার পা আছে, পাঁজরও আছে। তুমি পাখি, এসো, এই ভাষা চঞ্চু করে নিয়ে যাও পীর ফকির মুর্শেদের গানে। আমি চাষি, ধান ক্ষেত হয়ে তোমার পাশেই চিরকাল দাঁড়িয়ে থাকব। তোমার চিরুনি নেই, তাতে কি, ধানের ডগা দিয়ে আমি তোমার উস্কো খুস্কো চুল ঠিক আঁচড়ে দেব। তোমার কাজল নেই, তাতে কি, কালো জাম দিয়ে আমি তোমার ভুরু এঁকে দেব। তোমার আলতাও নেই, এও আমি স্পষ্ট জানি। ভেবো না, এতটুকু ভেবো না, আমাদের অফুরন্ত কৃষ্ণচূড়া আছে। তুমি পাখি, এসো, শুধু এসো, আমিও তন্ময় প্রেমিক, তোমার জন্য আজ শতশতাব্দীর ছুরি ভর্তি ভাষা এনেছি। তুমি এই ভাষা উড়ে উড়ে চঞ্চুতে নাও, ঘুরে ঘুরে চঞ্চুতে নাও, তারপর লিখো ধানক্ষেতের কবিতা, তারপর লিখো পাঁজরের কবিতা। হোক ভাত নেই, হোক তেল নুন নেই, আমরা দরিদ্র পরিবার, অতি দরিদ্র, তবুও তো ঝলমলে গয়নার মতো আমাদেরও কবিতা আছে। মাটি, এই মাটি তুমি আর তোমার রুগ্ন মা, তোমাদের শিকড়ে জল ঢালতে ঢালতে আমি যুগ যুগ ধরে নদীর এপার থেকে বারবার ওই পারে যাই। দেখি, দূর থেকে দেখি, তোমার আঁচলের ফুটো দিয়ে চাঁদ উঠেছে, একটা অদ্ভুত রঙের চাঁদ। কিন্তু তুমি এত বিষণ্ণ কেন বলো তো? তোমার ঈশ্বর তোমায় ফেলে কোথায় পালিয়ে গেল? রক্তভর্তি একটা ছেঁড়া কাঁথার ওপর তোমার স্বপ্নগুলো মৃত পায়রার মতো পড়ে আছে। আমি কি একবার তোমার কাছে ছুটে যাব? কিচ্ছু করব না, বিশ্বাস করো, আমি শুধু ওই স্বপ্নগুলো তোমার পা থেকে মাথা পর্যন্ত আস্তে আস্তে ঢুকিয়ে দেব। শোনো, এমন চুপ থেকো না, এমন বিষণ্ণ থেকো না, তার চেয়ে এসো দুইজনে মাটির ওপর পাশাপাশি একটু বসি, এই বটবৃক্ষের নিচে স্বপ্ন দিয়ে নতুন পথ তৈরি করি। ওই দেখো, একজন গ্রামীণ ভিখারি বাটি করে ফাল্গুন এনেছে, ওই দেখো, একজন গ্রামীণ ফকির ঝোলা করে বসন্ত এনেছে। তুমি শুধু প্রবল করো তোমার ঘ্রাণ শক্তি, তুমি শুধু প্রবল করো তোমার শ্রবণ শক্তি, আজ থেকে আমরা দুজন আর কিচ্ছু করব না। শুধু দিন রাত্রি, শুধু ভূকম্প প্রবণ, বৃষ্টি ভেজা সাইকেল করে অঞ্জনা আর রঞ্জনার দেশে, শ্যামলী আর শঙ্খমালার দেশে, খোকা আর খুকুদের মতো চাঁদ ধরব, কেবলমাত্র চাঁদ ধরব। বাংলার রুগ্ন মাটি তুমি, চিঠি লিখবার জন্য, পড়াশুনো করবার জন্য তোমারও তো একটি চাঁদ প্রয়োজন। ভাঙা দরজা, ভাঙা দরজা ডেকেছিল, তবুও কখনো আসেনি কোনো দিন নীরা ও বনলতা সেন। ও গো অপাবৃতা, জীবন খুঁজতে খুঁজতে নিভে যায় আমাদের ব্যর্থ হ্যারিকেন। বারবার পিঁপড়ে কামড়ায়, জ্বালা করে, পা নেই, শুধু আছে উড়ু। ভাঙা দরজা ডেকেছিল, বারবার ডেকেছিল, সেই থেকে যন্ত্রণার শুরু। দেশ কাল মাথা ডুবে যাচ্ছে, দেশ কাল মাথা, চারিদিকে তাল তাল শুধু কাদামাটি, গাঢ় থকথকে শূন্যে শূন্যে উড়ে যায় ভিখারির রক্তমাখা বাটি। ভয় করে,

0: মনে হয় হাত আছে, নেই তার আদিগন্ত মুঠো। দরজায় জানলায় হাজার হাজার লক্ষ লক্ষ ফোসকা আর ফুটো। আমাদেরও আছে, ফুল নেই তবু আঙি না, মচকাই তবু ভাঙি না। ঝরা পাতা ওড়ে ফুটুতে, পিঁপড়েরা আসে উড়ুতে, কাম নেই তবু কামনা, দূর ছাই আজ থামো না। ভাঙা খাঁচা শুধু আসিল, দোর নেই গৃহ ভাসিল, ভেসে যায় গৃহ যাক না। আমাদেরও আছে পাখনা, ফুল নেই তবু আঙি না, মচকাই তবু ভাঙি না। কবিতা পাঠের শুরুতে ঝরা পাতা আসে ভুরুতে। শৃঙ্খলিত, যদ্যপি গৃহ শৃঙ্খলিত, ডানা দুটি গিয়েছিল পুড়ে, ওং শান্তি ওং শঙ্খচূর, ভাঙা ভাঙা এই বক্ষ জুড়ে। কেন কাঁদ আমাদের প্রাত্যহিক রক্ত ঘাম পুঁজে, তেল নেই আলো নেই সারা রাত অন্ধপিল সুজে। যদ্যপি গৃহ শৃঙ্খলিত, ঘুম দেশে ছিঁড়ে যায় ঘুড়ি, যুগে যুগে জলস্থলে চাঁদ শুধু দিল হামাগুড়ি। ওং শান্তি ওং শঙ্কচূর, কোনো কথা বলিব না জোরে, যদ্যপি গৃহ শৃঙ্খলিত, ডানা দুটি দিয়ে যাব তোরে।
1: শুনলেন জহর সেন মজুমদারের কবিতা।

0: এবারে শুনুন অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়ের রম্য রচনা কুঁড়ে কাহিনী।
1: 74.5 বার না হলেও অন্তত 17.5 বার আমি 74.5 দেখেছি। আর আমার সবচেয়ে প্রিয় দৃশ্য রমলার বাবার চরিত্রে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সেই পাশবালিশটি আঁকড়ে সুযোগ পেলেই শুয়ে পড়া। প্রতিবারই দেখতে দেখতে এক অদ্ভুত একাত্মতা বোধ করতাম মনে মনে। আমার মতো পৃথিবীর সমস্ত কুঁড়েদের প্রতিনিধি যেন উনি, সমস্ত গঞ্জনা হেলায় সরিয়ে নিজের ঈপ্সিত লক্ষ্যে বিছানার দিকে দুর্নিবার গতিতে এগিয়ে যাচ্ছেন এক আপসহীন সংগ্রামী। বুকে বল পেতাম এই ছবি দেখে, কিন্তু সে দিন আর নেই। দুর্ভাগ্য আমাদের যে অবলুপ্ত প্রায় প্রাণীদের নিয়ে IUCN-এর রেড ডেটাবুক থাকলেও আজও পৃথিবীতে প্রায় অবলুপ্ত আমার মতো কুঁড়েদের জন্য দুর্ভাবনা কারুর নেই। চারপাশে অবিরল কেজো লোকের ভিড়ে আমরা ক্রমশ কোণঠাসা। বাড়িতে, আপিসে, বাসে, ট্রেনে আলোচনা একটাই, কপা হাঁটেন দিনে, নিয়মিত ওয়ার্কআউট করেন, আপিসে সিঁড়ি দিয়ে ওঠেন না লিফটে, ছুটির দিনে দুপুরে ঘুমন নাকি, সময় কাটে কি করে, এসব প্রশ্নবান এড়িয়ে পাড়ার পার্কের বেঞ্চে বসে যে একটু ঝিমোব সেগুলোও বালি। হাতে চৌকো কালো ঘড়িতে হিসেব হচ্ছে পদক্ষেপের, কানে গোঁজা কানগুঁজিটি ঢিকচিক ঢিকচিক করে তাল রাখছে হাঁটার, পাকের পর পাক হাঁটছেন তারা, আর চোখ দিয়ে প্রতিবার বেঞ্চে বসা আমায় ভর্ৎসনা করে যাচ্ছেন নিঃশব্দে, যেন কি পাপ করেছি না হেঁটে বেঞ্চে বসে। পাক খেয়ে আবার আসছেন, দেখতে পেয়ে অন্যদিকে তাকিয়ে থাকলেও রেহাই নেই, দিব্যি বুঝতে পারছি ঠোঁটে বাঁকা হাসি নিয়ে দেখছেন আমায়। আরে বাবা, পার্কের বেঞ্চিগুলো তো বসার জন্যই নাকি? সেই পার্কেই হাতে কায়দার জলের বোতল, মাথার সামনেটা কালো, পিছনে সোনালি ঝুটি এক হাঁটিয়ে তা ছটফটে সঙ্গিনীকে আমাকে দেখিয়ে আবার কাউচ পোট্যাটো না কি একটা বলে গেলেন। একগাল হেসে বলেছিলেন তো, আবার ইংরেজিতে, তাই প্রথমে ভেবেছিলাম প্রশংসা করছেন, পরে মেয়েকে জিজ্ঞেস করে মানেটা জানলাম, যাক সে কথা। আবার এই তো সেদিন আমার এক বন্ধুর বিদুষী স্ত্রী এক নেমন্তন্ন বাড়িতে সেই কথা শুনে বললে, আচ্ছা বলতো, যে নারী কখনো সূর্যের আলো দেখেনি তাকে কি বলে? আমি তখন সবে প্লেটের ওপর তিনটে পাথুরি ছড়ানো কলাপাতা সামলে মাংস নেওয়ার জায়গা করছি, তাও কোনোক্রমে মুখ তুলে বললাম, অসূর্যম পর্ষা। নিজের মনে নিঃশব্দে গজগজ করছি, বুফে খাওয়ায় লোকে যে কেন এই পাতুরি করে, প্রতিবার পাতার মোড়ক খোলা পরিশ্রম সাধ্য, তাছাড়া পাত জোড়া পাতা কে কটা খেয়েছে ধরা পড়ে যায়, আশপাশের লোকজন কেমন অদ্ভুতভাবে তাকায়, সেই নিয়েও একটু অস্বস্তি হচ্ছে। আমার উনি তখন অন্যদিকে আছেন, যে কোনো মুহূর্তে তিনটে

পাতুরি ধ্বংসের দায় ধরা পড়তে পারি। ওদিকে সেই বন্ধু পত্নী অত্যন্ত সতর্কতার সঙ্গে লিপস্টিক আর তাঁর মোহার্ঘ শাড়ি বাঁচিয়ে এক টুকরো আইসক্রিম মুখে ফেলে পাল্টা প্রশ্ন করলেন, আর যে পুরুষ কোনোদিন এমনকি স্নানের সময়ও নিজের পায়ের পাতা দেখেনি তাকে কি বলে? আমার মাংস নিতে দেরি হয়ে যাচ্ছে তাই তাড়া করে বললাম, কি বলে জানি না তো। আমার মধ্যপ্রদেশে কটাক্ষহীনে মুচকি হেসে বললেন, নিজের নাম ভুলে গেছ? সেই শুনে কি গাজালানো হাসি আমার অন্য বন্ধু এবং তাঁর সঙ্গিনীদের। এটা ঠিক যে কুঁড়েদের সঙ্গে ভালো মন্দ খাওয়া দাওয়ার একটা মাখোমাখো সম্পর্ক আছে, তা তো সবাই জানে। রোজের ওই ওটস সেদ্ধ, ডালিয়ার খিচুড়ি, ট্যালট্যালে মুরগির স্টু আর গ্রিন টির একঘেয়েমি থেকে বাঁচতে কখনো ভেটকির পাতুরি, কখনো বিরিয়ানি বা রাবড়ির সঙ্গে একটু গোপন ভাব ভালোবাসা হওয়া কি অন্যায়? কিন্তু এসব ভালো কথা কে মনে রাখে? এখানে একটা গোপন পরামর্শ দিয়ে রাখি, যদি আপনি চান কোনো অতিথি দ্বিতীয় দিন আপনার বাড়িতে না আসুন, তবে অবশ্যই তাকে গ্রিন টি দিয়ে আপ্যায়ন করুন, আর নিশ্চিন্ত হতে চিনি ছাড়া দুধ দেয়া গ্রিন টি দেবেন, হাতে নাতে ফল পাবেন। এদিকে সমবেত হাসির শব্দে আকৃষ্ট হয়ে আমার উনিও এবার যোগ দিলেন সেই কুঁড়েদের নিয়ে বিদ্রুপ আর ব্যঙ্গ করার দলে, আর প্রবল উদ্যমে তাঁর মুখে আমায় নিয়ে হাসাহাসি সেই পুরনো গল্প ফিরে এলো। হৃদযন্ত্র মেরামতির পর ছুটির সময় হাসপাতালের খাদ্য বিশারদ সুন্দরী আমায় একটি খাদ্য তালিকা দেন। আমি ওষুধ খাওয়ার যে নিয়ম, সেই অভিজ্ঞতা আর তালিকা দৈর্ঘ্যপ্রস্থ দেখে একটাই প্রশ্ন করেছিলাম ওনাকে, এটা কি খাওয়ার আগে খাবো না পরে? চোখ গোল গোল করে তিনি বলেছিলেন, আগে পরে আর কিছু নেই, ওটাই শুধু খাবেন, ব্যাস। চারপাশ জুড়ে খিক খিক খুক খুক শুরু হয়ে গেল, এবার শুরু হবে অমৃতবাণী বর্ষণ। কি করলে মধ্যপ্রদেশ বর্ধমান হয় না, কে কি পরিশ্রমের কাজ রোজ করে সুস্থ থাকার জন্য, আর আমি কি কি করি না। দূর দূর এখানে থেকে আর কাজ নেই, এমনিতেই বুফে খাওয়া আমার কাছে বেশ খাটনির ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারী প্লেট সামলে খাও, আর বারবার সেই ফিরে চল মাটির টানের মতো বুফে কাউন্টারে ফিরে যাওয়া। পিছনে আমার উনি যেন চোখ দিয়ে গাইছেন, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও না, এবার একটু তাড়াতাড়ি করি, শুনেছি মিষ্টির জায়গায় মালপোয়ার উপর রাবড়ি দিচ্ছে গো, কে ডাকে আমায় শুনি, কে যেন ডাকে। তা একটু ভালোমন্দ খাওয়ার পর কুঁড়ে মানুষদের একটাই ছোট্ট চাহিদা, একটি পাশবালিশ দেয়া বিছানা। এই পাশবালিশ বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় পড়লাম পাশবালিশের উদ্ভাবককে নোবেল দেওয়ার প্রস্তাবনা, অসাধারণ উপলব্ধি এবং ভাবনা। আসলে সত্যি এটা এক অদ্ভুত আদরের জিনিস, নাম থেকেই দেখুন পাশবালিশ, মনের মধ্যে একটা পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার নাম, যেন সেই ব্যাংকের বিজ্ঞাপনের মতো বলতে চায় ম্যাঁ হুনা। চারপাশে একাকিত্ব, শূন্যতা, ডিপ্রেশনের হতাশ উচ্চারণের মধ্যে এক ব্যতিক্রমী স্বর। শীতকালে রাতের খাওয়ার শেষে নলেন গুড়ের নরম পাখে জল ভরার মতো আশ্বস্ত করা ভালো লাগার ফিসফিস, পাশে আছি পাশে থাকব, কে এভাবে বলতে পারে বলুন তো? অনেকে আবার কোলবালিশ বলেন স্নেহভরে, কোলের সন্তান যেমন আদরের তেমনিই কোলবালিশ, ছেড়ে থাকাই দুষ্কর, মন হু হু করবে আপনার কোল খালি করে সে চলে গেলে, বড় আত্মিক এ সম্পর্ক। আমাদের পুরনো বাড়িতে আবার পা বালিশও বলতে শুনেছি কারুকে কারুকে। একবার ভাবুন, শুধু আপনার আরামের জন্যে, আপনার সুখের জন্য আজীবন সে আপনার পদতলে থেকে যাবে, এই রকম সমর্পণ যার নামে, তাকে আপনি উপেক্ষা করতে পারবেন? মন কাঁদবে না তার বিহনে? কিন্তু বড় বড় কেজোর সাহেবরা অবশ্য এই সুখের সন্ধান বোধহয় জানেন না, তাই দেশে বিদেশে ঘাড় ধরে যেখানে আমায় ঠেলে ঠুলে কাজে অকাজে পাঠিয়েছে কোম্পানি, কোথাও এমনকি কোনো বিলাসবহুল হোটেলেও কখনো পাশবালিশ কিন্তু পাইনি। কোথাও কোথাও তাকিয়া দেখেছি, কিন্তু সে তো আর পাশবালিশ নয়, খদ্দরের পাঞ্জাবির মতো লালাটার মোটা মোটা পুরি আর ফিনফিনে আদির পাঞ্জাবির মতো সাদা ফুলকো লুচির যে তফাত, ওই তাকিয়ার সঙ্গে পাশবালিশের তাই। তুমুল বর্ষায় ছুটির দুপুরবেলা ইলিশ মাছের ঝাঁঝালো সর্ষে বাটার ঝাল দিয়ে গরম গরম ভাত খেয়ে, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বৃষ্টির জলে হাত ধুয়ে, আপনার প্রিয় লেখকের বই নিয়ে দু এক পাতা পড়ার পর যখন চোখ বুজে আসছে, কালো কালো অক্ষরগুলো সব জড়িয়ে যাচ্ছে, বইটা হাত ছেড়ে যাচ্ছে, সেই মোক্ষম মুহূর্তে
পাশবালিশটিকে আপন করে জড়িয়ে শোয়ার মতো সুখ কি আর আছে?

0: কিংবা হাড় কাঁপানো শীতের রাতে পরোটা তুলতুলে খাসির মাংস শেষে নতুন গুড়ের কাঁচা গোল্লা খেয়ে যে তৃপ্তি আপনার অঙ্গে অঙ্গে খেলা করে, তারপর টান টান করে রাখা বিছানায় আপনার শোবার জায়গায় আগে থেকে লেপটা পেতে রাখা, যাতে আপনি শুতে গেলে ছ্যাঁক করে ঠান্ডা না লাগে, মুখ ধুতে গিয়ে ঠান্ডা জলে যখন একটা শিরশিরে ভাব আপনার শরীরে ছড়াচ্ছে, পায়ের পাতায় ঠান্ডা জল আর ঠান্ডা মেঝে যৌথ আক্রমণে একটা হালকা কাঁপুনি আসছে, ঠিক তখনই আস্তে করে সন্তর্পণে ওই লেপের তলায় ঢুকে আলতো করে পাশবালিশটি প্রেমিকার মতো যত্নে বুকের কাছে টেনে নেয়ার সুখ কি আর কিছুতে পাওয়া যাবে? ভালো লাগছে না বলছ, থামা যাক তবে, এই বলেই শেষ করি আমাদের কুঁড়েদের চিরকালই এইরকম সামান্য চাহিদা, তাও পূরণ হয় না, যার ফলে ক্রমশ হারিয়ে যাচ্ছে কুঁড়েরা এই পৃথিবীর বুক থেকে। ফ্ল্যাট বাড়ির চাপে পুরনো বাড়ির মতো ফ্ল্যাট বেলির চাপে বিলুপ্ত প্রায় কুঁড়ে মানুষজন, লো ওয়েস্ট আর স্লিমফিটের জমানায় হারিয়ে যেতে বসেছে কুঁড়েদের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি, এখনই কোনো ব্যবস্থা না নিলে এরপর হয়তো কিছু করার থাকবে না। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন, পরিশ্রম তো কম হচ্ছে না, তাই এক ঘোষিত কুঁড়ে হিসেবে আপনাদের এত পরিশ্রমের পর বিশ্রামের স্বার্থে এখানে থামলাম। কিছু কথা তো অবশ্য বাকি থেকে গেল, কিন্তু অত কথা বলাও কম খাটনির নয়, একদিনে আমারও বেশি পরিশ্রম হয়ে যাবে, তবে আশায় থাকলাম বিলুপ্তির থেকে সাবেকি কুঁড়েদের বাঁচাতে আপনিও কিছু করবেন।
1: শুনলেন অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়ের রম্য রচনা কুঁড়ে কাহিনী।

0: এবারে আবার কবিতা, কবি সংযম পাল।
1: ভোরাই, ছোট মোদির নৌকো তুলে যাক, অন্ধ যাক জলে, চালাক যাক আমেরিকায়, আমি এইখানে থাকব। শুধু তোমায় প্রত্যেক দিন দেখতে পাব বলে সকালে চোখ ধুই, আলো রাখি হাত ও পায়ে ছোট ভাইয়ের মতো, লাল কাগজের গুটি, কেয়ামতের বাঁশি, তোমার কানে সুর ঢালব বলে এইখানে বসি। আলো যখন পূর্ব ঢাল আড়াল করে গেল, উল্লাসী উল্লাস, ডেটল রঙা ভরে। রেস্তোরাঁ, ধরো একটু অন্ধকার, ধরো একটু গান, আমি তোমায় দুটো ঘন্টা দেখি। রেস্তোরাঁতে ব্রাউন লিটার রক্তে বয়ে যাক, আমি তোমার দুটো ঘন্টা চাই। কঞ্চি তোমার বংশ প্রদীপ বাঁশের থেকে দড়, টান দিলে তা চোখে লাগবে তবু আমার স্পর্শ ভিক্ষা দাবি, ফেরাতে পারলে না। সবুজ তোমার বেতার হাসি, মদ খোয়া বিরাট, আমি যদি চাখি ভয় পাবে এই ভয়ে এ বাঁশ কোথাও ঢুকল না। পুজো, এইভাবেই তো ঈশ্বরে পৌঁছই, দুহাত ভেঙে অন্য দুটো হাতে যখন পৌঁছে দিচ্ছি পাথর, ঈশ্বরে পৌঁছই আমার ব্যথাও পাপ লাঘব হয়ে যায়, দানের সামগ্রীতে মূর্তি ঢেকে যায়। ফোঁটা ফোঁটা রোমকূপে যে সাধু জলের কারবার তার, নতুন মালিক আমার, সন্ধেগুলো আনন্দে সকাল আর সকালগুলো দূরত্বে বিপদ আমার, পুজোর সময় পাঁজি দেরি মানতে চাইছে না, চায় অনবরত হোক। রূপ, তোমার কাছে রূপের কাছে বিস্ময়েরই কাছে বিলিয়ে দিই, দেয়ালগুলো জুতোগুলো পালিশগুলো উধাও হয়ে যায়, হাতের পাতায় আঠা, এক বুককে খিঁচিয়ে নিয়ে অন্য বুকের ইঙ্গিত, তা ধরে সুখী বাঁচা। সিরিঞ্জ ভর্তি ঘুম, পেরোতে চায় বিছানাকে পেরোতে চায়, চাদর ধোয়া জীবন, এলোমেলো মেঘের ডাকে বৃষ্টি দুদ্দার, রূপের কাছে রহস্যেরই কাছে এক বজ্ঞা সন্ধে সমর্পিত। এক, লাভ গিয়েছে অন্য পারে, চাপ গিয়েছে ঝড়ে, তোমার মুখের হাসি বড় ধান্দা, শান্ত হয়ে বসে থাকতে বলছে যখন, তখনও বান্দা করে টেনে নিচ্ছে জোরে, কিন্তু সেটা আকাশ জানে, পাখি জানে, মেঘ জানে, আগুন বড় শক্ত, জল ভীষণ কঠিন, আর এই বাতাসটা খুব দার্ঢ়, লাভ দিয়ে তার নাগাল পাওয়া যাচ্ছে, মাথায় শুধু অমর কুশল চন্দ্রাবতী ময়নামতি, দেহে পাগল লাগছে, চটকে চটকে ময়দা করে লেত্তি করে গোল গোল হাসি তোমার মারব। তিন, কী করে হয় এসব গ্রামার, কী করে হয় এমন সাধ্য।

0: 23 বছর লোপাট হয়ে সমান সমান অধিষ্ঠিত। আমি বুঝতে পারছি না তো বলেই তোমায় জিজ্ঞাসী, কী করে হয় এমন এমন, কী করে হয় ওমন এমন? পৃথিবীটা পদ্য মাত্র, চান্স মাত্র, না হলে কি মাটি এমন গঙ্গা পেয়ে পূর্বে এসে ধর্মপালের রাজ্যসভা অলঙ্কৃত করার জন্য বাংলা ভাষা শিক্ষা করে বাংলা রসে মরে গেল? না হলে কি চোখের ছোঁয়ায় বাতাস গলে জল হয়েছে? সঙ্গী যত কবি শিল্পী বুঝতে পেরেও কিছু বোঝেনি। রাত্রি শুধু প্রকাশ মাত্র, রাত্রি শুধু খোলা চিঠি, ব্যাকরণের বাইরে কেমন কান্নিক্ষায় উড়ো জীবন, আমার তোমার থেকে বেশি বোঝার মতো কে আছে আর? চার, চোখে তোমার প্রদীপ আছে সেটা আমি দেখেছি, তবু তোমায় বিদায় দিলাম মন এবং তপস্যায়, তবু তোমার আলো দিয়ে অন্ধকার কমাইনি, যদি তোমার দৃষ্টিশক্তি 1 ইঞ্চিও কমে যায়। চিনি কম না চিনি বেশি কিছুই আমি জানি না, জানি শুধু পাগল একটা পৃথিবীতে সবই ভালো, গ্রহণ কিংবা বিসর্জন তো দুটোই সমান, যদিও গাত্রবর্ণ আরও বেশি কালো হচ্ছে প্রতিদিন। 5, দরজা খুলে অন্ধকারে বসেছিলাম, গরু হয়ে শুয়েছিলাম ভাগাড়ে, তুমি হঠাৎ উঠে এসে কালো শকুন, ঠুকে যখন দিতে চাইলে ক্ষুধার্ত, আমি একটু তফাত হয়ে তাড়িনি, চমকে গিয়ে আলো জেলে নিজের মরা আরও বেশি মেরে ফেললাম বাঙালি। নীল নতুন কালো সময় শারীরিক প্রবাহিত মিলেনিয়াম প্রবাহী, বুঝতে আমার দেরি হলো হতভাগ্য, আলো জেলে মরে গেলাম খুরমি, রাগে তোমার কথা টথা উঠল, ঝটাত করে নেমে গেলে ক্ষুধার্ত, আমি তখন মরা গরু, আমি তখন ভাগাড়ে, আর কি করি মাথা নিচু খুড়ো শ্রাদ্ধ করলাম। 6, অনবদ্য হতো যদি তোমার মুখটা ধরা যেত, গালিয়রের পাহাড় থেকে ভেজা দুটো চোখের তারায়, সম্মতিও ছিল কিন্তু দুর্লক্ষণ ভয় দেখালো, বাইরে দুটো মৃদু হরিণ ভেবেছিল মস্তি হবে, মস্তি একটা ঠিকই হলো কিন্তু সেটা অপেক্ষকের, হাতের মুঠোয় ছোঁয়ার জিনিস না ছুঁয়ে ঠিক যেমন মজা, হয় সে বিরাট অবারিত আনন্দী সে পরীক্ষকের, তেমন সুধা ভুক্ত হবে ভেবে আমি সামলে গেলাম। অনবদ্য তোমার কথার যে অনুভব বেদ্য সরল, ঠান্ডা বাতাস বইয়ে দিল সেটাই ছিল এত মধুর, সামলে গেলাম সিন্ধিয়াজি, এবার একটু সামলে নিলাম, পরের বারের জন্য আমি যখন কিছু পাহাড় হব। শেষ লেখা, কী দেখেছি কী দেখেছি তার, সর্বসাহারায় পিঁপড়ে এক পেছন তুলে ঘোরে, কালবোশেক ফেলে দিচ্ছে পাতা, পুরনো হলুদ ট্যাক্সি যায় গুম গুম করে, কী দেখেছি কী দেখেছি তার, মরু বালুকায় হাত যেন পালক আঠা ভিজিয়ে খায়, ঢুকে পড়ছে চোখে মুখে, ঝুলে পড়ছে মনের ঘণ্টায়, ঘুম আসে না রবার আসে না, নির্মাংস হলো চালু বসে বোকার মতো ঝমঝমিয়ে কালো, কী দেখেছি কী দেখেছি তার, মধুর বন্যায়।
1: শুনলেন সংযম পালের কবিতা। শ্রবণী আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: শুনলেন শ্রবণী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে।

0: ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন এখানে পিঞ্জর ছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একখানি গান।

মাগার কিরে খামলি কেন বাজা গামাপা মাগার।

এরপরের গানটি শুনবেন দেয়া নেয়া ছবি থেকে। গানটি গিয়েছেন শ্যামল মিত্র, লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার।

0: আমিতায় তুই গান গাই তুই বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এখন ছদ্মবেশী ছবি থেকে একখানি গান শুনবেন। গানটি গিয়েছেন আশরাফ ভোঁসলে, লিখেছেন সুধীন দাশগুপ্ত।

0: বাংলা ছবির গানে এখন শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একখানি গান, ছবির নাম ধন্নি মেয়ে।
1: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

শুনলেন বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরিলা গঙ্গোপাধ্যায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরীলা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলির প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনে এখানেই সমাপ্তি। সব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন শুনবেন লোকগীতি, শিল্পী প্রীতি বাঘ।

শুনলেন লোকগীতি শিল্পী প্রীতি বাগ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী গোরাচাঁদ বাগ, রাগ চারুকেশী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন বিশ্বজিৎ নন্দী এবং কিবোর্ডে অর্ণব রায়। এখন চারুকেশী রাগে বাঁশি শিল্পী গোরাচাঁদ বাগ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বাঁশি শিল্পী গোরাচাঁদ বাগ, রাগ চারুকেশী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন বিশ্বজিৎ নন্দী এবং কিবোর্ডে অর্ণব রায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন খেয়াল, শিল্পী দিলীপ দাস, রাগ মারু বিহাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জয় মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। এখন মারু বিহাগ রাগে খেয়াল, শিল্পী দিলীপ দাস।

Ni za ga ma ba ni za ka ni za ni za ni za ni za ba ma da

আজ বিশ্ব নারকেল দিবস বলবেন শ্রীতমা বিশ্বাস। ছটা চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, স্কুলের টিফিনে পুষ্টি বলবেন শাশ্বতী পাল সাহা। ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ, দেবদুলাল দে। সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। সকাল আটটায় জানা অজানা, শরীর গঠনে পুষ্টি দ্বিতীয় পর্ব বলবেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়। আটটা বেজে পাঁচ মিনিটে নজরুলগীতি, দীপ্তম সিংহ বিশ্বাস। আটটা কুড়ি মিনিটে বাংলা কথিকা, জন্মশতবর্ষের আলোয় উত্তম কুমার বলবেন শিশির রায়। আটটা তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অদ্রিজা বসু। সকাল নটায় গানে গানের বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান প্রথম পর্ব। নটা পঁচিশ মিনিটে জেলা চিঠি, বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। নটা তিরিশ মিনিটে গানে গানে দ্বিতীয় পর্ব। দশটায় গানের ভেলা, উপস্থাপনায় বিদিশা রায়। বেলা এগারোটায় যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। অতিথি নৃত্যশিল্পী রূপসা চট্টোপাধ্যায়। দুপুর বারোটায় ভজন, শিল্পী উৎস ঘোষ। বারোটা পনেরো মিনিটে লোকগীতি, শিল্পী সুশান্ত দাস। বারোটা তেত্রিশ মিনিটে গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার। আলোচনায় সুস্মিতা চৌধুরী, অনিন্দিতা মজুমদার ও স্বাগতা মণ্ডল মল্লিক। দুপুর একটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। একটা পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল, অদ্বিতীয়া, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। দুটো পাঁচ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। দুটো তিরিশ মিনিটে বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে পাঠ দেবেন নদিয়া শান্তিপুরের রবীন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের শিক্ষক নিমগ্ন বিশ্বাস। সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, লোকগানে গোলাপী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এ বিষয়ে বলবেন দেবাশিস মুর্মু। এরপর সাঁওতালি লোকগানে স্বর্ণময় টুডু ও সহশিল্পীবৃন্দ। ছটা আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, ধান চাষে আইপিএম। ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, আমন ধানের সার ব্যবস্থাপনা। গোলাম মঈনুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রাত আটটায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। আটটা তিরিশ মিনিটে আইনি কথা, স্থিরতাহানির বিরুদ্ধে আইনি। এ বিষয়ে আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অদ্রিজা বসু। নটা তিরিশ মিনিটে অনুরোধের আসর, রাত দশটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। দশটা তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শুভপ্রসাদ নন্দী মজুমদার। দশটা পঁয়তাল্লিশ মিনিটে নজরুলগীতি, দীপ্তম সিংহ বিশ্বাস। রাত এগারোটায় আধুনিক গান, শিল্পী শান্তা বিশ্বাস। এগারোটা দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শরদ, শিল্পী অতনু রক্ষিত। সঞ্চিত প্রচার তরঙ্গে দোসরা সেপ্টেম্বর বুধবার প্রথম অধিবেশনে সকাল ছটা পনেরো মিনিটে শুনবেন সুবদ্ধ সঙ্গীত, এ অনুষ্ঠানে শুনবেন বাঁশি গোপাল রায়। ছটা পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শুভপ্রসাদ নন্দী মজুমদার। ছটা পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানুষ, দুশো একুশতম পর্ব। ছটা পঁয়তাল্লিশ মিনিটে ভজন, উৎস ঘোষ। সাতটা দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। আটটা তিরিশ মিনিটে রাগ প্রধান গান, দীপ্তম সিংহ বিশ্বাস। আটটা পঁয়তাল্লিশ মিনিটে আধুনিক গান, শান্তা বিশ্বাস। নটা দশ মিনিটে রাজধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। দশটা পনেরো মিনিটে আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। বেলা এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। বারোটায় সুরভি, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। বারোটা কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। দুটো তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা শিল্পী দেবাশিস মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শুভপ্রসাদ নন্দী মজুমদার। পাঁচটা কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। ছটা দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। ছটা তিরিশ মিনিটে গুল গুলশান, সাতটা দশ মিনিটে ভজন, শিল্পী উৎস ঘোষ। সাতটা তিরিশ মিনিটে দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। রাত আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে হরাইজন। দশটা তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, মিডউইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় অঙ্কিতা সেন। এগারোটা দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দোসরা সেপ্টেম্বর অর্থাৎ বুধবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি অথবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল
আটা

10.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.3 ডিগ্রি সেলসিয়াস কম। সব থেকে কম তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সব থেকে বেশি ছিল 98%, সব থেকে কম ছিল 92%। বৃষ্টি হয়েছে 94 মিলিমিটার। এখন মৎস্যজীবী বন্ধুদের জন্য এক সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়া তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে আগামী 12 ঘন্টার মধ্যে। এই কারণে পরবর্তী 12 ঘন্টায় মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 44 সেকেন্ড। জয় হিন্দ।